আমার চেয়ে গুরুত্বপূর্ণ হলো চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নেওয়া, আর তাকে সফল করার জন্য অবিচল হয়ে থাকা। আসলে জীবনের সব সিদ্ধান্তই ঝুঁকিপূর্ণ, কিন্তু অস্থিরতা আমাদের এক জায়গায় আটকে রাখে, আর স্থিরতা ধীরে ধীরে আমাদেরকে গন্তব্যে পৌঁছে দেয়। যে মানুষ তার ভয়কে নিয়ন্ত্রণ করে, ধৈর্য ধরে সিদ্ধান্তে অবিচল থাকে, শেষ পর্যন্ত সাফল্য তার কাছেই ধরা দেয়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম শহর নিবেদিত গানটি, আর এবার 9903653992 চলে এসেছেন যারা, তাদের লেখাগুলো একটু পড়ে নি। শ্রবণ সাথী ইন্দ্রাণী, সুপ্রভাত। ভোরের আকাশ ভাসছে এখন আলোর জোয়ারে, এমন সময় চিরন্তনী কড়া নাড়ে আমারে মনের দুয়ারে। লিখেছেন উত্তর বাউলি থেকে সুভাষ চক্রবর্তী। সুপ্রভাত। এরপর

সুপ্রভাত, দার্জিলিংয়ে বসে আজ চিরন্তনই শুনছি, সাথে অসাধারণ গান ও গল্প, জমি উঠবে আসর আজ। বাহ, সৌভিক সরকার, এটা আমরা ফ্রম কসবা হালতু বলতে অভ্যস্ত, কিন্তু আজ ফ্রম দার্জিলিং। খুব ভালো, বেড়ানো হোক, সুপ্রভাত।

স্থিরতার কথা শনিবারের ভোরে, চিরন্তন ভালোবাসায় চিরন্তনীর দোরে, আমরা ভালোবাসার টানে বেঁধে বেঁধে থাকি, সব দিন সব সময় বেতার সাথে রাখি। ভক্তিমূলক গানের সুধায় চিরন্তনী আজ গলা এখনো দিচ্ছে কষ্ট, অল্প কথাই থাক। অস্থিরতায় সঠিক পথ দেখাও যে তুমি জানি, চিরন্তনী তোমা পরে তাই তো ভীষণ ঋণী। বন্ধু তুমি নতুন নতুন ভাবনা দিয়ে দিশা, ঘোচাও তুমি আমাদের সকল অমানিসা। বাহ, কি সুন্দর লিখেছেন, থ্যাংক ইউ। শুভ সকাল দিদিভাই, সাথে আছি শুনবো বলে চিরন্তনীর গান গল্প বসে আছি। শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকরাইল, হাওড়া থেকে। শুভ সকাল। আজকের অনুষ্ঠানের শুরুতেই শ্যামাসঙ্গীত, ও আচ্ছা, স্থির হয়ে বস, স্বরাজ রায়ের গান শুনে খুব ভালো লাগলো। আজ গল্পের সঙ্গে আমার জীবনের অনেক মিল আছে। আমাদের মন যখন চঞ্চল থাকে তখন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম হই, তারপর অস্থিরতা, দিগ্ভ্রম হয় জীবনের পথ চলা। সত্যি মন ছুঁয়ে গেল আজকের গল্পটি। বাহ, অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন। সুপ্রভাত। এরপর লিখছেন দিদিভাই, সুপ্রভাত, শুরু থেকেই সুন্দর লাগছে, ভালো থেকো, গলার যত্ন নিও। গলাকে এত যত্ন নিচ্ছি এবার মনে হচ্ছে বড্ড বেশি হচ্ছে। রানীগঞ্জ থেকে মিনতি চট্টোপাধ্যায়। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন, সুপ্রভাত, চিরন্তনী শুনতে শুরু করলাম, মনে হচ্ছে গলার অবস্থা ভালো নেই, আস্তে আস্তে কথা বলুন, আমি শুনতে থাকি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লিখেছেন, সুপ্রভাত ইন্দ্রাণীদি, চিরন্তনীর গল্প শুনছি, ভালো লাগছে, কিন্তু এটা ভেবে কষ্ট হচ্ছে যে এখনও গলা ঠিক হয়নি, তাই বলছি কথা অল্প বলে গান শোনান। থ্যাংক ইউ। লিখছেন কে, মোহাম্মদ আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র। থ্যাংক ইউ, সুপ্রভাত। নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে লিখছেন, খুব ভালো লাগলো আজ অর্ণবের গল্প, এটা সত্যি যখন মন চঞ্চল হয় তখন জায়গাটা একটু পাল্টালে মনটা অনেকটা স্থির হয়, একদম ঠিক কথা। এরপর কে লিখছেন, শান্তিপুরের অর্ণবের গলা গল্প শুনলাম, কিন্তু দিদিভাই গলা ভাঙা কথা হচ্ছে, তরাই এলাকায় তিনটে থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো বৃষ্টি পড়ছে। দণ্ডবত নমস্কার, প্রফুল্ল কুমার সিংহ, নারায়ণজ্যোত, রাঙাপানি, ফাঁসি দেওয়া, শিলিগুড়ি, দার্জিলিং। বাহ, গুড নিউজ। গুড মর্নিং দিদিভাই, আমি চিরন্তনীর গল্প শুনছি, ভীষণ ভালো লাগলো। সোনালী ঘোষ, দেবগ্রাম, নদিয়া। গুড মর্নিং, সুপ্রভাত চিরন্তনী, গত সপ্তাহে তোমাদের অনুষ্ঠানে আসতে পারিনি। নিরঞ্জন সাউ, বিশপুর, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা। আচ্ছা, বেশ, অনেকটা লিখেছেন, নামটা বললাম। সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদিভাই, তপতিদি, হিন্দমোটর, অর্ণবের গল্প বেশ ভালো লাগলো, সবাইকে প্রভাতী শুভেচ্ছা, আপনাকেও। এবার লিখছেন, সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, শনিবারের চিরন্তনী অস্থিরতা নিয়ে গল্প, অর্ণবের অস্থিরতা থেকে স্থিরতা, আর সেখান থেকে সাকসেস,
বেশ ভালো লাগলো।

গলার যত্ন নিন মাধবী শীল, রহিমপুর, হুগলি। অনেক ধন্যবাদ। সুপ্রভাত। সুপ্রভাত দিদিভাই। কণ্ঠস্বর কাশীবাসী না হলেও পুরোপুরি কলকাতা বাসা হয়নি। কে লিখছেন? সাধন ঘোষ, মধ্যমগ্রাম থেকে। মুশকিল। এবার লিখছেন সাগিনা মাহাতো, সিনরি চাস, পুরুলিয়া। গুড মর্নিং ইন্দ্রানিদি, চিরন্তনী শুনছি, ভালো লাগলো। আপনাকেও গুড মর্নিং। ছাত্র শিক্ষকের বর্ণনায় আমরা বাস্তবের সঙ্গে মিল পাই, সব সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ। ঠিক বলেছেন। তারপরে কে লিখছেন? উচিল দহ, কাছারিপাড়া থেকে, নিখিল রাউত, মায়া রাউত। এরপর লিখছেন কমলেন্দু দাস, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি। সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, অস্থিরতা গল্প খুব ভালো ছিল, সঙ্গে গানগুলো। ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত। শুভ সকাল দিদিভাই। শনিবারে চিরন্তনী শুনছি আর সবজি গাছে জল দিচ্ছি, বাহ, দুটো কাজই একসঙ্গে হচ্ছে। রেডিও এমন একটা জিনিস যেখানে শুনতে শুনতে রদ দেখা কলা বেচা, মানে রেডিও শুনতে শুনতে অন্য কিছু কাজও করা যায়। দীপক কুমার তুং, বেলপুকুর, তুংপাড়া, শ্যামপুর। শুভ সকাল আপনাকেও। শ্রবণ সাথী ইন্দ্রাণী, সুপ্রভাত। উত্তর বাউলি থেকে আপনার দ্রুত সুস্থতা প্রার্থনা করি। অনেক ধন্যবাদ। সুপ্রভাত। ইন্দ্রাণী দিদিভাইয়ের সঙ্গে চিরন্তনীর সকল শ্রোতাকে কলঙ্কপাড়ের বৃষ্টি ভেজা ভোরে জানালাম। সুপ্রভাত। আলপনা মণ্ডল, আসাম। বাহ, নতুন আপনি, রোজ আসবেন। সুপ্রভাত। এরপরে লিখছেন সুপ্রভাত, বিদ্যুৎ রায়, নিউটাউন পাড়া, জলপাইগুড়ি। ভালো লাগলো, ধন্যবাদ। সুপ্রভাত। শুভ সকাল শ্রবণ বন্ধু ইন্দ্রাণী, গল্প গান ভালো লাগলো। অজিত কুমার আদক, উত্তর বাওয়ালি, আদক পাড়া। আপনাকেও জানাই শুভ সকাল। এরপর লিখছেন নতুন প্রভাতের বৈচিত্র্যে চিরন্তনী, লিখছেন উৎপল আদক, বেথুয়া বাটি। শুভ সকাল, ধন্যবাদ।

দু এবার হোয়াটসঅ্যাপের পর মেসেজ। জুন মাসের প্রথম শনিবারের ভোরে অসীম কুমার মিত্র, থ্যাংক ইউ, সুন্দর লিখেছেন। এরপর গুড মর্নিং ইন্দ্রানিধি, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ রেস্টলেসনেস বাই ইউর সুইট প্রেজেন্টেশন। রাজবন্ধু সরসুনা, গুড মর্নিং। এরপর লিখছেন, আমার এখন রাতে পড়তে বসলে রেডিও সাথে নিয়ে বসি, নইলে ঘুম পায়। আচ্ছা, শিবাশিস, বেশ। আর কে লিখেছেন দেখি, গুড মর্নিং, জয়িতা ঘোষ, চিরন্তনীর গল্প শুনলাম, ভালো লাগলো। আচ্ছা, জয়িতা ঘোষ, দেবগ্রাম, নদিয়া, পড়েছি একটা গল্প। আসলে অনেকের মনের অনেক কথাকে তার মতামত বলে

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম অপালা বসুর গলায় এই গানটি। সারা সপ্তাহ অপেক্ষাতে থাকি, আসবে কখন শুক্র শনি রবি ভোরের সাথী। চিরন্তনী প্রেরণাদায়ক গান গল্প দিয়ে সাজানো ভোরের সাথী। লিখেছেন শর্ষাপোতা খানাকুল হুগলি থেকে অভিজিৎ।

শীত মণ্ডল, সুপ্রভাত। এবার এদিকে কে লিখছেন? শুভ সকাল। তাড়াতাড়ি গলাটা রিপেয়ার করো, ভালো থেকো। লিখছেন পরিতোষ বন্দ্যোপাধ্যায়, সাগর দিঘি, মুর্শিদাবাদ। থ্যাংক ইউ, শুভ সকাল। আর কেউ লিখেছেন কি না একটু দেখে নি। হোয়াটসঅ্যাপে মেসেজে, বেশ, আজকে সময় বলছে প্রায় শেষের দিকে, বরং আজকের মতো আর লেখালেখি থাক। আগামীকাল আপনাদের কাছে চিরন্তনীতে আসবেন উজ্জ্বল ভট্টাচার্য, আর একটু পরেই ভোরাই আর নমস্কার কলকাতা নিয়ে আপনাদের কাছে আসবেন সমক রায়। আমি ইন্দ্রাণী আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। আজ 6ই জুন শনিবার, স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01, বাংলাদেশের সময় সকাল 6:31। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

এখন একটি ঘোষণা। আজ পশ্চিমবঙ্গ ও তার উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবী বন্ধুদের জন্য আবহাওয়াজনিত কোনো বিশেষ সতর্কবার্তা নেই। ঘোষণাটি এখানেই শেষ হলো।

ভক্তি কি? হৃদয়ের কোমল অনুরাগ ভক্তি। কোন প্রকারের পদার্থ অবলম্বন করিয়া ভক্তি উদিত হয়? সত্যং শিবং সুন্দরং পদার্থ। যে পদার্থে কেন সত্য শিব সুন্দর ভাব থাকুক না, তাহা দেখিয়াই ভক্তির উদয় হইয়া থাকে। ফলত ভক্তি ভাব বিশেষ। সত্য শিব সুন্দর এই তিন গুণ উহার উদ্দীপক। ভক্তি এই তিন গুণ ভিন্ন আর কিছু চায় না। যেখানে এই তিন গুণের একটিরও অভাব আছে, সেখানে ভাবের পূর্ণতার ব্যাঘাত এবং ভক্তির বিকার উপস্থিত হয়। ভক্তি অবিকৃত কোথায়? সেইখানে যেখানে একজন পুরুষ, যিনি সৎ মঙ্গল ও সুন্দর, তাহাতে উহা অর্পিত হইয়াছে। এই পুরুষ কিসে সুন্দর? মঙ্গলে এবং দয়াতে। সেই দয়া কাহার? যিনি একমাত্র সৎ পদার্থ তাহার। ভক্তি বিশ্বাসমূলক। ভক্তির ভিতরে বিশ্বাস চাই। বিশ্বাস বিনা ভক্তি হয় না, কারণ ভক্তির প্রধান অবলম্বন দয়া ও মঙ্গল ভাব সত্যে প্রতিষ্ঠিত। সেই সত্যের ধারণা বিশ্বাস ভিন্ন হয় না। বিশ্বাস ভক্তি বিনা থাকিতে পারে, ভক্তি বিশ্বাস বিনা থাকিতে পারে না। যেখানে ভক্তি আছে সেখানে বিশ্বাস অন্তরে নিহিত আছে, ইহা নিশ্চয়। যদি ভক্তিতে বিশ্বাসের অল্পতা হয়, তবে নিশ্চয় উহা বিকৃতা হইয়া যায়। ভক্তিতে সর্বপ্রথমে পূর্ণ বিশ্বাসের সহিত জানা যায়।

এই যাহাকে দেখিতেছি তিনি সৎ, তিনি আছেন, নিশ্চিত আছেন, তিনি মঙ্গলময় এবং দয়াল পিতা। সত্য আধার তাহাতেই দয়া আরোপিত হয়। এই আরোপিত দয়া সুন্দর ভাব ধারণ করে। এই সৌন্দর্য আর কোনো সৌন্দর্য নহে, দয়ার সৌন্দর্য। সত্য আধারে দয়া পড়িলে উহা সুন্দর হইবেই হইবে, ইহা কল্পনা নহে। কারণ যথার্থ আধারে দয়া আরোপিত হইয়া সুন্দর বস্তুর গঠন হয়, ঈশ্বরের এইরূপই গঠন। কারণ যিনি দয়াতে সুন্দর হইয়াছেন তিনি দয়াতে অনন্ত, সুতরাং সৌন্দর্যেও অনন্ত। যেখানে সৌন্দর্য আছে সেইখানে আকর্ষণ আছে। যিনি সৎ, মঙ্গলময়, সুন্দর, তিনি হৃদয়কে টানেন। এই টানে আকৃষ্ট হওয়ার ভাবই অনুরাগ, ভক্তি, প্রেম। সত্য, শিব, সুন্দর এই তিনেতে যিনি এক, ভক্তি তাহাকেই দেখে, তাহাকেই চায়। ভক্তিশাস্ত্রে জ্ঞানের কথা এই যে ভক্তির মূল স্থির চাই, ভক্তির মূল ঠিক করা উচিত। যে ভক্তি প্রকৃত মূলে স্থাপিত নহে তাহা দুই পাঁচ বৎসর মধ্যে বিলীন হইয়া যায়। যাহার ভক্তির ভূমি স্থিরতর, যাহার ভক্তি সত্য, শিব, সুন্দরে প্রতিষ্ঠিত, তাহার ভক্তি অনন্তকাল পূর্ণতা লাভ করে।

একাশবিনী মৈত্রী, এখন প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের পরিবেশনায় শুনবেন সরোদ, রাগ আহিরি এবং রামকেলি।

0: সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান প্রথম আলো এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মধ্যে অন্যতম। তিনি গতকাল দমন ও সুরাতে 20,000 কোটি টাকারও বেশি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। বিদেশ মন্ত্রক জানিয়েছে, চলতি বছরে এ পর্যন্ত 1,076 জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। পাকিস্তান জম্মু কাশ্মীর সম্পর্কে মিথ্যা বক্তব্য পেশ করে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে তার অস্থায়ী সদস্যপদের অপব্যবহার করছে বলে ভারতের দাবি। পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তানে পাকিস্তান অবৈধভাবে নির্বাচনের পরিকল্পনা করায় ভারতের তীব্র প্রতিবাদ জানিয়েছে। পশ্চিমবঙ্গে বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কলকাতায় আসছেন। সিবিএসই পরীক্ষার্থীদের নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করেছে। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আজ জাপানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মধ্যে অন্যতম। তিনি গত সন্ধ্যায় দমনে 2,970 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপির বিকাশ হার বৃদ্ধির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেন, ব্যাপক পরিকাঠামো উন্নয়ন এবং দারিদ্র্যের জন্য কল্যাণমূলক প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে দেশ আরও উন্নয়নের পথে এগিয়ে যাবে।
2: वर्ष 2025-26 में भारत ने 7.7% की ग्रोथ रेट हासिल की है और पिछला क्वार्टर जो 31 मार्च को खत्म हुआ उसमें भी भारत की ग्रोथ 7.8% रही है और ये दुनिया में तेज गति से आगे बढ़ने वाली बड़ी इकोनॉमी है।
1: এর আগে শ্রী মোদী গুজরাটের সুরাতে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। সেখানে

0: প্রধানমন্ত্রী বলেন, ভারতের মোট 250 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতার মধ্যে কেবল গুজরাতের অবদানই 50 গিগাওয়াট। তিনি আরও বলেন, সৌরশক্তি থেকে পরিবেশ বান্ধব হাইড্রোজেন এবং অ্যামোনিয়ায় স্থানান্তরের ক্ষেত্রে গুজরাত এক বিশাল ভূমিকা পালন করতে প্রস্তুত, যা জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য অপরিহার্য। তিনি জনগণকে ভাইব্রান্ট ইন্ডিয়ার স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বলেন, আমাদের গ্রাম ও শহরগুলিকে একযোগে উন্নত করার মাধ্যমেই এই স্বপ্ন পূরণ করা সম্ভব। 2025-26 অর্থবর্ষে ভারতের অর্থনীতির বিকাশ হার যথাযথ রয়েছে এবং 2024-25 অর্থবর্ষে 7.1% তুলনায় এই অর্থবর্ষে মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রক 2025-26 অর্থবর্ষের জন্য বার্ষিক জিডিপির একটি আনুমানিক হিসাব এবং এই বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের ত্রৈমাসিক হিসাব প্রকাশ করেছে। 2025-26 অর্থবর্ষে প্রকৃত জিডিপি 323 লক্ষ কোটি টাকারও বেশি হবে বলে অনুমান করা হচ্ছে, যেখানে 2024-25 অর্থবর্ষের জন্য জিডিপির প্রথম সংশোধিত হিসাব ছিল 299 লক্ষ কোটি টাকার বেশি। প্রধানত কৃষি ও মৎস্য খাতের বৃদ্ধির কারণে অর্থনীতির মূল ক্ষেত্রে 3.2% বৃদ্ধি দেখা যায়। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, সরকার আগামী 5 বছরে সামুদ্রিক পণ্য রপ্তানি বর্তমানে 800 কোটি মার্কিন ডলার থেকে বাড়িয়ে 3000 কোটি মার্কিন ডলার করার লক্ষ্য নির্ধারণ করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে 2 দিনব্যাপী জাতীয় সামুদ্রিক খাদ্য রপ্তানির কর্মশালায় মন্ত্রী বলেন, ভারত গত 3.5 বছরে রেকর্ড 9টি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে। তিনি বলেন, এই চুক্তিগুলি 38টি দেশে ভারতীয় পণ্যের পথ সুগম করেছে, এর ফলে ভারতীয় সামুদ্রিক পণ্য সারা বিশ্বের গ্রাহকদের কাছে সহজেই পৌঁছচ্ছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, চলতি বছরে এ পর্যন্ত 1076 জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। বেআইনি অভিবাসন ঠেকাতে নতুন দিল্লি এবং ওয়াশিংটন কাজ চালিয়ে যাচ্ছে বলেও মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, 2025-এ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত আনা হয়েছিল 3567 জন ভারতীয়কে। আইনি অভিবাসনকে কোনোরকম ব্যাহত না করে বেআইনি অভিবাসন ঠেকাতে সমস্ত রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ভারতে বসবাসকারী বিদেশী নাগরিকদের সম্পর্কে শ্রী জয়সওয়াল বলেন, দেশে বেআইনিভাবে কেউ বসবাস করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপযুক্ত আইন রয়েছে। অবৈধ বাংলাদেশী নাগরিকদের প্রসঙ্গে আরেকটি প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, এক্ষেত্রে দ্বিপাক্ষিক ব্যবস্থায় ভারত এদের পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশকেই দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর শুরু হবে দেশে ফেরত পাঠানো বা ডিপোর্টেশনের প্রক্রিয়া। এখনও বাংলাদেশের পক্ষ থেকে এ ধরনের অনেক পরিচয় যাচাইয়ের কাজ বাকি বলে উল্লেখ করেন শ্রী জয়সওয়াল।
1: In India, if they are here illegally, including from Bangladesh, we have laws to deal with them and they'll be accordingly dealt with. As far as deportation of these people is concerned, there is a bilateral mechanism in place and we have several or many of these requests which are still pending with the Bangladeshi side, and we hope and expect that they'll be expedited as soon as possible so that the deportation of people who are illegally staying in India can be taken forward in a smooth and an efficient manner.
0: পাকিস্তান জম্মু কাশ্মীর সম্পর্কে মিথ্যা বক্তব্য পেশ করে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে তার অস্থায়ী সদস্যপদের অপব্যবহার করছে বলে ভারতের দাবি। ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, পাকিস্তানের এই ধরনের ভুয়ো দাবি কখনোই বাস্তব পরিস্থিতির বদল ঘটাতে পারে না। জম্মু কাশ্মীর বরাবরই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি স্পষ্ট জানান। শ্রী হরিশ বলেন, পাকিস্তান রাজনৈতিক স্বার্থে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার ও প্রকাশ করে তাদের উপস্থিতিকেই সংকটজনক করে তুলছে। উল্লেখ্য, রাষ্ট্রসংঘ সাধারণ সভায় নিরাপত্তা পরিষদের বার্ষিক রিপোর্ট নিয়ে এক আলোচনায় পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদ জম্মু কাশ্মীর প্রসঙ্গে যে অবতারণা করেন তার প্রেক্ষিতেই ভারতের এই প্রক্রিয়া। এদিকে পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তানে পাকিস্তান অবৈধভাবে নির্বাচনের পরিকল্পনা করায় ভারতের তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই নির্বাচন চলতি মাসের 7 তারিখে অনুষ্ঠিত হতে পারে বলে খবর। ভারত নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, 1947 সালে জম্মু ও কাশ্মীর সম্পূর্ণভাবে ভারতের অন্তর্ভুক্ত হওয়ার ফলে তথাকথিত গিলগিট বালতিস্তান সহ সমগ্র জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভেনেজুয়েলার কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ গতরাতে মুম্বাই পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত পি কে অশোকবাবু। পরে ঐতিহাসিক তাজমহল প্যালেস হোটেলে শ্রীমতী রড্রিগেজকে ভারতীয় ঐতিহ্য অনুসারে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এই উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়নো 3 দিনের ভারত সফরে আজ নতুন দিল্লিতে আসছেন। সফরকালে তিনি আগামীকাল বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের সঙ্গে যুগ্মভাবে ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠকে পৌরোহিত্য করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য আধিকারিকরা অনুমান করেছেন, মধ্য আফ্রিকায় ইবোলার প্রকোপ বাড়ার ফলে আক্রান্তের সংখ্যা 20,000 ছাড়াতে পারে। আমেরিকার সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি কম্পিউটার দ্বারা নির্মিত মডেলের উপর ভিত্তি করে সম্ভাব্য পরিস্থিতির বেশ কিছু

0: প্রকাশ করেছে, যেখানে আক্রান্তের সংখ্যা 10,000 থেকে 20,000-এর বেশি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কলকাতায় আসছেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রথমে যাবেন নবান্নে, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এ রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে তিনি পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। নবান্নে বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে, এরপর তার সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটে যাওয়ার কথা। পদ্ম পুরস্কার 2027-এর জন্য আগামী মাসের 31 তারিখ পর্যন্ত মনোনয়ন পেশ করা যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে পদ্ম পুরস্কারের জন্য মনোনয়ন এবং সুপারিশ 15 মার্চ থেকে শুরু হয়েছে এবং তা শুধুমাত্র রাষ্ট্রীয় পুরস্কার পোর্টালে অনলাইনে গ্রহণ করা যাবে। পদ্ম পুরস্কার যথা পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কারগুলির মধ্যে অন্যতম। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE পরীক্ষার্থীদের নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার জন্য সময়সীমা 7 জুন অর্থাৎ আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে পড়ুয়ারা আগামীকাল মধ্যরাত পর্যন্ত তাদের আবেদনপত্র জমা করতে পারবেন। জাপানের কাকামিহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। আজ তারা ফাইনালে জাপানের মুখোমুখি হবে। অন্যদিকে পাকিস্তান তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। সাফ মহিলা ফুটবল প্রতিযোগিতার ফাইনালে আজ ভারত বাংলাদেশের মুখোমুখি হবে। গোয়ার মারগাঁওতে খেলা শুরু হবে সন্ধে 6:30। গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ অসলোতে অনুষ্ঠিত নরওয়ে চেস টুর্নামেন্টে জিতে প্রথম ভারতীয় হিসেবে শিরোপা জয় করার ইতিহাস গড়েছেন। শেষ রাউন্ডে তিনি জার্মানির ভিনসেন্ট কেইমারকে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মধ্যে অন্যতম। তিনি গতকাল দমন ও সুরাটে 20,000 কোটি টাকারও বেশি প্রকল্প উদ্বোধন ও শিলান্যাস করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল GDP 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। বিদেশ মন্ত্রক জানিয়েছে চলতি বছরে এ পর্যন্ত 1,076 জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন শাশ্বত ভারত, আজ মহাত্মা গান্ধীর রচনা থেকে পাঠ।

অহিংসা সাহসিকতা চূড়ান্ত। অহিংস হতে হলে পৃথিবীতে দিনহীন যারা, তারা যে জিনিস থেকে বঞ্চিত তা পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের যেন কখনো না হয়। ব্যক্তিগত জীবনে অহিংসা নীতি প্রয়োগ না করে বৃহত্তর ক্ষেত্রে তা প্রয়োগ করতে যাওয়া ভুল। আগে নিজের ঘরে অহিংসা নীতি প্রয়োগ করে পরে তা অপরের ক্ষেত্রে প্রয়োগ করা উচিত। চরিত্রধন না থাকলে সত্যাগ্রহ অসম্ভব। সত্যাগ্রহী হতে হলে সরল প্রকৃতির, ভদ্র ও সংযমী হতে হবে। কারো প্রতি সে শত্রু ভাবাপন্ন হবে না, সুবিবেচিত এক আদর্শ তার সামনে থাকবে। সে যেন অব্যবস্থিত চিত্ত না হয়, আর এর পেছনে যেন কোনো অসদাভিপ্রায় বা বিদ্বেষ না থাকে। সত্যাগ্রহ করতে গিয়ে আমি প্রথম দিকে দেখেছি যে সত্যের অনুসন্ধান করলে বিরুদ্ধ পক্ষের প্রতি কোনো হিংসা থাকে না, উপরন্তু ধৈর্য ও সহানুভূতির মাধ্যমে তার ভুলটাকে দূর করে দেওয়া যায়। কারণ একজনের কাছে যা সত্য অপরজনের কাছে তা অসত্য হতে পারে। ধৈর্য ধারণ করতে গেলেই দুঃখ সহ্য করতে হয়। সত্যকে রক্ষা করার জন্য বিরুদ্ধ পক্ষকে কষ্ট না দিয়ে নিজেকেই কষ্ট করতে হয়, এই মতবাদের অর্থই তাই। একই সঙ্গে সত্য ও অহিংসার আশ্রয় নিলে পৃথিবীকে বশে আনা যায়। রাজনৈতিক অর্থাৎ জাতীয় জীবনে সত্য ও নম্রতা শিক্ষায়

সত্যাগ্রহের সারমর্ম। অহিংসার প্রকৃতি এমনই যে সে শক্তি চায় না বা তার লক্ষ্যও নয়, কিন্তু অহিংসার ক্ষমতা আরও বেশি। অহিংসা শাসনযন্ত্র হাতে না নিয়েই তাকে দমন ও পরিচালনা করবার ক্ষমতা রাখে। এখানেই এর সৌন্দর্য। অন্যায়কারীকে হতবুদ্ধি করবার ইচ্ছা সত্যাগ্রহীর থাকে না। সত্যাগ্রহ অন্যায়কারীর মনে ভয়ের উদ্রেক করে না, কিন্তু তার মনে আলোড়ন জাগায়। সত্যাগ্রহীর লক্ষ্য অন্যায়কারীর মনোভাবের পরিবর্তন করা, তাকে দমন করা নয়। সব বিষয়েই সত্যাগ্রহীর কৃত্রিমতা বর্জন করা উচিত। অন্তরে যেমন সাড়া সে পায়, সেই অনুযায়ী সমস্ত রকম কৃত্রিমতা ত্যাগ করে সে কাজ করে যায়। দুষ্কৃতি এবং দুষ্কৃতকারীর মধ্যে যে পার্থক্য, তা যেন সত্যাগ্রহী কখনো না বিস্মৃত হয়। দুষ্কৃতিকারীর বিরুদ্ধে কোনো অসদ্ভাব বা বিদ্বেষ তার থাকা উচিত নয়। সত্যাগ্রহী সবসময় সত্যের মাধ্যমে অসত্যকে, প্রেমের মাধ্যমে ক্রোধকে, সুকৃতির মাধ্যমে দুষ্কৃতিকে ও অহিংসার মাধ্যমে হিংসাকে জয় করতে চেষ্টা করবে।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলাদেশ প্রেস রিভিউ। সংস্কারের শর্তে স্বল্পোন্নত দেশের তালিকা এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা বাড়ানো হতে পারে বলে প্রথম আলো জানিয়েছে। বাংলাদেশের বর্তমান সরকার এলডিসি বের হতে প্রস্তুতি নেওয়ার জন্য রাষ্ট্রসংঘের কাছে 3 বছর সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছিল। রাষ্ট্রসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি এই আবেদনটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। তবে পুরনো 3 বছর সময় দেওয়ার পরিবর্তে সিডিপি অপেক্ষাকৃত কম সময় দেওয়ার পক্ষে মত দিয়েছে। খলিলুর রহমান একই সঙ্গে 2টি দায়িত্বই পালন করবেন বলে জানিয়েছেন। নিউএজের খবর অনুযায়ী রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের নির্বাচিত সভাপতি এবং বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান গত বৃহস্পতিবার ইঙ্গিত দেন যে তিনি একই সঙ্গে 2টি দায়িত্বই চালিয়ে যেতে পারেন। এ প্রসঙ্গে তিনি পূর্ববর্তী রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া সর্বশেষ বাংলাদেশি হুমায়ুন রশিদ চৌধুরীর দৃষ্টান্ত উত্থাপন করেন। সংবাদ সংস্থা ডেইলি অবজারভার জানিয়েছে, বাংলাদেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলিকে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার রাতে 20,000 কোটি টাকার ঋণ দান প্রকল্প ঘোষণা করেছে। বন্ধ হয়ে যাওয়া বৃহৎ শিল্প ও সেবা ক্ষেত্রকে সহায়তার জন্য প্রাক পুন অর্থায়ন প্রকল্প বা প্রি রিফাইন্যান্সিং স্কিম শীর্ষক এই নতুন কর্মসূচির আওতায় যোগ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং কর্পোরেট গ্রুপগুলি মাত্র 7% মতো অত্যন্ত সুলভ সুদে সর্বোচ্চ 200 কোটি টাকা পর্যন্ত চলতি মূলধন ঋণ বা ওয়ার্কিং ক্যাপিটাল লোন নিতে পারবে। সেন্টার ফর

সি ডায়ালগ সিপিডি বাংলাদেশে ক্রমবর্ধমান অর্থনৈতিক ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গৃহীত শুল্ক চুক্তিটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। বিজনেস স্ট্যান্ডার্ডের খবর অনুযায়ী সিপিডি সতর্ক করেছে যে মূল্যস্ফীতি, রাজস্ব আদায় দুর্বলতা, ব্যাংকিং ক্ষেত্রে ক্রমবর্ধমান সংকট এবং জ্বালানি ব্যয় বৃদ্ধির কারণে বাংলাদেশের অর্থনীতি

আমদানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। এই পরিস্থিতিতে সিপিডি সরকারের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা সাম্প্রতিক শুল্ক চুক্তিটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। জয়শঙ্কর ও কুপার গুরুত্বপূর্ণ খনিজ, শিক্ষা এবং সামুদ্রিক নিরাপত্তা বিষয়ে নতুন কিছু উদ্যোগের সূচনা করেছেন। ডেইলি সান জানিয়েছে, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ব্রিটেনের বিদেশ সচিব ইভেট কুপার দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করার পাশাপাশি পশ্চিম এশিয়ার সংঘর্ষ সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতির ওপর মত বিনিময় করার সময় এই নতুন উদ্যোগগুলির কথা ঘোষণা করেন। দিল্লির একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত 22 জনের মধ্যে একজন বাংলাদেশী নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ হাই কমিশন। ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, নতুন দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন বৃহস্পতিবার শেষ রাতে এক ফেসবুক পোস্টে জানায়, এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত 7টি দেশের 22 জন নাগরিকের মধ্যে বাংলাদেশী নাগরিক 44 বছর বয়সী মোহাম্মদ নুরুল আমিনও রয়েছেন। তিনি ম্যাক্স হাসপাতালে চিকিৎসার জন্য দক্ষিণ দিল্লির মালভিয়া নগরের ওই হোটেলটিতে থাকছিলেন। ঢাকা থেকে পাঠিয়েছেন প্রসার ভারতীর প্রতিনিধি নভল সং পারমার। শুনলেন বাংলাদেশ প্রেস রিভিউ।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী রীতি চৌধুরীর কণ্ঠে। অনুষ্ঠানটি এখানেই শেষ হল।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribondhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com maitribondhu maitribondhu23@gmail.com।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
3: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
4: বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন জলাভূমিতে মৎস্য চাষ, এ বিষয়ে বলছেন ডক্টর স্বাগত ঘোষ, বিষয়বস্তু বিশেষজ্ঞ, মৎস্য চাষ, শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র।
5: প্রচুর জলাভূমি আছে যেগুলো কিন্তু আর কোন রকম চাষবাসের কোন ব্যবস্থাপনা করা যাবে না, সেই সমস্ত জলাভূমিতে আমরা কিন্তু আমাদের দেশীয় যে মাছ, যেটা হচ্ছে রুই, কাতলা, মৃগেল এবং তার সাথে যে আমাদের জিওল মাছ, মাগুর, শিঙি, পাবদা ইত্যাদি মাছগুলো কিন্তু আমরা খুব সহজেই চাষ করতে পারি। সেক্ষেত্রে খুব একটি বিশেষ ব্যবস্থাপনারও প্রয়োজন হয় না। আমরা যদি পুকুরটিকে একটু মশারি দিয়ে ঘিরে নিতে পারি, ঘিরে নেওয়ার পরে এবং যাতে যাতে বাইরের কোন রকম অবাঞ্ছিত প্রাণীরা না ঢুকতে পারে, এবং সেইখানে যদি আমরা এই সমস্ত যে মাছগুলো আমরা বললাম, যদি আমরা মোটামুটি বিঘা প্রতি 1000-1200 মাছ যদি আমরা ছাড়তে পারি এবং ঠিকঠাক যদি ব্যবস্থাপনা করতে পারি এবং বাড়িতেই যদি আমরা খাবার হাতে তৈরি করে যদি দিয়ে চাষটা করতে পারি, তাহলে কিন্তু খুব অল্প খরচে খুব ভালো লাভ হবে। এবং এর সাথে সাথে রোগ পোকার জন্য যদি আমরা একটু বেস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস ফলো করি এবং প্রোবায়োটিক এর মাধ্যমে যদি আমরা চাষাবাদ করে থাকি, তাহলে কিন্তু খুব একটা বেশি রোগ এবং পোকারও সমস্যা দেখা দেবে না। আমাদের দেখা প্রায় কাতলা, প্রায় 1-1.5 kg ওজনের কাতলা আমরা প্রায় 9-10 মাস চাষের মাধ্যমে পেয়ে থাকি। রুই আমরা পেয়ে থাকি কম করে 900 g থেকে 1 kg এবং মৃগেল মাছ আমরা পেয়ে থাকি 800-900 g। সেক্ষেত্রে আমরা এই মাছগুলো যদি আমরা চাষ করি, চাষি ভাইয়েরা কিন্তু মোটামুটি 500-600 kg মাছ খুব সহজেই 1 বিঘা পুকুরে তৈরি করতে পারবে। এবং কোন কোন ক্ষেত্রে দেখা গেছে যদি তাদের ব্যবস্থাপনা খুব ভালো হয় এবং সেক্ষেত্রে যদি কোনো রোগ পোকার সংক্রমণ না হয়, প্রোবায়োটিকটা যদি সব সময় করা যায় তাহলে কিন্তু এদের প্রায় প্রতি বিঘায় 1 কিলোর কাছাকাছি পর্যন্ত মাছ হয়ে যেতে পারে। এবারে প্রোবায়োটিকটা কি আমি একটু সংক্ষেপে বলে দিই। প্রোবায়োটিক হচ্ছে একটা ইংরেজি শব্দ যেটাকে আমরা বলতে পারি উপকারী ব্যাকটেরিয়া। আমাদের পরিবেশে অপকার ব্যাকটেরিয়াও থাকে, তার সাথে সাথে উপকারী ব্যাকটেরিয়াও থাকে। আমরা যদি পুকুরটিকে উপকারী ব্যাকটেরিয়া দিয়ে পুরোটাই ছেয়ে ফেলতে পারি তাহলে অপকারী ব্যাকটেরিয়ার সংক্রমণ হবে না। এটা প্রায় 99

0: 90 ভাগ শতকরা আমরা বলতে পারি, সেক্ষেত্রে কিন্তু এই অপকারী ব্যাকটেরিয়া যেমন কি কি অ্যারোমোনাস, সিউডোমোনাস, যাদের জন্য মাছের যে মেন মেন গুরুত্বপূর্ণ সংক্রমণ রোগগুলো হয় সেগুলো আর মাছের হবে না। সেক্ষেত্রে চাষিরা খুব সহজেই এই রোগগুলোকে প্রাকৃতিকভাবে দমন করতে পারবে এবং এর জন্য একটুও রাসায়নিক প্রয়োগ করতে হবে না। আমরা এই সমস্ত জলাভূমিতে ড্রোনের মাধ্যমে, আমরা ড্রোন প্রযুক্তির সাহায্যে বড় বড় জলাশয়গুলোতে কিন্তু প্রোবায়োটিক স্প্রে করে এসেছে। প্রায় বিঘার পর বিঘা জমি আমরা প্রোবায়োটিক বা উপকারী ব্যাকটেরিয়া আমরা স্প্রে করেছি এবং আমাদের প্রায় 250 জন চাষী ভাই এই প্রকল্পের মধ্যে এসে উপকৃত হয়েছে এবং এছাড়াও তাদেরকে নিয়মিত প্রোবায়োটিক দিয়ে আমরা তাদের অনেক উপকার করে চলেছি। তো মোটামুটি এইটুকু যদি আমরা মেনটেন করতে পারি, আর মাছের খাবারের দিকে যদি বলি, অ্যাটলিস্ট আমি চাষি ভাইদের বলবো যে প্রোবায়োটিক দিয়ে পুকুর তৈরি করার পরে বিঘা প্রতি পুকুরে অ্যাটলিস্ট এই রুই কাতলা মৃগেলের জন্য কিন্তু 20-24% বা ম্যাক্সিমাম 26-28% বেশি প্রোটিনের প্রয়োজন হয় না। তাই অল্প পরিমাণ প্রোটিনযুক্ত খাবার যদি দিয়েও আমরা এই মাছকে খাওয়াতে পারি, আমাদের কিন্তু এই মাছের খুবই উপকার হবে। এক্ষেত্রে সবসময় কেনা খাবার না দিলেও চলবে, বাড়িতে অ্যাটলিস্ট যদি কিছু না পাওয়া যায় 50% খোল, 50% ভুসি, এইটুকু খাবার ভালো করে মিশিয়ে যদি একটা বস্তায় করেও দেওয়া যায়, এতেই কিন্তু আপনাদের মাছের গ্রোথ খুব ভালো হবে। আমি আশা করব খুব ভালোভাবে মাছ চাষ করবেন এবং উপকৃত হবেন।
1: এতক্ষণ শুনলেন জলাভূমিতে মৎস্য চাষ, এ বিষয়ে বলছিলেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৎস্য চাষ বিশেষজ্ঞ ডক্টর স্বাগত ঘোষ।
2: কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি। আজ 6ই জুন শনিবার আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি। ভারতীয় সময়ে সকাল 7:05 প্রথম অধিবেশনে শুনবেন লোকগীতি, 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানে আজকের গন্তব্য বাংলাদেশের ইনানি সমুদ্র সৈকত, সকাল 7:35 সকালের আড্ডা নিয়ে থাকবেন সৃজিতা রায়, 8:30 স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান পথ চলতে, 8:45 কীর্তন শিল্পী প্রণতি সেনগুপ্ত, সকাল 9:00 ছোটদের আসর। এই অনুষ্ঠানে ওয়ার্ল্ড ওশন ডে উপলক্ষে পাখিদের পাঠশালাতে অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রিঙ্কু নন্দী, উপস্থাপনায় থাকবেন সুচিস্মিতা গুপ্ত, সকাল 9:30 মনের মতো গান নিয়ে থাকবেন শ্রাবণী চট্টোপাধ্যায়। মৈত্রী প্রচার তরঙ্গে বেলা 10:30 তরজা গান পরিবেশনায় প্রভাস হালদার এবং সহশিল্পী বৃন্দ, বেলা 11:00 শিল্প প্রাঙ্গণ, 11:30 রমুগীতির অনুষ্ঠান শুনবেন, 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা নিয়ে থাকবেন চয়নিকা ধারা, বেলা 12:00 নাটক তৃষ্ণা রচনা কিরণ শঙ্কর মৈত্র প্রযোজনা গীতা গঙ্গোপাধ্যায়, 1:40 বাংলা ব্যান্ডের গান, দুপুর 2:30 আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি হবে। মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় দুপুর 3:30। 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসরে মঞ্চ কথা, স্টুডিওর বাইরে থেকে এই অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন লাকি বণিক, উপস্থাপনায় থাকবেন অঙ্কিতা পাল, 4:35 আরোগ্য নিকেতন অনুষ্ঠানে বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে স্টুডিওর বাইরে থেকে ঐন্দ্রিলা রায়ের নিয়ে আসা সাক্ষাৎকার শুনতে পাবেন, 4:50 ঢাকার চিঠি, বিকেল 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় অরিজিৎ গঙ্গোপাধ্যায়, 5:50 ক্রীড়াঙ্গন নিয়ে থাকবেন সাম্য বাঁক, 6:20 ক্ষেত খামারের কথা, দেশীয় পদ্ধতিতে বীজ উৎপাদন ও তার বাণিজ্যিক সম্ভাবনা, আলাপচারিতায় থাকবেন সুভাষচন্দ্র হাঁসদা এবং স্বাগতা মণ্ডল মল্লিক, 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে সার্ভাইকাল ক্যান্সার থেকে থেকে মুক্ত

নিয়ে বলবেন ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়। মৈত্রী প্রচার তরঙ্গে সন্ধে সাতটায় শুনবেন তরজা গান অনুষ্ঠানটির পুনঃ সম্প্রচার, রাত 7:45 নস্টালজিয়া। আজ অভিনেতা ধীমান চক্রবর্তীর সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব, সাক্ষাৎকারটি নিয়েছেন সুচিস্মিতা গুপ্ত, সম্পাদনায় সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বাদে। 8:15 শ্রবণী, পরিবেশের মানুষ মানুষের পরিবেশ, এ বিষয়ে আলোচনায় বিশ্বজিৎ রায় এবং সম্বিত বসু। রাত 9:00 কথায় গানে নিয়ে থাকবেন সাধনা রায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 আলোর সন্ধানে, বিষয় ডিসেবিলিটি সার্টিফিকেট এবং স্বাবলম্বন কার্ড। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সোমা রায়। প্রযোজনা দুর্বাদে। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে হিম বিভাগ রাগে সরোদ পরিবেশন করবেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, তাকে তবলায় সহযোগিতা করবেন পণ্ডিত উজ্জ্বল ভারতী। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সাধনা রায়। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজ 6 জুন শনিবার আকাশবাণী মৈত্রীর পূর্ণাঙ্গ অনুষ্ঠান পরিচিতি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন লোকগীতি। আজকের শিল্পী কালাচাঁদ দরবেশ।

লোকগীতির অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলাদেশের দর্শনীয় স্থান।

বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানে শ্রোতা বন্ধু আপনাকে স্বাগত। আজ আমরা যাব বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া উপজেলার এক শান্ত নিরিবিলি সৈকতে, যে সমুদ্র সৈকত আপনাকে টানবে তার কাছে যাওয়ার জন্য বারবার। কক্সবাজার থেকে বড়ই কাছে, কার্যত খানিক শুনশান, তুলনায় পর্যটকদের যাওয়া আসা যেহেতু কম, ঠান্ডা আবহাওয়া

কিন্তু নিরিবিলি সৈকতে, যে সমুদ্র সৈকত আপনাকে টানবে তার কাছে যাওয়ার জন্য বারবার। কক্সবাজার থেকে বড়ই কাছে, কার্যত খানিক শুনশান, তুলনায় পর্যটকদের যাওয়া আসা যেহেতু কম, ঠান্ডা আবহাওয়া

আমরা যাকে বলি। তারপর হয়তো দেখলেন আপনার মুখে আনন্দের রেখা, সেই হাসি হয়তো ছড়িয়ে পড়ল আপনার প্রিয়জনের মধ্যে। তারপর যদি অনেকে হন, বেশ বড় দল, তাহলে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে অনায়াসে একটা গোটা বাসের দখল হতে পারে আপনাদের। হয়তো সুরে বেসুরে গান, রাস্তার মাঝে কোথাও খাওয়ার বিরতি, আর এই সবের মাঝে যাত্রাপথের আনন্দ, প্রবাল পাথরের ছড়াছড়ি ইনানি বিচে। বলছিলাম কক্সবাজার থেকে একটু দূরে হওয়ায় ইনানি সৈকতের পরিবেশ তুলনামূলকভাবে নিরিবিলি। আর যদি খুব ভোরে হাঁটতে যান, আরও কম মানুষ পাবেন। এই সৈকতে সাক্ষী হতে পারেন এক নির্জন সূর্যোদয়ের, দেখা মিলবে মানুষজনের শুভ্রতার জেগে ওঠার। ভোরবেলা এবং বিকেলের দিকে যে কোনো সমুদ্র সৈকতের মতো ইনানির সৈকতও অপরূপ। নীল আকাশ, খানিক মিঠে হাওয়া আর নিরিবিলি ঢেউ প্রশান্ত করে দিতে পারে এই প্রবালে ছড়ানো সমুদ্র সৈকতে থাকা আপনার একটি দিনকে। যদি নাও চান, এখানকার পরিবেশ আপনাকে হাসাবেই, আপনাকে আনন্দ দেবে, অন্যরকম এক ভালো লাগা। ইনানি সমুদ্র সৈকতের পরিবেশ যে কোনো পর্যটককে বার বার টানে, বিশেষ করে এই সৈকতে ছড়ানো প্রবাল পাথর বিদায় না দিয়েও আপনাকে হাতছানি দেবে সঙ্গে নিয়ে যাওয়ার। এক এক পাথরের রং এক এক রকম, প্রকৃতির নিজস্ব সজ্জা। কখনো মনে হতে পারে হয়তো আপনার জন্য, আমার জন্যই এই আয়োজন, এই তো ইনানির নিজের ভাষা, ইনানির আমাদের সকলের প্রতি ভালোবাসার উপহার। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত যে দীর্ঘ 120 কিলোমিটারের সমুদ্র সৈকত রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এই ইনানির সৈকত। ভাবতেই পারেন কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বললাম। আসলে ওই যে বারবার বলছি, খানিক নিরিবিলি আর বিস্তীর্ণ প্রবাল পাথর, সেন্ট মার্টিনের সমুদ্র সৈকতের সঙ্গে বেশ মিল। তবে কক্সবাজার বা সেন্ট মার্টিনের মতো বড় বড় ঢেউ সৈকতের বেলাভূমিতে আছড়ে পড়ে না, খানিক শান্ত প্রকৃতির সৈকত ইনানি। প্রবাল পাথরে লেগে থাকে ধারালো শামুক ঝিনুক, প্রবাল পাথর যে সৈকতের প্রধান আকর্ষণ, বুঝতেই পারছেন সমুদ্র স্নান বিষয়ে খানিক সতর্কতা সেখানে কাম্য। প্রবালের উপর দাঁড়িয়ে সাগরের দৃশ্য দেখার আনন্দ যে কি অদ্ভুত, সাগরের ঢেউ প্রবালের গায়ে আঘাত করে আপনার পায়ের কাছে আছড়ে পড়বে, এই উপহার দেবে ইনানি। এমন স্বচ্ছ জল দেখা যাবে তলায় থাকা বালির স্তর। অনেক সময় ইনানির সমুদ্র সৈকতে হরেক মাছের ছোটাছুটি দেখা যায়। বিস্তীর্ণ বালুকা বেলায় ইনানিতে ছুটে বেড়ায় হাজার হাজার লাল কাঁকড়ার দল, নিয়ে যেতেই পারে আপনাকে অন্য এক জগতে। সাগর পাড়ে বালির উপর বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে থাকা শত বছরের পুরনো পাথর, সেই সব পাথরের উপর আছড়ে পড়ছে কালের পর কাল ধরে

সাগরের ঢেউ, সমুদ্রের ঢেউ অজান্তেই বুঝি পর্যটক মনে দোলা দিয়ে যায়। কক্সবাজার শহর থেকে প্রায় 25 কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইনানি, সমুদ্র সৈকত যেমন সুন্দর ঠিক ততটাই ভালো লাগা কাজ করবে কক্সবাজারের দিকে যখন যাত্রা করবেন। একদিকে মেরিন ড্রাইভ, আরেকদিকে সাগর, পাহাড়, ঝর্ণার নৈসর্গিক দৃশ্য। তাই স্রষ্টার নিজের হাতে সাজানো ইনানি প্রকৃতির টান নিয়ে থাকুক আপনার ভ্রমণ তালিকায়। জোয়ার ভাটার হিসেব কষে ইনানিতে হতেই পারে আপনার সুখময় ভ্রমণ। বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মধ্যে অন্যতম। তিনি গতকাল দমন ও সুরাতে 20,000 কোটি টাকারও বেশি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল GDP 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। বিদেশ মন্ত্রক জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত 1076 জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তানে পাকিস্তান অবৈধভাবে নির্বাচনের পরিকল্পনা করায় ভারত এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ভারত ও রাশিয়া দৃঢ় কৌশলগত অংশীদারিত্বের বিষয়টি তুলে ধরে ভারতকে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান সুখোই SU-57 দেওয়ার প্রস্তাব দিয়েছেন। অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আর জাপানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মধ্যে অন্যতম। তিনি গত সন্ধ্যায় দমনে 2,970 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন GDP বিকাশ হার বৃদ্ধির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেন, ব্যাপক পরিকাঠামো উন্নয়ন এবং দারিদ্র্যের জন্য কল্যাণমূলক প্রকল্পের অগ্রাধিকার দিয়ে দেশ আরও উন্নয়নের পথে এগিয়ে যাবে।
1: বর্ষ 2025-26 में ভারত 7.7% की ग्रोथ रेट हासिल की है और पिछला क्वार्टर जो 31 मार्च को खत्म हुआ उसमें भी भारत की ग्रोथ 7.8% रही है और ये दुनिया में तेज गति से आगे बढ़ने वाली बड़ी इकोनॉमी है।
0: এর আগে শ্রী মোদী গুজরাতের সুরাতে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন ভারতের মোট 250 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতার মধ্যে কেবল গুজরাতের অবদানই 50 গিগাওয়াট। তিনি আরও বলেন সৌরশক্তি থেকে পরিবেশবান্ধব হাইড্রোজেন এবং অ্যামোনিয়ায় স্থানান্তরের ক্ষেত্রে গুজরাত এক বিশাল ভূমিকা পালন করতে প্রস্তুত, যা জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য অপরিহার্য। তিনি জনগণকে ভাইব্রেন্ট ইন্ডিয়ার স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 2025-26 অর্থবর্ষে ভারতের অর্থনীতির বিকাশ হার যথাযথ রয়েছে এবং 2024-25 অর্থবর্ষে 7.1% তুলনায় এই অর্থবর্ষে মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল GDP 7.7% বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রক 2025-26 অর্থবর্ষের জন্য বার্ষিক GDP একটি আনুমানিক হিসাব এবং এই বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের ত্রৈমাসিক হিসাব প্রকাশ করেছে। 2025-26 অর্থবর্ষে প্রকৃত GDP 323 লক্ষ কোটি টাকারও বেশি হবে বলে অনুমান করা হচ্ছে, যেখানে 2024-25 অর্থবর্ষের জন্য GDP প্রথম সংশোধিত হিসাব ছিল 299 লক্ষ কোটি টাকার বেশি। প্রধানত কৃষি ও মৎস্যখাতের বৃদ্ধির কারণে অর্থনীতির মূল ক্ষেত্রে 3.2% বৃদ্ধি দেখা যায়। কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে জুন মাস পর্যন্ত সারা দেশ জুড়ে প্রায় 9.5 লক্ষের বেশি কৃষক ক্ষেত বাঁচাও অভিযানে অংশ নিয়েছেন। এর ফলে সুষম সার ব্যবহারের এই প্রচার কর্মসূচিটি একটি দেশব্যাপী গণ আন্দোলনে পরিণত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের উদ্যোগে শুরু হওয়া এই অভিযানের লক্ষ্য হল সুষম সার প্রয়োগের প্রসার ঘটানো, মাটির উর্বরতা রক্ষা করা এবং কৃষিক্ষেত্রে বিজ্ঞানসম্মত পদ্ধতির ব্যবহারে উৎসাহিত করা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি আর্থিক বছরে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার একই থাকল। RBI-এর গভর্নর সঞ্জয় মালহোত্রা চলতি অর্থবর্ষের দ্বিতীয় দ্বিমাসিকে মুদ্রানীতি ঘোষণা করার সময় বলেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে স্বল্পমেয়াদী ঋণের উপর সুদের হার বা রেপো রেট অর্থাৎ

হারে আরবিআই অন্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় তা 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া আরবিআই বর্তমান অর্থবর্ষের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.9% থেকে কমিয়ে 6.6% করেছে। সিপিআই বা উপভোক্তা মূল্য সূচক ভিত্তিক মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রাও 4.6% থেকে বাড়িয়ে 5.1% করা হয়েছে। অন্যদিকে প্রবাসী এবং অনাবাসী ভারতীয় এবং অন্যান্য যোগ্য বিদেশি বিনিয়োগকারীদের জন্য শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ আরও বৃদ্ধি করেছে শীর্ষ ব্যাংক। বিদেশ মন্ত্রক জানিয়েছে, চলতি বছরে এ পর্যন্ত 1076 জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। বেআইনি অভিবাসন ঠেকাতে নতুন দিল্লি এবং ওয়াশিংটন কাজ চালিয়ে যাচ্ছে বলে মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, 2025-এ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত আনা হয়েছিল 3567 জন ভারতীয়কে। আইনি অভিবাসনকে কোনো রকম ব্যবহার না করে বেআইনি অভিবাসন ঠেকাতে সমস্ত রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান। ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকদের সম্পর্কে শ্রী জয়সওয়াল বলেন, দেশে বেআইনিভাবে কেউ বসবাস করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপযুক্ত আইন রয়েছে। অবৈধ বাংলাদেশি নাগরিকদের প্রসঙ্গে আরেকটি প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, এক্ষেত্রে দ্বিপাক্ষিক ব্যবস্থায় ভারত এদের পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশকেই দায়িত্ব দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির কানালের সঙ্গে বৈঠক করবেন। নেপালের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক সহ প্রধান প্রধান ক্ষেত্রগুলিতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবে। নেপালের বিদেশমন্ত্রী বর্তমানে 3 দিনের ভারত সফর করছেন। ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়নো 3 দিনের ভারত সফরে আজ নতুন দিল্লিতে আসছেন। সফরকালে তিনি আগামীকাল বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের সঙ্গে যুগ্মভাবে ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠকে পৌরোহিত্য করবেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, সরকার আগামী 5 বছরে সামুদ্রিক পণ্য রপ্তানি বর্তমানে 800 কোটি মার্কিন ডলার থেকে বাড়িয়ে 3000 কোটি মার্কিন ডলার করার লক্ষ্য নির্ধারণ করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে 2 দিনব্যাপী জাতীয় সামুদ্রিক খাদ্য রপ্তানি কর্মশালায় মন্ত্রী বলেন, ভারত গত 3.5 বছরে রেকর্ড 9টি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে। তিনি বলেন, এই চুক্তিগুলি 38টি দেশে ভারতীয় পণ্যের পথ সুগম করেছে। পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেল এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কলকাতায় আসছেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রথমে যাবেন নবান্নে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এরাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে এক পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। নবান্নে বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। এরপর তার সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটে যাওয়ার কথা। আন্দামান দ্বীপপুঞ্জের পূর্ব উপকূল থেকে প্রায় 15 কিলোমিটার দূরে শ্রীবিজয়পুরমে 3 প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ পুরী জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী পুরী বলেন, এই আবিষ্কার আন্দামান সাগরের জ্বালানির সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে। শ্রী পুরী জানান, সমুদ্রপৃষ্ঠের 355 মিটার গভীরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী নতুন দিল্লিতে ফ্লেক্স ফিউয়েল যানবাহনের জন্য E85 জ্বালানি চালু করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী পুরী এটিকে ভারতের পরিবেশ বান্ধব ও স্থিতিশীল জ্বালানির দিকে যাত্রার এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। মন্ত্রী ঘোষণা করেন, E85 জ্বালানির দাম সাধারণ E20 জ্বালানির থেকে লিটার প্রতি প্রায় 20 টাকা কম হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তানে পাকিস্তান অবৈধভাবে নির্বাচনের পরিকল্পনা করায় ভারতের তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই নির্বাচন চলতি মাসের 7 তারিখ অনুষ্ঠিত হতে পারে বলে খবর। ভারত নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, 1947 সালে জম্মু ও কাশ্মীর সম্পূর্ণভাবে ভারতে অন্তর্ভুক্ত হওয়ার ফলে তথাকথিত গিলগিট বালতিস্তান সহ সমগ্র জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের এ ধরনের প্রচেষ্টা সে দেশের অবৈধভাবে দখল করা অঞ্চলগুলিতে মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক নিপীড়ন, অর্থনৈতিক শোষণ এবং স্বাধীনতা ধরনের মতো মৌলিক সমস্যাগুলিকে আড়াল করতে পারবে না। এদিকে পাকিস্তান জম্মু কাশ্মীর সম্পর্কে মিথ্যা বক্তব্য পেশ করে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে তার অস্থায়ী সদস্য পদের অপব্যবহার করছে বলে ভারতের দাবি। ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতনিনী হরিশ বলেছেন, পাকিস্তানের এই ধরনের ভুয়ো দাবি কখনোই বাস্তব পরিস্থিতির বদল ঘটাতে পারে না। জম্মু কাশ্মীর বরাবরই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি স্পষ্ট জানান। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ভারত ও রাশিয়ার দৃঢ় কৌশলগত অংশীদারিত্বের বিষয়টি তুলে ধরে ভারতকে 5ম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান সুখোই SU-57 দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এই বিমানটি যৌথভাবে ভারতে উৎপাদনের আহ্বানও জানিয়েছেন তিনি। সেন্ট পিটার্সবার্গ ইকোনমিক ফোরামে বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে মত বিনিময় করার সময় পুতিন বলেন, মস্কো SU-57 বিমান কর্মসূচিতে নতুন দিল্লিকে অন্তর্ভুক্ত করতে আগ্রহী। পুতিন সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট হার্ডওয়্যার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্ল্যাটফর্মেও ভারতের সঙ্গে সহযোগিতা করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

0: রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারতীয় শান্তিরক্ষা মেজর অভিলাষা বারাককে 2025 ইউনাইটেড নেশনস মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অ্যাওয়ার্ডে ভূষিত করেছেন। লেবাননে রাষ্ট্রসংঘের অন্তর্বর্তী বাহিনীতে ভারতীয় বাহিনীর হয়ে কর্মরত মেজর বারাককে আন্তর্জাতিক রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সম্মান প্রদান করা হয়। ইরানের 4টি ড্রোন গুলি করে নামানোর পর মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর কাছে সে দেশের সামুদ্রিক রেডার ব্যবস্থাপনায় আঘাত এনেছে। মার্কিন সেনাবাহিনীর সদর দপ্তর সেন্টকম জানিয়েছে, পরবর্তী হামলা প্রতিরোধে তারা ইরানকে ইরানের গোরুক এবং কেশম দ্বীপে এই আঘাত এনেছে। এর ফলে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে শান্তি চুক্তির পথ আরও কঠিন হল বলে মনে করা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। গতকাল সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রধান অর্থনৈতিক ফোরামে পুতিন বলেন, আপাতত এ ধরনের বৈঠকের কোনো যৌক্তিকতা তিনি দেখছেন না। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। আজ তারা ফাইনালে জাপানের মুখোমুখি হবে। অন্যদিকে পাকিস্তান তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মধ্যে অন্যতম। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় সৃজিতা রায়।

শুভ সকাল শ্রোতা বন্ধু, খরতাপের জ্যৈষ্ঠ, ভয়ানক জ্যৈষ্ঠ, হাওয়ার ঘূর্ণিতলাপ জ্যৈষ্ঠ, কত মানুষের কত জীবনের দিন শুরু হয়ে গেছে এতক্ষণে। কি আশ্চর্য, সকাল থেকে শুরু হওয়াই দিন গড়াচ্ছে। আজকের সকালটি যে এত সুন্দর, হয়তো ভাবা যায়নি কালও। এই সকালে আজকের আকাশে মেঘের বিনুনি বেয়ে কোথাও হয়তো একদল ঘূর্ণি হাওয়া নেমে এসেছে, আবার কোথাও এই সকালে প্রবল তাপ। একটা দিন, আস্ত দিন, আসলেই কি অদ্ভুত না? একটা দিন মানে কোনো দুঃস্বপ্ন পেরিয়ে নতুন এক শুরু। একটা দিন মানে আনন্দ থেকে হয়তোখানিক অজানা বিষাদের দিকে যাওয়া। এই যে জীবনের অনবরত যাওয়া আসা, তাই নিয়েই তো আমাদের রোজকার দিন।

সকালের আড্ডায় আছি আপনাদের সঙ্গে হরেক কিসিমের গল্প নিয়ে। আচ্ছা, এই গ্রীষ্মের দিনে আমাদের অনেকেরই তো পছন্দ ঠান্ডা পানীয়। নেহাত, যদি একটু ঠান্ডা জল পাওয়া যায়, সত্যি তেষ্টায় যে ছাতি ফেটে যাচ্ছিল, মন প্রাণ সবের আরাম। এখন তো রাস্তাঘাটে ঠান্ডা পানীয় সহজে মেলে। রাস্তায় বেরিয়ে এই গরমে দেখবেন প্রায়শই জলছত্রের আয়োজন করা হয়। জলছত্র, তার সঙ্গে জড়িয়ে আছে আমাদের সামাজিক পুণ্যের ধারণা। এই সময়টা যখন ছিল না, বেশ কয়েক শতাব্দী আগে এই শহর কলকাতায় মানুষ জল পান করতেন কিভাবে, ভাবলাম এই শনিবার সকালে যদি আপনাদের গল্পটা খানিক বলা যায়। সুদূর ব্রিটেন থেকে এসেছেন তখন ইংরেজ বাহাদুররা। সেই সময় নিজেদের ভাবমূর্তি সম্পর্কে তারা যথেষ্ট সচেতন। কলকাতা শহর বদলাচ্ছে, নগর শয্যা বদলাচ্ছে, তার নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে চাইছেন। তাই হঠাৎ করে মাথায় এলো, মানুষের জল পান করার জন্য যে জায়গাগুলি, অর্থাৎ ক্লান্ত পথচারীরা যে সমস্ত জায়গা থেকে জল পেতে পারেন, কোনোটি তার পানীয় নয়, অর্থাৎ পরিষ্কার থাকার বদলে অধিকাংশ সময় দেখা যাচ্ছে তারা দূষিত। সেই জল পান করে শোনা গেছে কলকাতার ছোট ছোট জনপদে মৃত্যুও হয়েছে। সুতরাং এই সমস্যার তো একটা বিহিত দরকার ছিল, তাই শুরু হয় পান করার যোগ্য জলের কল বা ফোয়ারা লাগানোর ব্যবস্থা এই কলকাতা শহরে। অধিকাংশ জায়গায় বসতে থাকে ঢালাই লোহার কল, আর এই আকাশবাণী কলকাতার সন্নিহিত অঞ্চল হাইকোর্টের কাছে সাহেবপাড়ায় বসানো হয় সেই কলের রাজ সংস্করণ। রিলিফ ভাস্কর্যের নকশায় জলজল করা এক অভিনব জলের ফোয়ারা। ততদিন মুরগিহাটা থেকে শুরু করে যেখানে যত ভিস্তির দল ছিল, তারা শুরু করে এই অভিনব কল থেকে জল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসতে। নতুন হওয়া রাজকীয় জলের কল বললেই হবে, সেখান থেকে জল নিয়ে মানুষের মাঝে দিলে তবেই না বৈশিষ্ট্য। এই যে রাজকীয় কলের কথা বলছি, একেবারে বাড়ির থামের মতো তার আকার ছিল। সেই থামের মুখে ছিল আবার সিংহের গম্ভীর উপস্থিতি। আসলে নগরের যারা আর্কিটেক্ট সেই সময়, তাদের সুচিন্তিত ভাবনা কাজ করেছিল এই নির্মাণের পিছনে। ইংরেজদের রাজ্যপাটের গৌরব, তাদের বৈভবের অলঙ্কার সবই জলের কলের গায়েও যে খোদাই করা থাকতে পারে, তাই তারা দেখিয়ে গেছেন। আসলে সময়ের স্বাক্ষর জেগে আছে আজও এমন ফোয়ারার ভাস্কর্যে এই শহর কলকাতায়। এতে করে আমাদের তৈরি হতে পারে জীবনে এক নতুন কোনো গন্তব্য। ছুটির দিনে ঘুরে আসা যায় এই হাইকোর্ট চত্বরে, পুরনো চিহ্নের সন্ধানে কোনো কোনো অবসরে বেরিয়ে পড়া যায়, এমন বেশ

হদিশ আমাদের ইতিহাস আর এই প্রবল খরতাপে আপনাদের জন্য খানিক শান্তি জলের ছিটে নিয়ে এই গল্প শোনালাম। আসুন ভেসে যাই, ভেসে যাই, মনের চাবি খুলে যাক, দিন হোক রঙিন।

এই সকালে চলছে যখন নানা রকমের কথা, খানিক কল্পনার দিকে যদি হাঁটাহাঁটি করি কেমন হয়? ধরে নিন আপনি আছেন কোনো মহাকাশে। বলছেন মহাকাশে? না, মহাকাশে নয়, ধরে নিন মহাকাশ যানে আছেন। আপনার পরনে হয়তো স্পেস স্যুট, তার কারণ মহাকাশ যানের বাইরে যেতে হবে আপনাকে। আপনার সঙ্গে থাকবে এক সাধারণ বন্দুক। না, তা বলে এই সকাল সকাল কাউকে ঘায়েল করতে বলছি না, নেহাত কৌতূহল মেটানো উদ্দেশ্য। এই পৃথিবীর কিছু বিজ্ঞানীর মনে জেগে উঠেছিল এক সাধারণ অথচ অসাধারণ কৌতূহল। আচ্ছা, যদি মহাকাশে গিয়ে আমরা বন্দুক ছুড়ি, তার ফলাফল কেমন হয়? পৃথিবীতে এমন হলে তো কান ফাটানো শব্দ হতো, একটা গুলি বেরিয়ে যেত। মহাকাশে তো শ্বাস নেওয়ার মতো বাতাস নেই, নেই মহাকাশের টান। এই অবস্থায়

হবে সেখানে? আগুন জ্বলার জন্য আমরা সবাই জানি অক্সিজেন দরকার। মহাকাশে বন্দুকের ভেতরে যে বারুদ জ্বলে ওঠে, তখন কি হয়? আদৌ কি জ্বলবে? অক্সিজেন যে সেখানে নেই। চিন্তার যে কোনো কারণ নেই, আরেক দল বিজ্ঞানী সেই কৌতূহল মিটিয়েছিলেন। হাতের বন্দুক মহাকাশেও ঠিক পৃথিবীর মতোই কাজ করে, কারণ বন্দুকের গুলির ভেতরে তো শুধু বারুদ থাকে না, সঙ্গে মেশানো থাকে এক ধরনের রাসায়নিক পদার্থ, বিজ্ঞানের ভাষায় অক্সিডাইজিং এজেন্ট। এই রাসায়নিক পদার্থ বারুদে আগুন জ্বালানোর জন্য প্রয়োজনীয় অক্সিজেন নিজেই তৈরি করে নিতে পারে। বারুদের ঠিক বিস্ফোরণ ঘটবে, তাই মহাকাশে বন্দুকের গুলিও প্রচণ্ড বেগে ছুটবে। গুলি তো বের হলো, কিন্তু কোনো শব্দ কি শুনতে পাওয়া যাবে? না, তা যে মনে করা হচ্ছিল এক্ষেত্রেও হয়তো কোনো অঘটন ঘটবে মোটেই নয়। একেবারে পিন পতনের মতো নিরবতা। শব্দ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য তো বাতাস বা জলের মতো কোনো মাধ্যম আমাদের দরকার হয় আশেপাশে। মহাকাশ সম্পূর্ণ শূন্য স্থান, শব্দের তরঙ্গ কান অবধি পৌঁছতেই পারবে না। মনে হবে হয়তো এক নির্বাক চলচ্চিত্র চলছে। কিন্তু এবার যদি প্রশ্ন করেন এই গুলিটি যাবে কোথায়, পৃথিবীতে তো বন্দুক থেকে গুলি ছুঁড়লে নির্দিষ্ট দূরত্বে গিয়ে মাটিতে পড়ে যায়, এর পেছনে পৃথিবীর মহাকর্ষ বল, বাতাসের বাধা, এরকম বেশ কিছু জিনিস কাজ করে। বিজ্ঞান বলছে ওই মহাকাশে গুলিটি ছোঁড়া হলে হাজার হাজার বছর ধরে একই সরল রেখায় তা সামনের দিকে ছুটতে থাকবে। হয়তো অসীম কাল ধরে তা চলতে পারত, কিন্তু মহাকাশ তো আর এখন পুরোপুরি খালি নয়, সেখানেও ছড়িয়ে ছিটিয়ে আছে মহাজাগতিক ধূলিকণা বা বেশ কিছু গ্যাসীয় পদার্থ। হাজার হাজার বছর ধরে চলতে চলতে একসময় ওই সামান্য যেসব ধূলিকণা, তাদের ঘর্ষণে গুলির গতি একসময় কমে আসবে। হয়তো বা কোনো উপগ্রহ, গ্রহাণু বা অন্য কোনো বস্তুর সঙ্গে ধাক্কা খেয়ে তারপর এর যাত্রার অবসান হবে। সুতরাং আমাদের জীবনের যা কিছু খুব সাধারণ, জানা চেনা, তাই হয়তো অন্য কোনো পরিবেশে, অন্য কোনো প্রেক্ষিতে আশ্চর্য, মজার। অনন্তকাল ধরে যা কিছু জানা, তাই যখন নতুন করে ধরা দেয়, তখন কি মনে হয় না আমরা এই জানাকে ক্ষণে ক্ষণে হারাবো বলেই অজানার দিকে যাই? এই অজানা, এই আনন্দ সঙ্গে থাকুক, থাকুক সঙ্গে গান।

সকালের আড্ডায় এখন শুনবেন দৃষ্টিকোণ। আজ বিশ্ব পরিবেশ দিবস নিয়ে বিশেষ নিবেদন, প্রযোজনা আকাশবাণী মৈত্রী।

রাষ্ট্রসংঘ প্রতি বছর এই 5ই জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে চিহ্নিত করেছে। 1974 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম এই দিনটি পালিত হয়, যার থিম ছিল অনলি ওয়ান আর্থ। বিশ্ব পরিবেশ দিবসের উদ্দেশ্য সারা পৃথিবী জুড়ে মানুষ যে সমস্ত দূষণ সৃষ্টি করে প্রকৃতির বুক থেকে তা সরানো বা নিয়ন্ত্রণ। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বা গাছ কাটা, প্লাস্টিকের ব্যবহার কিংবা জন্তু জানোয়ারের বিলুপ্তিকরণ রোখা। প্রতি বছর প্রায় 6 কোটিরও বেশি মানুষ মারা যান বায়ু দূষণের কারণে। হুইয়ের সমীক্ষা অনুযায়ী প্রতি 10 জনের মধ্যে 9 জন মানুষ এই দূষিত বাতাস শ্বাসের মাধ্যমে গ্রহণ করেন। খোলা জায়গায় প্লাস্টিক পোড়ানো দূষণের মূল কারণগুলির অন্যতম।

আজ বিশ্ব পরিবেশ দিবস। বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে জীবনযাত্রার প্রতিনিয়ত মানোন্নয়ন মানুষকে হাজারো সুযোগ সুবিধা এনে দিয়েছে। প্রায় সবকিছুই আজ অনায়াস বা সহজলভ্য, কিন্তু একই সঙ্গে প্রযুক্তি ও বিজ্ঞানের অপব্যবহার এবং সচেতনতার অভাব ধরিত্রীকে ক্রমশ সংকটের দিকে ঠেলে দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমাদের অস্তিত্বকেও। মাত্রা ছাড়া দূষণের ফলে এ পৃথিবীর আলো, বাতাস, জল কোনো কিছুই আজ আর নির্মল নয়। তাই বসুধাকে রক্ষার জন্য সবার আগে প্রয়োজন সচেতনতা।

0: আমাদের দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার অপরিহার্য, কিন্তু এই প্লাস্টিকই যখন মাত্রাহীন দূষণের কারণ হয়ে দাঁড়ায় তখন তা ভাবনার বিষয় বই কি। আগামী প্রজন্মের কাছে এ পৃথিবীকে বাসযোগ্য করে যেতে শুধু একদিনের পরিবেশ দিবস উদযাপনই যথেষ্ট নয়, প্রাণপণে এ পৃথিবীকে জঞ্জাল মুক্ত করার অঙ্গীকার নিতে হবে আমাদের সকলকেই।
1: আর এই সমস্ত কিছুর থেকে মুক্তি পাবার বড় উপায় হচ্ছে বৃক্ষরোপণ। রবীন্দ্রনাথ যা শুরু করেছিলেন তার শান্তিনিকেতনে, তার কথাতেই দাও ফিরে।

শুনলেন দৃষ্টিকোণ অনুষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস নিয়ে বিশেষ নিবেদন, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ।

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।
1: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের ৩ মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে ৪ মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
2: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
3: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
4: সকালের আড্ডায় এখন সময় আবহাওয়ার খবর জেনে নেওয়ার। আজ কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ এবং ২৮ ডিগ্রি সেলসিয়াস। আজ রয়েছে বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। যদিও বৃষ্টির সম্ভাবনা আছে, তবু আর্দ্রতার পরিমাণ বেশি থাকার জন্য গ্রীষ্মের প্রবল যে কষ্ট, হাঁসফাঁস করা অবস্থা আপনাদের টের পেতে হবে আরও কিছুটা দিন। আশা করা যাচ্ছে সামনের সপ্তাহেই চলে আসবে বর্ষা, আমাদের সকলের খানিক বিরাম, খানিক স্বস্তি। শীতৃপ্তি নিয়ে আপাতত আসুন শুনি আরেক গান, অন্বেষা দত্তগুপ্ত এবং সমন্তক সিনহার কণ্ঠে। আমাদের পরের গান

যাই বলেন, মনের মধ্যে একটা ভাবনা কিন্তু সারাক্ষণ চলতেই থাকে, সে শনিবার হোক বা রবিবার। কাজকর্মের কি হবে, অফিসে বড় ব্যস্ততা, যে কোনো কারোর কাজের জায়গায় আর কতক্ষণ কিভাবে কাজ করলে প্রতিটা দিন খানিক তৃপ্তি পাওয়া যায়, এই নিয়ে অনেকেই ব্যস্ত। আসলে দীর্ঘ কর্মদিবসের চাপ আমাদের ঘরে বাইরে ইদানিং বেশ খানিক সমস্যা তৈরি করছে। কাজের দায়িত্ব ছেড়ে দেওয়া তো অসম্ভব, আবার দীর্ঘ একটা কাজের দিন শেষ করে নিরাপদে বাড়ি ফেরা সত্যি ডেকে আনে অনেকের জীবনেই শুধু ক্লান্তি। এই সমস্যা নিয়ে পৃথিবী বেশ চিন্তিত। এই সময় কি লিখছেন এক ভদ্রলোক জানেন? প্রায় 150 বছর আগে শিল্প বিপ্লবের সময় হেনরি ফোর্ড কর্মক্ষেত্রের খোলনলচে পাল্টে ফেলেন। বাকিরা যখন ব্যবসা থেকে কেবল লাভের কথা ভাবছে, দূরদর্শী ফোর্ড তখন কর্মীদের কাজের সময় কমিয়ে আনছেন 8 ঘন্টায়, কমিয়ে আনছেন কর্মদিবসের সংখ্যা, বাড়িয়ে দিচ্ছেন তাদের বেতন। তার ফলে কয়েকদিনের মধ্যেই কর্মীদের উৎপাদন হার বেড়ে যায়, বাড়ে কোম্পানির লভ্যাংশ। এভাবে ফোর্ড একটি উন্নততর দেশ গড়েছিলেন। ভাবতে অবাক লাগে, তার এত বছর পর পৃথিবীতে যখন কাজের ধরন ক্রমশ পাল্টে যাচ্ছে, পেশিশক্তির জায়গা নিচ্ছে বুদ্ধিমত্তা, তখনও আমরা সেই 8 ঘন্টার জাঁতাকলি পিষে চলেছি। লিখছেন এই কথা স্টিফেন আর্স্টল। 2016 সালে তার প্রকাশিত বই 5-hour workday এমন কথা লিখেছেন। লিখেছেন শুধু নয়, জনপ্রিয় হয়েছেন। আমাদের দেশে এসব শুনলে কোথাও হয়তো মনে হয় কোনো এক সমান্তরাল পৃথিবীর কথা বলছি হয়তো। এখানে তো কোনো কোনো জায়গায় কাজের সময় বাড়িয়ে পরিকল্পনা হচ্ছে দিনে 14 ঘন্টা করার। আসলে ভারতে কর্মক্ষেত্রে কাজের সাম্য পাওয়া সত্যি খানিক মুশকিল। তারপরেও আমরা যদি সুইডেন, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, নরওয়ের মতো দেশগুলির মডেলকে চিন্তা করি, খানিক হয়তো আমাদের সুবিধে হতে পারে। এইসব দেশে মেয়েরা রোজগার করুক বা না করুক, সংসারের বেতনহীন যেসব কাজ, যেমন ধরুন ঘর গোছানো, বাচ্চা সামলানো।

বয়স্ক মানুষদের দেখাশোনা করা, গৃহসহায়িকা না এলে বা এলেও হয়তো রান্না করা, ঘর পরিষ্কার করা, এইসব কাজের জন্য হাত লাগাতে হবে সবাইকে। কর্মক্ষেত্রেও মেয়েদের কাজের সময় বাড়ছে, ঘরের কাজ সামলে বাইরে কাজে যোগ দিতে যাওয়ার তাগাদা বাড়ছে, তাই ভাগ করে নিতে হবে ঘরের কাজকে। লিঙ্গ নির্বিশেষে কাজ তো কাজই, আমাদের সংসারে এই সমস্ত কাজের ধারণা তার দায়িত্ব বদলাতে হয়তো পারে, বদলাতে পারে গৃহশ্রম কি করবেন সেই ধারণাও। আমাদের অর্থনৈতিক দর্শন, আমাদের চিন্তাভাবনা যদি একটু বদলে যায়, মেয়েদের বাদ দিয়ে তো দেশের ভালো হয় না, খানিক কম কাজ করেও আর কারোর একটু বেশি কাজ করে আমাদের নিয়ম নীতিকে খানিক বদলে দিয়ে অনেক শতকের অবদমন পেরিয়ে মেয়েরা যাতে এগিয়ে যেতে পারে, এগিয়ে যেতে পারে সমাজ, আমাদের মূল্যবান ছুটির দিনগুলো আরও একটু ফুরফুরে হতে পারে, তারই তো চিন্তা। আজকের সকালের আড্ডায় আছি গল্পে গানে, তবে এখন সময় জানা অজানার।

0: जाना और जाना।
1: জানা অজানায় শুনছেন তিন পর্বের ধারাবাহিক কথিকা গ্রহ নিরাপত্তা সীমানা। আজ তৃতীয় তথা শেষ পর্ব। লিখেছেন প্রদীপ কুমার সেনগুপ্ত। প্ল্যানেটারি বাউন্ডারির নিরিখে আমরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা এই বিপদ সীমাগুলি কতটা লঙ্ঘন করেছি আর কোথায় কোথায় আমরা বিপর্যয়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর ব্যবস্থা নিয়েছি, আসুন তার একটা চুলচেরা মূল্যায়ন করা যাক। বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণা আমাদের সামনে যে সত্যটা তুলে ধরছে তা এক কথায় শিউরে ওঠার মতো। ২০০৯ সালে যখন প্রথম এই মর্ত্যসীমার পরিমাপ শুরু হয় তখন দেখা গিয়েছিল আমরা তিনটি সীমা লঙ্ঘন করেছি, কিন্তু মাত্র ১৪ বছরের মাথায় ২০২৩ সালের মূল্যায়নে দেখা যাচ্ছে এই ৯টি মর্ত্যসীমার মধ্যে ৭টি নিরাপদ সীমাই মানুষ পার করে ফেলেছে। এক চরম এবং অভূতপূর্ব বিপদসীমার ওপর এখন দাঁড়িয়ে আছি আমরা। এর মধ্যে সবথেকে বেশি প্রভাবিত হয়েছে আমাদের নিঃশ্বাস নেওয়ার বাতাস। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের নিরাপদ সীমা ধরা হয়েছিল প্রতি ১০ লক্ষে ৩৫০ ভাগ বা ৩৫০ পিপিএম, যা আজ ৪০০র গণ্ডি অনেক আগেই ছাড়িয়ে গেছে। এর প্রত্যক্ষ ফল বিশ্ব উষ্ণায়ন, অসময়ের বন্যা, আমূল বদলে যাওয়া আবহাওয়া আর তীব্র দাবদাহ, যা আজ আমরা প্রতিদিন নিজেদের চোখে দেখতে পাচ্ছি। ক্রমশ দেখা যাচ্ছে মানুষের অবিবেচক কার্যকলাপ এই গ্রহের নিরাপদ সীমাকে প্রতি মুহূর্তে আরও বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে। তবে সবচেয়ে বড় সত্য যা আমাদের বুঝতে হবে তা হল এই পরিবেশগত সমস্যাগুলি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একটির সঙ্গে অপরটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। জলবায়ু পরিবর্তন ডেকে আনছে তীব্র খরা, যা পুড়িয়ে দিচ্ছে মাইলের পর মাইল সবুজ বনভূমি। আবার এই বন ধ্বংসের কারণে বাসস্থান হারাচ্ছে লাখো বন্য প্রাণী, যা সরাসরি আঘাত করছে জীববৈচিত্র্যকে। এই ক্ষতি আমাদের সামগ্রিক খাদ্য শৃঙ্খল ও কৃষি ব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলছে। সব যেন একে অপরের সঙ্গে যুক্ত, ঠিক এক বিশাল মায়াজালের মতো। এই জালের একটি সুতো ছিঁড়লে পুরো কাঠামোটি থরথর করে কেঁপে ওঠে। এই জটিল পরিস্থিতিকে সহজ করে বোঝাতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ কেট রাওয়ার্থ একটি গুরুত্বপূর্ণ চিত্র ব্যবহার করেছিলেন, একটি লাইফ বেল্ট বা ডোনাটের মতো চক্র। এই চিত্রটি আমাদের দেখায় যে মানুষকে এমন এক ভারসাম্যপূর্ণ জায়গায় জীবন ধারণ করতে হবে যেখানে একদিকে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান ও শিক্ষার মতো মৌলিক প্রয়োজনগুলো পূরণ হবে, কিন্তু অন্যদিকে পৃথিবীর পরিবেশের নিরাপদ সীমাটাও ভেঙে পড়বে না। অর্থাৎ আমাদের উন্নয়ন দরকার, কিন্তু সেই উন্নয়ন যেন সীমাহীন ভোগবাদে রূপ না নেয়। আমাদের অগ্রগতি দরকার, কিন্তু তা নিজের অস্তিত্ব বিপন্ন করে বা আত্মবিনাশের মূল্য চুকিয়ে নয়।

0: আজ আমরা মানব ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যখন পৃথিবীর সঙ্গে মানুষের সম্পর্ককে সম্পূর্ণ নতুনভাবে নতুন দৃষ্টিকোণ থেকে ভাবার প্রয়োজন এসেছে। প্রশ্নটা আজ শুধু গাছপালা বাঁচানো বা পরিবেশ রক্ষা নয়, প্রশ্নটা আমাদের এই মানব সভ্যতা টিকে থাকার। আমরা আগামী দিনে কিভাবে বাঁচব, কিভাবে উন্নয়ন করব, আর আমাদের সন্তানদের জন্য কেমন পৃথিবী রেখে যাব, এটাই আজ সবচেয়ে বড় প্রশ্ন। বলাকা কাব্যগ্রন্থে 37 নম্বর কবিতায় রবীন্দ্রনাথ লিখেছিলেন, এ আমার এ তোমার পাপ। সত্যি তাই, প্রায় 100 বছর আগে লেখা কবিগুরু রবীন্দ্রনাথের সেই দূরদর্শী বাণী আজ শতবর্ষ পরে কতখানি নির্মমভাবে প্রাসঙ্গিক তা আমাদের নতুন করে ভাবায়। মানুষ লোভের বশে তার প্রাকৃতিক মর্ত্যসীমা চূর্ণ করে আজ নিজেকেই এক মহাবিপর্যয়ের মুখে দাঁড় করিয়েছে। এই পৃথিবীকে আগামী প্রজন্মের বাসযোগ্য রাখতে হলে কেবল ঘরের কোণে বসে আলোচনা বা সেমিনার নয়, প্রয়োজন আন্তর্জাতিক স্তরে কঠোর রাজনৈতিক পদক্ষেপ, দায়িত্বশীল সম্পদ ব্যবস্থাপনা এবং আমাদের প্রতিদিনের জীবনযাত্রার আমূল পরিবর্তন। আমাদের মনে রাখতেই হবে, পৃথিবী বাঁচলে তবেই বাঁচবে মানব সভ্যতা। গ্রহ নিরাপত্তার সীমানা, ধারাবাহিক কথিকার তৃতীয় তথা শেষ পর্ব শুনলেন। লিখেছেন প্রদীপ কুমার সেনগুপ্ত। জানা অজানা আজ এই পর্যন্তই।
1: সকালের আড্ডায় শুনলেন জানা অজানা। আপনাদের এই শনিবার সপ্তাহ যখন প্রায় শেষ হবে হবে, বর্ষা প্রায় আসবে, এমন নানা কিছুর আশায় কেটে যাক এই দুটো দিন আনন্দে ভালোবাসায়। নিরুদ্দেশ হয়ে যান না হয় আপনার যা কিছু স্বপ্নের, যা কিছু পেতে চান সেই সবের মাঝে। রইলেন গান ধরে শিল্পী তিমিরে।

কাটাকুটি খেলতে লাগে বেশ, হারতে শেখা মনেরই অভ্যেস। তোমার আলো পুড়িয়ে দিল চোখ, বলবো তবু তোমার ভালো হোক।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন পথ চলতে। স্টুডিওর বাইরে থেকে এই অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন পথ চলতে। আজকের বিশেষ অতিথি ঋষভ ঘোষ। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না। সুর শব্দটা দুই অক্ষরের, কিন্তু এই দুই অক্ষরের আড়ালে লুকিয়ে রয়েছে একটা ম্যাজিক। এবার তুমি ভাবছো যে ম্যাজিক আবার কোথা থেকে এলো, অর্পণ তোমাকে সকাল সকাল রেডিওতে ম্যাজিক শোনাবে? না, বিষয়টা একেবারেই এরকম নয়। স্টুডিওর ঘড়ির কাঁটা জানান দিয়ে দিচ্ছে যে সময়টা সকাল 10:15 পেরিয়ে গেছে, আর আজকে তোমার সঙ্গে রেডিওর এপার থেকে গল্প করব আমি অর্পণ, আর রেডিওর ওপারে রয়েছো তুমি। আচ্ছা, তোমাকে একটু আগে বলছিলাম না যে আজকে তোমার সঙ্গে মিউজিকের ম্যাজিক নিয়ে কথা বলবো? হ্যাঁ, এইবার সেই কথা তোমাকে বলবো। আচ্ছা, তুমি বলো তো, লং ড্রাইভে একা যদি সফর করো নিজের সঙ্গে, তখন তোমার মন ভালো করে কে দেয়? তোমার পছন্দের প্লেলিস্টের গান, তাই না? আবার ধরো একদিন অফিসে খুব বকাঝকা খেয়ে তোমার মনটা খারাপ হয়ে গেল, তখন তোমার মন ভালো করার রসদ কার কাছে থাকে? তোমার মোবাইলের প্লেলিস্টের কাছে, তাই না? তবে আজকে মিউজিক নিয়ে তোমার সঙ্গে এত কথা কেন বলছি সেটা ভাবছো তো? কারণ আজকে পথ চলতের আসরে তোমার সঙ্গে যে মানুষটিকে পরিচয় করাবো, সেই মানুষটিকে তুমি খুব সহজেই খুঁজে পাবে পার্ক স্ট্রিটের রাস্তায়। তবে তাকে কিন্তু একলা খুঁজে পাবে না, কারণ তার সঙ্গে থাকে গিটার আর কণ্ঠে থাকে তোমার পছন্দের সুর। সেই মানুষটির নাম ঋষভ ঘোষ। তাহলে চলো কথা বলে নেওয়া যাক। বাস্কিং, এই শব্দটার মানেটা ঠিক কি?
2: বাস্কিং শব্দটার মানে আমি যেটা বুঝি সেটা হলো আপনি আপনার আর্ট ফর্মটাকে শো করছেন, সেটা যে কোনো মিডিয়াম হতে পারে, সে একটা পেন্টারও হতে পারে, সে একটা কোনো ইনস্ট্রুমেন্টও বাজাতে পারে বা সে গানও গাইতে পারে। বাস্কিং লাইক শোয়িং ইউর আর্ট টু দ্য পাবলিক ইন ফ্রন্ট অফ ইউ ইন দ্য স্ট্রিট ডুইং দ্যাট, ওটাকে আপনি করলে আপনাকে লোক রিওয়ার্ড দিয়ে যাবে, টাকা দিয়ে যাবে টুপিতে আপনার।
1: বাস্কিং এর শুরুটা ঠিক হলো কিভাবে?
2: বলতে গেলে এটা হঠাৎই হয়েছে। বাস্কিং তো করতাম না, গান বাজনাটা ঘর থেকে শুনে এসেছি, মা বাবার কাছ থেকে, ছোটবেলার থেকে আড্ডা মারতে যেতাম গঙ্গার ঘাটে। কয়েকটা বছর কাটে আমার জীবনটা ব্যাকওয়ার্ডের দিকে যাচ্ছিল, নেগেটিভিটির দিকে, কিন্তু বাট নেগেটিভিটির সাথেও একটা পজিটিভিটি ছিল। কেমনি ওই আড্ডা মারতে মারতে ওই করতে করতে গানটা কোনো দিক দিয়ে আমার সাথেই ছিল। বন্ধুরা গিটার বাজাতো, আমি গান গাইতাম, কারণ গানটা অলওয়েজ ছোটবেলার থেকে শুনে এসেছি। এবার অন্য কেউ গাইছে, আমারও গাইতে ইচ্ছা করতো, প্রাণটা চাইতো, তো আমি গেয়ে ফেলতাম। তো এবার গাইতে গাইতে গাইতে গাইতে একদিন হঠাৎ এমনি হয় যে একটা বন্ধুকে বলি আমার কাছে 40 রুপিস পড়েছিল পকেট, তো একটু যাবি ভাই আমার সাথে জায়গায়, তোকে একদিন পার্কশিট নিয়ে যাই গঙ্গার ঘাট। তখন আমি ফুড ডেলিভারির কাজ করছিলাম, তো আমি হঠাৎ দেখতে পাই একজনকে পার্কশিটে একজন গান গাইছে। আমি ওটা দেখে দেখি অনেক টাকা পড়ে আছে, তো আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট টু ডু ইট ফর মাই সেলফ, আমিও করতে পারি। তো আমি ওই বন্ধুটাকে বলি যায় সে আমার সাথে, সেদিনকে আমি 1700 টাকা মতন গাই, তো ওকে 50% দিয়ে দিয়েছি, কারণ হি ডিজার্ভস ইট, আমি 50 নিয়েছি। এই করতে করতে কদিন আমরা গেলাম ওই ছেলেটাকে নিয়ে, কিন্তু ব্যাপারটা একার হচ্ছিল না, আমি বাস্কিংটা করছি, ঋষভ ঘোষ বাস্কিং করছে, আর ঋষভ ঘোষের সাথে একদম গিটার বাজছে।

0: তারপর দুজন মিলে বাস্কিং করছে, সেটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং ছিল। তো আমি যেই বন্ধুগুলোকে ডাকতাম আমার সাথে গিটার বানানোর জন্য, তারা সময় মতন আসতো না। তো আমি নিজের প্রাণটাকে কী করে বাঁচাবো? আমার বাবা বলেছিল গিটার আমি কিনে দেবো, বাট ইউ নিড টু প্লে ইট বিফোর বিকজ ইউ অলরেডি প্লে কিবোর্ড, ওটাকে ভালো করে বাজা, তারপরে ইউ শিফট টু আনাদার ইনস্ট্রুমেন্ট। তারপর অনেক কিছু হয় ওখান থেকেই, পার্কশিট থেকেই। তারপরে আমি যখন গিটার বাজাতে পারি না তখন থেকে আমি বাস্কিং করতে গেছি। তারপরে একটু একটু করে স্ট্রাম করতে পারি, কিচ্ছু জানি না। আমি কিবোর্ডটাই শিখেছি, গিটারটা শিখিনি। গিটারটা লাইক শিখেছি মানে জেনেছি, কিন্তু অতটা এক্সপ্লোর করা হয়নি কিবোর্ডের মতন, যেটা প্রপার এক্সপ্লোরেশন হয়। তো আই স্টার্টেড ডুইং বাস্কিং। এবার আমি বাস্কিংয়ের ব্যাপারটা বুঝছি আস্তে আস্তে, আই এম গোয়িং এভরি ডে। ওটা খাপছাড়া খাপছাড়া করে যাচ্ছিলাম, কারণ আই ডোন্ট হ্যাভ এনিওয়ান টু প্লে উইথ মি, রাইট? তারপর শুরু করলাম, হলো এক বছর ছ মাস সাত মাস। আমি
1: শুধুই কি বিষয়টার প্রতি ভালোবাসা, নাকি পেশার একটা অন্য পথ হিসেবেও এগিয়ে নিয়ে যেতে চান?
0: ভালোবাসা 200% আছে, কিন্তু লক্ষ্যটা ওটাও আছে যে ওটাকে নিয়ে আমাকে পেটটা চালাতে হবে, কারণ আমি আমার বাবা মায়ের কাছেও হাত পাতবো না, যা করবো আমি নিজেই করবো। তাই জন্য আপাতত টুপি হেল্প করছে, এরপরে স্টেজ হেল্প করবে খাবার জন্য।
1: কতদিন ধরে কল্লোলিনীর বুকে বাস্কিং করছেন?
0: 2023 সালে শুরু করেছিলাম হঠাৎ করে, ওটাই চলতে থাকে আর ওটা বন্ধ আর হয় না। তখন ভালোবাসাটা এমনি গ্রো করেছে, তখন এত মানুষ এসছে আমার কাছে, এন্থো দিয়েছে যারা ইন্ডাস্ট্রি বুকে কাজ করছে। তো আমি ভাবিনি এটাকে ছাড়বো, যদি কোনোদিন ভালো হাইকেও হয়ে যায়, ভালো স্টেজে গাইও, মাঝে মাঝে আমি বাস্কিংটা রাখার চেষ্টা করব।
1: প্রথম স্ট্রিট পারফরমেন্সটা কোথায় করেছিলেন মনে আছে?
0: প্রথম দিন যখন আমরা গেছি, আগে যেমনি বললাম 40 rupees পকেটে ছিল, ওরকম ভাবে ওর বাইকে করে গেছিলাম। পার্ক স্ট্রিট বলে একটা জায়গা আছে, ওরই রাস্তা জুড়ে একটি ছোট জায়গায় দাঁড়িয়ে শুরু করি, লোকে এসে ভিড় জমায়, ওটাই হলো আমার হাতিয়ার ওই দিনকার। ব্যাস ওটা নিয়েই এখনো চলছে। তখন ওই দিনকে যদি আমি যদি ফাঁকা ঘুরে আসতাম তাহলে আর কোনোদিনই হয়তো যেতাম না, ওই দিনটাই মেন ছিল। তারপরে ওই দিনটার জন্যই তো আজকের এই দিনগুলো গ্রো করলো, আমি গিটার বানানো শিখলাম।
1: আপনার জীবনে সঙ্গীত চর্চা কিভাবে শুরু হয়েছিল?
0: সঙ্গীতটা কোনোভাবে আমার মা বাবা না আমার মধ্যে দিয়ে দিয়েছিল, কেমনি ভাবে? তখন আমি 2-3 পড়ি, হয়তো সেই সময় তো একটা বাচ্চা কিছু করতে পারে না, তার ভেতরে না থাকলে আমাকে তখন স্টেজে তুলে দিয়েছে কুচবিহার। তো আমি নিজের মতন যেটা গাওয়াতে গাইতে বলেছে সেটাও গিয়ে দিয়েছি। তো মানে ওই ব্যাপারটা হলো শুনে শুনে শুনে শুনে বাচ্চাদেরকে, অন্য বাচ্চাদেরকে শেখাচ্ছে, তো আমার প্রাণে চলে আসে কোনোভাবে। তারপরে আমার বাবা, আমাকে প্রতাপ রায় বলে একজন ছিল, ওনার কাছে কিবোর্ড শেখাতে দিয়ে যায়। তো দাদুর কাছে যখন যাই শিখি কিছুদিন, 1-2 বছর 4 বছর শিখি, ওটার থেকেও আমি ডিট্যাচমেন্ট হয়ে যাই আমার। তারপরে নেক্সট আমার মিউজিক করা শুরু হয়েছে ওই 2 বছরের গ্যাপ মাঝখানে, তারপরে যে শুরু করলাম সেই সময়টা বাবা আমাকে বলতো এটা কর এটা কর, 1 ঘন্টা এটা বাজাতে হবে, প্র্যাকটিস করতে হবে 1-2 ঘন্টা। তারপর ওটার থেকে ডিট্যাচমেন্ট হয়ে যায়। ডিট্যাচমেন্টের পরে ওই যে সরে যাচ্ছে আমার কাছ থেকে, তখন না গঙ্গাঘাটে যে মিউজিকটা করছিলাম ওটা আমার একটা হিট করে কোথাও একটা, যে আমি কী করছি, আই এম ডুইং নাথিং। ক্লাস 12 দিতে দিতে একটা ছেলে কী ভাবতে পারে, অমনি ব্যাপার। তো আমি কিছুই করছিলাম না, তার জন্য আই স্টার্টেড প্লেয়িং কিবোর্ড আগেন। ওই দিক থেকে কিন্তু আমাদের আমার মা বাবার বুকিংটা চালু আছে, কিন্তু আমার নিজের মধ্যে সেটা আসছিল না, ভালোবাসাটা যতক্ষণ গ্রো করছিল না ততক্ষণ আমি কিছু করতে পারছিলাম না। তো অ্যাট লাস্ট আই প্লেড মাই কিবোর্ড আগেন ফর আওয়ার্স অ্যান্ড আওয়ার্স। তো এটা তারপর থেকে যাইনি, রয়ে গেছে।
1: বাস্কিংয়ের সময় কোন কোন বাদ্যযন্ত্র ব্যবহার করেন?
0: বাস্কিংয়ের সময় মেনলি গিটারটা নিয়েই করা হয়, গিটার। এবার আমি একা থাকলে গিটার থাকে, ধরো কেউ আমার ভালোবাসার লোক এলো তখন কাহন নিয়ে এসছে, শেকার্স নিয়ে এসছে, মেলোডিকা নিয়ে এসছে, যেগুলো লাইক ক্যারি করে বাজানো যায়। ওখানে তো আর কিবোর্ডটা নিয়ে গিয়ে প্লাগ ইন করতে পারবে না।
1: প্রতি সন্ধ্যায় কি স্ট্রিট পারফরমেন্সের মধ্যে দিয়ে কাটে?
0: শোজের ব্যাপার আছে, মানে কিছু কিছু পাবস ক্যাফেতে শো করে থাকি। তো আপাতত এখন একটা টাইম স্প্যান আছে, যে স্প্যানটাতে কোনো কাজ থাকে না মিউজিশিয়ানসের, সেই সময়টা কী করবে মানুষ? সেই সময়টা তো মানুষকে কিছু আর্ন করতে হবে সেই সময়টা। তখন বেসিক্যালি রোজ যাওয়া বাস্কিংয়ে, একদিনও মিস না। এরকমও হয়েছে শো দেখে, কারোর কনসার্ট দেখে, কনসার্ট দেখে এসে আবার বাস্কিং করেছে।
1: প্রতিদিন একই জায়গায় পারফরমেন্স করেন নাকি স্থান পরিবর্তন করেন?
0: পার্কশিটের মধ্যে অন্য অন্য জায়গায় মাইগ্রেট করে।
1: একা পারফর্ম করতে গিয়ে এখনো পর্যন্ত আপনাকে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে?
0: প্রথমত যে জায়গাগুলো করি সেই জায়গাগুলো খুব ক্রাউডি, তো ওখানে ক্রাউড জমে গেলে পুলিশের সাথে রাইভালরিজ চলে। কিন্তু আফটার লং টাইম 1-2 ইয়ার্স ওর পরে ওখানে আমি সবার সাথে কথা বলি, ইচ অ্যান্ড এভরি। তো ওই কনসিকোয়েন্সেস ঘুরে আসছে না, কারণ পুলিশ এভরি ওয়ান

0: আবার আমার জীবন টুকিত হয়ে যাবে, যাই হোক ভগবান যা দেবে, তোমাদের যেন তোমাদের কাজটা ভালো করে পূরণ হয়। আই প্রে ফর এভরিওয়ান, এটাই চেষ্টা করি।
1: কোন ধরনের গান আপনার বেশি পছন্দ?
0: রক জনারটা সব থেকে বেশি পছন্দ, কারণ গলাটা তো ভাঙা, কিন্তু লতাজিও শোনার চেষ্টা করি, কারণ বাড়ির থেকে শুনেছি অনেক ভালো ভালো গান, লতাজি, আশাজি, গুলাম আলিজি, মেহেদি হাসান, তখন হরিহরনজি, বললে শেষ হবে না।
1: কোন ধরনের গান বেশি পরিবেশন করেন?
0: বাংলা হিন্দি বেশি গাওয়া হয়, তার মধ্যে রাস্তার মধ্যে আমি বলবো মানুষ দেখে গানটা চয়েস করতো, কারণ যখন দূর থেকে হেঁটে কেউ আসছে একটু চুলটা সাদা, তার জন্য গানটা অন্য থাকে আমার। আর যদি কেউ নর্মালি একটা বাচ্চা ছেলে আসছে, তার জন্য গানটা অন্য থাকে। ইট ডিপেন্ডস হু ইজ কামিং, হু ইজ ট্রাইং টু লিসেন টু মি।
1: আচ্ছা, নিজের লেখা কোনো গান রয়েছে, সেই গান কি কোথাও পরিবেশন করেছেন? পরিবেশনের পর শ্রোতাদের থেকে কেমন রেসপন্স পেয়েছেন?
0: হ্যাঁ, করেছি, রেসপন্সও ভালোই পেয়েছি, তার মানে শুনিয়েছি, এবার গানগুলোকে নিয়ে কাজ করার পরিকল্পনা আছে।
1: বাস্কিং করতে গিয়ে স্মরণীয় কোনো মুহূর্তের কথা যদি বলেন।
0: স্মরণীয় বলতে, আমার দিনটা ছিল খারাপ, আমার দিনটা ছিল না খারাপ, দিনটা সবার জন্যই খারাপ ছিল, টুইজডে, পুজোর আগে, দুর্গাপুজোর আগে 2024, আমি বাস্কিং করছি, গান গাইছি। সে হয় এক একদিন যে টাকা হতেই চায় না, তার মানে মানুষ যদি শোনার জন্য নেই তো আপনাকে শুনে টাকাটা কে দেন, আপনি কাকে শোনাবেন? তো আমি ওই কথাটা না ভেবে চুপচাপ চোখ বন্ধ করে গান গাইছিলাম, তো পেছন থেকে রাস্তা দিয়ে আসে একটা ফ্যামিলি, এসে আমার গান শোনে, তারপর উনি অ্যামাউন্ট আমি বলছি না, উনি একটা মোটা কাগজের মতন আমাকে হাতে এমনি হ্যান্ডশেক করে দিলেন আমার গান শোনার পরে, আমি পকেটে রাখলাম, আমি বুঝতে পেরেছি ওটা কোনো মোটা অ্যামাউন্টই হবে, তো পকেটে রাখলাম, তারপরে আমার টুপিতে যা ছিল আমি আশেপাশের লোককে ডোনেট করে দিলাম, তারপর গিটার গুটি আমি বাড়ি। আর একটা মুহূর্ত বলি, হেঁটে যাচ্ছিলাম আমার বন্ধুর কাছে, তার মানে আরও যারা বাসিং করে তার কাছে, আর এমনি যাচ্ছি, আমার করতে ইচ্ছা করছে না, একটু বাদে করবো, ওদিকে হেঁটে হেঁটে যাচ্ছি। এটা হয়েছে 19th April 2024। আমি যাচ্ছি, দেখি সোমলতা দিদি গাড়িতে উঠছে, তখন দিদিকে আমি অ্যাপ্রোচ করি যে দিদি, আমি বাস্কিং করি, আমার বন্ধুরাও বাস্কিং করে, আমি তোমার কটা গান গাই, তো তুমি কি আমার গানটা শুনবে? তো দিদি ইজ ভেরি ভেরি পোলাইট, তো দিদি দাঁড়িয়ে গানটা শুনলেন, আরও দুজন বাস্কার ছিল তাদের গানটাও শুনলেন। আমি দিদিকে তুমি আসবে বলে তাই ওই ভিডিওটা আবার নিজের প্রোফাইল থেকেও দিয়েছিলেন। আই ফিল প্রাউড ফর দিস।
1: আপনার জীবনের মন খারাপের সুরের কথা যদি জানতে চাওয়া হয়, তাহলে সেই সুরটা ঠিক কী?

ঋষভবাবুর গলায় গান শুনতে শুনতে মনে হচ্ছিল, সত্যি সুর আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট। আমাদের জীবনের ওঠা পড়ায়, ভালো মন্দে সুর কিন্তু সবসময় তার প্রভাব বিস্তার করে রেখেছে। আর আমাদের জীবনের সুর এবং তার সঙ্গে রোজনামচার যে ছন্দ মিলে মিশে জীবন চলে, সেই ছন্দটা যদি কোনোভাবে কোনোদিন কেটে যায় তাহলেই কিন্তু গণ্ডগোল। তবে আজকের পথ চলতে আসরে ঋষভবাবুর জীবনের মন খারাপের সুর তো শোনা হলো, কিন্তু আজকের এই ছোট্ট আসরে ঋষভবাবুর জীবনে বাস্কিং করতে গিয়ে ঘটা অদ্ভুত ঘটনার কথা, পছন্দের সুরের হদিশ বা তার জীবনের ম্যাজিক মন্ত্র কোনোটারই খোঁজ কিন্তু আজকের আসরে পাওয়া গেল না। তাই এই সমস্ত

0: হদিশ পাওয়া যাবে, তবে তার জন্য তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ কথায় আছে না, সবুরে মেয়া ফলে। তাই বাকি আড্ডা, গল্প, গান নিয়ে ফিরে আসবো আবার পরের বুধবার ঠিক সকাল 10:15 শুধুমাত্র আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কানে রেখো রেডিও। এতক্ষণ শুনছিলেন পথ চলতে। আজকের বিশেষ অতিথি ঋষভ ঘোষ। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না, আকাশবাণী মৈত্রী। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কীর্তন। আজকের শিল্পী প্রণতি সেনগুপ্ত।

কীর্তন শুনলেন প্রণতি সেনগুপ্তর কণ্ঠে। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন ছোটদের আসর।

আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ছোটদের আসর। উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। দুই বাংলার ছোট বন্ধুদের নিয়ে শুরু করে দিলাম আজকের ছোটদের আসর। বন্ধুদের খবর নিশ্চয়ই ভালো। কি, ছুটি চলছে না স্কুল খুলে গেছে সকলের? যাই হোক, ছুটিতে একরকমের মজা, স্কুল খুলে গেলে আরেক রকমের মজা। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, লক্ষ্মী হয়ে থাকো, কেমন? আজকের ছোটদের আসরে তোমাদের জন্য খুব সুন্দর অনুষ্ঠান আছে। তবে তার আগে একটা কথা মনে করাতেই হবে তোমাদের, সেটা হলো আগামী সপ্তাহের 8ই জুন একটা স্পেশাল দিন। দিনটা হলো ওয়ার্ল্ড ওশানস ডে, মানে আন্তর্জাতিক মহাসাগর দিবস। 1992 সালে এই দিবস পালন শুরু হয়েছিল। 2008 সালের পর থেকে জাতিসংঘ এই দিবসকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। বিশ্বের পরিবেশ রক্ষার কাজে মহাসাগরের অবদান খুবই গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে মহাসাগরের বিরাট গুরুত্ব, এর তো কোনো তুলনাই হয় না, এতখানি তার অবদান। আন্তর্জাতিক মহাসাগর দিবসে আমরা যাতে মহাসাগরের গুরুত্ব আরও বেশি করে বুঝতে পারি, সেই জন্যই প্রয়োজনীয় পদক্ষেপ এই দিনে গ্রহণ করা হয়। কাজে এটা একটা বিশেষ দিন। সাগর মহাসাগরের গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি এবং পাশাপাশি বুঝতেই পারছো সমুদ্র সম্পদ সংরক্ষণের একটা উদ্দেশ্যও কিন্তু রয়েছে। প্লাস্টিক বর্জ্য বা অন্যান্য দূষণ থেকে সমুদ্রকে রক্ষা করা আমাদের কর্তব্য। বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, এগুলি মোকাবিলায় মহাসাগরের যে একটা বিরাট ভূমিকা আছে, এটা সকলকে জানানো, এটা সকলের সামনে তুলে ধরা, এও কিন্তু এই মহাসাগর দিবস পালনের লক্ষ্য। আর কি আছে? সমুদ্রে যে জীবকুল আছে, উদ্ভিদকুল আছে, তাদের সুরক্ষিত রাখা, তাদের সুরক্ষা নিশ্চিত করা, এটাও বিশ্ব মহাসাগর দিবস পালনের লক্ষ্য। তো যাই হোক, এই নানাবিধ বিষয়কে সামনে রেখেই প্রতি বছর 8ই জুন উদযাপিত হচ্ছে ওয়ার্ল্ড ওশানস ডে, বিশ্ব মহাসাগর দিবস। তো দেখো, আমরা যেটুকু করতে পারি বা আমাদের ছোট্ট বন্ধুরা যে ভাবনাগুলো একটু ভাবতে পারে বা অন্যদের ভাবাতে পারে, সেটা হলো তোমরা যদি কখনো কোথাও বেড়াতে যাও, কখনো সমুদ্রের ধারে যাও, সমুদ্রে কখনো কোনো নোংরা ফেলবে না, কিছু খাবার খেয়ে সেখানে প্লাস্টিক ফেলবে না, ঠোঙা ফেলবে না, কোনো নোংরা জিনিস সেখানে ফেলবে না। সেখানে জীবজন্তুরা থাকে, মাছেরা থাকে, উদ্ভিদেরা থাকে, তাদের যেন কোনো ক্ষতি না হয়। তারা সবাই কিন্তু আমাদের বন্ধু, ওরা ভালো থাকলে আমরাও ভালো থাকব, সমুদ্র ভালো থাকলে আমরা ভালো থাকব, সবাইকে নিয়েই তো আমাদের ভালো থাকতে হবে, সকলকে নিয়ে আমাদের এই বাস্তুতন্ত্র, সকলকে নিয়ে আমাদের এই পৃথিবী। তাই সকলের ভালোর কথা ভেবে এই একটি একটি করে দিবসের কথা পরিকল্পনা করা হয়েছে এবং উদযাপন করা হচ্ছে, তাই না? মনে থাকবে তো? আচ্ছা, এবারে চলো আমরা একটা অনুষ্ঠান শুনি। অনুষ্ঠানটার নামটা কিন্তু খুব সুন্দর, পাখিদেরই পাঠশালাতে। এই গানটাও খুব সুন্দর, এই গানটা অনেক সময় তোমাদের বন্ধুরা অনুষ্ঠানে এসে পরিবেশন করে, মিষ্টি গান। তো আজকের এই অনুষ্ঠানটা বোঝাই যাচ্ছে পাখিদের নিয়ে। কি সেই অনুষ্ঠান শুনবার

0: তার জন্য তো কান রাখতে হবে। চলো তাহলে এই অনুষ্ঠানটা শুনি, যে অনুষ্ঠানটি তোমাদের জন্য তৈরি করেছেন তোমাদের তোমাদের রিঙ্কুদে রিঙ্কু নন্দী, পাখিদেরই পাঠশালাতে।
1: আজকে এই পাখি নিয়েই অনুষ্ঠান। ছোট্ট বন্ধুদের কাছ থেকে জানব ওদের কোন পাখিকে ভালো লাগে, কেন ভালো লাগে, সব জানবো ওদের কাছ থেকে। তার আগে কথা বলবো একজন পেশাদার পক্ষী চিত্রগ্রাহক বিশারদের সাথে, তার নাম সঞ্জয় হাজরা। চলো কথা বলে নিই ওনার সাথে।
2: নমস্কার।
3: নমস্কার।
2: আপনি তো দীর্ঘদিন নানান ধরনের পাখির ছবি তোলেন, পাখিদের নিয়ে পড়াশোনাও করেন, একজন পেশাদার চিত্রগ্রাহক, পাখিদের ছবি তোলার ব্যাপারে আপনার অভিজ্ঞতা সম্পর্কে যদি একটু আমাদের বলেন।
3: ভালোবাসার থেকেই আমি শুরু করেছিলাম ফটোগ্রাফি, আমার একটা শখ। এই শখের থেকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক ছবি তুলতেই বেশি ভালোবাসতাম। এবার সেই ধরনের ছবি তুলতে তুলতে ক্রমশ পোকামাকড় ছেড়ে পরবর্তী পর্যায়ে পাখির উপর বেশি ইন্টারেস্ট জন্মায়। তো পাখির ছবি তুলতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন দিকে রওনা দিয়েছিলাম, বিভিন্ন জায়গায় গেছি, বেশ কিছু অভিজ্ঞতাও সঞ্চয় হয়েছে। পাখির ছবি তুলতে বিভিন্ন জায়গায় যাওয়ার অভিজ্ঞতা সে এক অদ্ভুত ধরনের অভিজ্ঞতা, মানে এটা এক প্রকার পাগলামি বলা যায়। কারণ বিভিন্ন পাখি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এসে থাকে, ফলে পার্টিকুলার একটা কোনো পাখির জন্য যে আপনি সব জায়গাতেই একই ধরনের পাখি পাবেন সেটা সম্ভব না। মানে যেমন ধরুন, আমি একটা ছোট উদাহরণ যদি দিই যে ইন্ডিয়ান রোলার বাংলায় এই পাখিটা খুব পরিচিত, হয়তো ছোট বন্ধুরা জেনেও থাকবে মা ঠাকুমাদের মুখে, নীলকণ্ঠ পাখি উমা, মানে দুর্গাপুজোর যখন বিজয়া দশমী হয় তখন এই পাখিটাকে উড়িয়ে কৈলাসে উমার ঘরে ফেরার বার্তা সেই পাখি বহন করে। এটাই একটা আমাদের ধর্মীয় রীতি হয়ে দাঁড়িয়েছি, আমরা এখনো জানি। তো সেক্ষেত্রে এই ইন্ডিয়ান রোলারে ছবি তোলার জন্য প্রচুর বিদেশি ফটোগ্রাফারও কিন্তু আমাদের ভারতবর্ষে পাড়ি দেয়। তো এই রোলার কিন্তু অনেক ধরনের আছে, অনেক প্রজাতির আছে, ইউরেশিয়ান রোলার আছে, ইউরোপিয়ান রোলার আছে, অনেক ধরনের রোলার আছে, কিন্তু ইন্ডিয়ান রোলার পার্টিকুলার অনেকটা মানে খুব বৈচিত্র্যপূর্ণ। ঠিক আছে, তো এই পাখির ছবি তুলতে গেলে রাঢ় বাংলা, মানে এই বাঁকুড়া বীরভূম পুরুলিয়ার এই সমস্ত অঞ্চলে কিছুটা দেখা যায়, আবার হিমালয়ের পাদদেশেও বেশ কিছু অঞ্চলে দেখা যায়। তেমনি আমরা ধরুন পাখির ছবি তুলতে যখন গিয়েছিলাম ধরুন শীতকালীন সময়ে রাজস্থানের ভরতপুর পক্ষী সংগ্রহশালা, যেখানে আছে বার্ড স্যাংচুয়ারি, যেটা ভরতপুর বার্ড স্যাংচুয়ারি খুব ভারতবর্ষের সবচেয়ে বড় বার্ড স্যাংচুয়ারি রাজস্থানে, এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় পক্ষী বিশারদরা আসে, তাদের সঙ্গ পাওয়া, তাদের থেকে অনেক কিছু শেখা জানা, এক অদ্ভুত অভিজ্ঞতা। তেমনি পূর্ব ভারতের চিলকার উপকণ্ঠে মংলাজডিও একটা জায়গা আছে, আর অবশেষে চলে আসে আমাদের একদম বাড়ির কাছে যেটা সাঁতরাগাছি ঝিল, সাঁতরাগাছিতেও অনেক ধরনের পরিযায়ী পাখি আসে, বর্ধমান জেলাতে পূর্বস্থলি আছে। তো এই সব জায়গাতে পাখিদের দেখা মেলা, এবং সব থেকে বড় কথা পাখি চেনা, সবার পক্ষে সবকিছু জানা সম্ভব নয়। এই যে ভাব বা জ্ঞানের আদান প্রদান করা, মানে কোন একজন বড় পক্ষী বিশারদ তিনি ওখানে গেছেন, আমি হয়তো ওই পাখিটাকে চিনি না, তার মাধ্যম থেকে আমি জানতে পারলাম, তার নেচার জানতে পারলাম, পাখিটার কি বৈশিষ্ট্য আছে, এটাই হয়তো সেই দিনের প্রাপ্তি হলো। এই এক অদ্ভুত অভিজ্ঞতা সঞ্চয়।
1: আচ্ছা
2: আচ্ছা, বলছি আপনি ছবি তুলতে গিয়ে কি কি অদ্ভুত ধরনের পাখির সন্ধান পেয়েছেন?
3: আমি রাজস্থানে যখন গিয়েছিলাম ছবি তুলতে, সেখানে দেখেছি যে পেলিকান, আপনি অনেক সময় অনেক চিড়িয়াখানাতেও দেখে থাকবেন, কিন্তু পেলিকান এমন একটা পাখি, পরিযায়ী পাখি, যার ইতিহাস যদি আপনি দেখেন, এটা বলা হয় যে পৃথিবীতে প্রাগৈতিহাসিক যুগের যে সমস্ত পাখিরা আছে, মানে সেই সমসাময়িক সময়ের পাখি, এটা বহু পুরানো, বহু প্রাচীন পাখি। এই পাখিটা এর চঞ্চুর ভিতরে একটা গ্রীবার কাছে একটা থলি থাকে চামড়ার, সেখানে এরা জল স্টোর করে রাখতে পারে, খাবার স্টোর করে রাখতে পারে, এবং এই জল এবং খাবারটা প্রায় 15 লিটার জল ওখানে স্টোর করে রাখতে পারে। কারণ এরা দীর্ঘ যাত্রার সময়, দীর্ঘ পথ অতিক্রম যখন এরা করে, তখন এই জলটা এবং খাবারটা তাদের কাজে লাগে। যেমন ধরুন আমি উড়িষ্যার উপকণ্ঠে আর্কটিক ট্রেন, আর্কটিক ট্রেন হচ্ছে এমন একটা পাখি

0: যে পাখিটা পৃথিবীতে বলা হয় সবচেয়ে দীর্ঘ যাত্রা করে। এরা মানে ভাবা যায় না, এরা এদের যাত্রাপথে প্রায় 71,000 কিলোমিটার পথ অতিক্রম করতে থাকে। এরা আর্কটিক সার্কেল থেকে শুরু করে আন্টার্কটিক সার্কেলে এদের যাত্রা শেষ করে। তো মানে এই রকম বেশ কিছু, মানে এই ট্যারেন গোত্রীয় বেশ কিছু পাখি আছে। তবে খুব সহজ সরল ভাবে যে পাখিগুলোকে আমরা খুব সচরাচর দেখতে পাই, যেমন সাঁতরাগাছি ঝিলেও আপনি শীতকালীন সময় দেখতে পাবেন যে শরাল বা বালি হাঁস, পূর্বস্থলিতে গেলে প্রচুর পরিমাণে দেখতে পাবেন রেড ক্রেস্টেড পোচার্ড বা লাল মুড়ি যেগুলোকে আমরা বলি, রুডি শেল ডাক বা ব্রাহ্মণী হাঁস যেগুলো বলা হয়, নর্দার্ন সোভেলার, এছাড়া পিন্টেল, কটন পিগমি গুজ, ব্ল্যাক হেডেড আইরিস যেটা ওই কালো রঙের মাথা হয়, বড় বড় সাইজটা হচ্ছে একটু বকের বড় সাইজ, মানে সারস প্রজাতির, এই ধরনের পাখি প্রচুর দেখা যায় এখানে। একটু যদি রাজস্থান বা হরিয়ানা এবং মঙ্গলাজড়িতেও কিছু কিছু পাওয়ার সময় শীতের একটা পার্টিকুলার টাইমে পাওয়া যায়, ফ্লেমিংও আসে, ফ্লেমিংও অসাধারণ দেখতে।
1: পরিযায়ী পাখিরা মূলত কোথায় আর কখন আসে?
0: পরিযায়ী পাখিরা মূলত দুটো সময় তারা আসে, তবে মূলত শীতকালীন সময় তারা আসে। একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা যায় পরিযায়ী পাখিদের ক্ষেত্রে, ধরুন এরা তো কয়েক হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়, শীতকালীন আবাসের সময় তারা স্থান পরিবর্তন করে। তো ভাবুন, ধরুন ইউরোপের বা সাইবেরিয়া থেকে বা তিব্বত থেকে বা মঙ্গোলিয়া থেকে যে পাখিগুলো আসছে প্রতি বছর, তারা দেখুন হিমালয় পর্বত অতিক্রম করে আমাদের বিভিন্ন জায়গায়, আমাদের দেশের কথাই যদি আমরা ধরি, বিভিন্ন জায়গায় আসে। তো তাহলে তারা রাস্তা চেনে কিভাবে? এটা একটা অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, তো আমাদের পৃথিবীতে, হ্যাঁ আমরা তো জানি যে আমাদের ম্যাগনেটিক ফিল্ড একটা কাজ করে, আমাদের চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড আমাদের পৃথিবীতে একটা আছে, আর এই পরিযায়ী পাখিদের মাথায় ম্যাগনেটাইট নামক এক ধরনের বিশেষ পরিমাণ মিনারেল থাকে, যেটা একটা ছোট কম্পাসের কাজ করে। অনেকে আবার বলেন যে, অনেক পক্ষী বিশেষজ্ঞদের কথায় যে তাদের এই পরিযায়ী পাখিদের চোখ কিন্তু এই এই ধরনের ম্যাগনেটিক ফিল্ডকে অনেকটা অ্যাট্রাক্ট করে, ফলে তাদের এই যাতায়াতের দীর্ঘ যাত্রা পথটা তাদের কখনো দিকভ্রষ্ট হয় না। হ্যাঁ অবশ্যই হয়, এছাড়া বিভিন্ন দিকগুলো আছে, যেমন ধরুন এই ব্যাড ওয়েদার যদি কখনো হয়, একটা খুব ডাল ওয়েদার খুব কাজ করছে, তখন তারা কি করে, তাদের যাত্রাপথকে স্থগিত করে, মানে মাঝে মাঝে তারা বিভিন্ন জায়গায়, এই যে ধরুন লম্বা কয়েক হাজার কিলোমিটার পথ, তা সে তো একসঙ্গে অ্যাটেস্ট্রেচ উঠছে না, তারা মাঝে মাঝে তারা রেস্ট নিচ্ছে, তো সেই সমস্ত জায়গাগুলোতে তারা তখন থেমে যায়। আবার সূর্য, চন্দ্র, নক্ষত্র, এদের বিভিন্ন রকম, বিশেষ করে সূর্য, এরা তো রাত্রিকালীন সময় এরা বিশ্রাম নেয়, ফলে চাঁদ আর নক্ষত্রের অতটা সাহায্য না পেলেও সূর্যের অবস্থান বা কৌণিক অ্যাঙ্গেল এইগুলোকে অবস্থান করেও তারা অনেকটা পথ তারা চিহ্নিত করে।
1: বেশ, আপনার কাছে একটি শেষ প্রশ্ন আছে আমার। আমাদের যে অতি পরিচিত পাখিরা আছে, যেমন টিয়া, চড়ুই, কাঠঠোকরা, এদের বিশেষ বৈশিষ্ট্যটা কি?
0: দেখুন, আমাদের পরিচিত পাখি মানে আমাদের যে আবাসিক পাখিগুলো বলি, প্রত্যেকটা পাখির আলাদা আলাদা গুণাবলী আছে। অতি পরিচিত পাখি, আমরা সেটা ছোটবেলা থেকেও বইয়ে পড়েছি বা দেখেও থাকি, সেটা হচ্ছে কাক। কাক নিজে তাকে একটা কুশ্রী, তার বদনাম হলেও কিন্তু আদতে সে কিন্তু খুবই সুশ্রী, কারণ কাকের গায়ে আপনি এতটুকু কোনো ময়লা দেখাতে পারবেন না, অথচ সে কিন্তু আবর্জনা থেকেই খাবার খুঁটে খায়। আপনি লক্ষ্য করে দেখবেন, কাক যখন এই পচা মানে বর্জ্য পদার্থগুলো তারা যখন গ্রহণ করছে, তারা একটা সামাজিক দায়িত্ব পালন করছে, সাথে সাথে দেখবেন সেই ঠোঁটটা ততক্ষণ পর্যন্ত এদিক ওদিক ঘষে পরিষ্কার করে যতক্ষণ না সেটা একদম কমপ্লিটলি একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা এটা কাকের একটা বড় গুণ। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে খুব আবাসিক পাখির মধ্যে চড়াই, চড়াই পাখি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে একটা বিশাল বড় ভূমিকা পালন করে। মাঝে কিছুটা কয়েক বছর আগে অবশ্য এর ভীষণ হ্রাস পেয়েছিল সংখ্যায়,
1: হুম
0: এটা অনেকটাই দায়ী করা হয়েছিল বিজ্ঞানীদের মতে যে

0: আমাদের মোবাইলের বিভিন্ন রকম টাওয়ারের সমস্যার জন্য এদের প্রজননের অনেক সমস্যা দেখা গেছে এবং সেটা ক্রমশ হ্রাস পেয়েছে, কিন্তু বর্তমানে এটা আবার একটা জায়গায় ফিরে আসছে। এছাড়া টিয়া বলেন, কাঠঠোকরা, টিয়া তো বিভিন্ন ধরনের, এ তো অনেক প্রজাতি আছে। আমাদের পরিবেশ রক্ষায় টিয়ারও অনেক ভূমিকা আছে। দেখুন, শুকনো যে সমস্ত গাছগুলোতে টিয়া পাখি তার আবাসিক ক্ষেত্র হিসেবে বেছে নেয়, ঠোঁট দিয়ে যে গর্তগুলো বানিয়ে তারা বাসা বানায়, সেখানে সে শুধু বাসা নিয়ে থাকছে সেরকম না, তার পরিত্যক্ত বাসাতে কিন্তু অন্যান্য পাখিগুলো বসবাস করার সুযোগ পায়। মানে এইভাবে সে কিন্তু একটা মানে পক্ষীকুলের একটা উপকার করে চলে। এবার কাঠঠোকরাকে যদি দেখেন, কাঠঠোকরা পাখি মূলত গাছের গায়ে ছালের মধ্যে যে সমস্ত কীট বা পোকা জন্মায় সেগুলোকে বেসিক্যালি সে সংগ্রহ করে। এই কাঠঠোকরা পাখি আপনি যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন, দেখবেন এর একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে, এর নিজের ঘাড়টাকে মানে গলা থেকে প্রায় 360 ডিগ্রি রোটেট করতে পারে। গলাটাকে মানে একদম সামনে থেকে একদম 180 ডিগ্রিতে একদম ঘুরিয়ে নিয়ে আসা, সামনের দিক থেকে মানে রাইট সাইড থেকে যদি দেখেন, আবার লেফট সাইড থেকেও ঠিক একই ভাবে ও ঘুরিয়ে নিতে পারে। প্রত্যেকটা পাখি মানে খুব সুন্দর। আবার যদি আপনি জলজ পাখির ক্ষেত্রে আসেন, আমাদের খুব পরিচিত পাখিগুলো যেগুলো আমরা গ্রাম বাংলার বুকে দেখে থাকি, যেগুলোকে আমরা সহজেই ডাক পাখি বলি, জল মুরগি বলে, তো এই বর্ষাকালীন সময়ে এদের আধিক্য বেশি দেখা যায়। আমাদের হাতের কাছে বটনিক্যাল গার্ডেন আছে, বটনিক্যাল গার্ডেনে গেলে আপনি দেখবেন যে একাধিক প্রজাতির জল মুরগি এখানে পাবেন। আপনি মোর হেন পাবেন, ফ্রেজেন্টেল জাকারনা পাবেন, যেটা একটা সুন্দর ময়ূরের মতো তার পুচ্ছ অসাধারণ দেখতে থাকে, ব্রোঞ্জ উইং জাকারনা পাবেন। তো এরকম অনেক ধরনের জলজ পাখিও আছে যারা জলকে বেশ করে থাকে।
1: আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম।
0: ছোট বন্ধুদের কাছে আমার একটাই উপদেশ বলবো না, আমি আবেদন জানাবো, প্রত্যেকে নিজের ঘরের জানালার পাশে এই গ্রীষ্মকালীন সময় যদি একটা ছোট পাত্রের মধ্যে কিছুটা জল, আর কিছুটা আমাদের ঘরেরই অনেক সময় হয় চালের দানা বা শস্য কিছু, বা একটু ছোলা ভিজিয়ে, ভিজানো ছোলা যদি রাখি জানালার পাশে, দেখবেন এই গরমে দুপুরবেলা বা বিকেলবেলা এই পাখিরা এসে তাদের মধ্যে স্নান করছে, সেই জল খাচ্ছে। ওদের ওদের বড়ই কষ্টের সময় এই সময়টা, গ্রীষ্মকালীন সময়টা। এটা একটা দেখতেও ভালো লাগে এবং তাদের ক্ষেত্রেও নিজেদের অজান্তেই অনেকটা সাহায্য করতে পারি আমরা।
1: আপনার কথা নিশ্চয়ই ছোট্ট বন্ধুরা শুনবে, ছোট্ট বন্ধুরা তো শুনছে, শ্রোতা বন্ধুরা আছে তারাও নিশ্চয়ই আপনার কথা শুনবে। আপনার মূল্যবান কথা আমাদেরকে বলার জন্য অনেক ধন্যবাদ।
0: আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ।
2: এরপর আমরা চলে যাব ছোট্ট বন্ধুদের কাছে। ছোট্ট বন্ধুদের সাথে কথা বলে নি, কথা বলবো অনুষ্ঠানের প্রথম ছোট্ট বন্ধুর সাথে। তোমার নাম বলো।
3: শরণ্যা সরকার।
2: আচ্ছা শরণ্যা, তুমি কোন ক্লাসে পড়ো?
3: আমি ক্লাস 3-তে উঠেছি।
2: তোমার স্কুলের নাম কি?
3: আমার স্কুলের নাম আগরপাড়া স্বামী বিবেকানন্দ একাডেমি।
2: আচ্ছা আচ্ছা শরণ্যা, তোমার পাখি কিরকম লাগে?
3: আমার পাখি খুব ভালো লাগে।
2: খুব ভালো লাগে? বেশ, অনেকেই তো বাড়িতে পাখি পোষে, আজকে অনুষ্ঠানটা পাখি নিয়েই হবে।
3: আচ্ছা
2: আচ্ছা, তোমার প্রিয় পাখি কি?
3: আমার প্রিয় পাখি ময়ূর।
2: আচ্ছা, তোমার ময়ূর কেন ভালো লাগে?
3: আমার ময়ূরকে তার সৌন্দর্যের জন্য ভালো লাগে। ময়ূর ভারতের জাতীয় পাখি, বর্ষাকালে মেঘ ডাকলে ময়ূর পেখম মেলে নাচে। আমি চিড়িয়াখানায় ময়ূর দেখেছি।
2: তুমি কখনো ময়ূরকে পেখম মেলে নাচতে দেখেছো?
3: আমি টিভিতে দেখেছি।
2: আচ্ছা আচ্ছা, ময়ূরের ডাককে তুমি কি বলে জানো?
3: কিকা।
2: হ্যাঁ, এই তো, তুমি তো অনেক কিছু জানো ময়ূর সম্বন্ধে। আচ্ছা, তোমার ময়ূর ছাড়া আর কোনো পাখিকে ভালো লাগে?
3: টিয়া পাখি, কাকাতুয়া।
2: খুব ভালো। আচ্ছা, তুমি এখন বাড়িতে কিভাবে সময় কাটাচ্ছো?
3: আমি এখন খেলছি, পড়ছি, আঁকছি, নাচছি।
2: বেশ। আচ্ছা, তুমি আজকে ছোট্ট বন্ধুদের কিছু শোনাতে চাও যারা তোমার কথা রেডিওতে শুনতে পাচ্ছে?
3: আমি একটি কবিতা শোনাতে চাই।
2: ঠিক আছে, তোমার কবিতা ছোট্ট বন্ধুরা শুনুক তাহলে। চলো।
3: কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে, যেথা খুশি সেথা যাব ভারী মজা হবে।

0: গায়ে ফুল একদিন মেলে দিল ডানা, প্রজাপতি হলো তারে কে করিবে মানা। রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো, উড়িতে পেতাম যদি হতো বড় ভালো। ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা, জোনাকি হলো সে ঘরে যায় না তো রাখা। পুকুরের জল ভাবে চুপ করে থাকি, হায় হায় কি মজা উড়ে যায় পাখি। তাই একদিন বুঝি ধোঁয়াটা না মিলে, মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে। আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার, কবু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার। কবু ভাবি পাখি হয়ে উড়িব গগনে, কখনো হবে না সে কি ভাবি যাহা মনে।
1: ঠিক আছে শরণ্যা,
2: কথা বলবো আমাদের আর একজন ছোট্ট বন্ধুর সাথে। তোমার নাম বলো।
3: আমার নাম সামিয়া খাতুন।
2: আচ্ছা সামিয়া, তুমি কোন ক্লাসে পড়ো?
3: আমি চতুর্থ শ্রেণীতে পড়ি।
2: বেশ, আচ্ছা সামিয়া, তোমার পাখি কিরকম লাগে?
3: আমার পাখি খুব ভালো লাগে।
2: তোমার প্রিয় পাখি কি?
3: আমার প্রিয় পাখি ময়না। আমাদের একটা পোষা ময়না আছে। একদিন খাঁচা খোলা ছিল, খাবার দেওয়ার সময় তখন ময়না খাঁচা থেকে বেরিয়ে যায়। দুদিন পর আবার ময়নাটি ফিরে আসে, আর জানো সাথে আর একটি ময়না ও আসে। এখন একটি ময়না খাঁচার ভিতর আছে, আর রোজ সকালে এখন আরো তিনটি ময়না আসে। আমি ময়নাদেরকে রোজ ছোলা, বটফল, ডুমুর ফল, তেলা কুচোর, লাল লাল পাকা ফল খেতে দিই, জল দিই। ময়নাদের সাথে কথা বলার চেষ্টা করি। আমার বাড়ির ছাদে একটা জলের পাত্র রেখেছি, গরমে পাখি জল খেতে আসে, স্নান করে, আমার দেখে খুব ভালো লাগে। তবে আমি পাখিটাকে ছেড়ে দেব।
2: তাহলে পাখিটাকে ছেড়ে দেবে কেন?
3: খাঁচায় রাখা থাকলে খুব খারাপ লাগে, তাই বনে থাকলে ভালো লাগে।
2: হ্যাঁ,
3: পাখি ডাকে, কি সুন্দর আওয়াজ, গান গায়।
2: হ্যাঁ, পাখিদের কখনো বন্দি করে রাখা উচিত নয়, তাই না?
3: হ্যাঁ,
2: খাঁচাতে।
3: হ্যাঁ,
2: যে তোমার ময়না পাখি ছাড়া আর কি কি পাখি ভালো লাগে?
3: টিয়া পাখি, ময়ূর, চড়ুই, শালিক।
2: খুব ভালো। আচ্ছা সামিয়া, তুমি আজকে ছোট্ট বন্ধুদের কি শোনাতে চাও?
3: আমি একটা আবৃত্তি শোনাতে চাই।
2: বেশ ঠিক আছে, তোমার আবৃত্তি ছোট্ট বন্ধুরা শুনো।
4: ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হারে আমার রাখি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্য নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না, জানো না মোর মাথায় বেড়াম কাউকে আমি ভূতই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও চারটি দিন, আদর করে শিখিয়ে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেথাই থাকবে না, মুগুর আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি শুনছো না যে, ধরবো নাকি ঠ্যাং দুটা, বসলে তোমায় মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে, সবাই মিলে কামড়ে দেব মিথ্যা অমর ভয় পেলে।
2: ঠিক আছে সামিয়া, কথা বলবো আমাদের তৃতীয় আরেকটি ছোট্ট বন্ধুর সাথে। তোমার নাম বলো।
5: আমার নাম স্বপ্নময় পাল।
2: আচ্ছা স্বপ্নময়, তুমি কোন ক্লাসে পড়ো?
5: আমি ক্লাস ফাইভে পড়ি।
2: আচ্ছা স্কুলে গিয়ে কি কি করো?
5: আমি স্কুলে গিয়ে পড়াশোনা করি, দিদিমণি যা বলে তাই করি, বন্ধুদের সঙ্গে খেলা করি।
2: বেশ, আচ্ছা তোমার প্রিয় পাখি কি?
5: আমার প্রিয় পাখি হলো সাদা বক।
2: আচ্ছা কেন তোমার সাদা বক খুব ভালো লাগে?
5: আমাদের বাড়ির পাশে একটি ছোট্ট ডোবা আছে, গরমকালে সেই ডোবার জল কমে গেলে বক তার ধারে বসে থাকে। আমি আমার ঘরের জানলা দিয়ে দেখি বকগুলোকে চুপ করে জানলার দিকে তাকিয়ে বসে থাকে, জলে মুখ ডুবিয়ে বকগুলি মাঝে জল মাছ ধরে খায়। মাঝে মাঝে মনে হয় বকগুলো যেন ধ্যান করছে, তাদের এই স্থির ভাব আমাকে ভীষণ মুগ্ধ করে, আর ভালো লাগে ওদের উড়াটা, খুব সুন্দর ভাবে শান্ত ভাবে ওরা উড়ে চলে যায়। এই কারণে আমার সাদা বক প্রিয়।
2: আচ্ছা তোমার সাদা বক ছাড়া আর কোন কোন পাখিকে ভালো লাগে?
5: আমার পায়রা, টিয়া, শালিক।

0: এছাড়া আমাদের স্কুলে অনেক বাবুই পাখির বাসা আছে। ওই বাবুই পাখির বাসাগুলো আমরা ঝড়ের সময় তাল গাছ থেকে পড়ে যায়, সেই বাসাগুলো আমরা কুড়িয়ে স্কুলে লাগিয়ে দিই। সেখানে চড়ুই পাখি, ঘুঘু পাখি ডিম পেড়ে যায়, সেটা দেখে আমার খুব মজা লাগে। এভাবেই আমরা প্রকৃতিকে রক্ষা করি।
1: বাহ, খুব ভালো। তুমি আজকে ছোট্ট বন্ধুদের কি শোনাতে চাও?
0: আমি একটা ছড়া শোনাতে চাই।
1: তাহলে তোমার ছড়া ছোট্ট বন্ধুরা শুনুক।
2: মনে করো তুমি থাকবে ঘরে, আমি যেন যাব দেশান্তরে, ঘাটে আমার বাধা আছে তরি, জিনিসপত্র নিয়েছি সব ভরি, ভালো করে দেখ তো মনে করি, কি এনে মা দেব তোমার তরে, চাস কি মা তুই এত এত সোনা, সোনার দেশে করবো আনাগোনা, সোনামতি নদীর তীরের কাছে, সোনার ফসল মাঠে ফলে আছে, সোনার চাপা ফোটেছে তাই গাছে, না কুড়িয়া আমি তো ফিরবো না, পড়তে কি চাস মুক্ত গেতে হারে, জাহাজ বে যাবো সাগর পারে, সেখানে মা সকালবেলা হলে ফুলের পরে মুক্ত গুলি দোলে, টুপটুপিয়া পরে ঘাসের কোলে, যত পড়ি আনবো ভরে ভরে, দাদার জন্য আনবো মেঘের ওড়া, পক্ষীরাজের বাচ্চা দুটো ঘোড়া, বাবার জন্য আনবো আমি তুলি, কনকলতার চারা অনেকগুলি, তোর তরে মা দেব কৌটা খুলি, সাত রাজার ধন মানিক একটি জোড়া।
1: ঠিক আছে স্বপ্নময়, কথা বলবো আমাদের অনুষ্ঠানের শেষ একটি ছোট্ট বন্ধুর সাথে। তোমার নাম বলো।
3: আমার নাম দেবাপি দাস।
1: তোমার স্কুলের নাম কি?
3: BBM ইন্টারন্যাশনাল।
1: বেশ। আচ্ছা দেবাপি, তোমার প্রিয় পাখি?
3: আমার প্রিয় পাখি সিগাল।
1: আচ্ছা, যে কেন ভালো লাগে?
3: এই পাখিটি আমার ভীষণ ভালো লাগে, কারণ আমি যখন গঙ্গা সাগরে আমার গ্রামের বাড়িতে যাওয়ার জন্য ভেসেলে উঠি, তখন চারিদিকে এই পাখিগুলি ঘুরতে থাকে এবং আমি এদের খাবার দিয়ে খুব মজা পাই।
1: আচ্ছা, কি খেতে দাও?
3: ওখানে দোকানে পাখিদের খাবার বিক্রি হয়,
1: আচ্ছা
3: সেগুলো কিনে খেতে দিই ওদের।
1: বেশ। যে তোমার এই শৃগাল পাখি ছাড়া আর কোনো পাখিকে ভালো লাগে?
3: ময়না, কাকাতুয়া, টিয়া, কোকিল, চড়ুই, বুলবুলি।
1: তুমি এতগুলো পাখির নাম জানো?
3: হ্যাঁ।
1: আচ্ছা, যে তুমি যে পাখির নাম বললে, শৃগাল পাখিটাকে দেখতে কিরকম?
3: শৃগাল পাখিটা অনেকটা হাঁসের মতো জলে সাঁতার কাটে, মুখটা একটু পেলিকানের মতো একটু ছোট, ওরা মাছ ধরার জন্য ওই মুখটা ব্যবহার করে। হ্যাঁ, ঠোঁটটা সূচালো মতো ছোট, বাইরের দিকে দেখতে অনেকটা রাউন্ড গোলাকৃতি এরকম।
1: বেশ। আচ্ছা, তুমি আজকে ছোট্ট বন্ধুদের কি শোনাতে চাও যারা তোমার কথা রেডিওতে শুনতে পাচ্ছে?
3: আমি একটি গান শোনাতে চাই।
1: তোমার গান ছোট্ট বন্ধুরা শুনুক তাহলে।

0: ঠিক আছে দেবাপি, তাহলে আজকের মতো টাটা।
1: পাখিদের ওই পাঠশালাতে পাখিদের নিয়ে অনুষ্ঠান আগেই বললাম, এই মিষ্টি সুন্দর অনুষ্ঠানটি তোমাদের উপহার দিলেন তোমাদের রিঙ্কুদে রিঙ্কু নন্দী। সময় যে আর একেবারেই নেই, আবার কথা হবে আগামী সপ্তাহে। আজকে চললুম, টাটা।

এতক্ষণ শুনছিলেন ছোটদের আসর, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন মনের মতো গান, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়।

এপার বাংলা ওপার বাংলা শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মনের মতো গান। শুরুতেই আজ বিশ্বকবিকে স্মরণ করতে ইচ্ছে করছে, তার কবিতার লাইন মনে মনে আওড়াচ্ছি। সে যে যদিও সন্ধ্যা আসেছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহা আশঙ্কা জপিছে মৌন মন্থরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। আপনাদের মনে হতেই পারে যে শ্রাবণী হঠাৎ এই সকালবেলায় কবিতা নিয়ে পড়ল কেন। আসলে আমার কৌতূহল ওই বিহঙ্গকে নিয়ে। কবির কবিতায় বলুন বা সাহিত্যে সঙ্গীতে রচনায় বারবার পাখি এসেছে, বিহঙ্গ এসেছে। সত্যি কি এখানে পাখি কেবলই পাখি, নাকি পাখি এখানে রূপক? তবে এইসব প্রশ্নের উত্তর খুঁজব গানে গানেই। আজ মনের মতো গানের বিষয় খাঁচার ভিতর অচিন পাখি। না আর কথা না, শুরুতেই চলে যাব লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি দিয়ে।

মানুষ আসলে চিরকালই উড়তে চেয়েছে, শুধু আকাশে নয়, জীবনের সীমাবদ্ধতার ওপারেও। তাই কখনো কখনো মনে হয়, যদি পাখি হওয়া যেত, যদি ডানা মিলে উড়ে যাওয়া যেত, সমস্ত বাধা সমস্ত হিসেব নিকেশের বাইরে, এই আকাঙ্ক্ষা আসলে স্বাধীনতার আকাঙ্ক্ষা, মুক্তির আকাঙ্ক্ষা। সেই স্বপ্নেরই সুরেলা প্রকাশ এবারের শিল্পী কিশোর কুমারের কণ্ঠে।

ছোটবেলায় এই গানটি আমার বেশ লাগতো। আমার মতো আরও অনেকেরই বোধ হয় এই গানটা শুনতে এখনও ভালো লাগে। কোন গান বলুন তো? সেই যে হংসরাজ ছায়াছবির সেই গানটি, যার গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার সুধীন দাশগুপ্ত আর গেয়েছেন শ্যামশ্রী মজুমদার। এতক্ষণে নিশ্চয়ই মনে পড়ে গেছে গানটি, শুনুন।

আসলে পাখি মানে শুধু তো প্রকৃতির এক জীব নয়, তাই কবিতা, গল্পে, সাহিত্যে, গানে যখনই পাখি বা বিহঙ্গের কথা এসেছে, বেশিরভাগ সময় তা রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে। যেমন মোহাম্মদ রফির সেই বিখ্যাত গানটি, পাখিটার বুকে যেন তীর মেরো না। এখানে কি শুধুমাত্র পাখির কথাই বলতে চেয়েছেন শিল্পী, নাকি তার জীবনেরও কিছু আরতি ফুটে উঠেছে এই গানের মাধ্যমে? শুনে নিই।

পাখিরা কখনো কখনো মানুষের শেখানো বুলি আওড়ায়, কিন্তু সে কি পাখির ভাষা? সে তো মানুষের ভাষা। তবে পাখির ডানার শব্দেরও একটি ভাষা আছে, যে ভাষায় লেখা থাকে মুক্তির গল্প, ফিরে আসার গল্প, হারিয়ে যাওয়ার গল্প বা শিকল ভাঙার গল্প। শুনব নির্মলা মিস্ত্রির কণ্ঠে এই গানটি।

এরপরে আসি সুধীন দাশগুপ্তের কথায় সুরে এই গানটিতে। বর্ষার দিনে কম বেশি আমরা এই গানটি গুনগুনিয়ে থাকি। এই গানে শিল্পী বর্ষার দিনে ময়ূরকে নাচতে বলছেন। সত্যি কি ময়ূরকে নাচতে বলছেন, নাকি তার মন বর্ষার মেঘ দেখে নেচে উঠেছে? শুনব শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গানটি।

মানুষ যখন খুব কাছের কাউকে কিছু বলতে পারে না, তখন সে প্রকৃতির কাছেই আশ্রয় খোঁজে। কখনো মেঘকে দুধ বানায়, কখনো বাতাসকে, কখনো বা পাখিকে। এবারে

গানটিও পাখির মাধ্যমে প্রিয়জনের কথাই বলা হচ্ছে, যে কিনা বাঁধন ছেড়ে উড়ে গেছে বহু দূরে। শৈলী চৌধুরীর কথায় সুরে শ্যামল মিত্রের এই গানটি আজও মন ছুঁয়ে যায়, শুনি।

নীল পাখিটা রোজ ভোরবেলা এসে ডাকত, তার নামটা ঠিক মনে নেই, রোজ ডাকত। সোনা ঠুঁটি তার রাঙা সূর্যের ছোঁয়া লাগত, নিম গাছটায় রোজ ভোরবেলা এসে ডাকত, কি যে অদ্ভুত ভালো লাগত। কবি বিমলচন্দ্র ঘোষের নীল সাগরের পাখি কবিতা, আর এই কবিতাটি পরবর্তীতে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠেও আমরা শুনতে পাই, অর্থাৎ গানেই কবিতায় সবেতেই সেই পক্ষী শুনবো।

আগের গানটি আরতি মুখোপাধ্যায় এবং সুধীন সরকারের কণ্ঠে শুনলেন। আসলে নীল পাখিকে অবাধ ভালোবাসার প্রতীক হিসেবে বোঝানো হয় যে ভালোবাসাকে কখনো বা ভালোবাসার মানুষকে শিকলে বেঁধে রাখা যায় না, তাকে মুক্ত করে দিতে হয়, তবেই তাকে পাওয়া যায়। এবারের গানটিও দ্বৈত কণ্ঠে গেছেন আশা ভোঁসলে এবং বাপি লাহিড়ী।

পাখির ডানা আছে, তাই সে পৌঁছে যেতে পারে সেই দূরত্বে যেখানে মানুষের হাত পৌঁছয় না। সে পেরিয়ে যেতে পারে নদী, পাহাড়, সময় আর অভিমানের দেওয়াল। তাই যুগে যুগে মানুষের না বলা কথা, জমে থাকা দীর্ঘশ্বাস, অপেক্ষা আর ভালোবাসার বার্তা বহন করে নিয়ে গেছে কল্পনার পাখিরা। শিলাজিৎ তার গানে পাখিকে উড়তে দিয়েছেন, শুনে নিই।

মানুষের জীবনে কত রং, আনন্দের রং, ভালোবাসার রং, অপেক্ষার রং, আবার কখনো বেদনা আর হারিয়ে ফেলার রং, এসব রং একসঙ্গে মিশিয়ে তৈরি হয় জীবনের ক্যানভাস। কিন্তু এমন কিছু স্বপ্ন থাকে যাদের কোনো নির্দিষ্ট রং নেই। তারা কখনো নীল আকাশে ভেসে বেড়ায়, কখনো রামধনুর মতো ছড়িয়ে পড়ে মনের আঙিনায়। সেই স্বপ্নগুলোকেই যেন আমরা কখনো কখনো এক অদ্ভুত পাখির রূপ দিই, যে পাখির ডানায় ডেকে থাকে সাতটি রঙের আলো। এবারের গানের শিল্পী সবিতা চৌধুরী।

ঘর না যেমন নদী হয়ে সাগরে মিশে, তাই তো জানি আমি আর প্রেমে যাব দেশে।

পাখিকে আমরা বলে থাকি মন পাখি। মন পাখিরা কখনো অকারণে আনন্দে ডানার সাতটা রঙের রং দেখায়, আবার কখনো বিষাদের অন্ধকারে নিঃশব্দ হয়ে বসে থাকে। কখনো মুক্তি চায়, কখনো সে নিজেই নিজে তৈরি খাঁচার মধ্যে বন্দী হয়ে যায়। জীবনের সমস্ত অর্জন, সমস্ত ব্যস্ততা, সমস্ত পরিচয় আড়ালে লুকিয়ে থেকে অচেনা অস্তিত্বের প্রশ্ন জাগায় মনে। সেই কথাই বলছেন সমবেত স্বরে

আজ পর্যন্ত মানুষের আকাশে অসংখ্য পাখির পরিচয় জেনেছে, তাদের স্বভাব জেনেছে, তাদের উড়ানের পথ জেনেছে, কিন্তু একটি পাখির পরিচয় আজও সম্পূর্ণ জানা হয়ে ওঠেনি। সেই পাখি বাস করে মানুষের নিজের ভেতরে, আমরা তাকে দেখতে পাই না, শুনতে পাই না, অথচ তার উপস্থিতি অনুভব করি প্রতিটি মুহূর্তে। বাংলার সাধক কবিরা এই রহস্যময় সত্তাকে বলেছেন অচিন পাখি। এই অচিন পাখির খোঁজ আমাদের সবসময় থেকে যায়। মনের মতো গানের অনুষ্ঠান শেষ করব। আজকে আমাদের বিষয় ছিল খাঁচার ভিতর অচিন পাখি। যেতে যেতে শুনে নেব কার্তিক বাউলের কণ্ঠে এই গানটি।

এতক্ষণ শুনছিলেন মনের মতো গান, উপস্থাপনায় ছিলেন শ্রাবণী চট্টোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন তরজা গান, পরিবেশনায় প্রভাস হালদার ও সহশিল্পীবৃন্দ।

এতক্ষণ শুনছিলেন তরজা গান, পরিবেশনায় প্রভাস হালদার ও সহশিল্পী বিন্দ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন লোকগীতি, শিল্পী পৌশালী বন্দ্যোপাধ্যায়।

লোকগান শুনছিলেন পৌশালী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে একটু পরেই শিল্প প্রাঙ্গণ।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শিল্প প্রাঙ্গণ।
1: এখন শুনবেন সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান শিল্প প্রাঙ্গণ।

0: তা হলো কস্টিউম ডিজাইনিং। তাই আজ এই বিষয় নিয়ে আলোচনা করা যাক। নমস্কার, আমি সৌরভ গুপ্ত, আর আজ আমার সঙ্গে এই থিয়েটারে কস্টিউম ডিজাইন এই বিষয় নিয়ে কথা বলার জন্য আছেন শিল্পী সন্মিত্র ভৌমিক। তাহলে চলুন এবার সরাসরি আলোচনাতেই প্রবেশ করা যাক।
1: থিয়েটারে পোশাকের পোশাক কোথা থেকে এলো এবং সেটার বিবর্তন যদি আমাকে খুঁজতে হয়, তাহলে সর্বপ্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের সমগ্র পৃথিবীর যে এনশিয়েন্ট থিয়েটার গুলো সেই থিয়েটারের কাছে পৌঁছতে হবে। সেই জায়গাতে দেখতে গেলে আমাদের দুটো জায়গা হচ্ছে, একটা হচ্ছে যে গ্রিস এবং একটা প্রাচীন ভারতবর্ষ, মানে ভারতীয় মানে উপমহাদেশ যদি বলি। দুই জায়গাতে আমরা এ কারণে যাব, আমরা কেন এখানে এই জায়গাগুলোর সন্ধানে যেতে হবে আমাদের পোশাকের জন্য, কারণ এই জায়গার যে ফর্মেশন যেখানে থিয়েটারটা হতো, কারণ এগুলো তো সমস্ত ভাবেই, সমস্ত মাস্ক, প্রপস, কস্টিউম সেট সমস্তটাই তো একে অপরের পরিপূরক। তো সেই জায়গা থেকে যদি যাই, তাহলে দেখা যাচ্ছে যে গ্রিসের কথা যদি প্রথমে আমি বলি, গ্রিসে কি হতো, প্রাচীন গ্রিসে যে থিয়েটারটা হতো সেই থিয়েটারটার প্র্যাকটিসটা ছিল অ্যাম্পি থিয়েটারের মতো একটা জায়গায়। মানে অ্যাম্পি থিয়েটার হচ্ছে এখনকার দিনে আমি যদি স্টেডিয়াম গুলো দেখি, যে স্টেডিয়াম গুলোতে ক্রিকেট খেলা বা ফুটবল এইসব বা অন্যান্য খেলাগুলো হয়, মানে একটা গোল জায়গা, তাকে ঘিরে একটা গ্যালারি। তো এরকম একটা জায়গা পাহাড়ের মধ্যে, চারপাশে পাহাড়, মাঝখানটায় ওরকম সমতল একটা জায়গাতে এরকম থিয়েটারের পারফরমেন্সটা করা হতো, অভিনয়টা করা হতো। এবার জায়গাটা থেকে বোঝাই যাচ্ছে যে এত বড় জায়গা, দর্শকরা অনেক দূরে রয়েছে, অ্যাক্ট্রেসরা অনেক ছোট ছোট, অভিনেতা অভিনেত্রীরা অনেক ছোট ছোট জায়গায় রয়েছে। এবার তাদেরকে দর্শক পর্যন্ত মানে রিচ করতে গেলে তারা যে পোশাক, মাস্ক এগুলো পরবে, এগুলো খুব বড় বড় হতে হতো, কারণ না হলে দর্শক কিন্তু এগুলো দেখতে পাবে না। সেই কারণে এই মাস্ক গুলো, সেই মাস্ক গুলো ভীষণ বড় বড় হতো, বা পোশাক গুলো অনেক বড় বড় হতো এবং তার ভেল গুলো বিশাল বড় বড় হতো, যাতে দূর থেকেও লোকে দেখতে পায়। ঠিক আছে, তো এই ধরনের বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করা হতো প্রাচীন গ্রিসে। যদি এবার আমি ভারতীয় উপমহাদেশে আসি, সেক্ষেত্রে কিন্তু আমাদের নাটকের সম্পূর্ণ যে বিষয়টা সেটা ভরতমুনি দ্বারা প্রণীত নাট্যশাস্ত্রতে এভরিথিং লেখা রয়েছে, যে একটা নাটকের সেট কি হবে, তার প্রপস কি হবে, তার কস্টিউম কি হবে, তার অভিনয় ধারা কি হবে, এভরিথিং সমস্ত কিছু লেখা রয়েছে। এবার আমাদের প্রাচীন ভারতবর্ষতে যদি আমরা নাট্যশাস্ত্র অনুযায়ী যাই, নাট্যশাস্ত্রের যে নাটকটার প্র্যাকটিস হতো তখনকার দিনে, যে নাটকের প্র্যাকটিসটার কথা বলা হচ্ছে, সেটা আবার সম্পূর্ণ উল্টো। সেটা কিন্তু ভীষণ ইন্টিমেট, মানে মনে করুন যে একদম রাজার একটা দরবারে নাটকটা অভিনয় হচ্ছে। এবার সেখানে কিন্তু দর্শক খুব কাছে বসে রয়েছে, অত গ্রিসের মতন অত বড় জায়গায় নয়, এবং সেখানে সেই জন্য কস্টিউমের কিন্তু এক্সাজারেশন ওরকম ভাবে নেই। ঠিক আছে, কিন্তু সেখানেও কিন্তু ভরতমুনি যিনি নাট্যশাস্ত্র লিখেছেন, তিনি কিন্তু বিভিন্ন ধরনের মানে আলাদা আলাদা ভাগ করা আছে, মানে ওনার টোটাল 36টা চ্যাপ্টার রয়েছে নাট্যশাস্ত্র যে বইটা, তার মধ্যে 23তম যে চ্যাপ্টার সেখানটায় সমস্ত ধরনের মানে ভাগগুলো, এই ব্যাপারগুলো লেখা রয়েছে। মানে উনি ভাগ করেছেন হচ্ছে অভিনয়কে আঙ্গিক, বাচিক, আহার্য এবং সাত্ত্বিক, চারটে ভাগে। এই আহার্য, যেটা আহার্যটা হচ্ছে যে একটা অভিনেতার যে সামগ্রিক, তার পোশাক আশাক এবং এভরিথিং, সেইখানে বিভিন্ন ধরনের খুঁটিনাটি সমস্ত কিছু লেখা রয়েছে। মানে বলা হচ্ছে যে সুধাম কস্টিউম, মানে সুধাম যেটা পোশাকের ক্যাটাগরি, সেটা হচ্ছে সাদা রঙের পোশাক, সেগুলো শুধুমাত্র মুনি, ঋষি এই ধরনের মানুষেরা পড়বেন। একটা ক্যাটাগরি রয়েছে বিচিত্রাম, যেটা হচ্ছে বিভিন্ন রং বেরঙের পোশাক, যেগুলো ভগবান, রাজা রাজরা, দৈত্য বা প্রেমিক প্রেমিকা এরা পড়বে। আর একটা ধরনের কি হচ্ছে মলিনাম, মলিনাম মানে ভীষণ কালো ধরনের বা ভীষণ শ্যাবি ধরনের, এই ধরনের যেসব রং, সেই সব ধরনের কস্টিউম গুলো কিন্তু মানে জঙ্গলি, বন্য, পাগল বা এই ধরনের চরিত্র, মানে এই ধরনের লোকজনরা পড়বে, এরকম করে ভাগ আছে। আরো যদি ডিটেলে ঢুকি, সেখানে যারা সিদ্ধ নারী তাদের হলুদ রঙের বসন থাকবে, গন্ধর্ব নারী যারা তাদের চুনি পরা থাকবে, গেরুয়া বসন থাকবে, রাক্ষসী যারা তারা হচ্ছে কালো পোশাক। তো এরকম ধরনের বিভিন্ন ভাগ কিন্তু তখনকার দিনে ছিল। এবার ধীরে ধীরে ধীরে ধীরে যখন আমাদের ব্রিটিশদের সাথে উপনিবেশ আমাদের ভারতবর্ষে এলো এবং তার সাথে যখন থিয়েটার এলো, তাতে করে কিন্তু দেখা গেল আমার, এবার যদি আমি বাংলাতে আসি, বাংলাতে কিন্তু সেই লেবেদেভের আমল থেকেই, প্রথম থেকেই ব্যাপারটা প্রসেনিয়াম। প্রসেনিয়াম মানে সেটা মানে একটা মঞ্চ, আমরা এখন যে

থিয়েটারটা দেখি সেইটা আর কি, যে একটা সামনে একটা স্টেজ থাকবে, তার সামনে অনেকগুলো সিট থাকবে, সেইখানে প্রসেনিয়াম আর্ট ফর্ম যেটা। এইবারেতে প্রসেনিয়াম আর্ট ফর্মে তারপরে যদি আমি স্বাধীনতার আগে যখন গিরিশ বাবুরা ইয়ে করছেন, অভিনয় করছেন, এবং তিনি না গিরিশ ঘোষ, বিনোদিনী, তো এনাদের যে যখন সময়টা, সেই সময়টাতে যদি দেখি, সেই সময়টা তো ভীষণ ভাবে কমার্শিয়াল থিয়েটারটা খুব বেশি করে হতো, লোকজন প্রচুর পয়সা দিয়ে টিকিট কেটে থিয়েটার দেখতে আসতেন। তখন যেহেতু এন্টারটেনমেন্টে তখন তো সিনেমা বা এগুলো ছিল না, এবং এই সেই জন্য এই ইন্ডাস্ট্রিটা ওরকম ছিল, অন্যরকমের কমার্শিয়াল থিয়েটার তৈরি হতো। তখন যদি কস্টিউমের বিষয়গুলো দেখি, তখনের কস্টিউমের বিষয়গুলো বিভিন্ন মানে ছবি থেকে বা বিভিন্ন ধরনের পেন্টিং থেকে রেফারেন্স নিয়ে করা হতো, কিন্তু পাশাপাশি এটাও নজর করা হতো যে তখন তো অত স্পন্সরশিপ যেহেতু ছিল না, সেই কারণে একটা কস্টিউম বিভিন্ন ভাবে কিভাবে ইউজ করা যায়, মানে একটা মনে করুন যে হয়তো সেটা একটা কোনো রাজার পোশাক, একটা লম্বা ধরনের জোব্বা, তার উপর হয়তো আলাদা আলাদা করে কিছু চেঞ্জ করে করে মানে বিভিন্ন ধরনের রাজার করা হচ্ছে, এই রকম ধরনের আর কি। রাজা রবিবর্মার আঁকা থেকে অনেক ধরনের রেফারেন্স নেওয়া হয়েছে তখন, এরকম বিষয় আছে। এই রকম করতে করতে, কারণ তখন কিন্তু শুধু রিয়েলিস্টিক ধরনের অভিনয় ধারাটার সাথেও তো সমস্ত বিষয়টা মানে ডিপেন্ড করে, তো রিয়েলিস্টিক যেহেতু ছিল না, যেহেতু বেশিরভাগ রাজা রাজড়া বা এই ধরনের বা দেব দেবী এই ধরনের পৌরাণিক কাহিনীর উপর অনেক কাজ হয়েছে, তো তখনের কস্টিউম গুলো একটু ওই ধরনের হতো আর কি। ধীরে ধীরে ধীরে ধীরে আমাদের সামাজিক মানে আমরা যখন স্বাধীনতার পরে যখন উৎপলদত্ত বা শম্ভু মিত্র বা জিতেশ বন্দ্যোপাধ্যায় এনারা যখন করছেন, তখন ধীরে ধীরে কিন্তু আমাদের অনেক সোশ্যাল বিভিন্ন পলিটিক্যাল এই ধরনের নাটকগুলো শুরু হতে থাকলো। আগেও ছিল, আগে যে ছিল না তা নয়, নবান্ন যখন হয়েছে, কিন্তু আমি বলছি যে নবান্নেরও আগে যখন হয়েছে, তো তারপরে কস্টিউম কিন্তু একদম রিয়েলিটির জায়গা থেকে, আমরা রেগুলার জায়গা থেকে যেরকম ধরনের পোশাক আশাক পরি, যেই সমাজটাকে আমি রিপ্রেজেন্ট করছি সেই সমাজটায় সেই সময়টায় কি ধরনের কস্টিউম পরা হতো, পোশাক পরা হতো, সেটার একটা রেফারেন্স রেখে কাজ হচ্ছে আর কি। দর্শন যদি বলি যে সিম্বলিক্যালি আমাদের বিভিন্ন ধরনের রঙের ব্যবহার করতে হয় এখানে, মানে কোন ক্যারেক্টারের কোন সিনে কিরকম তাদের সাইকোলজি, এই নানা ধরনের বিষয়াশয় গুলো সেইগুলো কিন্তু মাথায় ভীষণ ভাবে রাখতে হয়। যেমন সাইকোলজিক্যাল এফেক্টটা কিরকম, যে আমরা যেমন জানি যে কোনো বাংলা বাংলার সো কল্ড এথনিক কালার হচ্ছে লাল সাদা, তো আমি যেমন এই লাস্ট কয়েক বছর আগে একটা নাটকে বেহুলার একটা কস্টিউম ডিজাইন মানে পোশাকের পরিকল্পনা করেছিলাম, তো সেই ক্ষেত্রে যেরকম হয়েছিল যে প্রথমে কি হয় যে ওই বেহুলা যখন মানে প্রথম বিয়ে হয়ে এসছে, এবার একটু অ্যালিগোরিক্যালি অন্যরকম বা একটা রূপকার্থে ব্যবহার করার জন্য মানে সমাজ সোসাইটি যেহেতু বাঙালি মেয়েদেরকে এরকম শাঁখাপলা এরকম ভাবে মানে বিবাহিত মহিলাদেরকে দেখা হয়, তো সেই কারণে ওই কোমরের মধ্যে একটা বেরির এরকম শাঁখাপলা লাল সাদার একটা বেরি মতো আমরা ব্যবহার করেছিলাম, যে অ্যাজ ইফ বিবাহটা তো বন্ধন, সেই বন্ধনটাকে ওইভাবে দেখানো হয়েছিল যেখানে বেহুলা সেই বন্ধনের মধ্যে পড়লো। এবারে কি হলো, তার মধ্যে সেই শাখা বলার যে সেই জোরটা, তার মধ্যে একটা কিন্তু জাতি মানে ইয়ে করা রয়েছে, ঝোলানো রয়েছে, কেন, কারণ যেহেতু ওই মানে জাতি নিয়ে হচ্ছে মানে কাল্লাগিনীর লেজটাকে কাটতে পেরেছিল সেই কারণে। এবার ইন্দ্র সভা থেকে ফিরে আসবার পর সেই জাতিটার জায়গাতে কিন্তু ঘুঙুর ঝোলানো আর কি, মানে বিষয়টা হচ্ছে যে এই যে ঘুঙুরটা, সেই ঘুঙুরটা হচ্ছে ওদের মানে সমাজকে অগ্রাহ্য করে মানে সে নিজের যে পোটেনশিয়াল, যেই নাচটা তার আর্ট ফর্ম, সেটাকে নিয়ে সে এলো আর কি। তো এইরকম ভাবে দর্শন গুলো এইভাবে মানে আলাদা আলাদা ভাবে মানে ব্যবহার করতে হয়। হ্যাঁ, অবশ্যই সেটা পরিচালক যিনি থাকেন সেই পরিচালকের অনুমতি নিয়ে তার সাথে আলোচনা করে। প্রসিনিয়াম, ইন্টিমেট এবং স্ট্রিট, এই তিনটে জায়গা কিন্তু তিন রকম। কিরকম, প্রসিনিয়ামে কিন্তু একটা দর্শকের থেকে একজন অভিনেতার একটা অনেক বেশি দূরত্ব রয়েছে, হোয়ারাজ একটা ইন্টিমেট থিয়েটারে কিন্তু সেই দূরত্বটা দর্শক এবং অভিনেতার মধ্যে খুব কম, পথনাটকের ক্ষেত্রেও কম, এবং পথনাটকের ক্ষেত্রে হচ্ছে সেটা একটা ছাদের তলায় হচ্ছে না, সেটা একটা পথের মধ্যে মানে একটা খোলা জায়গাতে হচ্ছে। ইন্টিমেট থিয়েটারও খোলা যায়, মানে সিট থিয়েটারটা ওয়ান কাইন্ড অফ ইন্টিমেট থিয়েটার, কিন্তু মানে ওটার একটা আলাদা রেফারেন্স, ফ্রেম অফ রেফারেন্স ডিফারেন্ট। এবার যদি আমি কস্টিউমের ক্ষেত্রে আসি, যে আজকে দূর থেকে আমাকে কোনো রং বা কোনো মানে পোশাক পরিকল্পনার ক্ষেত্রে এখানে একটু বলি, যে পোশাক পরিকল্পনা কিন্তু শুধু রং দিয়েই নয়, সেখানে একটা চরিত্রকে প্রতিষ্ঠা করতে গেলে সেই চরিত্রটার মনস্তত্ত্বের সাথে, মনস্তত্ত্বের যে মানে
সেই মনস্তত্ত্বটা কি লিনিয়ার মনস্তত্ত্ব, নাকি সেটা

0: আরো ইনক্রিজ করতে থাকলো এবং উনি পরবর্তী ক্ষেত্রে ইকোপ্রিন্টটাকে একটা গ্লোবাল জায়গায় নিয়ে আসেন ওনার শিল্পের মাধ্যমে। এবং প্রচুর কাজ রয়েছে ওনার, বিভিন্ন মিউজিয়ামে ওনার কাজের কালেকশন রয়েছে। তারপরে প্রায় 2012-13 নাগাদ থেকে ইরিথ দোলম্যান নামে একজন আর্টিস্ট আছেন, সম্ভবত উনি ইসরায়েলের আর্টিস্ট, উনি এটাকে টেক্সটাইল ফ্যাশনে একদম গ্লোবাল লেভেলে নিয়ে আসেন, যেখানে ফ্যাশনে এটার একটা বড়ভাবে একটা বড় আকারের ব্যবহার শুরু হতে থাকে। তারপরে তো বিভিন্ন আর্টিস্ট, এখন বিভিন্ন আর্টিস্ট ডিজাইনার তারা তাদের কাজে এটাকে নানানভাবে ব্যবহার করছেন। তো এই যে ন্যাচারাল জিনিসপত্র নিয়ে যে গবেষণা এবং তার যে সৃষ্টিশীলতার ক্ষেত্রে যে ব্যবহার, সেইটার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং যে জায়গাটা হলো, আমরা কখনো এটাকে এক্স্যাক্টলি এর রেপ্লিকা বানাতে পারি না, মানে যেটাই আমরা তৈরি করব সেটা একটাই পিস থাকবে। তো সেইটা একটা কিন্তু বিশেষ দিক ন্যাচারাল প্রিন্টিং এর ক্ষেত্রে, ইকো প্রিন্টের ক্ষেত্রে, যে আমরা যখন পাতা, ফুল, ফল, গাছের ছাল, ফলের খোসা এগুলো দিয়ে যখন প্রিন্ট করছি, তখন সেইটা যে প্রিন্টটা করলাম সেটা কিন্তু ইউনিক হলো, এবং সেই একই জিনিস নিয়ে একই কাপড়ের উপরে হয়তো আমরা প্রিন্ট করছি, সেটা এক্স্যাক্টলি একই রকম হবে না। আরেকটা জিনিস হচ্ছে যে ন্যাচারাল যে রিসোর্সেস আমরা ব্যবহার করে থাকি, এইগুলোর অনেকগুলো রিলেটিভ জায়গা আছে। যেমন ধরো যে আমি হয়তো একটা ইউক্যালিপটাসের পাতা থেকে রং করছি, একটা ছাপ নিলাম, সেই পাতাটা কোন সময়কার পাতা, পাতাটা কি কাঁচা পাতা অথবা একটা পরিণত পাতা অথবা একটা শুকিয়ে যাওয়া পাতা, এই যে ভেরিয়েশনস গুলো, এইগুলো ভীষণভাবে ম্যাটার করে যে তার ছাপচিত্রের যে কোয়ালিটিটা, ইমপ্রিন্ট যেটা, সেটা আমরা কিরকম পাব এবং কি ধরনের কাপড়ের ওপর নিলে আমি তার রেজাল্টটা কি পাবো। তারপরে অনেক গবেষণাতে দেখা গেছে যে আমরা হয়তো বসন্তের যে সমস্ত ফুল পাতা দিয়ে যখন আমরা রং করছি অথবা শরতের ফুল পাতা দিয়ে যখন আমরা রং করছি, মানে ঋতুভিত্তিক ডিফারেন্সটাও কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে একটা মূল্যবান জায়গা বহন করে। কারণ অনেক সময় দেখা গেছে যে স্প্রিংয়ের যে পাতা থেকে আমরা যে রং পাচ্ছি তার হয়তো বেটার, তার রিচনেসটা অনেক বেড়ে যাচ্ছে যখন আমরা শরতের পাতা থেকে করছি অথবা শরতের ফুল থেকে করছি, সেটা একটা বিষয়। তারপরে জল, কোনখানকার কোন জলের কি কোয়ালিটি আছে, সেই জলে কিরকম মিনারেলস আছে সেইটা একটা ডিপেন্ড করে, তার সাথে কি রিয়াকশন হচ্ছে, এবং কোন কোন ফুল পাতায় কি কি ধরনের ট্যানিন আছে। মানে ন্যাচারাল ইকোপ্রিন্টের ক্ষেত্রে এই ট্যানিনটা খুব ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্ট। হ্যাঁ, ট্যানিনটা অনেক সময় ন্যাচারাল মডার্ন হিসেবেও কাজ করে থাকে। আমরা সাধারণত যেমন ফিটকিরি অথবা ফেরাস সালফেট, আয়রন ডাস্ট এগুলো ব্যবহার করে থাকি, সেরকম যে সমস্ত উদ্ভিদের মধ্যে বা পাতার মধ্যে, ফুলের মধ্যে ট্যানিনের পরিমাণটা বেশি আছে, সেখানে একটা ন্যাচারাল মডার্নটের কম্পাউন্ড অলরেডি থেকে থাকে এবং তাতে আমাদের প্রিন্টের কোয়ালিটিটা অনেক বেটার আসে।
1: ইকোপ্রিন্ট করতে গিয়ে মানুষের সঙ্গে প্রকৃতির একটা নিবিড় যোগাযোগ গড়ে উঠছে। মানে আপনি যেমন বললেন যে ঋতুভিত্তিক ফুল পাতা সেগুলোকে চেনা বা প্রকৃতিকে নিত্য দেখার একটা যে অভ্যাস গড়ে উঠছে, আমাদের দেশীয় চর্চায় কবে থেকে ইকোপ্রিন্টটা আসছে? ইকোপ্রিন্ট করতে গিয়েও মানে ওই প্রকৃতির প্রাকৃতিক যে জিনিসপত্রগুলো দিয়ে যে চর্চা শুরু হয়েছে, শান্তিনিকেতনেও যে চর্চাটা হচ্ছে, সেইটা কবে থেকে শুরু হচ্ছে বা মানে সেই চর্চার বিষয় যদি একটু বলেন।
0: আমরা যদি আমাদের দেশীয় চর্চার কথা বলি ইকোপ্রিন্ট নিয়ে, সেটা খুব পুরনো নয়, সেটা খুবই রিসেন্টলি এটা ভীষণ পপুলার হয়েছে ইকোপ্রিন্টটা। কলাভবনের ক্ষেত্রেও খুব পুরনো নয় এই বিষয়টা এবং এই অভ্যেসটা। কিন্তু ইকোপ্রিন্টের যদি কথা বলি, এই যে আমরা গাছপালা দেখছি এবং যেহেতু শান্তিনিকেতনে প্রকৃতির একটা ভীষণ একটা বড় কন্ট্রিবিউশন আছে আমাদের শিক্ষার ক্ষেত্রে, আমাদের বেঁচে থাকার ক্ষেত্রে, আমাদের দৈনন্দিন যাপনের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় এরম করে থাকি যে কোনো পাতা হয়তো পড়ে আছে খুব সুন্দর একটা শেপ, খুব সুন্দর দেখতে, অথবা পাতার যে শিরা উপশিরা সেইগুলো আমাদেরকে হয়তো কোনো কোনো সময় ভীষণ অ্যাট্রাক্ট করছে অথবা রংটা খুব অ্যাট্রাক্ট করছে, তখন আমরা অনেক সময় কি করে থাকি যে আমরা আমাদের বইয়ের মধ্যে অথবা খাতার মধ্যে সেটা একটা দুটো হয়তো রেখে দিলাম, সেটার একটা ছাপ দীর্ঘদিন থাকার ফলে পড়ে গেল আমাদের বইয়ের পাতার উপরে অথবা খাতার মধ্যে, এবং সেটাও যখন পাতাটা বা ফুলটা, ফুলের পাপড়িটা আস্তে আস্তে শুকোতে শুরু করলো, সেটাও কিন্তু থেকে গেল, শুকোতে শুকোতে সেটা থেকে গেল। এরকম একটা ছোট ছোট অভ্যেস আমরা ছোটবেলা থেকে আমাদের মধ্যে থেকে থাকে, মানে আমরাও সেটা করেছি, এখনকার অনেক সময় বাচ্চাদের মধ্যে সেটা দেখি। কিন্তু ইকোপ্রিন্টের যে এই যে বাজারেও যে একটা চাহিদা বেড়েছে এবং যারা ভিজুয়াল আর্টিস্ট, তারাও অনেকে অনেকের কাজের ক্ষেত্রে নট নেসেসারিলি তারা টেক্সটাইল আর্টিস্ট, তারা হয়তো কেউ পেন্টার,

0: কেউ স্কাল্পচার, অনেকেই কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করছেন ইকো প্রিন্টিং এবং ন্যাচারাল ডাই। ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট নিয়ে কাজ করার মধ্যে অনেকটাই তোমার গবেষণা করার সুযোগ আছে। মানে আমি সবসময় কিন্তু বুঝতে পারছি না বা জানতে পারছি না যে আমি ডালিমের খোসা থেকে যখন আমি ডাই করছি, আমি যখন মডার্ন চেঞ্জ করছি তখন তো আমার রংটাও বদলাচ্ছে, বা আমি কাপড়টা চেঞ্জ করছি, আমি যখন সুতির কাপড়ে ডাই করছি অথবা সিল্কের কাপড়ে ডাই করছি অথবা লিনেনে ডাই করছি, আমার যখন এই মেটেরিয়াল স্পেসটা যখন বদলে যাচ্ছে তখন আমার রেজাল্টটাও কিন্তু বদলে যাচ্ছে। আবার আমি মডার্ন, আমি যদি ফেরাস ব্যবহার করি সেক্ষেত্রে আমি একটু কালচে রং, একটু ডার্কার শেডস আমি পাচ্ছি, অ্যালাম ব্যবহার করলে আমি একটু উজ্জ্বল রং পাচ্ছি, সেটা তো আমি পাচ্ছি। খুব ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে আমি যদি একই রিসোর্স থেকে, মানে ডালিমের খোসা থেকেই যদি একই কাপড়ে দুবার একই পদ্ধতিতে ডাই করি অথবা প্রিন্ট নিই, সেটা যে একই রকম হবে তা কিন্তু নয়। আমি এখন হঠাৎ করে একটা কিছু হয়তো বাগানে কুড়িয়ে পেলাম, অথবা রাস্তায় আস্তে আস্তে কোনো একটা পাতা খুব ইন্টারেস্টিং লাগলো, বা মনে হলো যে এইটার মধ্যে, আমি তো সবসময় আর ল্যাবে গিয়ে পরীক্ষা করে দেখছি না, কিন্তু মনে হলো যে আমার এই যে লক্ষ্য করার ক্ষমতাটা বাড়ছে, প্রকৃতিকে দেখার যে চাহিদাটা বাড়ছে এবং ক্ষমতাটা তৈরি হচ্ছে, সেই অবজারভেশনের যে আমার ক্যাপাসিটিটা তৈরি হচ্ছে, সেইখান থেকেই কিন্তু আমার একটা ধারণা তৈরি হয় যে এই ধরনের পাতা থেকে অথবা এই ধরনের ফুল থেকেও হয়তো রং আসতে পারে, অথবা আমি একটা ইমপ্রেশন পেতে পারি যেটা আমার কাজে লাগতে পারে। নানান রকমের ফুল পাতা দিয়ে আমি কত রকমের এক্সপেরিমেন্ট করতে পারি, অথবা যেগুলো আমি রেডিলি অ্যাভেলেবল, মানে গাছ থেকে সোজা ফুলটা পেরে নিয়ে এলাম, বা গাছ থেকে আমি পাতাটা পেরে নিয়ে এলাম, অথবা শুকনো পাতা আমি কুড়িয়ে নিয়ে এলাম, সেটাকে আমি কত রকমভাবে অ্যারেঞ্জ করতে পারি আমার কাপড়ের ওপরে, যেটা থেকে আমি একটা ইমপ্রেশন কল্পনা করছি সেই ইমপ্রেশনটা পেতে পারি।
1: আমার পরবর্তী প্রশ্ন, এই পৃথিবী যত এগোচ্ছে তত তো আমাদের বর্জ্য উৎপন্ন হচ্ছে, পৃথিবী খানিকটা ধ্বংসের দিকেও যাচ্ছে, প্রকৃতি ধ্বংসের দিকে যাচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে টেক্সটাইল গার্বেজ সব থেকে বেশি পৃথিবীকে কলুষিত করছে, সেইখানে আমরা বিকল্প পথেও হাঁটছি, আমরা স্লো লিভিং প্র্যাকটিস করছি, স্লো ফুড আসছে, স্লো ফ্যাশন আসছে, সেই দিক থেকে ইকো প্রিন্ট কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আর কি?
0: ইকো প্রিন্টের গুরুত্বটা থেকেও বেশি যে এই যে একটা সম্পর্ক তৈরি হওয়া প্রকৃতির সাথে, মানে এখন অনেকেই এই সুযোগ সুবিধাটা পান না আজকালকার সময়ে, যে এত বেশি কংক্রিটের বিল্ডিং বেড়ে যাচ্ছে, হ্যাঁ, ওপেন স্পেস, মাঠ বন্ধ হয়ে যাচ্ছে, খেলার জায়গা কমে যাচ্ছে, আকাশ দেখার কোনো জায়গা নেই, হ্যাঁ, তো তাতে কি হচ্ছে আমরা আস্তে আস্তে একটা বদ্ধ জায়গার মধ্যে ঢুকে যাচ্ছি, যার ফলে এই যে খোলা আকাশ, খোলা বাগান, এই যে প্রকৃতিকে কাছ থেকে পাওয়া বা প্রকৃতিকে বুঝতে পারা, বা গাছের সাথে যে একটা মানুষের কথোপকথন হতে পারে, গাছের সাথেও একটা সম্পর্ক তৈরি হতে পারে, একটা বন্ধুত্ব তৈরি হতে পারে, একটা ভালোবাসার জায়গা তৈরি হতে পারে, সেইগুলো এই যে এত ফাস্ট ফরওয়ার্ড লাইফে সেগুলো ভীষণভাবে হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়ার ফলে কি হচ্ছে যে মানুষের কাছে তো আর কোনো স্কোপ থাকছে না, তারা প্রকৃতির মধ্যে আসবে কি করে? সেই জন্য হয়তো এক দুদিনের ছুটি পেলে মানুষ প্রকৃতির কাছে চলে যেতে চাইছে। জীবনে বেঁচে থাকার যে রসদটা, মানে আমি যদি নেচারের মধ্যে বেঁচে থাকি, একটা খোলা পরিবেশে বড় হই, সেখানে মনটাও কিন্তু অনেক বেশি প্রসারিত হয়, অনেক অনেক কল্পনা করার দরজা জানালা খুলে যায়। কিন্তু যতই আমরা এই নিজেদেরকে বেঁধে ফেলছি, যতই আমরা মনে করছি আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু আমরা আসলে পিছিয়ে পড়ছি। একদিকে আমরা নেচার থেকে যেটা পাচ্ছি, যেটা উদ্বৃত্ত হচ্ছে নেচারে, সেটা রিসাইকেলও হচ্ছে, আমরা ব্যবহার করছি একটা খুব ক্রিয়েটিভ, একটা পজিটিভ জায়গাতে, এবং আমাদের একটা প্রকৃতির সাথে একটা নিবিড় সম্পর্কও কিন্তু তৈরি হচ্ছে, এবং প্রকৃতিকে জানার চাহিদাটা বাড়বে।
1: ইকোপ্রিন্ট সম্বন্ধে এত কিছু শুনতে শুনতে খুব ইচ্ছা করছে, আমাদের শ্রোতা বন্ধুদেরও যদি আপনি একটু ছোট করে বলে দেন যে তারা কি বাড়িতেও করে ফেলতে পারে ইকোপ্রিন্ট?
0: হ্যাঁ, নিশ্চয়ই, একদম তারা বাড়িতে করে ফেলতে পারে। বাড়িতে করে ফেলার জন্য তাদের ছোট কিছু অ্যারেঞ্জমেন্ট দরকার, ছোট ছোট কিছু ট্রেজ তারা যদি জোগাড় করে নিতে পারেন। এবং ইকোপ্রিন্টটা অ্যাকচুয়ালি বিভিন্ন রকমভাবে হতে পারে। আমরা একটা যে কাপড়ে আমরা প্রিন্টটা করতে চাইছি, সেই কাপড়টাকে যদি আমরা, প্রথম কথা তাকে স্টার্চ ফ্রি করে নিতে হবে, যে কোনো ডাই করি অথবা প্রিন্ট করি না কেন আমাদের সেটাকে স্টার্চ ফ্রি করতে হয়। সেটাই কাপড়টা আমরা রেডি করলাম ইকোপ্রিন্ট করার জন্য। এবার কোনো একটা সমতল একটা জায়গায় সেই কাপড়টাকে সুন্দরভাবে বিছিয়ে দিয়ে তার উপরে যে ফুল পাতা,
2: মাধবীলতা পাতা, মাধবীলতা ফুল, পেয়ারা পাতা,
0: অপরাজিতা ফুল, গোলাপের পাপড়ি, এই সমস্ত অনেক কিছু থেকে আমরা খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। সেইগুলোকে সুন্দর করে মানে সাজিয়ে দিলাম। সবসময় যে আমাকে

0: সিমেট্রিক্যালি সাজাতে হবে তার কোনো মানে নেই, মানে আমার ব্যক্তিগত পছন্দের জায়গা অ্যাসিমেট্রি। তো কাজেই নেচারের যে ছন্দটা আছে, মানে প্রকৃতির যে স্বাভাবিক ছন্দ আছে, যদি সেইটাকে মাথায় রেখে আমরা একটু ডিজাইনটা করতে পারি তাহলে খুব সুন্দর হয়, খুব সুন্দর একটা এফেক্ট আসে। আমরা সেটাকে সাজিয়ে নিলাম, সাজিয়ে নেবার পর আমরা যদি মনে করি যে তার ওপরে আরেকটা কাপড় দেব, তাহলে সেটাকেও স্টার্চ ফ্রি করে তার উপরে কাপড় দিতে পারি, অথবা তার উপরে একটা পলিথিন আমরা দিয়ে, মানে টারপলিন একটা পাতলা প্লাস্টিক আমরা দিয়ে দিতে পারি। দিয়ে দেওয়ার পর সেটাকে কোনো একটা পাইপের ওপরে রোল করতে হয়, রোল করে সেটাকে আমরা বেঁধে নিই। বেঁধে নেওয়ার পর এটা তৈরি হয়ে গেল, অথবা কাপড়টাকে আমরা ফোল্ড করে একটা বান্ডেলও করে নিতে পারি, ডিপেন্ড করছে আমি কি ধরনের এফেক্টটা আশা করছি। তারপরে সেটাকে আমরা স্টিমিং এর জন্য দিই, সেটাকে স্টিম করা হয় প্রায় মানে মিনিমাম 30-45 মিনিটস, তার বেশিও রাখা যেতে পারে। হয় স্টিম করি অথবা আমরা বয়েলও করতে পারি, মানে পুরোটাই ডিপেন্ড করছে কিন্তু আমরা কি ধরনের এফেক্ট চাইছি। তারপরে আমরা খোলার আগে একটু শুকিয়ে নেব, একেবারে ভেজা অবস্থায় আমরা সেটাকে খুলবো না, একটুখানি শুকিয়ে গেলে আমরা তখন মানে সেটা সব থেকে বেশি মানে সকলে ওয়েট করে থাকে যে মানে সারপ্রাইজটা কি আছে বা সারপ্রাইজ আদৌ আছে নাকি। তো এই ক্ষেত্রে আবার পাতা অথবা ফুলের যে ইমপ্রেশনসগুলো আছে সেই ইমপ্রেশনসগুলোও কিন্তু ডিপেন্ড করছে যে আমরা যদি একটা ভেজা কাপড়ের ওপর মানে যে পাতা অথবা পাপড়ি দিয়ে আমরা প্রিন্টটা নিতে চলেছি সেইটা শুকনো কিন্তু কাপড়টা ভেজা, একটা এফেক্ট আসবে, একটা খুব হয়তো হালকা ওয়াটার কালারের মতন একটা এফেক্ট আসবে, অথবা কাপড়টা শুকনো আর পাপড়িটাকে আমরা মডার্ন যে অ্যালাম অথবা ফেরাস যে আমরা হয়তো ভিজিয়ে রেখেছি সেই পাপড়িটা সেই ভেজানো অবস্থা থেকে তুলে নিয়ে এসে আমরা সাজালাম। যদি আমরা ফেরাসে ভিজিয়ে রাখি তাহলে যেহেতু ফেরাসের একটু ডার্কার শেড নিয়ে আসে রঙের, তাতে আমাদের কন্ট্যুরগুলো অনেক বেশি শার্প হয়। তারপরে অনেক ক্ষেত্রে করা যেতে পারে যে একটা তো ন্যাচারাল এফেক্ট, মানে মডার্নের বেসিক্যালি কাজটা হলো এই যে কাপড় ফুল অথবা পাতার মধ্যে যে ন্যাচারাল পিগমেন্ট আছে সেই রংটাকে বেঁধে দেওয়া। তো এই এইভাবে আমরা নানান পদ্ধতিতে ইকোপ্রিন্টটা করা যেতে পারে। আমরা যদি বাড়িতে সব থেকে ভালো হয় যে আমরা ছোট্ট একটা রুমালের সাইজে একটা কাপড় নিলাম মানে একদম শুরু করার জন্য, তাতে আমরা কিছু এক্সপেরিমেন্ট করলাম, করতে করতে আমরা একটা বড় জায়গায় যেতে পারি, একটা বড় কাপড় নিলাম, তারপরে যেভাবে আমরা করতে চাই সেটাকে করা যেতেই পারে।
1: তাহলে ইকোপ্রিন্ট শিখে আপনারাও বাড়িতে চেষ্টা করবেন এবং আমাদের চিঠি লিখে জানাতে পারেন শিল্প প্রাঙ্গণে। দিদিকে অনেক ধন্যবাদ আকাশবাণী মৈত্রীর শিল্প প্রাঙ্গণে আমাদের সময় দেওয়ার জন্য, এবং আমরা এত সমৃদ্ধ হলাম।
0: ধন্যবাদ।

0: এতক্ষণ শুনলেন সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান শিল্প প্রাঙ্গণ, প্রযোজনা দুর্বা দে।
1: শুনছিলেন শিল্প প্রাঙ্গণ আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন আকাশবাণী স্টুডিও রেকর্ডের গানের অনুষ্ঠান রম্যগীতি। আজ রম্যগীতিতে শুরুতেই শুনবেন প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়ের সুরে শ্যামল বন্দ্যোপাধ্যায়ের একটি গান।

এবারের গানটির কথা শ্যামল গুপ্ত, সুর হিমাংশু বিশ্বাস, দ্বৈত কণ্ঠে গিয়েছেন রবীন বন্দ্যোপাধ্যায় এবং ভারতী করচৌধুরী।

রোমগীতিতে আজকের শেষ গানটির গীতিকার রুবি বাগচি, সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, গেয়েছেন হৈমন্তী শুক্লা ও দীপঙ্কর চট্টোপাধ্যায়।

এতক্ষণ শুনছিলেন আকাশবাণী স্টুডিও রেকর্ডের গানের অনুষ্ঠান রোমগীতি। মৈত্রী প্রচার তরঙ্গে এখন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় চয়নিকা ধারা।

কেমন আছো সকলে? ঘড়ির কাঁটা বলছে সময় এখন 12:01, মানে অল্প অল্প গল্প কথার সময়। আমিও চলে এসেছি তাই তোমার সঙ্গে গল্প করতে। হ্যাঁ, আমি তোমার যুববাণীর বন্ধু চয়নিকা, আজ তোমায় গল্প শোনাবো। আর আজ আমি তোমাকে কি গল্প শোনাবো, মানে কি নিয়ে কথা বলবো সেটাই ভাবছো নিশ্চয়ই। দেখো, অল্প অল্প গল্প কথা মানে কি, আমরা তো এখানে বাংলার যা কিছু ঐতিহ্য, সম্পদ, মোট কথা বাংলার জন্য যা কিছু গর্বের আর কি, সেগুলো নিয়েই কথা বলি। তো বাংলার রত্নভাণ্ডারে সাহিত্য যেমন ভরে ভরে আছে, মানে বাংলার গর্বের কথা বলতে গেলে সাহিত্যের কথা যেমন ভীষণভাবে চলে আসে আমাদের আলোচনায়, তেমনি নৃত্য, গীতি এসবও কিন্তু

0: আছে না। আমি তাই বলে কোনো লোকগান বা লোকনৃত্যের যে নানান রূপগুলো বাংলায় আছে সেগুলোর কথা বলছি না। হ্যাঁ, লোকসংস্কৃতি বাংলার একটা সম্পদ বটেই, কিন্তু আজকের আলোচনা ঠিক লোকসংস্কৃতি নিয়ে নয়। এই লোকসংস্কৃতি ছাড়াও নিজস্ব শাস্ত্রীয় বা ধ্রুপদী সংস্কৃতিও কিন্তু বাংলায় রয়েছে। হ্যাঁ, ধ্রুপদী নৃত্যশৈলী, এটাও কিন্তু বাংলার সম্পদ হিসেবে রয়েছে। তোমরা একটু একটু বুঝতে পারছো, মানে যারা জানো যে হয়তো গৌড়ীয় নৃত্যের কথা হচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছ, গৌড়ীয় নৃত্য প্রাচীন বাংলার একটা ধ্রুপদী বা শাস্ত্রীয় নৃত্যশৈলী, একেবারে বাংলার নিজস্ব, নিজের সম্পদ। তো চলো না আজ এই গৌড়ীয় নৃত্যের গল্পই না হয় হোক। একদম নৃত্যের কথা হবে, গান দিয়ে আড্ডা শুরু হবে না, তা তো হয় না বলো। দোহারেরই শিল্পীদের কণ্ঠে এই গানটা রেখে যাচ্ছি তোমার জন্য, শুনতে থাকো, ফিরে আসছি গাড়ির ওপারে গৌড়ীয় নৃত্যের কথায়।
1: পাগল পাগল সবাই পাগল,

ফিরে এলাম গানের পর। অল্প অল্প গল্প কথায় শুনছো গৌরীয় নৃত্যের কথা, সঙ্গে আছি চয়নিকা। আচ্ছা, এই যে গৌরীয় নৃত্যের আজকে কথা হচ্ছে বা হবে, এই নৃত্যে জানো তো নাচ, গান এবং নাটক, তার সঙ্গে ছন্দ, এর একটা অদ্ভুত অথচ অপূর্ব মেলবন্ধন দেখা যায়। হ্যাঁ, এই অদ্ভুত আর অপূর্ব এই ব্যাপারটা একসঙ্গে খুব কমই দেখা যায়, কিন্তু যখন এই মেলবন্ধনটা আসে তখন কিন্তু সেটা সব কিছুকেই ছাপিয়ে যায়, তাই না? হ্যাঁ, এই নৃত্যের ক্ষেত্রে সেই মেলবন্ধনটাই চোখে পড়ে। এখানে নৃত্য আছে, সঙ্গীত আছে, নাটক আছে, আবার ছন্দও আছে। এটা এক ধরনের বাঙালি ঐতিহ্যগত শাস্ত্রীয় মানে নৃত্য আর কি, যা ভারতীয় উপমহাদেশে প্রাচীনকালে বঙ্গীয় অঞ্চলের মন্দিরগুলোতে সৃষ্টি হয়েছিল। গৌরীয় নৃত্য বঙ্গের প্রাচীন যে কাব্যকাররা ছিল তাদের লেখায় বারে বারে উঠে এসেছে। এবার যদি আমরা বলি যে হঠাৎ এর নামটা এরকম কেন, মানে গৌরীয় কেন, এর একটা গল্প আছে। দেখো, আমাদের বাংলাকে তো প্রাচীনকালে বঙ্গ নামে সম্বোধন করা হতো, আমরা অনেকেই জানি, কারণ গঙ্গা নদী দুটো শাখাতেই বিভক্ত হয়ে দুদিক থেকে বঙ্গোপসাগরে এসে মিশেছে। আর এই যে দুটো শাখার মাঝের যে ভূখণ্ডটা, সেটা ব আকৃতি ছিল, সেই জন্য এর নাম বঙ্গ। যদিও বাংলার কিন্তু বঙ্গ ছাড়াও আরও একটা নাম ছিল, গৌর। আর গৌর কেন হয়েছিল বলতো? এই যে বঙ্গের নিয়ম ছিল যে বাড়িতে অতিথি এলে গুড় জল দিয়ে আপ্যায়ন করা হবে, সেই গুড় থেকে নাম হলো গৌর। এবং অনেকে একে গৌর দেশও বলতো। পরবর্তীকালে আবার বাংলা এবং বাংলাদেশের রাজধানী হয়ে উঠল গৌর। এই সেই গৌর যা থেকে এই নৃত্যের নামকরণ হয়েছে গৌরীয় নৃত্য। মানে এটা যে বাংলার নিজস্ব সম্পদ তা কিন্তু এর নামটা থেকেই বোঝা যাচ্ছে, তাই না বলো? গৌরীয় শব্দের প্রাচীন অর্থ বাংলা, আর নৃত্য অর্থে নাচ, এটাই গৌরীয় নৃত্যের আক্ষরিক অর্থ। আনুমানিক ষষ্ঠ থেকে দশম শতাব্দী হবে বুঝলে, সেই সময় পর্যন্ত বাংলায় এর ভীষণ রকম প্রভাব ছিল। এরপর আধুনিক যুগে এসে এর পুনরুদ্ধার করা হয় নতুন করে ভারততত্ত্ববিদ ডক্টর ব্রতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তিনি পুনরুদ্ধার করলেন। এবং এই বিলুপ্ত প্রায় যে নৃত্য শৈলীটা, তাকে তিনি পুনরুদ্ধার করে আবার নতুন করে চর্চা করার ব্যবস্থা করলেন। 1990-এর দশকে ভারততত্ত্ববিদ ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এই যে শশাঙ্ক এবং পালদের শাসনের সময় বাংলার প্রাচীন রাজধানী গৌড় ছিল, সেই উৎপত্তির, সেই ইতিহাস, সেই গল্পকে ভিত্তি করে এই নৃত্যের নামকরণ করলেন গৌরীয় নৃত্য, এবং এই পরিভাষাটি তিনিই নিয়ে আসলেন। এরপর 1994 সালের 21শে সেপ্টেম্বর তাঁর পরামর্শেই নামটা গৃহীত হয়। মনে করা হয় রাজা শশাঙ্কই প্রথম শাসক যিনি বাংলার রাজনৈতিক যে আধিপত্য তাকে ভৌগোলিক সীমানার বাইরে নিয়ে গিয়েছিলেন। শশাঙ্কের পর পাল এবং সেন রাজারা এই অঞ্চলের রাজনৈতিক উত্তরাধিকারে অবদান রেখেছিলেন। পাশাপাশি ভারতের সঙ্গীত বা সাহিত্যে গৌরীয় রীতির যে উপস্থিতি, সেটাও এই এর নাম গৌরীয় হওয়ার একটা কারণ হতেও পারে। এছাড়াও 15শ শতকে ওড়িশার সঙ্গীত শাস্ত্রকার মহেশ্বর মহাপাত্র অভিনয় চন্ডিকাতে 7টা স্বতন্ত্র নৃত্যশৈলীর উল্লেখ করেছিলেন, সেখানেও কিন্তু গৌরীয় নৃত্যের কথা এসেছে। জানো তো, এই যে গৌরীয় নৃত্যের কথা বলছি, এখানে কি হতো, প্রাচীন কবিরা গৌরীয় সঙ্গীতের রাগ আর তাল অনুসারে গান লিখতেন এবং তার সঙ্গে সুর দিতেন। এই সমস্ত গানের মাধ্যমেই ধর্মীয় গল্প মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হতো, বিশেষ করে বৈষ্ণব ধর্মের কথা থাকত এই গানে। গৌরীয় নৃত্যেও হিন্দু দেবদেবী যেমন শিব, গণেশ, এই সম্পর্কিত নানান ঐতিহ্যের ধারণাগুলোও দেখানো হতো, মানে বৈষ্ণব ধর্মের পাশাপাশি আর কি। সেই সঙ্গে থাকত শাক্ত ধারণাও। আসলে এই যে গৌরীয় নৃত্যের আমরা কথা বলছি না, একদম প্রথমে বললাম না যে লোকনৃত্যের কথা আজ বলবো না, কিন্তু জানো কোথাও গিয়ে গৌরীয় নৃত্য লোকনৃত্য এবং ধ্রুপদ নৃত্যের

ধ্রুপদী নৃত্যের বলতে পারো একটা মিশ্রণও বটে। গৌড়ীয় নৃত্যের প্রাচীন যে গৌড়ীয় সঙ্গীত, তার রাগ এবং তালির ব্যবহার দেখা যায়। এর কিছু অভিনয় বা মুদ্রার নিয়ম রয়েছে, যেমন শরীরের সূক্ষ্ম অঙ্গভঙ্গি, প্রতীকী কিছু পোশাক রয়েছে। তাছাড়াও হাতের ইশারার মাধ্যমে শিল্পীরা বিভিন্ন গল্প এবং চরিত্রের আবেগ ফুটিয়ে তোলেন। গৌড়ীয় নৃত্য কেবল বিনোদন বললে ভুল করা হবে, আসলে বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ঐতিহ্যের একটা অন্যতম বাহক। মানে আমাদের বাংলার প্রাচীন ঐতিহ্য ঠিক কেমন ছিল সেই গল্প শোনায় গৌড়ীয় নৃত্য। গৌড়ীয় নৃত্যের তাত্ত্বিক ভিত্তির খোঁজ প্রাচীন সংস্কৃত গ্রন্থ এবং নাট্যশাস্ত্র যেগুলো রয়েছে সেখানেও কিন্তু পাওয়া যায়। গৌড়ীয় রীতির যে সমস্ত মন্দির, সেখানকার ভাস্কর্যে, এমনকি জানো তো শুধু হিন্দু মন্দির না, বৌদ্ধ বা জৈন ধর্মের সঙ্গে সম্পর্কিত যে প্রত্নতাত্ত্বিক স্থানগুলো রয়েছে সেখানেও যে নানান ভাস্কর্য রয়েছে না, সেগুলো নৃত্যের ভঙ্গি দেখে প্রাচীনকালে যে ওই সময়ও এই গৌড়ীয় নৃত্যের অস্তিত্ব ছিল সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। ভারত ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে এর পুনরুজ্জীবন, পুনর্গঠন আর সম্প্রসারণ করা হয়েছিল। না, গৌড়ীয় নৃত্যের কথা এইটুকুতেই শেষ হয় না। যে নৃত্য আমাদের বাংলার ঐতিহ্যকে তুলে ধরে, বাংলার গল্প তুলে ধরে, তার গল্প কি এত সহজে শেষ হয় বলো? না, তার কথা হবে, কিন্তু এখন সময় একটা গানের। শুভমিতার কণ্ঠে এই গানটা তোমার জন্য, শুনতে থাকো, ফিরছি গানের ওপারে।

ফিরলাম আরও একটা সুন্দর গানের পর। গৌরী নৃত্যের কথা হচ্ছে চয়নিকার সঙ্গে অল্প অল্প গল্প কথায়। আমরা গানে যাওয়ার আগে গৌরী নৃত্যের বেশ কিছু কথা শুনেছি, বেশ কিছু বিষয়ে আমাদের গল্প হয়েছে, তাই তো? জানো তো, ষষ্ঠ থেকে দশম শতাব্দী পর্যন্ত বাংলায় সাংস্কৃতিকভাবে গৌরী নৃত্যের একটু প্রাধান্য ছিল। ভরতমুনির নাট্যশাস্ত্র এবং প্রাচীন সংস্কৃত সাহিত্যের উপর ভিত্তি করেই নৃত্য গড়ে উঠেছে, এমনটাই মনে করা হতো আর কি। শাস্ত্রীয় নৃত্যের এই যে প্রাচীন গ্রন্থ, এই যে নাট্যশাস্ত্রের কথা বললাম, এর চারটা আঞ্চলিক প্রবৃত্তি বা স্থানীয় পরিবেশন শিল্পের উল্লেখ রয়েছে। সেগুলো হলো দাক্ষিণাত্য, পাঞ্চালী,

অবন্তী আর ওর মা ঘুঁথি। এই যে চারটা নাম বললাম, এর মধ্যেই যে শেষের নামটা ওর মাগধি, এই ওর মাগধি বলতে বোঝায় প্রধানত পূর্বাঞ্চলীয় শৈলীকে আর কি, যেটা আজকের ওড়িশা বিহারের মধ্যে পড়ছে আর কি, এই এই জায়গাটার। নাট্যশাস্ত্রে গৌড়ীয় নৃত্যকে ওই ওর মাগধি হিসেবেই উল্লেখ করা হয়েছে। পাশাপাশি কলহনির রাস্তরঙ্গিনীতে একটা

কমলাকে গৌড়ীয় নৃত্য করতে দেখেছিলেন। এর থেকে কিন্তু এটাও প্রমাণিত হয় যে সেই সময়ও গৌড়ীয় নৃত্যের অস্তিত্ব ছিল বাংলায়। পরবর্তীতে দ্বাদশ শতাব্দীতে তুর্কি আক্রমণের ফলে গৌড়ীয় নৃত্য বিলুপ্ত হয়ে গিয়েছিল। তবে পঞ্চদশ শতাব্দীতে চৈতন্য মহাপ্রভু যখন এলেন, তিনি এই গৌড়ীয় নৃত্যে একটা নতুন মাত্রা যোগ করলেন এবং নতুন করে এই যে নৃত্যশৈলীটা, এটাকে তিনি আবার পুনরুদ্ধার করলেন। এর সঙ্গে বাদ্যযন্ত্র, সংলাপ এইগুলো মিশল। তিনি বৈষ্ণব ঐতিহ্যকে এই পরিবেশনমূলক শিল্পকলার সঙ্গে জুড়ে দিলেন। তাই গৌড়ীয় নৃত্যকে অনেকে জানো তো কীর্তন নৃত্যও বলেন। এর আরেকটা গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া যায় পঞ্চদশ শতাব্দীর সাহিত্য অভিনয় চঞ্চিকাতে, যেখানে ওড়িশার শাস্ত্রকর মহেশ্বর মহাপাত্র গৌড়ীয় নৃত্য সহ সাতটা নৃত্যশৈলীর উল্লেখ করেছিলেন। আমি একদম প্রথম দিকে কিন্তু এটার কথা বলছিলাম, তাই না? এইখানে গৌড়ীয় নৃত্যের প্রতীকী উপাদান হিসেবে যেগুলোর প্রয়োজন সেগুলোর কথা বলা হয়েছে। যেমন ধরো রচনা শৈলী, কাঠামো, তারপর দেহভঙ্গি, অলংকার, রূপসজ্জা, পোশাক এবং সঙ্গীতের বিভিন্ন উপাদান, যেগুলো স্বাভাবিকভাবেই একটা নৃত্যের অংশ বটে, কিন্তু এই নৃত্যের ক্ষেত্রে তার নিয়মরীতি কীরকম, সেটা কীভাবে পরিবেশন করা হয়, সেটা এই শাস্ত্রে বলা রয়েছে। পোশাক এবং রূপসজ্জা বিভিন্ন ধর্মীয় এবং পৌরাণিক বিষয়ের উপর ভিত্তি করে তৈরি হয় নৃত্যে। আর এই যে নৃত্য শৈলীতে যা কিছুর খোঁজ করা হয়, মানে নৃত্যের মাধ্যমে, সেই বিষয়বস্তুগুলো ঐতিহাসিক আখ্যানের উপর ভিত্তি করে গড়ে ওঠে। জানো তো, গৌড়ীয় নৃত্যের সঙ্গে না অনেকেই ভরতনাট্যমের তুলনা টেনে আনেন আর কি। অনেকে মনে করেন হয়তো দুটোর মধ্যে কোনো মিল রয়েছে, তবে গৌড়ীয় নৃত্য ভরতনাট্যমে চিরাচরিত যে রীতি সেটাকে কিন্তু ছাপিয়ে গেছে। কেননা গৌড়ীয় নৃত্যের যে নিজস্ব গঠন রয়েছে, তার যে বিন্যাস রয়েছে, সেটা সম্পূর্ণভাবেই তার নিজস্ব সত্তা, একেবারেই আলাদা। তবলা, হারমোনিয়াম, করতালের মতো বাদ্যযন্ত্র নিয়ে গানের মাধ্যমে এখানে ঘটনার বর্ণনা করা হয় এবং দর্শকদের একটা নাটকীয় উপস্থাপনা তাদের সামনে তুলে ধরা হয় আর কি। শুধু নৃত্য নয়, নৃত্যের সঙ্গে একটা নাটক, একটা গল্প তারা দেখতে পায়। পদচালনা, হস্তভঙ্গি মানে যে হাতের মুদ্রা এবং মুখের অভিব্যক্তি গৌড়ীয় বৈষ্ণব দর্শনের মূল নীতিকে তুলে ধরে। আর এই যে ভরতনাট্যমের সঙ্গে একটা তুলনার কথা বললাম, এখানে আরেকটা তুলনা, মানে এই প্রসঙ্গে আরেকটা কথা চলে আসে। জানো তো, গৌড়ীয় নৃত্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটা উপাদান কি? ভাস্কর্য। হ্যাঁ, এবং ভাস্কর্যের সঙ্গে যে নানান প্রত্নবস্তু রয়েছে সেগুলোর মাধ্যমে প্রাসঙ্গিকতা তুলে ধরা, এটাও কিন্তু গৌড়ীয় নৃত্যের একটা গুরুত্বপূর্ণ অংশ বলতে পারো। এরকম অন্যতম একটা বিখ্যাত ভাস্কর্য হলো তাণ্ডব নৃত্যরত নটেশ্বর মূর্তি। এই মূর্তিটা পাল এবং সেন যুগের বলে মনে করা হয়। যেমন দক্ষিণ ভারতের নটরাজ মূর্তির কথা আমরা জানি, তাই না? সেই নটরাজ মূর্তির সঙ্গে এই কোথাও গিয়ে গৌড়ের নটেশ্বর মূর্তির একটা তুলনা টেনে আনা হয় এবং এটাও মনে করা হয় যে দুটো কিন্তু সমসাময়িক, মানে নটরাজ মূর্তি আর নটেশ্বর মূর্তি। তবে কিছু প্রমাণেও বলে যে নটেশ্বর মূর্তিটা হয়তো আরও কিছুটা আগে স্থাপিত হয়েছিল। আচ্ছা, আমি প্রথম থেকে বারবার একটা প্রসঙ্গ বারবার আমি নিয়ে আসছি যে লোকনৃত্য বা লোকসংস্কৃতি এবং শাস্ত্রীয় যে সংস্কৃতি বা নৃত্য, দুটোর মধ্যে পার্থক্য কী। জানো তো, এই যে শাস্ত্রীয় যে কথাটা, এই শব্দটা এসেছে শাসন থেকে। মানে এর অর্থ হলো শাসন বা নিয়ন্ত্রণ করা। স্বাভাবিকভাবেই অন্যান্য শাস্ত্রীয় নৃত্যের মতোই গৌড়ীয় নৃত্যেরও কিছু নিয়মকানুন রয়েছে, যেটা লোক সংস্কৃতির ক্ষেত্রে অনেকটা স্বাধীন থাকে। মানে এই নিয়মকানুনগুলো অনেকটাই কম থাকে, সেখানে নিজের পছন্দটা, নিজের মনের খুশিতে সেই সংস্কৃতি চর্চা করা যায়। কিন্তু শাস্ত্রীয় ক্ষেত্রে, শাস্ত্রীয় সংস্কৃতির ক্ষেত্রে
অনেক নিয়মনীতি চলে আসে এবং স্বাভাবিকভাবে সেই নিয়মনীতি।

বা সেগুলো যাতে প্রজন্মের পর প্রজন্ম মনে রাখা যায় তার কিন্তু নির্দিষ্ট কিছু গ্রন্থ রয়েছে, শাস্ত্রীয় গ্রন্থ। স্বাভাবিকভাবেই অন্যান্য শাস্ত্রীয় নৃত্যের মতো গৌড়ীয় নৃত্যেরও নিজস্ব শাস্ত্রীয় গ্রন্থ রয়েছে, যেখানে নৃত্যের নিয়ম বিস্তারিত লেখা থাকে। যেমন ধরো স্ত্রী হস্ত মুক্তাবিলি, এটা গৌড়ীয় নৃত্যের প্রধান তাত্ত্বিক গ্রন্থ। তুমি কিন্তু এটা নামটা শুনেই খানিকটা হয়তো অনুমান করতে পারছো যে স্ত্রী হস্ত মুক্তাবিলি, এখানে হাতের মুদ্রার যে নানা নিয়ম সেগুলো লেখা রয়েছে। এখানে 916টা শ্লোক রয়েছে। এই গ্রন্থে হস্তমুদ্রার বিশদ বিবরণ দেওয়া হয়েছে, যার মধ্যে 28টা এক হস্ত মুদ্রা, মানে এক হাতে যে মুদ্রাগুলো রয়েছে, এবং 24টা দুই হস্ত মুদ্রা, অর্থাৎ দুই হাতের মুদ্রা। প্রতিটা হস্ত মুদ্রা একটা নির্দিষ্ট রীতি এবং অর্থবহ প্রতীকী বা তাৎপর্য বহন করে। এই যে গৌড়ীয় নৃত্যের কথা বলছি, আমরা তো শুনলামই যে গৌড়ীয় নৃত্য বহু প্রাচীন, তাই না? তো মাঝে অনেকবার বিলুপ্তও হয়েছে, আবারও ফিরে এসেছে। কিন্তু এই গৌড়ীয় নৃত্য কিভাবে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত চলে আসছে, এটা তো আমাদের মাথায় আসেই, তাই না, মনে আসে, তাই না? এই যে শিল্প, অর্থাৎ বাঙালির এই নৃত্যের জ্ঞানের যে হস্তান্তর, এটা হয় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে লোককথার গুরু শিষ্য পরম্পরার কারণেই বিবর্তন। মানে শিল্পী যখন গুরুরূপে তার শিষ্যের কাছে ঐতিহ্যটা তুলে ধরছেন, তখন সেটাই এই পরম্পরা বা সাংস্কৃতিক উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যায়। এবার আধুনিক যুগে এসে এর অবস্থান নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে বলতে হয় যে ভারতের স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় এবং 1953 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত সঙ্গীত নাটক একাডেমির পৃষ্ঠপোষকতায় প্রাচীন নৃত্যকলা ও শাস্ত্রীয় নৃত্যসমূহ ধীরে ধীরে সাংস্কৃতিক বা শিক্ষা পরিমণ্ডলে প্রতিষ্ঠিত হতে শুরু করছিল। কিন্তু এই সময় পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা একটু আলাদা ছিল। পশ্চিমবঙ্গ থেকে বাংলার যে শাস্ত্রীয় নৃত্য বিষয়ক কোনো প্রকার গবেষণা বা পরিচালনা বা প্রাতিষ্ঠানিক স্বীকৃতির দাবি সে সময়ে ওঠেনি। সে সময় পশ্চিমবঙ্গের রাজনীতি, দেশভাগ এবং দেশভাগের পরবর্তী যে উদ্বাস্তু সমস্যা, এইগুলো নিয়ে এই অঞ্চল ব্যস্ত হয়ে পড়ে। অপরদিকে আবার ভারতের অন্যান্য যে রাজ্যগুলো, সেখানে তখন প্রাচীন নৃত্যকলাগুলো পুনরুদ্ধার হচ্ছে, সেগুলো নিয়ে চর্চা হচ্ছে। ফলে সেই সময় গৌড়ীয় নৃত্যের কথা বাংলার চর্চার বিষয় থেকে কোথাও হারিয়ে গিয়েছিল। পরবর্তী সময় বেশ কিছু গবেষক আবার সেটা পুনরুদ্ধার করলেন, এই নৃত্যশৈলীর কথা আবারও বাঙালির কাছে তুলে আনলেন, সেটা নিয়ে চর্চা শুরু হলো। এক্ষেত্রে যেমন একজনের নাম বলতেই হয়, ডক্টর মহুয়া মুখোপাধ্যায়, যিনি নিজে একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী এবং গবেষক। গৌড়ীয় নৃত্যের ওপর তার ব্যাপক গবেষণার মাধ্যমে এই নৃত্যশৈলীর তিনি গৌরব পুনরুদ্ধার করেছেন। এভাবেই যুগ যুগ ধরে নানান পথ অতিক্রম করে বর্তমানে আধ্যাত্মিকতা এবং সৃজনশীল অভিব্যক্তির এই যে গৌড়ীয় নৃত্য, সেটা কিন্তু বিশ্ব মঞ্চে জায়গা করে নিয়েছে। শুধু বাংলা নয়, শুধু ভারত নয়, এখন পৃথিবীব্যাপী মানুষ গৌড়ীয় নৃত্যের চর্চা করছে। এই মহুয়া মুখোপাধ্যায় যেমন কথা বললাম, তার সঙ্গে সঙ্গে আরও কিছুজন শিল্পীর কথা আমাদের আলোচনায় অবশ্যই আনতে হবে তাদের নাম, যেমন শতাব্দী আচার্য, অয়ন মুখোপাধ্যায়, এনারাও কিন্তু গৌড়ীয় নৃত্যের এই যে ঐতিহ্য সেটাকে তুলে ধরেছেন এবং সেটার চর্চা চালিয়ে যাচ্ছেন। অন্যান্য প্রচলিত যে নৃত্যরীতির তুলনায় শাস্ত্রীয় নৃত্যরীতি বলা হয় যে একটু নবীনতম রূপ। কিন্তু আমাদের আজকের আলোচনা, আমরা যে আজ যা কিছু শুনলাম বুঝলাম, তাতে কি মনে হচ্ছে যে এটা খুব নবীন? না, গৌড়ীয় নৃত্য কিন্তু প্রাচীন বাংলার একটা ঐতিহ্যই বটে, দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য। আজ সেই ঐতিহ্যের আমরাও পরিচিত হলাম, সেই ঐতিহ্যের সঙ্গে আমাদের প্রাচীন সম্পদকে আমরা চিনলাম। তবে বন্ধু, আজ আর কথা হবে না, সময় বলছে যে আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করতে হবে। আজকের মতো আমি তোমার যুববাণীর বন্ধু চয়নিকা তোমায় বলবো টাটা, কারণ ঘড়ির কাঁটা বলছে আজ আর সময় নেই, কথা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয়। ততক্ষণ তুমি ভালো থাকো, সুস্থ থেকো, আর

অবশ্যই অবশ্যই কানে রাখতে ভুলো না যুববাণী। যেতে যেতে তোমার জন্য রেখে যাচ্ছি প্রিয় মুখোপাধ্যায় এবং চিমুত রায়ের কণ্ঠে এই গানটা, শুনতে থাকো, টাটা।

0: এতক্ষণ শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনা ছিলেন চয়নিকা ধারা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন নাটক তৃষ্ণা, রচনা কিরণ শঙ্কর মৈত্র, প্রযোজনা গীতা গঙ্গোপাধ্যায়। শুরু হচ্ছে নাটক তৃষ্ণা।
1: আজকের নাটক তৃষ্ণা, রচনা কিরণ শঙ্কর মৈত্র, প্রযোজনা গীতা গঙ্গোপাধ্যায়। নাটক তৃষ্ণা।

0: অমলা।
1: তোমার ফিরতে এত দেরি হলো যে?
0: আর বলো না, ব্যবসা করা দেখছি আর চলবে না। কমাস আগে পর্যন্ত আমাদের বেবি ফুডের কি দারুণ ডিমান্ড ছিল, সাপ্লাই করে উঠতে পারছিলাম না। এখন হঠাৎ সেল ফল করতে শুরু করেছে, কারণটা কিছুই বুঝে উঠতে পারছি না।
1: আর বুঝে কি করবে, পরের ছেলেদের বেবি ফুড তো অনেক খাওয়ালে, এবার নিজের বাড়ির জন্য।
0: কমলা, কমলা শোনো, আমাদের কোম্পানির ক্যালেন্ডারে ওই যে বাচ্চা মেয়েটার ছবি আছে, যার দিকে তুমি তাকিয়ে থাকো, আমিও তোমার মতো করেই তাকিয়ে থাকি। কে জানে ওই লাকি মেয়েটার জন্যই আমাদের ব্যবসার এত রমরমা কিনা। অথচ জানো কমলা, আমাদের ফুডের সেল শুধু কমছে তাই নয়, কমপ্লেন আসছে আমাদের বেবি ফুড খেয়ে অনেক বাচ্চা নাকি অসুস্থ হয়ে পড়ছে।
1: সে কি, সেটা কি করে সম্ভব?
0: তাই তো, একটা ইম্পসিবল ব্যাপার। তুমি তো জানোই তোমার ভগ্নীপতি অমূল্য, ও হচ্ছে আমাদের কোম্পানির প্রোডাক্টের সোল ডিস্ট্রিবিউটর। আমি বুঝতে পারছি না এর পেছনে ওর কোনো হাত আছে কিনা।
1: কি আশ্চর্য, অমূল্যর জন্যই তোমাদের প্রোডাক্টের এত সেল, আর তাকেই সন্দেহ করছো? তুমি তুমি কি গো?
0: তোমার ছোট বোনের হাজবেন্ড, তার সম্বন্ধে তোমার কোনো খারাপ ধারণা না হতে পারে, কিন্তু না থাক, চলো ভেতরে চলো।
1: শোনো, তুমি চলে যাবার পরে মাসিমা ভাটপাড়া থেকে এক পণ্ডিত গণৎকারকে নিয়ে এসেছিলেন। উনি একটা তাবিজ দিয়ে গেছেন।
0: তাই নাকি?
1: হ্যাঁ, আর বলে গেছেন সত্যনারায়ণের পুজো দিয়ে তাবিজটা পরে ফেলতে হবে। তাহলে নিশ্চয়ই
0: দারুণ আনন্দের খবর। এটা কবে পুজো দেবে?
1: এই তো পরশু।
0: বাহ বাহ বাহ, খুব ঘটা করে পুজো দেবে, কেমন? তোমার পরিচিত সবাইকে নিমন্ত্রণ করবে।
1: নিশ্চয়ই,
0: মাসিমা যে আমাদের কি উপকার করলেন।
1: আচ্ছা কি ব্যাপার বলো তো?
0: কেন কেন কেন,
1: মাসিমাকে তো তুমি খুব একটা পছন্দ করো না। পুজো আচ্ছা, হাত দেখানো, কবচ, মাদুরি, এসবে তো তোমার একেবারে বিশ্বাস নেই। তবে আজ
0: কি বললে তোমাকে করি না? এই তো এই তো সত্যনারায়ণ পুজো দেবে, আমি না বলেছি?
1: না।
0: কবচ পড়তে চাও? আমি আপত্তি করেছি?
1: না।
0: এই নাও, এই নাও আমার এই অ্যাটাচিকেসটা ধরো, এতে অন্তত 5,000 টাকা আছে।
1: 5,000 টাকা?
0: হ্যাঁ, এটা তুমি পূজোয় খরচ করো, আর যদি চাও আরো টাকা দেবো আমি।
1: আরো?
0: তবে তবে আমাদের ক্যালেন্ডারের ওই বাচ্চা মেয়েটা, ও নিশ্চয়ই এখন 9-10 বছরের হবে, ওর একটু মঙ্গল কামনা করো প্লিজ।
1: তুমি তুমি আজ ওইভাবে কথা বলছো কেন? আমি কিছু বুঝতে পারছি না।
0: আহ কমলা, ওসব কথা থাক না, এখন যেতে দাও, আমার খুব খিদে পেয়েছে, চলো প্লিজ।

0: বৌমা,
1: ও মাসিমা, আসুন আসুন আসুন।
0: সত্যেনকে সব বলেছো মা?
1: হ্যাঁ মাসিমা, ও তো খুব রাজি। আগামীকালই সত্যনারায়ণের পুজো দেব, পুরুত ঠাকুর এসে ফর্দ দিয়ে গেছেন, দেবনারায়ণকে পাঠিয়েছি সব জিনিসপত্র কিনে নিয়ে আসবে। মাসিমা আজ আপনাতে আমাতে গিয়ে সবাইকে নেমন্তন্ন করে আসবো, কেমন?
0: বেশ তো, যাব।
1: মাসিমা পুজোর পর আপনাকে কিন্তু আমার হাতে কবচটা পরিয়ে দিতে হবে।
0: আমি? না না মা, আমি না, আমি বিধবা মানুষ।
1: সব আমি জানি না মাসিমা, আপনার ছেলে আছে, আর ওর মতো ছেলে কটা হয় বলুন তো?
0: দেশে অনেক ভালো ছেলে আছে বৌমা।
1: আচ্ছা মাসিমা, আপনার ছেলে এখন কোথায় কাজ করে?
0: ওই যে ওই আসানসোল না ধানবাদ, কোথায় যেন, কয়লার খনির কাজ।
1: ও ও, নিশ্চয়ই খুব ভালো মাইনে পায়।
0: হ্যাঁ তা তো পাই, কিন্তু বুঝতেই তো পাচ্ছ মা, আজকের দিনে কি রকম খরচ। তারপরে প্রতি সপ্তাহে ওর আসা চাই, তবু যা হোক করে সংসারটা চালিয়ে নিই আর কি।
1: আচ্ছা মাসিমা, আপনাকে নিশ্চয়ই খুব ভালোবাসে, তাই?
0: হ্যাঁ খুব ভালোবাসে, সে তো বাসবি মা, নইলে প্রতি সপ্তাহে আসবি কেন বলো? তবে বৌমা আমি এখন যাই মা, কোন দিন কখন যে আসে তারও তো কোনো ঠিক নেই, তাই কোথাও গিয়ে যে একটু শান্তিতে আমি বসবো তা পারি না গো। আমি যাই বৌমা, কেমন? খোকা এসে যদি আমাকে না দেখতে পায় আবার রাগ করে চলে যাবে।
1: না না, যাবে কেন, যাবে কেন মাসিমা?
0: না বৌমা, এখন আমি যাই, যতই আঁকড়ে ধরতে চাই মা ওরা ততই পালিয়ে যায়।
1: মাসিমা আমি কিন্তু আপনার ছেলেকে আজও দেখলাম না।
0: বড্ড লাজুক ছেলে আমার, কিছুতেই আসতে চায় না। এবার ঠিক, আমি নিয়ে আসবো মা, চলি মা, ঘন্টা দুয়েক বাদে আবার আমি আসবো।
1: আচ্ছা মাসিমা,
0: আশীর্বাদ করি মা, ভগবান যেন তোমার মনোবাঞ্ছা পূর্ণ করে।
2: তোমার মাসিমা চলে গেলেন।
1: আচ্ছা তুমি মাসিমাকে এত অ্যাভয়েড করে চলো কেন বলো তো?
2: অ্যাভয়েড? আরে অ্যাভয়েড করব কেন, আমি তো অফিসে বেরোবার জন্য তৈরি হচ্ছিলাম।
1: শোনো, কাল পূজো মনে আছে তো?
2: কি আশ্চর্য, বাড়িতে এত বড় কাজ মনে থাকবে না? আমি চলি।
1: শোনো, কাল অনেক রাত্রিরে ফিরেছিলে, কেন জিজ্ঞেস করা হয়নি?
2: বুঝতে পারছো না, বিজনেসে নানা রকম গোলমাল চলছে।
1: সে কথা হচ্ছে না, তোমার তো স্পেশালিস্টের কাছে যাওয়ার কথা ছিল, যাওনি?

0: এই দেখো একদম ভুলে গেছি। আহ, ব্যবসার জন্য
1: ভুলে গেছো? ভুলে গেছো? তুমি কলকাতার সবচেয়ে বড় স্পেশালিস্টের কাছে আমাকে নিয়ে গেলে, উনি নাকি লন্ডন থেকে এসেছেন, কদিন বাদেই চলে যাবেন, পরীক্ষা করালেন, গতকাল তোমাকে ফাইনাল ডিসিশন জানাবেন, আর তুমি সেটা ভুলে গেলে? এ কথা আমাকে বিশ্বাস করতে
0: পারছো? সত্যি কথা, সত্যি কথা বলতে কি, আমি শোনো, আমি ডাক্তারকে ফোন করেছিলাম, উনি বললেন যে খুব ব্যস্ততার জন্য সব রিপোর্টগুলো উনি ভেরিফাই করে উঠতে পারেননি, এমনও বললেন যে হয়তো আবার এক্সামিনেশন করাতে হতে পারে। ভাইটাল ব্যাপার তো, চট করে ডিসিশন নেওয়া যায় না, তবে তবে হতাশ হবার কিছু নেই। মানে
1: কি ব্যাপার বলো তো, এদিকে বলছো আবার সব পরীক্ষা করাতে হবে, আবার বলছো হতাশ হবার কিছু নেই। প্লিজ প্লিজ, তুমি সত্যি করে বলো তো, তিনি কি বলেছেন? বলো বলো প্লিজ, বলো।
0: কমলা কমলা, প্লিজ প্লিজ, অত উতলা হয় না। দেখো এতদিন গেল, আর কটা দিন অপেক্ষা করো, তখন সত্যটা জানা যাবে। শোনো শোনো, কাল পূজোর যেন কোনো ত্রুটি না হয়, কেমন? আমি যাচ্ছি, কেমন? পরে কথা হবে।
2: এসে গেছো? হ্যাঁ গো, আজ এত দেরি হলো যে আসতে। বিক্রি হলো কিছু?
3: আর বিক্রি, এখন পলিথিন পলিথিনের ব্যাগ উঠেছে, চটের থলে আর বিক্রি হয় না। তো ওই বসেছিলাম, সিনেমার শ্রেষ্ঠ বাংলায় যদি দু একটা বিক্রি হয়। তা খুকি কখন ঘুমোলো? খুকি
2: অনেকক্ষণ ধরে ভাত খাবার বায়না করে ঘুমিয়ে পড়েছে।
3: খাইনি, ভাত খাইনি,
2: এত জ্বরে তো আর ভাত দেওয়া যায় না, আর দুবেলা ভাত পাওয়া যাবে বা কোথায়? ওই দুটো মুড়ি খেয়েছে তো। যাক, হ্যাঁ গো, কটা থলি বিক্রি হলো?
3: ওই মোটে চারটে।
2: চারটে? সারাটা দিন ধরে খুকিকে সামনে রেখে আটটা থলি সেলাই করলো, তাও বিক্রি হলো না। কি করে সংসার চালাবো বলো তো?
3: দিন দিন দিন দিন খুকিটার কি অবস্থা হচ্ছে? হ্যাঁ, হাসপাতাল থেকে দেওয়া কত ওষুধও কিনতে পারছি না, কি করে বাঁচবে ও? কে বলবে যে একটা একটা ন দশ বছরের মেয়ে, অথচ অথচ ছোটবেলায় কি সুন্দর দেখতে ছিল না?
2: আর আমাদের খোকা, আমাদের খোকাও কিন্তু কম সুন্দর ছিল না?
3: শুরু হয়ে গেল এই পাঁচবার লড়াই,
2: আর আমরা আমরা বেঁচে রইলাম, কিন্তু খোকা নানা অসুখে না খেতে পেয়ে কিছু তো খেতে পেত না। এক বছর পরে, মাত্র এক বছর বয়সে ও চলে গেল।
3: কেঁদো না কেঁদো না কেঁদো না কেঁদো না কেঁদো না বিভা, কেঁদো না। আচ্ছা কেঁদে তো ওকে ফেরানো যাবে না। তবু দেখো, তবু চটের তলে ব্যবসাটা শুরু করে শুরু করে আবার আবার একটু অবস্থাটা একটু ফিরেছে। হ্যাঁ, দুবেলা কোনো রকমে এই খাবারের অভাব আমাদের হয় না। তবে এই আমাদের খুকিটা ঘরে এলো, দেখো চার বছর যেতে না যেতেই চলে এলো পলিথিনের ব্যাগ। চটের চটের ব্যাগ বিক্রি করতে করতে দুটো এসে দাঁড়িয়েছে, জানো, দিনের বিক্রি দুটো। খুকিও দেখছি খোকার মতন অবস্থা এসে পড়েছে। না না না না বিভা, এভাবে আমরা খুকিকে হারাতে চাই না, চাই না।
2: তুমি এমন করো না, তুমি এমন করলে আমি ভুগ পাবো কেমন করে বলো তো?
3: আচ্ছা আচ্ছা বিভা, বিভা একটা কথা, ধরো ধরো যাদের যাদের ছেলে বলে নেই, হ্যাঁ, তাদের কাউকে যদি মেয়েটাকে দিয়ে দেওয়া যায়।
2: হ্যাঁ না না, তা হয় না, কিছুতেই হয় না, ওকে আমি কাউকে দিতে পারবো না, কাউকে না। দরকার হলে আমি লোকের বাড়ি জিজ্ঞেস করবো, কিছু।
3: শোনো শোনো শোনো শোনো বিভা, দেখো দেখো দেখো দেখো, আমরা তো আমরা দুজনেই তো কোনো কোনো ভারী কাজ তো করতে পারি না, সে ক্ষমতাই নেই আমাদের, আমার তো কোনো ক্ষমতা নেই।
2: আমার খুকির আবার ঘুমটা ভেঙে যাবে।
3: কি করবো আমি, যে

0: I get to fill up the bottle.
1: ওই যা ভেবেছিল খুকির ঘুম ভেঙে গেল। ঘুমো মা, মা আরেকটু ঘুমো, ঘুমো।
2: আমি ঘুমোবো না, আমি দাদার কাছে যাব।
1: না,
2: তোমরা বলেছিলে না আমার একটা দাদা ছিল, সে স্বর্গে চলে গেছে, আমিও তার কাছে যাব।
1: শুনছো, শুনছো খুকি কি বলছে?
0: শোনো,
1: তুমি যা ভেবেছো তা যদি পারো তাই করো। আমি আমি আর আপত্তি করবো না।
3: অমরা, অমরা, অমরা, পেয়ে গেছি, পেয়ে গেছি। এদিকে এসো, শিগগির এদিকে এসো।
4: কি ব্যাপার, কি পেয়ে গেছো? হাতি ওটা কি?
3: পাজি, পাজি, পাজিতে খোকার অন্নপ্রাশনের দিন পেয়ে গেছি, সাত দিন বাদেই। শোনো, আমি 1,000 লোক খাওয়াবো।
4: দু মাস আগে বলেছিলে 200-র বেশি লোক খাওয়াতে পারবে না, এখন বলছো 1,000, ব্যাপার কি?
3: আরে বাবা, আমি তোমার জামাই বাবুর বেবি ফুড কোম্পানির সোল ডিস্ট্রিবিউটার। সত্যেন দা যদি সত্যনারায়ণ পুজোয় 500 লোক খাওয়াতে পারে, আমি পারবো না?
4: কি আবোল তাবোল বকতে শুরু করেছো, দিদি জামাইবাবুর কোনো ক্ষতি হবে না?
3: এই এই এই, আমাদের ব্যবসার মধ্যে নাক গলাবে না, একদম নাক গলাবে না। শিগগির কাগজ কলম নিয়ে এসো, নিমন্ত্রিতদের একটা লিস্ট করে ফেলি।
4: বেশ,
3: কার্ডটা ছাপি, বুঝলে? প্রথমে যাব তোমার দিদির বাড়ি।
4: বাহ,
3: সব শুনে চক্ষু একেবারে চরক গাছে উঠে যাবে।
5: হ্যালো, বলছি। হ্যাঁ, কি বলছেন? মার্কেটে আমাদের বেবি ফুড প্লেন্টি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কি আশ্চর্য, আমরা তোমাদের ফুডের প্রোডাকশন বাড়াইনি। কি বলেন, সাপ্লাই চেয়ে ডিমান্ড বেশি ছিল, এখন এখন হঠাৎ কি কোয়ালিটি নিয়ে কমপ্লেন? দাম কমাতে হবে? না না না না, অসম্ভব, অসম্ভব। ঠিক আছে, আমরা আমাদের সোল ডিস্ট্রিবিউটরের সঙ্গে কথা বলছি।
3: সত্যেনদা,
5: অমূল্য, তোমার কথাই ফোনে হচ্ছিল।
3: আমাকে, আমার কেন?
5: আরে, আমাদের বেবি ফুড নিয়ে।
3: হ্যাঁ হ্যাঁ, আমি অনেক কিছু শুনছি, একদিন বসে ডিটেলস একটু আলোচনা করতে হবে।
5: না, একদিন ফ্যাকদিন নয়, কালকেই করতে হবে।
3: না সত্যেনদা, কাল হবে না।
5: কেন?
3: এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এক গাদা নিমন্ত্রণের চিঠি, কিসের বলুন তো?
5: তুমি না বললে বুঝবো কি করে?
3: পরশুদিন, মানে কালকের পরের দিন, তার পরের দিন আমার ছেলের অন্নপ্রাশন, আপনাদের কিন্তু সকাল থেকেই উপস্থিত থাকতে হবে। জানেন সত্যেনদা, ছেলেটা অমলার মতনই সুন্দর দেখতে হয়েছে, একেবারে টকটকে রং। আর তাছাড়া, ও, এই তো দিদি এসে গেছেন।
6: অমূল্য যে, কি ব্যাপার?
3: আর কি, আপনার বোনপোর অন্নপ্রাশন তরসুদিন, সকাল থেকে কিন্তু দিদি আমাদের বাড়িতে থাকতে হবে।
6: দেখো, আমার শরীরটা খুব ভালো নয়, মনে হচ্ছে যেতে পারবো না।
3: হ্যাঁ,
6: ও যদি পারে যাবে।
3: আপনি যদি দিদি না যান তাহলে লোকে কি ভাববে?
6: লোকে যাই ভাবুক, আমি যেতে পারবো না।
3: হ্যাঁ, দেখুন, অত ঘটা করে সত্যনারায়ণের পুজো দিলেন, আমরা সারাদিন পড়ে রইলাম এখানে, অথচ
6: বলছি তো যেতে পারবো না অমূল্য,
3: অন্তত 1 ঘন্টার জন্য।
6: না, তাও যেতে পারবো না।
3: সত্যেনদা, আপনি কিন্তু নিশ্চয়ই যাবেন, দেবনারায়ণকেও একটু সকাল সকাল পাঠিয়ে দেবেন, চলি। হ্যাঁ দিদি, কাজটা কিন্তু আপনি

0: কমলা,
1: হুম,
0: এরকম ব্যবহারের অর্থ কি?
1: অর্থ নিশ্চয়ই একটা কিছু আছে।
0: সেই মানেটা আমি তোমার কাছে জানতে চাই।
1: আচ্ছা, আমি কোনো ব্যাপারে না বললে তোমরা সেটাকে হ্যাঁ করবার জন্য উঠে পড়ে লাগো কেন বলো তো? আমার ছেলে পুলে নেই বলে?
2: এই দেখো আশ্চর্য, কোন কথা থেকে কোন কথা বলছো।
1: ঠিকই বলছি, আলু কোনো চলবে না, তোমাকে বলতে হবে ডাক্তারবাবু আমার সম্বন্ধে কি বলেছেন।
2: হ্যাঁ বলেছি তো, ফাইনাল কিছু এখনো বলেননি।
1: না, চলে যাবার জন্য ব্যস্ত হয়ো না, না বলে গেলে ফিরে এসে কিন্তু আমাকে দেখতে পাবে না।
2: কমলা,
1: হ্যাঁ, আমার কথার কিন্তু নড়চড় হবে না।
0: তাহলে শোনো, ডাক্তারবাবু বলেছেন।
1: কি কি বলেছেন?
0: বলেছেন তোমার তোমার কোনোদিনই সন্তান হবে না।
1: তাহলে সব মিথ্যে, এত তাগা, মাদুলি, ব্রত, পার্বণ, পুজো, সব সব মিথ্যে।
2: কমলা,
1: ঠাকুর নেই, ভগবান নেই, তাহলে কেন ঠাকুরের নামে পুতুলগুলোকে রোজ রোজ ফুলের মালা দেব?
2: কমলা কমলা কি করছো?
1: কেন রোজ রোজ ওর পায়ে মাথা ঘুরে মরব? ফেলে দেব, সব সব ছুঁড়ে ফেলে দেব।
2: কমলা কি ছেলে মানুষই করছো?
0: শান্ত হও, শান্ত হও কমলা। পৃথিবীতে নিঃসন্তান দম্পতি বহু আছে কমলা, আমরা না হয় তাদেরই একজন হলাম। কমলা কমলা দেখো, যা জীবনে আসবে না তার জন্য হাহুতাশ করে লাভ কি?
2: কেঁদো না কমলা, কেঁদো না।
0: যা পাবার নয় তাকে কেঁদে পাওয়া যায় না কমলা, যায় না।
1: তাহলে দুজনে নিঃসঙ্গ ভাবে সারাটা জীবন কি করে কাটাবো?
0: চলে যাবে কমলা, সময় কারোর জন্য অপেক্ষা করে না।

0: মা, ও মা, খুব কষ্ট হচ্ছে মা গো, খুব কষ্ট হচ্ছে।
1: খিদে পেয়েছে, আমি ভাত খাবো।
0: এত জ্বরে ভাত খায় না মা, দুটো মুড়ি দিচ্ছি, খাও।
2: একে ওকে যত দিচ্ছি আরো বেড়ে গেছে।
0: হ্যাঁ গো, ওকে তুমি কোনো হাসপাতালে ভর্তি করে দাও।
2: আরে চেষ্টা তো ত্রুটি করিনি, ভর্তি করতে পারলাম কই।
0: আচ্ছা শোনো, তুমি যে বলেছিলে কার কার কাছে যেন যাবে।
2: গিয়েছিলাম রবি, প্রশান্ত, অমর, সকলের কাছে গিয়েছিলাম, কেউ রাজি হলো না। সবারই তো ছেলে মেয়ে আছে, কে বাড়তি একটা অসুস্থ মেয়েকে রাখবে বলো। তবে তবে যেন একটা কথা, ওই অমরের বাড়ি থেকে একটা ক্যালেন্ডার নিয়ে এসেছি। হ্যাঁ, ক্যালেন্ডারের এই এই যে এই এই দেখো, তোমার খুকিকে চিনতে পারছো?
0: খুকি?
2: হ্যাঁ,
0: আমাদের খুকি।
2: আরে তোমার মনে নেই? সেই যে সেই এক ভদ্রলোক, সেই ছোটবেলায় ফটোটা নিয়েছিলেন, ওর বেবি ফুডের ব্যবসা আছে, ক্যালেন্ডারে এই মেয়েটার এই ছবিটা দেবেন বলে। তা আমাদের আপত্তি আছে কিনা জিজ্ঞেস করতে না বলে দিয়েছিল একেবারে।
0: মনে পড়েছে বটে।
2: এই হ্যাঁ জানো, সেই ভদ্রলোকের ব্যবসায় নিশ্চয়ই এই ক্যালেন্ডার। আচ্ছা আচ্ছা জানো, আমি যদি এই ভদ্রলোকের কাছে যাই, খুকিকে তাদের কাছে রাখবার জন্য অনুরোধ করি, তাহলে
0: শোনো, অফিসে না গিয়ে বরং ওই ওর বাড়িতে একবার তুমি যাও গো।
2: বুঝছো না, ওর ওর বাড়ির ঠিকানা তো এই ক্যালেন্ডারে নেই। ও হ্যাঁ ঠিক আছে, ওর অফিসে গিয়ে দারোয়ানের কাছ থেকে বাড়ির ঠিকানা।

0: নিয়ে ওর বাড়ি যাব। উনি নিশ্চয় আমাদের অনুরোধ রাখবেন, তাই না বিভা? হ্যাঁ,
1: রাখলে ভালোই। আমাদের কাছে না থেকে যদি ও অন্য কারোর কাছে গিয়ে বেঁচে থাকতে পারে তো।
0: আমি বলছি বাঁচবে, বাঁচবে। আরে নইলে এত বড় কোম্পানির ক্যালেন্ডারে ওর ছবি থাকে।
1: তা বেশ তো, তা কালই চলে যাও বরং, যেমন করে হোক ওর সঙ্গে একবার দেখা করে।
0: কেঁদো না বিভা, কেঁদো না, কেঁদো না।
2: মা, আমি সব শুনেছি, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। তবে যদি দাদা ডাকে ওর কাছে যেতে পারি, তুমি আমাকে দাদার কাছে পাঠিয়ে দাও।
1: কত বলিস না, কত বলিস না।

0: আজ্ঞা, আসতে পারি?
1: আপনি?
0: হ্যাঁ
1: আপনি?
0: আজ্ঞা, আপনি আমাকে আমাকে চিনতে পাচ্ছেন না?
1: না না তো।
0: অশো, হ্যাঁ না চিনতে পারাই স্বাভাবিক। 8-9 বছর আগে আপনার সঙ্গে আমার একবার আলাপ হয়েছিল, তখন আপনি আমার 1 বছরের মেয়ে সেই ফটো তুলে বলেছিলেন যে,
1: ওই যে আমাদের ক্যালেন্ডারে যে মেয়েটির ছবিটি আছে, তার বাবা আপনি?
0: আমি তার বাবা।
1: কি নাম যেন আপনার?
0: হরিপদ গাঙ্গুল। বসতে পারি?
1: হ্যাঁ বসুন বসুন বসুন বসুন বসুন। আপনাকে খুব পরিশ্রান্ত লাগছে।
0: অনেকটা অনেকটা পথ হেঁটে এসেছি কিনা, প্রথমে প্রথমে গিয়েছিলাম আপনাদের অফিসে, তা অনেক কষ্টে সেখান থেকে আপনার বাড়ির ঠিকানা জোগাড় করে এই এসেছি। আগে আপনি বিরক্ত হচ্ছেন না তো?
1: কি বলছেন আপনি, আমার সৌভাগ্য যে আপনি এসেছেন। কি জানেন হরিপদ বাবু, ফটো তোলার সময় আপনাদের ঠিকানাটা তো রাখিনি। 1 বছর বাদে আমাদের কোম্পানি ক্যালেন্ডারে আপনার মেয়ের ফটো দেবার কথা যখন ভাবলাম, তখন আপনাদের সন্ধানে কাগজে একটা বিজ্ঞাপনও দিয়েছিলাম, কিন্তু সাড়া পেলাম না। তাই বাধ্য হই আপনাদের বিনা অনুমতিতেই ছবিটা।
0: আপনি কিন্তু করছেন কেন? ঠিক করছেন, কারণ তখন তো খবরের কাগজ পড়ার মতো অবস্থা ছিল না। আপনাদের এই ক্যালেন্ডারটা এত বছর আমাদের নজরে পড়েনি, গতকালই প্রথম।
1: কিন্তু কিন্তু তখন তো আপনার বেশ সুন্দর স্বাস্থ্য ছিল, আর এখন কি হয়েছে আপনার?
0: শুনলে শুনলে ঘেন্না করবেন না তো?
1: ঘেন্না?
0: হ্যাঁ, মানে আমায় এখান থেকে তাড়িয়ে দেবেন না তো?
1: কি বলছেন আপনি, আপনাকে আপনাকে আমি কখনো তাড়িয়ে দিতে পারি বলুন তো?
0: আমার আমার টিপি হয়েছে কিছুদিন হলো, মাঝে মাঝে আমার মুখ দিয়ে রক্ত উঠছে।
1: উপযুক্ত চিকিৎসা করলে আজকাল টিবি তো কোনো রোগই নয়, সেরে যায়। ভালো কি আছে?
0: হাসপাতালে চিকিৎসা করালেও ওষুধের জন্য যে টাকা লাগে তা দেওয়ার ক্ষমতা আমার নেই।
1: কি করেন আপনি?
0: খুকি, এই মেয়েটা ঘরে আসবার আগে জুট ব্যাগের ব্যবসা করতাম, বেশ ভালোই রোজগার ছিল। কিন্তু ক বছর যেতে না যেতেই এই এই যে বাজারে নানা ডিজাইনে জুট ব্যাগ আর পলি ব্যাগ এসে পড়ায় আমার ব্যবসা উঠে গেল। এখন ওই স্ত্রী বাড়িতে বসে বসে ব্যাগ তৈরি করেন, আর আমি এই এই অসুস্থ শরীর নেই পিড়ি করে বেড়াচ্ছি।
1: আমি আপনার চিকিৎসার সব ভার।
0: হ্যাঁ, সেজন্য তো জল।
1: বসুন, আমি দিচ্ছি দিচ্ছি। নারায়ণী, নারায়ণী, এখানে একটু মিষ্টি আর এক গ্লাস জল দিয়ে যাও তো।
0: দেখুন দেখুন, আমি আমি এসেছি আমার নিজের জন্য নয়, আমার মেয়েটার জন্যে।
1: কি নাম দিয়েছেন আপনার মেয়ের?
0: আগে কৃষ্ণা।
1: কৃষ্ণা? বাহ, তা কত বয়স?

0: হলো এখন?
1: ন দশ বছর হবে
2: বাবু।
0: এই নিন জলটা খেয়ে। মা ঠাকুরন কোথায় রে?
2: মা ঠাকুরন তো অনেক জায়গায় থাকতে পারেন, ধরুন ওই মাসিমার বাড়ি, কি বাবু সেটা দিদিমণির বাড়ি, পারুল দিদির বাড়িও যেতে পারেন।
0: অত কথা বলার কি আছে, যেখানে থাকে ডেকে নিয়ে এসো, যাও।
2: ও আচ্ছা, আমি দেখি কোথায় তিনি আছেন, ডেকে আনতে যাচ্ছি তাহলে।
0: হ্যাঁ তাই যাও। ও কি আপনি আপনি আলগোছে খাচ্ছেন কেন, চুমুক দিয়ে খান। বলুন, কি যেন বলছিলেন আপনি?
1: বলছিলাম আমার মেয়ের কথা।
0: আপনার মেয়ে?
1: হ্যাঁ আমার মেয়ে, যা সুন্দর ছবি ছাপিয়ে লোকে বলতে চাইছেন যে আপনাদের বেবি ফুড খেলে অমন সুন্দর স্বাস্থ্য হবে, তাকে তাকে যদি এখন দেখেন তাহলে আর কি বলবো, তার বুকের প্রত্যেকটা পাঁজর আপনি একে একে গুনে নিতে পারবেন।
0: কি বলছেন আপনি?
1: না খেয়ে খেয়ে নানা রোগে ভুগে।
0: বেশ বেশ বেশ বেশ, তাহলে তাহলে তার চিকিৎসার ভারও আমি আমি আমি নিলাম।
1: না শুধু শুধু চিকিৎসা ভার নয়, আপনি আপনি দয়া করে মেয়েটারও ভার নিন, সেও যে যাবার পথে।
0: তাই জন্য বোধ হয় আমার ব্যবসা বিপদের সম্মুখীন হচ্ছে।
1: আপনি কিছু বললেন
0: না?
1: জানেন জানেন কৃষ্ণার কৃষ্ণার আগে আমাদের ঘরে একটা ছেলে এসেছিল, তারপরে এই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেল, তারপর অভাব, দারুণ অভাব, না খেয়ে বেঁচে থাকার মন্ত্র তো সে জানতো না, তাই সে অকালে চলে গেল। সেই মেয়েটাও যাতে তা সেভাবে না যায়, তাই তাই আপনার কাছে এই অনুরোধ নিয়ে এসেছি।
0: দেখুন আমার স্ত্রী তো বাড়িতে নেই, তার মত না নিয়ে তো।
1: দেখুন আপনি আপনাকে একটা কথা বলছি, যদি আপনার মত থাকতো তাহলে আপনার স্ত্রীর মতের অপেক্ষা আপনি করতেন না, করতেন।
0: কি বলছেন আপনি?
1: ঠিক আছে ঠিক আছে, আমি চলি, অনেকটা সময় আপনার নষ্ট করে ফেলার জন্য।
0: শুনুন শুনুন শুনুন, দয়া করে যাবেন না, দয়া করে যাবেন না, আপনার আপনার মেয়েকে আমরা রাখবো।
1: রাখবেন? কিন্তু আপনার স্ত্রী?
0: না না ও আপত্তি করবে না, চলুন গাড়ি করে গিয়ে আপনার মেয়েকে নিয়ে আসি।
1: না না না, আমার আমার ঘরের দৃশ্য আপনি সহ্য করতে পারবেন না, শুধু শুধু খুকিকে নয়, আমার স্ত্রীকে দেখলে আপনি আপনি আঁতকে উঠবেন। আমি আমি বরঞ্চ পরশুদিন পরশুদিন আমার মেয়েকে দিয়ে যাবো, এই এই সময় ঠিক
0: আছে? হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ। আজ আপনি আমার আমার যে উপকার করলেন।
0: না না, উপকার আমি করিনি, উপকার আমি করিনি হরিপদ বাবু, বরং আপনিই করে গেলেন। আপনার ঋণ?
1: আমার ঋণ? আমার ঋণ শোধ করতে চান? তাহলে মেয়েটার মন থেকে আমার কথা ওর মায়ের কথা ভুলিয়ে দেবেন?
0: কি বলছেন?
1: ভুলিয়ে দেবেন?
0: শুনুন হরিপদ বাবু, এই 200 টাকা নিয়ে যান, আপনার মেয়ের জন্য আমাদের বেবি ফুড কিনে নিয়ে যাবেন, ঘরে থাকলে আমি দিয়ে দিতাম। আর শুনুন, ট্যাক্সি করে পরশুদিন সন্ধেবেলা আপনি স্ত্রী ও মেয়েকে নিয়ে নিশ্চয়ই আসবেন।
1: আসবো? হ্যাঁ আসবো, নিশ্চয়ই আসবো আসবো আসবো।

0: ব্যাপার বলো তো? নারায়ণীকে পাঠিয়ে আমাকে ডেকে আনলে কে একজন ভদ্রলোক নাকি আমার জন্য অপেক্ষা করছেন।
1: কই,
0: কাউকে তো দেখছি না।
2: দেখবে কি করে, ভদ্রলোক অপেক্ষা করে চলে গেলেন। অবশ্য পরশুদিন সন্ধেবেলা আবার আসবেন বলে গেছে।
0: যা হেয়ালি করে কথা বলো না, আত্মীয়টা কার, আমার না তোমার? তা তোমার যদি হতো তাহলে আমাকে ডেকে আনার কি দরকার ছিল?
2: তোমার কথার উত্তর দেবার আগে একটা কথা আমি আগে জেনে নিই। আচ্ছা ধরো, ধরো যদি কেউ তার 8-9 বছরের মেয়েকে আমাদের দিয়ে দেয়।
0: দিয়ে দেয়?
2: হ্যাঁ দিয়ে দেয়। তাহলে তাকে মানুষ করার সব দায়িত্ব আমরা নিতে পারি কি?
0: না, তা কখনো হয় নাকি? কেন তিনি তার

0: অত বড় মেয়েকে আমাদের কাছে রেখে যাবেন বলো তো?
1: তাকে প্রতিপালন করবার সামর্থ্য নেই বলে?
2: শুনলে তুমি অবাক হবে, মেয়েটিকে তুমি চেনো।
0: আমি চিনি?
2: চেনো, শুধু চেনো নয়, নিজের মেয়ের মতোই ভালোবাসো। কে জানো?
0: কে?
2: ওই যে আমাদের ক্যালেন্ডারে যার ছবি আছে।
0: তুমি কি বললে?
2: যা বলা স্বাভাবিক তাই বললাম।
0: কি বললে তাই শুনি না।
2: বললাম যে পরের মেয়ে আমরা রাখতে পারবো না।
0: এ কথা তুমি বলতে পারলে?
2: ভাবলাম আমি রাজি হলে তুমি হয়তো রাগ করবে, তাই তোমাকে ডাকতে।
0: আমার সম্বন্ধে এ কথা তুমি ভাবতে পারলে?
2: দেখো, নিজের সন্তানকে মানুষ করা যতটা সহজ, পরের সন্তানকে নয়।
0: তাই যদি হয়, ওই কথা শোনা মাত্র ভদ্রলোককে তাড়িয়ে দিলে না কেন? ভরণ করে আমাকে ডাকবার দরকার কি ছিল?
2: বুঝতে পারছো না, মেয়েটা দারুণ অসুস্থ, গরিবের ঘরের মেয়ে, আমাদের সোসাইটিতে তার আদব কায়দা সে কিছু জানে না।
0: ধনী তুমিও এক সময় ছিলে না? বেবি ফুডের ব্যবসা শুরু করে রোজ 10 প্যাকেটও বিক্রি হতো না। তারপর বুদ্ধি করে যখন এই মেয়েটার ছোটবেলাকার সুন্দর ছবিটা ছাপিয়ে ক্যালেন্ডার করলে, তখনই তোমার ব্যবসা বাড়তে শুরু করলো। আর আজ কিনা?
2: তাহলে মেয়েটা আমাদের কাছে থাকুক তাই তুমি চাও?
0: হ্যাঁ চাই, চাই, চাই, নিশ্চয়ই চাই। যাও যাও, এক্ষুনি মেয়েটাকে নিয়ে এসো।
2: কিন্তু ভদ্রলোকের ঠিকানা তো।
0: তুমি যে এত নিচে নেমে গেছো।
2: আর রাগ করতে হবে না, তোমাকে আনতে হবে না, আমাকেও আনতে হবে না। হরিপদ বাবু পরশুদিন সন্ধেবেলা নিজেই মেয়েকে দিয়ে যাবে।
0: সত্যি বলছো? সত্যি বলছো তো?
2: সত্যি সত্যি সত্যি। তা কাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলে?
0: অঙ্গনাদের বাড়িতে। শোনো, তোমাদের কোম্পানির একটা সুখবর শোনাই। তোমাদের বেবি ফুড খেয়ে অঙ্গনার 3 বছরের ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে।
1: না না, এ অসম্ভব।
0: সেই অসম্ভব ব্যাপারটাই তো ঘটতে শুরু করেছে।
1: আশ্চর্য!
3: মা, ও মা, মা খেতে দাও, খেতে, বড় খিদে পেয়েছে।
4: শ্যামল, কাল সারা রাত কোথায় ছিলি?
3: সে খোঁজে তোমার দরকার কি? খেতে চাইছি তো, খিদে পেয়েছে, খেতে দাও না।
4: খেতে দেওয়ার মতো ঘরে কিচ্ছু নেই।
3: কেন থাকে না?
4: কোত্থেকে থাকবে? জামার বোতাম পরিয়ে ক পয়সা রোজগার করি, তাতে দুজনের চলবে? এত বড় ছেলে তুই, জুয়া খেলবি, রোজ মদ খাবি, আর বাড়িতে বুড়ি মাটা কি খাবে সে কথা একবারও ভাববি না।
3: মেলা কালি জ্ঞান দিও না তো। ঠিক আছে, খেতে দিতে পারো না, 10টা টাকা দাও মা, আমি বাইরে গিয়ে খেয়ে আসি মা।
4: কি খাবি তা তো জানি। তুই বিশ্বাস কর খোকা, আমার কাছে 2টি মুড়ি ছাড়া আর কিচ্ছু নেই।
3: বারবার তোমাকে বলেছি, বস্তির ঘরটা বেচে দাও, যা টাকা পাবে আমাকে দাও, আমি ব্যবসা করব। তোমার তোমার ওই যে কোনো একটা বৌমা আছে না, বৌমা খুব বড় লোক, তার চাইতে ও বড় লোক, বড় লোক তোমাকে বানিয়ে ছেড়ে দেব।
4: হ্যাঁ ছাই করবি, ছাই, টাকা দিয়ে তুই রেস খেলবি, মদ খেয়ে রাস্তায় পড়ে থাকবি।
3: ব্যাস করেছে, ব্যাস করেছে, টাকা দিয়ে রেস খেলবো, মদ খাবো, ব্যাস করেছি।
4: তোর মতন হতভাগা ছেলে কজনের হয় বল? কজনের হয়
3: আর কে দেখি হবে মা, যাওয়ার তো হয়েই গেছে। এই যে, এই যে কুলুঙ্গিতে লক্ষ্মীর জাপিটা আছে, ওটা দাও, ওটা ওর মধ্যে বোধ হয় কিছু মাল করি আছে।
4: ওটা আমি দেব না।
0: মাসিমাকে অমন করে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন?
3: ব্যাস করেছি, ব্যাস করেছি। তোর ওই গলার হাড়টা তো বেশ চকচক করছে দেখি, হাড়টা দে তো, দে বলছে, নয়তো চুরি তোর পেটে চালিয়ে দেব।
4: দিও না, দিও না বৌমা, ওকে দিও না।
3: বেশ
0: বেশ, এটা নিয়ে যাও,

0: কিন্তু মনে রেখো, চুরি রাহাজানি করে জেলের বাইরে বেশি দিন থাকতে পারবে না।
1: জেলের ভয় দেখাচ্ছিস আমাকে? তিনবার ঘুরে এসেছিরা, তিনবার তোকে, তোর স্বামীকে আমি ভালো করেছি। এখন এখন তোদের না জেলে যেতে হয়, সে কথাটা ভাব। মা, ও মা, মা আমি চলি মা, আবার কবে দেখা হবে জানি না। মা বলে আর ডাকব না, মা বলে আর ডাকব না।
0: এই আপনার ছেলে?
2: হ্যাঁ বৌমা, এই আমার ছেলে, নাম শ্যামল, একটা গুন্ডা বদমাইশ নেশাখোর। আমি আমি ওর সম্বন্ধে তোমাকে যা বলেছি বৌমা, তা ওকে ঘিরে আমার স্বপ্নের কথা জানো বৌমা, ওকে আমি শিব করে গড়তে চেয়েছিলাম, কখন যে বাঁদর হয়ে গেল আমি বুঝতে পারিনি মা, আমি বুঝতে পারিনি বৌমা। ছেলে না থাকার চাইতে ছেলে থাকাও কম জ্বালা নয়। যাক, তুমি আবার হঠাৎ আমার বাড়িতে কেন মা?
0: না মানে একটা ভালো খবর নিয়ে এসেছিলাম, কিন্তু আপনার ছেলেকে দেখে কেমন সব গোলমাল হয়ে যাচ্ছে।
2: ও কিছু ভেবো না বৌমা, ও কিছু ভেবো না, যা বলতে এসেছো বলো। এটা জেনো বৌমা, শ্যামলের মতো ছেলে পৃথিবীতে বেশি জন্মায় না, তাই পৃথিবী এত সুন্দর।
0: মাসিমা
2: বলো বৌমা, কি বলতে এসেছো বলো।
0: মাসিমা বলছিলাম কি, আমরা মানে আমি আর আমার স্বামী দুজনে মিলে একটা মেয়েকে

0: কিগো বিভা, খুকি ঘুমোচ্ছে?
1: হ্যাঁ, আজ জ্বরটা নেই। কালকে তোমার আনা ওষুধ খেয়ে আজকেও অনেকটা ভালো আছে গো। তবে ওই বেবি ফুডটা খেতে পারিনি, বলে বলে নাকি তেতো।
0: গরিবের ঘরে মেয়ের পেটে ঘি সহ্য হয় কেন? আচ্ছা, ইয়ে ওকে সব কথা বলেছ?
1: না, বলিনি, বলতে পারিনি। বলেছি আজ সন্ধেবেলা আমরা আমরা সবাই বেড়াতে যাব। হ্যাঁ গো, আজকে না গেলি নয়, খুকি আরো একটু সুস্থ হলি।
0: না না না না না, রাখা যায় না। যদি যদি আমার রোগ ওকে ধরে যায় তাহলে তো না না না বিভাত হয় না। আমি আমি কথা দিয়ে এসেছি, আজ সন্ধ্যাবেলা আমরা তুমি আমি দুজনে খুকিকে দিয়ে আসবো।
1: না, আমি যাব না।
0: হ্যাঁ,
1: আমি যাব না। নিজের কোল ফাঁকা করে আরেকজনের কোল আমি কিছুতেই বাড়াতে পারবো না।
0: বেশ বেশ, তুমি তুমি যদি না যেতে চাও যেও না। আমি আমি একাই একাই ওকে দিয়ে আসবো।
1: না, ওকে আমি নিয়ে যেতে দেব না।
0: ভালো খেতে পারবে, পড়তে পারবে, পড়াশুনো করতে পারবে, কিরম সুন্দর স্বাস্থ্য হবে, হাসবে, খেলবে, গাড়িতে করে বেড়াবে। ও ও ও ও, ভাবতেই ছাড়ো, ভাবতেই আমার আনন্দ, দারুণ আনন্দ।

0: একটা একটা পুরনো ফ্রক আছে না, হ্যাঁ ওইটা ওইটা পরলে খুকিকে খুব সুন্দর দেখায়।
1: কিন্তু ওটা নিশ্চয়ই এতদিনে ছোট হয়ে গেছে।
0: না না না না, হয়নি বিবাহ, হয়নি। এই পৃথিবীতে ও কতটুকু বাড়তে পেরেছে। ওকে ওকে ডাকো ডাকো ডাকো, মুখটা মুখটা পরিষ্কার করে দাও, হ্যাঁ। আর যদি যদি পাউডার থাকে না, ওর মুখে একটু লাগিয়ে দাও, চুলগুলো পরিপাটি করে আঁচড়ে দাও, দেখবে তুমি, দেখবে বিভা, ওকে খুব সুন্দর দেখাবে, হ্যাঁ। তা নাহলে সত্যি নখে থেকে রাখতে রাজি নাও হতে পারে, হ্যাঁ। ডাকো, ওকে ডাকো বিভা, ওকে ডাকো।
2: ট্যাক্সি করে বেড়াতে নিয়ে যাবে, কখন যাবে? বুকের মধ্যে কেমন কষ্ট
1: হচ্ছে। এবার যাব মা, হাতেরি করো না, হাতেরি করো না, ট্যাক্সি ডেকে দ।

0: এনা এনা তোমার জিনিসপত্র। আরে সারা নিউ মার্কেট ঘুরতে ঘুরতে প্রাণ বেরিয়ে গেল।
1: বাবা, এই কটা জিনিস আনতে 4 ঘন্টা সময় লেগে গেল। এরই মধ্যে যদি ভদ্রলোক মেয়েকে নিয়ে এসে পড়তেন তখন কি হতো?
0: আরে হরিপদ বাবু তো সন্ধেবেলা আসার কথা, এখন তো বিকেল চলছে। তবে কি জানো, মেয়েটা আসার পরে এই সব জামা কাপড় কি?
1: আরে বাবা, নতুন মানুষকে নতুন সাজেই ঘরে তোলা ভালো।
0: আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখো জিনিসপত্রগুলো দেখো কেমন হয়েছে।
1: এই তো, ও মা, মাত্র 2টো ফ্রক এনেছো, তাও আর কেমন ক্যাট ক্যাট
0: লাগে। না না না না, 6টা এনেছি, 6টা ফ্রক, 6টা ইজের, 6টা টিপ ফ্রক।
1: ও মা, তাই তো? না না, এইগুলো ভালোই হয়েছে, তবে আবার ছোট বড় হবে না তো?
0: তা কি করে বলবো, ওকে তো চোখে দেখিনি, বয়স বলে এনেছি, তবে সাইজে ছোট বড়ও এনেছি।
1: তোমার মাথায় দেখছি বেশ বুদ্ধি আছে।
0: আরে বুদ্ধি না থাকলে কি আর এত বড় ব্যবসা চালাই? ওই দেখো, 4 জোড়া জুতো এনেছি, নানা রকম রং, নানা রকম স্টাইল।
1: এ মা, মোজা আনুনি।
0: এই যা, মোজা আনতে ভুলে গেছি।
1: এই দেখো, আহ, তোমাকে নিয়ে পারা যায় না, জুতো আনলেই যে মোজা আনতে হয় এই বুদ্ধি তোমার নেই।
0: দেখো দেখো দেখো, উল্টো পাল্টা কথা বলবে না, এই বললে আমার মাথায় বুদ্ধি আছে এখন বছর
1: নেই? নেই তো।
0: কতবার করে তোমাকে আমি বলেছি একটা লিস্ট করে দাও, একটা লিস্ট করে দাও, তা নয় গড়গড় করে 10টা নাম বলে গেলে, এত মনে থাকে?
1: এটা আবার কিসের বাক্স গো? কি বলো না।
0: এটা মেয়েদের নানা ধরনের বিদেশি কসমেটিক।
1: বিদেশি?
0: আগে আগে আগে, মেয়ের সঙ্গে তুমিও ব্যবহার করতে পারবে।
1: খাটের অর্ডার দিয়ে এসেছো?
0: শুধু খাট, গদি, মাথার বালিশ, পায়ের বালিশ।
1: আর বালিশের ওয়া
0: এনেছি এনেছি, ওই ওই ওই প্যাকেটটা।
1: এই শোনো শোনো, আমরা যে ঘরটা ব্যবহার করতাম না, সেটা আমি নিজে হাতে পরিষ্কার করে রেখেছি জানো।
0: খুব ভালো করেছো, খুব ভালো করেছো, তবু যা হোক একটু পরিশ্রম হয়েছে।
1: এই এই, দাদা বলবে না বলে দিচ্ছি।
0: আচ্ছা শোনো, খাট বিছানা একটু পরে এসে যাবে, এখন ভাবছি যে মেয়েটা মেয়েটা এসে পড়লেই হয়।
1: আরে বাবা, বললে তো সন্ধ্যেবেলায় আসবে, এখনো তো সন্ধ্যে হয়নি। আচ্ছা শোনো, আচ্ছা মেয়েটার কি নাম বলো তো?
0: নাম নাম নাম, ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে,
1: কি?
0: কৃষ্ণা।
1: কৃষ্ণা? না না না না, ও নাম চলবে না, আমিও নতুন নাম রাখবো।
0: কি নাম?
1: কি নাম
0: কি নাম,
1: আসলে আসলে ওই মেয়েটার জন্যই তো ঘরে লক্ষ্মী এসেছে, তাই ওর নাম রাখবো লক্ষ্মী।
0: দেখো এই লক্ষ্মী সরস্বতী, এই সবে দেশ একেবারে ভরে গেছে।
1: তাতে কি হলো?
0: তার চাইতে একটা মডার্ন নাম রাখো না।

0: মধু খরা কি একটা নাম বললে, ওই নাম উচ্চারণ করতে দাঁত ভেঙে যাবে বুঝলে। আচ্ছা বেশ, লক্ষ্মী নামটা যদি তোমার পছন্দ না হয় তাহলে তাহলে তাহলে
1: তাহলে
0: দুর্গা, দুর্গা নামটা বেশ রাখা যাক, কি বল?
2: তার চাইতে ওর নাম মহিষমর্দিনী।
0: সবসময় ঠাট্টা ভালো লাগে না বলে দিচ্ছি।

0: তা তুই জেনে রাখবে।
1: আরে
0: চট করে নেচে উঠলেই,
1: আরে নেচে উঠলাম কি আমি, নেচে তো উঠলে তুমি।
0: আমি
1: তোর তা নয় তো কি, যত বলছি মেয়েটা আসুক তারপর না হয়, তাছাড়া মেয়েটার অসুখ বিসুখ তো করতে পারে।
0: বাজে কথা বললো না তো, এই ক ঘন্টার মধ্যে এমন অসুখ করে গেল যে জানা গেল না।
1: তাই তো ঠিক বলেছ, ঠিক বলেছ। আসলে ভদ্রলোক একটা একটা একটা চিট এসেছিল কিছু টাকা বাগিয়ে নিতে, 200 টাকা নিয়েও গেল।
0: আচ্ছা তুমি আমার উপর রাগ করছো কেন বলো তো, আমি কি দোষ করলাম? তাহলে কি আর হবে, এই জিনিসপত্রগুলো সব তুলেই রাখি।
1: না না, ওগুলো সব বাইরে ফেলে দাও।
0: না না, এইভাবে জিনিসগুলো নষ্ট করতে দিতে পারি না, বরং কোনো গরিব পরিবারকে দিয়ে দিই।
1: বড় গরিব পরিবার, গরিবদের জন্য একেবারে দরদ উঠলে উঠছে তোমার। তানিরে একটা একটা একটা রাস্তার মেয়ের জন্য অমন তুমি পাগল হয়ে ওঠো?
0: পাগল শুধু আমি একা হইনি, তুমিও হয়েছো। আর কেন হয়েছো সেটা তুমি ভালো করেই জানো, আর রাস্তার মেয়ে তো নয়, পরিচিত মানুষের মেয়ে।
1: বেশ, আমি দোষ স্বীকার করছি, আমি আমি আমি ফেলে দিচ্ছি। দাও দাও
2: হরিপদবাবু, আমার স্ত্রী কমলা।
0: নমস্কার।
2: জিনিসপত্র গুলো সব গুছিয়ে
3: আমার।
2: আচ্ছা আপনার আপনার আপনি একা?
3: খুকি ওর মার কোলে ঘুমিয়ে পড়েছে, চিরকালের মতো ঘুমিয়ে পড়েছে। আপনারা আমাকে 200 টাকা দিলেন, ও পরছনে এত জিনিস কিনে আনলেন, আর একটা কথা বলছি, দয়া করে আর কটা টাকা, আর কিছু টাকা মানে ওর শেষ কাজটা।
2: হরিপদবাবু, আপনি আপনি দয়া করে এই মানি ব্যাগটা রাখুন, এর মধ্যে যা আছে তাতে।
3: আপনার সত্যেনবাবু, আপনার স্ত্রী বুঝি আমার মেয়ের জন্য কাঁদছেন?
2: না না হরিপদবাবু, ও বোধ হয় নিজের জন্যই কাঁদছে। কমলা কেঁদু না, কেঁদু না কমলা, কেঁদু না।
0: পরের মেয়ের মা আমার কপালে নেই।

হ্যালো, হ্যাঁ বলুন, আগে আইবি ডিপার্টমেন্ট, হ্যাঁ বলুন, আমাদের সোল ডিস্ট্রিবিউটর, কি বললেন, সোল ডিস্ট্রিবিউটর নিজে আমাদের বেবি ফুড জাল করে বাজারে ছেড়েছে, সোল ডিস্ট্রিবিউটর, হরিবল, প্লিজ পুট হিম টু জেল অ্যান্ড হ্যাং হিম টু ডেথ।

0: রণিতা মুখোপাধ্যায়, শ্যামল, পার্থ বন্দ্যোপাধ্যায়, অমলা, আলোছায়া দাস, খুকি, ঋষিজা পাঠক এবং সত্যেনের ভূমিকায় নির্মাল্য সেনগুপ্ত। সম্পাদনা সিদ্ধার্থ মাইতি। নাটকটি প্রযোজনা করেছেন গীতা গঙ্গোপাধ্যায়।
1: এতক্ষণ শুনছিলেন নাটক তৃষ্ণা, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী।

তৃষ্ণা নাটকটি এখানেই শেষ হল। রচনা কিরণ শঙ্কর মৈত্র, বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কমলা অনুরাধা রায়, মানদা মেনকা দাস, হরিপদ দেবতোষ ঘোষ, অমূল্য শোভন পাঠক, বিভা

এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে সংবাদ একটু পরেই।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র ও রাজ্য যৌথ উদ্যোগে 1,00,000 কোটিরও টাকারও বেশি খরচ করা হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ভারতের রিজার্ভ ব্যাংক আরবিআই সরকারি শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের জন্য নিয়ন্ত্রক পরিকাঠামোয় কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে নিজেদের জায়গা মজবুত করেছে। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে 29তম আর্মি টু আর্মি স্টাফ টক হাওয়াইতে অনুষ্ঠিত হয়েছে। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আজ জাপানের মুখোমুখি হবে। আসি বিস্তারিত খবরে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই 10টি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে। বর্তমানে 9টি বন্দে ভারত এক্সপ্রেস এবং একাধিক অমৃত ভারত ট্রেন পশ্চিমবঙ্গে চলাচল করছে। আগামী 5 বছরে কলকাতা মেট্রোর জন্য 60টি নতুন প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি।
1: माननीय प्रधानमंत्री जी का जैसा बंगाल के प्रति जितनी सद्भावना है, वो सद्भावना सीधा साधा ट्रांसलेट होती है किस तरह से मोदी जी ने रेलवे के लिए फंड्स दिए। यूपीए सरकार जिसमें पूर्वतन मुख्यमंत्री मात्र 4,000 करोड़ रुपए रेलवे को मिलते थे बंगाल के लिए, आज मोदी जी 14,000 करोड़ रुपए रेलवे के लिए देते हैं बंगाल के डेवलपमेंट के लिए।
0: নবান্নে আজ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র রাজ্যের যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি কাজ হবে বলে সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, রাজ্যের 102টি নতুন অমৃত ভারত স্টেশন হবে, 538টি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
2: পশ্চিমবঙ্গে রেল সেক্টরে 1,00,000 কোটি টাকার বেশি কাজ হবে। এতে 102টি নতুন অমৃত ভারত স্টেশন আধুনিক মানের হবে এবং 538টা ফ্লাইওভার এবং আন্ডারপাসেস হবে। এই অল্প সময়ের ডবল ইঞ্জিনের সরকার অলরেডি এফওবি এবং আন্ডারপাসের জন্য আমরা 40টার বেশি এনওসি রেলওয়ে দপ্তরকে দিয়ে দিয়েছি।
0: এছাড়াও দিল্লি, লখনৌ, বারাণসী, পাটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত সম্ভাব্য বুলেট ট্রেন করিডোর এবং ডানকুনি থেকে শুরু হওয়া পূর্ব পশ্চিম ডেডিকেটেড ফ্রেইট করিডোরের কথাও উল্লেখ করেন রেলমন্ত্রী। তার মতে, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের অর্থনীতি ও শিল্পোন্নয়নে বড়সড় গতি আসবে। এর আগে সেই বৈষ্ণব বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রোতে সফর করেন, কথা বলেন যাত্রীদের সঙ্গেও। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, নোয়াপাড়া

0: থেকে অটো করে রেলমন্ত্রী বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে যান, সেখান থেকে সোজা চলে যান নবান্নে। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই সরকারি শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের জন্য নিয়ন্ত্রক পরিকাঠামোয় কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে। এর ফলে বিনিয়োগের পদ্ধতি কিছুটা সরল হবে বলে আশা করা হচ্ছে। সংশোধিত নিয়ম অনুযায়ী এখন থেকে স্বল্পমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে জেনারেল রুটে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের এফপিআইদের বিনিয়োগের ঊর্ধ্বসীমার জন্য সম্মতির প্রয়োজন পড়বে না। এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের লগ্নির পথ আরও সুগম হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে এগিয়ে চললেও বহু দেশই অর্থনৈতিক অনিশ্চয়তার সম্মুখীন হয়েছে। 2025-26 অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি বৃদ্ধির হার 7.7% হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, গত 12 বছরে ভারতের অর্থনীতি শক্তিশালী এবং আত্মনির্ভর হয়েছে। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের অর্থনীতিতে স্থায়িত্ব এসেছে। এই উন্নয়ন 140 কোটি দেশবাসীর সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, জুন মাস পর্যন্ত দেশজুড়ে 9.5 লক্ষেরও বেশি কৃষক ক্ষেত বাঁচাও অভিযানে অংশ নিয়েছেন। এর ফলে সুষম সার ব্যবহার এই প্রচার কর্মসূচিটি একটি দেশব্যাপী গণ আন্দোলনে পরিণত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের উদ্যোগে শুরু হওয়া এই অভিযানের লক্ষ্য হল সুষম সার প্রয়োগের প্রসার ঘটানো, মাটির উর্বরতা রক্ষা করা এবং কৃষিক্ষেত্রে বিজ্ঞানসম্মত পদ্ধতির ব্যবহারে উৎসাহিত করা। ভারতে যাত্রীবাহী গাড়ি চলতি বছরের মে মাসে 4 লাখের বেশি বিক্রির নজির গড়েছে। এ কথা উল্লেখ করে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, এই সংখ্যা বিশ্বব্যাপী অনিশ্চয়তা সত্ত্বেও উপভোক্তাদের চাহিদার প্রতিফলন ঘটায়। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE পরীক্ষার্থীদের নাম্বার যাচাই ও মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা 7ই জুন অর্থাৎ আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, পড়ুয়ারা আগামীকাল মধ্যরাত পর্যন্ত তাদের আবেদনপত্র জমা করতে পারবেন। ছাত্রছাত্রীদের সুবিধার্থে আবেদন দাখিলের জন্য অতিরিক্ত সময় দেওয়ায় এই সিদ্ধান্ত। এর আগে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ধার্য হয়েছিল 6ই জুন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল AI আর নিউজ কলকাতাতে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে 29তম আর্মি টু আর্মি স্টাফ টক হাওয়াইতে অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনা যৌথ সভাপতিত্ব করেন ভারতীয় সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ স্ট্র্যাটেজি লেফটেন্যান্ট জেনারেল রাজীব খাই এবং US আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভাওয়েল। এই আলোচনায় প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা, পারস্পরিক কার্যক্ষমতা, বিভিন্ন বিষয়ে পেশাগতভাবে আদান প্রদান বৃদ্ধি এবং অভিন্ন নিরাপত্তা স্বার্থ রক্ষায় সামরিক সহযোগিতাকে আরও মজবুত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নবনিযুক্ত স্লোভানিয়ার বিদেশমন্ত্রী টোন কাজেরকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে একত্রে কাজ করার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। স্লোভানিয়ার প্রধানমন্ত্রী জন্স জসনারের নেতৃত্বাধীন দক্ষিণপন্থী জোট সরকারের বিদেশমন্ত্রী হিসেবে শপথ নেন টোন কাজের। এর আগে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিচ জন্সকে নির্বাচনে জয়ী হওয়ায় অভিনন্দন জানান। পাকিস্তান জম্মু কাশ্মীর সম্পর্কে মিথ্যা বক্তব্য পেশ করে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে তার অস্থায়ী সদস্যপদের অপব্যবহার করেছে বলে ভারতের দাবি। ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, পাকিস্তানের এই ধরনের ভুয়ো দাবি কখনোই বাস্তব পরিস্থিতির বদল ঘটাতে পারে না।
1: I'd like to remind Pakistan that being a member of the UN Security Council is a huge responsibility. It's not a forum for peddling biased and false narratives. I'd like to make it loud and clear. Jammu and Kashmir was, is and will always remain an integral and inalienable part of India. Any assertions to the contrary are baseless, devoid of and inconsistent with historical facts. Empty rhetoric and hollow claims by Pakistan would not change this fundamental reality. In the interest of time or the wider UN membership, I would not delve any further into this.
0: পাঞ্জাবের ফিরোজপুরে ফজিলকা সড়কে আজ সকালে একটি ট্রাকের সঙ্গে গাড়ি সংঘর্ষে অন্তত 8 জন নিহত, আরও কয়েকজন আহত হয়েছেন। নিহতের সকলেই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান কয়েকজন, অন্যদিকে আহতদের চিকিৎসার জন্য ফিরোজপুরের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশের

0: বরিষ্ঠ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে উদ্ধার কাজ সম্পন্ন হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্রপতি শিবাজী মহারাজের রাজ্যাভিষেক দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, ছত্রপতি শিবাজী মহারাজ আত্মসম্মান, সুশাসন এবং জাতীয় প্রতিরক্ষা আদর্শে উদ্বুদ্ধ এমন একটি শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন যা ভারতীয় জনগণের মধ্যে নতুন আত্মবিশ্বাসের সঞ্চার করেছিল। ভারতের আবহাওয়া দপ্তর কেরালামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার পর আগামী 9 জুন পর্যন্ত সে রাজ্যের উত্তরের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আজ মাল্লাপুরম, কাজিকোড়, ওয়ানাড, কান্নুর ও কাসারগড় জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। মাল্লাপুরম, কাজিকোড় এবং ওয়ানাড জেলায় আগামীকালও রেড অ্যালার্ট বজায় থাকবে। চরম প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় জেলা শাসকরা এই 4 জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করেছেন। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। আজ তারা ফাইনালে জাপানের মুখোমুখি হবে। অন্যদিকে পাকিস্তান তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। সাপ মহিলা ফুটবল প্রতিযোগিতার ফাইনালে আজ ভারত বাংলাদেশের মুখোমুখি হবে। গোয়ার মারগাঁওতে খেলা শুরু হবে সন্ধ্যে 6:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আর একবার। পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি খরচ করা হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ভারতের রিজার্ভ ব্যাংক সরকারি শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের জন্য নিয়ন্ত্রক পরিকাঠামোয় কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে। খবর এখনকার মতো শেষ হলে এখন শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। 90 দশকের শেষ ভাগে বাংলা ব্যান্ড সঙ্গীতের যে নতুন ঢেউ তৈরি হয়েছিল সেই সময়েরই এক পরিচিত নাম কালপুরুষ। 1998 সালে যাত্রা শুরু করে এই ব্যান্ডের নিজেদের স্বতন্ত্র কথা, সুর এবং সামাজিক পর্যবেক্ষণ ভিত্তিক গানের মাধ্যমে শ্রোতাদের নজর কেড়েছিল। শুনব কালপুরুষের গান।

দীর্ঘ পথ চলায় কালপুরুষ উপহার দিয়েছে একাধিক জনপ্রিয় গান, যার মধ্যে মা দেখা দে বা মাথা ভরা টাক বা এই যে শুনলেন চলো তাহলে লুডোই খেলি। বিশেষভাবে উল্লেখযোগ্য এই গানগুলোর তো রয়েছে, এছাড়াও 2025 সালে দীর্ঘ বিরতির পর তারা তাদের নবম অ্যালবাম আর নয় প্রকাশ করেন এবং আবারও শ্রোতাদের সামনে তারা ফিরে আসেন। শুনব কালপুরুষের আরও একটি গান।

কালপুরুষের গান কখনো হাস্যরসাত্মক, কখনো আবার প্রতিবাদী, কখনো সমাজের নানা অসঙ্গতির দিকে আঙুল তোলে তারা। তাই বাংলা ব্যান্ডের ইতিহাসে তারা এক আলাদা জায়গা করে নিয়েছে। শুনব কালপুরুষের আরও একটি জনপ্রিয় গান।

0: এতক্ষণ শুনছিলেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। উপস্থাপনায় ছিলাম আমি শ্রাবণী চট্টোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribandhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি।

0: বন্ধু 23@gmail.com maitreebandhu মৈত্রী বন্ধু 23@gmail.com
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
2: একটু পরেই শুনবেন মিড ডে নিউজ।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো আমাদের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:12 এবং বাংলাদেশ সময় বিকেল 4:17। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 35 ডিগ্রি ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ 32.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.1 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 98%, সর্বনিম্ন 69%। আজ রাত 8:30 এই সময়সীমার মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য আজ কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার খবর। এখন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জানাবো আপনাদের। একটু পরেই অনুরোধের আসর, উপস্থাপনায় অরিজিৎ গঙ্গোপাধ্যায়। বিকেল 4:05 মহিলাদের আসর, 3:35 অনুরোধের আসর, আবারও জানিয়ে রাখি 4:05 মহিলাদের আসর, বিষয় মঞ্চ কথা। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন লাকি বণিক, উপস্থাপনায় অঙ্কিতা পাল। বিকেল 4:35 আরোগ্য নিকেতন, বিষয় বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস। স্টুডিওর বাইরে থেকে সাক্ষাৎকার গ্রহণ করেছেন ঐন্দ্রিলা রায়। 4:50 ঢাকা চিঠি, 5:05 আজ সন্ধ্যায় অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকবেন অরিজিৎ গঙ্গোপাধ্যায়। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্যবাক। 6:20 ক্ষেত খামারের কথা, বিষয় দেশীয় পদ্ধতিতে বীজ উৎপাদন ও তার বাণিজ্যিক সম্ভাবনা। আলাপচারিতায় সুভাষ চন্দ্র হাঁসদা ও স্বাগতা মণ্ডল মল্লিক। সন্ধ্যা 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে, সার্ভাইকাল ক্যান্সার থেকে মুক্তি বিষয়ে বলবেন ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়।

সন্ধে সাতটায় দরজাগ্রান উপস্থাপনায় প্রভাস হালদার ও সহ শিল্পীবৃন্দ। সাতটা বেজে ৪৫ মিনিটে নস্টালজিয়া, সাতটা বেজে ৪৫ মিনিটে নস্টালজিয়ায় অভিনেতা ধীমান চক্রবর্তীর সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণের আজ দ্বিতীয় পর্ব। সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুচিস্মিতা গুপ্ত, সম্পাদনা সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বাদে। আঠা বেজে ১৫ মিনিটে শ্রবণী, পরিবেশের মানুষ, পরিবেশ মানুষের পরিবেশ, আলাচারিতায় বিশ্বজিৎ রায় ও সম্বিত বসু। আবারও জানাই শ্রবণীর বিষয়, পরিবেশের মানুষ, মানুষের পরিবেশ, আলোচনায় বিশ্বজিৎ রায় ও সম্বিত বসু। রাত ৯টায় কথায় গানে উপস্থাপনায় সাধনা রায়। ৯টা বেজে ১৫ মিনিটে বিশ্ব পরিক্রমা, ৯টা বেজে ৪৫ মিনিটে আলোর সন্ধানে উপস্থাপনায়। আবার জানিয়ে রাখি আলোর সন্ধানের বিষয়ে ডিসএবিলিটি সার্টিফিকেট এবং স্বাবলম্বন কার্ড। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে নিয়েছেন সোমা রায়, প্রযোজনা দুর্বাদে। রাত ১০টা বেজে ১৫ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের আসরে হিম বিভাগ রাগে শরৎ পরিবেশন করবেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, তাঁকে তবলায় সহযোগিতা করবেন পণ্ডিত উজ্জ্বল ভারতী। ১০টা বেজে ৪৫ মিনিটে উপমহাদেশের খবর। রাত ১১টায় হারানো দিনের গান উপস্থাপনায় সাধনা রায়। আজকের হারানো দিনের গানের বিষয়ে

পা মা কারে সা তার চোখের জটিল ভাষা কিংবা ধা ধা পা মা কারে রাগ সঙ্গীতের ক্ষেত্রে সব তান সরগমের জটিল তত্ত্ব বোঝার আশা অধিকাংশই আমাদের জলাঞ্জলি দিতে হয়। অথচ একটু খেয়াল করে দেখুন, বাংলা আধুনিক গানের ক্ষেত্রে কিন্তু এই সরগমের ব্যবহারে গানের গুণমান এবং সুরমাধুর্য অনেকাংশে বাড়িয়ে তোলে। যে সুরের চলন অত্যন্ত সহজবোধ্য এবং মনোগ্রাহী আসুন না হারানো দিনের গানের আসরে, তেমনই কিছু বাংলা আধুনিক গানে তান সরগমের ওঠাপড়ার খেলায় আমরা বুঁদ হয়ে কাটাই রাতের একটি ঘণ্টা। শুনতে হলে কান পাতুন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে আজ রাত ঠিক ১১টায় শ্রবণ সঙ্গে সাধনা রায়, রাত ১২টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে। এখন অনুরোধের আসর। আজকের এই অনুরোধের আসরে আপনাদের স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানের প্রথম গানটি শিল্পী শ্যামল মিত্রর কণ্ঠে, গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন সাধন দাস ভৈরবটোলা লবণচোয়া মুর্শিদাবাদ থেকে।

আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন অনুরোধের আসর। অনুরোধের আসরের পরবর্তী অনুরোধটি করেছেন আপনি সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে। আপনি শুনতে চেয়েছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি।

শুনছেন অনুরোধের আসর। অনুরোধের আসরের পরবর্তী অনুরোধটি করেছেন সুব্রত কুমার করণ, বজবজ বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। আপনি শুনতে চেয়েছেন আনন্দ আশ্রম ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে গাওয়া এই গানটি।

পরবর্তী অনুরোধটি করেছেন আপনারা অমিতা বিশ্বাস, সন্দীপ বিশ্বাস, পার্থসারথী বিশ্বাস, অন্তরা বিশ্বাস, হাজরাপাড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে আপনারা শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ইন্দ্রাণী ছায়াছবি থেকে এই গানটি।

0: Vești tu, vești tu.
1: আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন অনুরোধের আসর। পরবর্তী অনুরোধটি করেছেন আপনারা বিদ্যুৎ কুমার চক্রবর্তী, দুলালী চক্রবর্তী, তন্ময় চক্রবর্তী, শুভ্রা চক্রবর্তী, অহুনা চক্রবর্তী, গ্রাম পোস্ট উলুকুণ্ডা বীরভূম থেকে। আপনারা শুনতে চেয়েছেন মান্না দের কণ্ঠে মার্জিনা আবদুল্লাহ ছায়াছবির এই গানটি।

পরবর্তী অনুরোধটি করেছেন আপনারা গণেশ গোস্বামী, সোনালী গোস্বামী, বাগনাপাড়া, পূর্ব বর্ধমান থেকে। আপনারা শুনতে চেয়েছেন ফিরোজা বেগমের কণ্ঠে গাওয়া এই গানটি।

পরবর্তী অনুরোধটি করেছেন তপতী সরকার, রমা সরকার, যোগেশ চন্দ্র দাস, অয়ন চক্রবর্তী এবং কোয়েল চক্রবর্তী, হাটু দেওয়ান, নাগেরপাড়া, পূর্ব বর্ধমান থেকে। আপনারা শুনতে চেয়েছেন জয়া ছায়াছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গাওয়া এই গানটি।

এবারের শেষ অনুরোধটি আপনাদের। তাপস সাহা, অঞ্জুশ্রী সাহা, শাহরফুলি হুগলি থেকে আপনারা শুনতে চেয়েছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গাওয়া এই গানটি।

0: অনুরোধের আসর এখানে শেষ হল। উপস্থাপনায় অরিজিৎ গঙ্গোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী। এখন মহিলাদের আসর বিষয় মঞ্চ কথা। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন লাকি বণিক, উপস্থাপনায় অঙ্কিতা পাল।
1: মহিলাদের আসর

0: নমস্কার, মহিলাদের আসরে আপনাদের সকলকে স্বাগত। আমার দুই বাংলার সকল শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভীষণ ভালো আছেন। আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো মঞ্চের কথা। দেখুন, প্রথমে যদি আমরা এভাবে ভাবতে চাই যে আমাদের এই যে জীবন, এই জীবনটা একটা রঙ্গমঞ্চ। জীবনের প্রতিটি হাসি, কান্না, অনুভূতি সবটার মধ্যেই কোথাও গিয়ে একটা এই যে আমাদের যে অনুভূতিগুলো, জীবনের যে অনুভূতি, সেই অনুভূতিগুলোই কিন্তু মঞ্চে ফুটে ওঠে। মঞ্চে ফুটিয়ে তোলেন যে শিল্পীরা, তাদের কিন্তু কর্নিশ। আজকে একটু অন্য বিষয় নিয়ে কথা বলবো, যে মঞ্চে যে সমস্ত শিল্পীরা অভিনয় করেন এবং প্রতিনিয়ত আমাদের জীবনের ঘটে চলা প্রতিটি ঘটনার উপর আলোকপাত করেন এবং তাদের প্রতি মুহূর্তে চরিত্র অনুযায়ী তাদের যে মানসিক পরিবর্তনকে, মানে মানসিক যে পরিবর্তন সেটাকে যে ফুটিয়ে তোলেন দর্শকদের সামনে, সেটা একটা প্রচণ্ড মানসিক দৃঢ়তা লাগে সেটার জন্য। এই যে অনুভূতি, এই মনের অনুভূতির সাথে চরিত্র বদল এবং চরিত্রকে যে ফুটিয়ে তোলা, এই পরিস্থিতির মধ্যে দিয়ে যখন একটি শিল্পীকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে চলতে হয়, তখন একটা সময় আসে যখন তাদের মধ্যে একটা মানসিক বিপর্যস্ততা কাজ করে এবং এগুলো কিন্তু একজন শিল্পীর নিত্যসঙ্গী। আর যদি আমরা তো সবসময় শিল্পীর একেবারে সামনের দিকটা দেখি, তাদের অভিনয়টা দেখি, কিন্তু তাদের যে জীবনের যে হাসি কান্না, তাদের যে জীবনের স্ট্রাগল, সেই জায়গাটা যদি আমরা দেখি, তাহলে দেখব যে শুধুমাত্র মঞ্চকে ভালোবেসে, মঞ্চের আলোকে ভালোবেসে, দর্শকদের ভালোবেসে হয়তো তারা অনেকটা দূর এগিয়েছেন, কিন্তু ওই যে অন্ধকার যে পর্দা রয়েছে তার বিপরীতে যে মানুষটি রয়েছেন, যে মানুষটি একটা সুন্দর সংসার আছে, তারা হয়তো বা একটা জীবন আছে, সেই জায়গায় হয়তোবা তিনি খুব সফল, হয়তোবা সফল নয়। আবার দেখা যায় অনেক সময় জীবনের একটা সময়ে এসে সেই শিল্পীদের হয়তো অভিজ্ঞতার ভাড়ার পরিপূর্ণ থাকে, কিন্তু হাত ধরার কেউ থাকে না। আবার কখনো তারা পুরো পরিবারকে পাশে পান, বন্ধুকে পাশে পান। এই বিভিন্ন মানসিক পরিস্থিতি, বিভিন্ন রকমের যে একটি বিষয়, এই যে মঞ্চের মানুষদের, আমরা তাকে একভাবে দেখছি সামনে, কিন্তু সেই মানুষটির যে ব্যক্তিগত জীবন, সেই ব্যক্তিগত জীবনের গল্পটা অনেক অন্যরকম। আজকে এমন একজন মানুষের কথা বলবো, তিনি অনুরাধা ব্যানার্জি। হ্যাঁ, আমাদের আরেকটা জিনিসও অনেকের একটু ভয় কাজ করে বা মনে হয় সবসময় যে একটা বয়সে হয়তো অভিনয় জগতে আসা উচিত, এটা একটা বিষয়। কিন্তু অনুরাধা ব্যানার্জি একটা জিনিস প্রমাণ করে দিয়েছেন যে বয়সটা শুধুমাত্র সংখ্যা, যদি মনের ইচ্ছেটা থাকে তাহলে একটু বেশি বয়স হলেও অভিনয় করা যায়, মঞ্চে আসা যায়, এবং অবশ্যই ছোট পর্দায় বড় পর্দায় দুই জায়গাতেই সমানভাবে অভিনয়টা চালিয়ে যাওয়া যায়। কিন্তু সেইটার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে অত্যন্ত মানসিক দৃঢ়তা এবং নিজে কিছু করব, এই মানসিকতা। আজকে আমরা শুনব তার কথা, যিনি বলেছেন তার জীবনের গল্প, তার সংসারের কথাও তিনি বলেছেন, তার সন্ততি, তাদের তিনি বড় করেছেন, এবং একটা সময়ে তার যে মঞ্চের আলোকে নিয়ে চলার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা তিনি মনের মধ্যে জিইয়ে রেখেছিলেন, কিন্তু হারিয়ে যেতে দেননি। সেই স্বপ্নকেই তিনি সত্যি করেছেন। হ্যাঁ, বয়সটা একটু লেগেছে, হয়েছে একটু বয়স, কিন্তু তাতে কি, স্বপ্ন তো সফল হয়েছে, কাজ করেছেন, মঞ্চে কাজ করেছেন, ছোট পর্দায় বড় পর্দায় কাজ করেছেন। আজকে শুনব তার জীবনের গল্প, শুনব অনুরাধা ব্যানার্জির কথা। সাক্ষাৎকার গ্রহণী ছিলেন লাকি বণিক, শুনব তার কথা।
1: আসলে মঞ্চ কথা অনুষ্ঠানে আপনাকে স্বাগত দিদি।
2: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দিদি। যেহেতু মঞ্চ কথা অনুষ্ঠান, তো জানতে ইচ্ছে করছে এই শুরুতে যে মঞ্চে কত বছর আপনার?
2: আমি খুব বেশি দিন নয়, আমি এসেছি একটু বয়সে মঞ্চে,
1: তাও
2: 10-12 বছর কন্টিনিউ করেছি।
1: মঞ্চ বলতে আপনি কি মানে থিয়েটার করতেন?
2: থিয়েটার করতাম।
1: আচ্ছা, আর কখনো যাত্রাপালা?
2: না, ওয়ান মল করেছি, তো সেটা বেশি দিন নয়। ওই যে ওয়ান মল চলতো না, ওই এক কথায় সেটাকে যাত্রাই বলে।
1: আচ্ছা, তো একটু বড় হয়ে আপনি বলছেন যে মঞ্চে প্রবেশ করেছেন আর কি, মানে
2: আমার খুব ছোট বয়সে বিয়ে হয়ে যায়, যার ফলে এই
1: ছোট বলতে কত বছর বয়সে?
2: আমার বয়স তখন 18 পূর্ণ হয়েছে সবে, সেই সময় আমার বিয়ে হয়ে যায়।
1: আচ্ছা,
2: আর তখন তারপরে সংসার নিয়ে, বাচ্চা নিয়ে, ছেলেদের বড় করা নিয়ে ব্যস্ত ছিলাম, যার ফলে অভিনয় আসা হয়নি। অভিনয় এসছে অনেক পরে, আমার ছেলেরা তখন বড় হয়ে গেছে।
1: ক ছেলে আপনার?
2: আমার দুটি ছেলে, বড় কলেজে ঢুকেছে আর ছোট তখনও স্কুল লাইফে আছে। এরকম সময় মেয়ে মঞ্চে আসে।
1: মানে আপনার মনে সুপ্ত ইচ্ছেটা ছিল, তাই তো?
2: সুপ্ত ইচ্ছেটা ছিল এবং ভেতরে একটা কিছু করি এরকম একটা ভাব ছিল, মানে শুধুই সংসার করবো, শুধুই এইভাবে জীবনযাপন করবো, এটা আমার ছিল না কোন, যার ফলে কিছু একটা করি, সেই জন্য মঞ্চে আসাটা আমার এই থেকেই হয়েছে।
1: হ্যাঁ, একটা তো সুযোগের, মানে সেটা কিভাবে এলো, মানে আপনার মনে ইচ্ছেটা ছিল?
2: সুযোগটা এলো, আমি একটা ড্যান্স ড্রামা করতাম তখন,
1: কখনো
2: প্রফেশনালি করিনি, তবে ডান্সটা আমি ছোটবেলা থেকেই করতাম। তারপরে যেহেতু অল্প বয়সে বিয়ে হয়ে যায়, সেটাও বন্ধ হয়ে গেল।
1: বুঝতে পারছি। হ্যাঁ,
2: ওই অতীনলালের ডান্স ড্রামা থেকে আমার সঙ্গে একটি মেয়ে নাচতো গ্রুপে, তার বাড়িতে একদিন গিয়েছিলাম, তার হাজব্যান্ড আমাকে ধরে নিয়ে গেল একটি গ্রুপে, গ্রুপটা হচ্ছে মেঘদূত।
1: আচ্ছা,
2: সেই প্রথম আমার ওখানে যাওয়া এবং সেখান থেকেই আমার অভিনয় শেখা।
1: মানে ওই গ্রুপে আপনি কাজ করেছেন, তাই তো, টানা 10-12 বছর?
2: হ্যাঁ হ্যাঁ।
1: কোন ধরনের অভিনয় আপনি সুযোগ পেয়েছিলেন সেখানে অভিনয় করার?
2: আমার মায়ের চরিত্র করেছি, তারপরে ওয়াইফের চরিত্র করেছি, এরকম বিভিন্ন চরিত্র, যেমন দন বলে যে বইটা হয়েছিল ঋতুপর্ণর, ওইটা মায়ের একটা চরিত্র ছিল।
1: আচ্ছা,
2: তা সেই চরিত্রটাই আমি করেছি।
1: থিয়েটারে বলছেন, তাই তো?
2: থিয়েটারে করেছি।
1: ছেলেরা তো মাকে অন্যভাবে দেখেছেন না, মানে মা এখন অভিনয় করছেন, সেইটা ছেলেরা কতটা মেনে নিলেন আর কি, বা আপনার শ্বশুরবাড়ির ফ্যামিলি?
2: না, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি মানে আপত্তি তুলতে পারিনি, কিন্তু খুব যে মেনে নিয়েছিল তা নয়।
1: আর ছেলেরা?
2: তারা ব্যাপারটাকে মেনে নিয়েছিল।
1: টানা 10-12 বছর ধরে আপনি অভিনয় করে গেছেন, থিয়েটার করছেন, মানে সেখানে রেগুলার আপনাকে রিহার্সাল করা, এগুলো তো রয়েছে, তাই না? ঘরে বাইরে সামলানো, কি করে করলেন তখন?
2: হয়ে গেছে, কি করে করেছি এখন আর সেটা মনে করতে পারি না, কিন্তু হয়ে গেছে তখন। মানে আমি ভীষণ কি বলে অর্গানাইজ ছিলাম, কিসের পর কি করবো, একটা ছক কষা থাকতো আমার, কোনটার পর কি করবো, কি করবো, করে কি করে বেরিয়ে গিয়ে রিহার্সাল দেবো, কি করে যেদিন স্টেজ অভিনয় থাকতো কি করে তাড়াতাড়ি সব সেরে নিয়ে স্টেজে চলে যাব, স্টেজে যাওয়ার মানে কি তার আগে তো গিয়ে পৌঁছতে হবে মেকআপ, আবার ফিরে এসে সংসারের কাজে ডুবে যাওয়া, তখন তো এত লোকজনও পাওয়া যেত না বা রাখার মতন ক্ষমতাও ছিল না। তো
1: আপনার বাড়িটা কোথায় দিদি?
2: আমার বাড়িটা হচ্ছে মধ্য কলকাতা।
1: আপনি কলকাতাতেই আছেন এবং আপনি অভিনয় করছেন কলকাতার মধ্যে, তাই তো? কিন্তু যখন আপনি দূরে গেলেন বাড়িতে, তো তখন আর আসতে পারবেন না, সেই সময়টা?
2: সেই সময়টা চালিয়ে নিয়েছে ওরা কোনো কোনো।
1: আচ্ছা, আপনার এখন বয়স কত দিদি?
2: 70 আপ।
1: বেশ বেশ। তো এখনো কি আপনি অভিনয় করছেন?
2: না না, শারীরিক কারণে আমাকে বন্ধ করতে হয়েছে।
1: তাও সেটা কত বছর দিদি?
2: তাও 8 বছর হয়েছে।
1: আচ্ছা, আপনি থিয়েটার করতেন, তো মানে যেটা হয় যে থিয়েটারে হাত ধরে ছোট পর্দা বা বড় পর্দায় আসা, অভিনয় করা, সেটা কি আপনার হয়েছে দিদি? মানে সেটা কি আপনি করেছেন?
2: থিয়েটারে হাত ধরে হয়নি, হঠাৎই হয়েছে আর কি।
1: আচ্ছা,
2: থিয়েটারে হাত ধরে, থিয়েটার দেখতে কেউ আমাকে নিয়েছে এরকম কিছু নয়। মেগা সিরিয়াল তখন চলতো, তখন আমি গিয়েছিলাম ওয়ানে দেখা করতে, তখন ওই করেছিলাম।
1: বড় পর্দায় আপনি কখনো কাজ করেছেন?
2: বড় পর্দায় একটা দুটো কাজ করেছি, খুব বেশি না।
1: বেশ, আপনি মঞ্চে অভিনয় করেছেন, নিশ্চয় মঞ্চ আপনাকে অনেক কিছু উপহার দিচ্ছে, তাই না দিদি? তো কি কি দিয়েছে সেগুলো যদি একটু বলেন।
2: সবচেয়ে প্রতিভূত সম্মান দিয়েছে,
1: অবশ্যই
2: সম্মান, না হলে তো আজ আমাকে যদি 10টা লোক ও মনে রাখে তাহলে বলবো মঞ্চের জন্যই হোক, অভিনয়ের জন্যই, বাইরের জগতে আর কি যদি মঞ্চে অভিনয় করে থাকি মনে রাখে, তো সেটা মঞ্চ থেকেই পেয়েছি এই সম্মানটা।
1: এই যে সম্মান পেয়েছেন, আপনি নিশ্চয়ই পুরস্কারও পেয়েছেন দিদি?
2: আমি লখনৌ কম্পিটিশনে পুরস্কার পেয়েছিলাম।
1: একক পুরস্কার পেয়েছেন?
2: একক পুরস্কার পেয়েছি।
1: আচ্ছা, বেশ।
2: সহ অভিনেত্রী হিসেবে।
1: কোন চরিত্র করেছিলেন তাতে?
2: ওতে ডাক্তারের স্ত্রীর একটা চরিত্র ছিল।
1: আচ্ছা,
2: যে মানে ভ্রূণ নিয়ে যেটা হয়েছিল, মানে আমাদের বন্ধুত্ব থেকে কি করে তাকে মাতৃত্ব দেওয়া যায় সেই।
1: আচ্ছা, মানে এটা একটা সত্যি ঘটনা অবলম্বন?
2: একদম সত্যি ঘটনা, সেই গল্পটা নিয়েই নাটকটা উন্নয়ন হয়েছিল।
1: সেটা অন্যরকম অনুভূতি। হ্যাঁ দিদি,
2: অন্যরকম বলতে মেমেন্টোটা যতদিন আছে সামনে, ততদিন মনে হয় আমি এটার জন্য আছি, পেয়েছি।
1: আপনি অভিনয় করতেন, কিন্তু যখন আপনি পুরস্কার পেলেন, তখন আপনার বাড়িতে আপনার স্বামী আপনার সন্তানদের কাছ থেকে কি কিছু প্রত্যাশা করেছিলেন?
2: অবশ্যই প্রত্যেক মানুষই কিছু প্রত্যাশা থাকে, তারা খুশি হবে দেখে একটা।
1: তাদের অনুভূতি কি হয়েছিল?
2: অনুভূতি খুব চেয়ে বেশি একটা হয়েছিল তা না, কেননা আমার বাড়ির আবহাওয়াটা কি বলে আমার কালচারাল লাইফের সঙ্গে খুব একটা ছিল না।
1: আচ্ছা, তো আপনার কি মনে হয় দিদি যে আপনি যদি পরিবার থেকে আরো একটু সাপোর্ট পেলে আপনি হয়তো আরো বেশি সফল হতেন?
2: হ্যাঁ, সে তো বটেই, সেটা মতো মনেই মানুষের হয় যে কেউ যদি বেশ প্রশংসা করে বা কেউ যদি সাপোর্ট দেয় তো তখন মনে হয় নিজের ভালো লাগে তখন আরো।
1: তো দিদি একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে, মানে এটা তো ধরুন আপনার প্যাশন থেকেই আপনি অভিনয়টা করতেন, তো কখনো কি মনে হয়েছিল যে না এটা আমার প্রফেশনও হতে পারে, বা হয়েছিল আপনার?
2: হ্যাঁ, প্রফেশন তো হয়েছিল যখন আমি টালিগঞ্জে করছি সিরিয়াল করছি, তখন এটা প্রফেশন,
1: টিভি সিরিয়াল।
2: হ্যাঁ,
1: ছোট পর্দায় আপনি অভিনয় করতেন, আর বড় পর্দায়?
2: বড় পর্দায় খুব বেশি না, দুটো বোধহয় করেছিলাম।
1: বেশ, তো একটা জিনিস দিদি আপনি বললেন যে আপনার মনে যে সুপ্ত ইচ্ছে ছিল

0: যেহেতু এটা মহিলাদের আসর বলেই বলছি, বা এটা মঞ্চ কথা বলেও বলছি, যে অনেকেরই আমাদের সুপ্ত ইচ্ছা আছে বা প্রতিভাও আছে তাদের। এখনকার সময় দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে আপনি তো সেই সময়ে দাঁড়িয়ে এরকম মানে দৃষ্টান্ত হয়ে আছেন যে হ্যাঁ
1: এখনকার সময় দাঁড়িয়ে তাদের সুযোগ তো অনেক আছে,
0: তার মানে ইচ্ছে করলে তারাও পারবেন, তাই তো?
1: পারবে, নিশ্চয়ই পারবে, নিজেকে এগিয়ে যেতে হবে।
0: আর অভিনয়ের পাশাপাশি আরো অনেক কিছু রয়েছে, যেরকম হয়তো স্ক্রিপ্ট রয়েছে, গান রয়েছে, নাচ রয়েছে, লাইটিং রয়েছে,
1: মেকআপ থাকে, মেকআপ এজ রয়েছে, হেয়ার ড্রেসার থাকে, যারা সেটিং করে,
0: তার মানে লাগে। তার মানে যদি মহিলাদের প্রতিভা থাকে তারা কিন্তু এদিকেও যেতে পারেন, তাই তো?
1: হ্যাঁ, যে মেকআপ করাতে পারে সে মেকআপটাও করাতে পারে।
0: একদমই দিদি। আরেকটা জিনিস আমার এই মুহূর্তে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে আর কি, সেটা হচ্ছে যে ধরুন অভিনয় আপনারা করেন, আর থিয়েটারে অভিনয় করা মানে তো সেটা লাইভ হচ্ছে,
1: অভিনয় করাটা একটু শক্ত, কারণ সেটা একটা পিড়ে আবার রিটেক হয় না।
0: হুম হুম। আর মুখস্থ করে করতে হয় না?
1: হ্যাঁ, মুখস্থ করে করতে হয়, যেটা বেরিয়ে থাকে
0: না,
1: প্রম্পটার নেওয়া হয় না, এটা
0: আপনাদের নেওয়া হতো না?
1: না,
0: আচ্ছা,
1: নিজেকে পাতার পর পাতা মুখস্ত করে দিতে হয়, মুখস্ত তো মনে রাখতে হয়।
0: আপনি মুখস্ত করতে কতক্ষণ দিদি সংসারে কাজ সামনে?
1: ওর মাঝে হয়ে যেত আর কি।
0: আচ্ছা আচ্ছা। তো এমন এমন কখনো হয়েছে যে আপনি ভুলে গেছেন অভিনয়, বা আপনার সহশিল্পী যারা তারা ভুলে গেছেন?
1: হ্যাঁ, এরকম হয়েছে।
0: তখন কি করেছেন?
1: কোন রকমে এটা ওটা করে ম্যানেজ করেছি, কিন্তু তাতে কি হয়েছে, অভিনয়টা ডাউন হয়ে গেছে।
0: এরকম কোন ঘটনার কথা মনে পড়ছে যেটা এখনো একটু বলার মতো আর কি?
1: কম্পিটিশনে হয়েছিল এরকম, মানে করতে করতে হঠাৎ ডায়লগ মিস হয়েছে
0: আপনার
1: আমারই। তো তখন অন্য কোন ডায়লগ ওখানে এ করে মিলিয়ে যারা রিহার্সালে ছিল বা যারা অভিনয় করছে তারা বুঝতে পারবে, দর্শক সেরকম ভাবে বুঝতে পারেনি। কিন্তু হতে কি হয়, এইটা যে মুহূর্তে এই মাথা থেকে এটা সরে যায় না, সে মুহূর্তে অভিনয়টা ডাউন হতে শুরু করে।
0: তার জন্য আপনাদের ডিরেক্টর জেনেছিলেন, তার কাছ থেকে কোনো বকাঝকা ইত্যাদি?
1: একটু মানে কি বলে মনক্ষুণ্ণ হয়েছিলেন এটা।
0: তারপরে অনুভূতিটা কি হয়, মানে যখন হয়তো একটু মনক্ষুণ্ণ হন?
1: যেহেতু আমি বয়সে এসছি সেতে তো লজ্জা ভীষণ একটা সংকোচ ভাব চলে আসে,
0: তার থেকে বোধ হয় আরো মনের জোরটা বাড়ে যে না আরো ভালো করতে হবে এরকম কিছু, তাই? বেশ বেশ। তো দিদি মানে আপনি তো ধরুন এই লখনৌতে গিয়েছিলেন, সেখানে পুরস্কার পেয়েছেন, এটা একটা আপনার জীবনের একটা খুব ভালো স্মৃতি আর কি, এরকম আরো কিছু
1: সুখ স্মৃতি বলতে, যখন অভিনয় করি মঞ্চে তখন তো একটা জায়গায় হয়, তো এক একটা যখন মানে সিন যায় তখন যে অভিনয় করে সেই বুঝতে পারে যে না এই সিনটা ভীষণ ভাবে ভালো করেছে, জমেছে, ঠিক নিজে অভিনয় করতে করতেই কিন্তু বুঝতে পারে যে না এটা আমার ভীষণ আজকের সিনটা, এই সিনটা খুব ভালো হয়েছে, খুব এ হয়েছে, তখন কিন্তু একটা বিরাট অনুভূতি জাগে। দর্শক ধরুন ক্লাপিং দেয় সেটা একটা আলাদা, কিন্তু নিজের মধ্যে যে একটা ভীষণ ভালো লাগা এটা ওই করতে করতে বলে যায় যে আজকের এই সিনটা খুব ভালো গেছে, খুব ভালো হয়েছে। শুধু তো একার তো নয়, এটা কয়েকটারও থাকে, তার সঙ্গে কয়েকটা সেটা সব মিলিয়ে ভীষণ ভালো হলে না সেটা যে অভিনয় করে সেই বুঝতে পারে।
0: একদমই। দিদি আপনি বেশ কয়েক বছর হলো অভিনয় এখন করছেন না বললেন, আপনার শারীরিক অসুস্থতার কারণে, কিন্তু তবু আপনাকে কি অভিনয় ডাকে?
1: হ্যাঁ, ভীষণ ভাবে ভালো লাগে, ভীষণ ভাবে টানে।
0: তো আপনি মানে যখন সিরিয়াল করতেন, টিভি সিরিয়াল করছিলেন, তা তখন কি আপনি পুরোপুরি থিয়েটার জগৎ থেকে সরে এসেছিলেন?
1: হ্যাঁ, দুটোকে সময় দেওয়া তো সম্ভব হয় না।
0: কিন্তু আপনি যখন ধরুন থিয়েটার করছেন আর এদিকে সিরিয়াল করছেন, দুটোর মধ্যে আপনার ভালো লাগাটা কোনটাতে বেশি?
1: অবভিয়াসলি স্টেজটাকে ভালো লাগতো,
0: থিয়েটার। আচ্ছা আচ্ছা। তো দিদি এখন যদি মানে আপনি বলছেন যে আপনি এখন অভিনয় করছেন না, কিন্তু এখনো যদি আপনি অফার পান করবেন কি?
1: অফার পাওয়ার ইচ্ছে আছে, কিন্তু করতে পারবো না, কেন আমি মানে

0: রীতি যতগুলো যেটা শারীরিক কারণে।
1: কিন্তু আপনি যদি কোনো ছোট ক্যারেক্টার, ছোট রোল, সিরিয়াল, সেগুলো কি আপনি করবেন না, তাই তো?
0: সেভাবে সেভাবে ভেবে কোনদিন দেখছেন?
1: তাহলে আপনি সারাটা দিন মানে কিভাবে কাটাচ্ছেন? আপনার ভালো লাগার কাজগুলো কি কি সেটা একটু জানতে ইচ্ছে করছে।
0: এখন ভালো লাগার কাজ এই বই পড়া, এ পড়া, এই করে চলে যায়।
1: আচ্ছা আচ্ছা, যেহেতু মহিলাদের আসর, মহিলাদেরকে আর কোনো বার্তা বিশেষ কিছু বলার আছে?
0: না, যা বলার তো আমি বলেইছি যে যদি কারোর মধ্যে প্রতিভা থাকে, প্রতিভা থাকলেই তো হবে না, চেষ্টাটা দরকার।
1: একদমই দিদি,
0: যদি মন থেকে চেষ্টা করে এ করে, আমার মনে হয় না কোনো প্রতিভা তাতে লুকিয়ে থাকে।
1: সেটা হয়তো বয়সও বাধা হতে পারে না,
0: তাই তো? না না,
1: তার প্রমাণ আপনি।
0: কেননা আমি তো অনেক বয়সে এসেছি।
1: একদম, অনেকেরই অনুপ্রেরণা আপনি, সেই সময় আপনি এসেছেন বললেন 90-এর দশকে। সুস্থ থেকে আপনি আবার অভিনয় জগতে ফিরে আসুন সে কামনাই করছি মহিলা বিভাগের পক্ষ থেকে দিদি। অনেক ভালো থাকুন আপনি, নমস্কার।
0: নমস্কার।

অনুরাধা ব্যানার্জি, আমরা যে অভিনেত্রীর কথা শুনলাম সেখান থেকে একটা বিষয় কিন্তু ভীষণভাবে স্পষ্ট যে যদি নিজের ইচ্ছে এবং মানসিক জোর এই দুটো থাকে তাহলে যে কোনো ক্ষেত্রে কোনো মানুষ প্রতিষ্ঠিত হতে পারে। আর এটা তো আমাদের একটু মানতেই হবে যে মেয়েদের ক্ষেত্রটা আগে অনেক বেশি কঠিন ছিল, অনেক লড়াই করতে হয়েছে, তাদের সমাজ সংসার সমস্তটুকু, মানে সংসারের সমস্তটুকু সামলে তাদের নিজেদের স্বপ্ন পূরণ করতে হয়েছে। কিন্তু পরিস্থিতি এখন অনেকটাই বদলেছে, এখন মেয়েরা অনেক বেশি স্বনির্ভর, অনেক বেশি তাদের নিজেদের ইচ্ছে অনিচ্ছাকে প্রকাশ করতে পারে এবং তারা সেটুকু নিয়ে বাঁচতে জানে, শিখেছে। তো যারা যে শিল্পীর যে অংশটুকু, তাদের যে পরিসরটুকু তাদের ভালো লাগার, গান নাচ হতে পারে, অভিনয় হতে পারে, তারা নির্দ্বিধায় নিজেদের ভালো লাগাটুকু বাঁচিয়ে এগিয়ে আসুন, দেখবেন জীবনে সফল হবেই, হবেনই। আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় একটু জানিয়ে দিই আপনাদের, যে জুন মাসে আমার কলমের যে বিষয়টি, ঝড় বৃষ্টির রাত্রি, এখন সামনেই বর্ষাকাল, তো আমরা সেই ছোটবেলায় একটা কথা আমাদের মানে ভীষণ মনে পড়ে আর কি, আগে কারেন্ট চলে যাওয়ার একটা বিষয় ছিল যে লোডশেডিং হয়ে যেত, তখন কিন্তু ওই হেরিকেনের একটা বিষয় ছিল, এখনকার মতো ইনভার্টার বা অন্য কোনো লাইটের, এখন যেমন লোডশেডিং হলেও বোঝা যায় না, কিন্তু তখন যে বিষয়টি ছিল আমরা সবাই মিলে ঝড়ের সময় একটা ঠান্ডা হাওয়া হতো, তখন আমরা সবাই মিলে গল্প করতে বসতাম বাড়ির বড়রা ছোটরা মিলে, এবং তখন একটা হেরিকেন ছিল এবং তারপরে এলো চার্জার লাইট, তারপরে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তো ইনভার্টার বললামই এসেছে। তো সেই গল্প করার আবহটা এখন অনেকটা পাল্টে গেছে, কিন্তু যেটা বদলায়নি সেটা হলো সেই ঝরা পাতার উড়ে যাওয়ার ইচ্ছে। আজও ইচ্ছে করে চা তেলে ভাজা নিয়ে জমে উঠুক ঝড় বৃষ্টির সন্ধ্যের আসর, বাড়িতে হোক কিংবা বাইরে। ঝড় বৃষ্টির সেই স্মৃতির গল্প আমাদের জানাতে আমাদের লিখে পাঠান ঝড় বৃষ্টির রাত্রি এই শিরোনামে। 150টি শব্দের মধ্যে আপনারা আমাদের মেল করতে পারেন মেল আইডি mohilamohol.airkolkata@gmail.com। আপনারা আমাদের চিঠিও পাঠাতে পারেন, চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুন। আর ঘড়ির কাঁটা তো বলছে যে এবার যাওয়ার পালা, কিন্তু যখনই গল্প বা আড্ডা দিতে বসি আপনাদের সঙ্গে তখন যে সময় কিভাবে কেটে যায় সে তো ধরাই যায় না, কিন্তু ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে আমাদের তো চলতেই হবে। তো এইবার বিদায় নেওয়ার পালা।

কিন্তু বিদায় নেওয়ার আগে যে গানটি আপনাদের জন্য রেখে যাব সেটি হলো ইন্দ্রাণী সেনের। সে গানটি কি সেটা আপনারা তো শুনতেই পারবেন, যে আমাদের স্মৃতিতে সবটুকুই থাকুক, সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং বেঁধে বেঁধে থাকবেন, একে অপরের পাশে থাকবেন, ভালো থাকবেন। এই গানটি রইল আপনাদের জন্য।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের আরোগ্য নিকেতন অনুষ্ঠানে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বাঙালি হিসেবে আমরা খাদ্যরসিক হিসেবে গর্ববোধ করি, কিন্তু যে খাবার আমাদের জীবন দেয়, সঠিক সুরক্ষার অভাবে সেই খাবারই যদি আমাদের অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়। আর এখানেই আসে খাদ্য নিরাপত্তা বা ফুড সেফটির কথা। এটি কেবল কোনো পুঁথিগত শব্দ নয়, এটি আপনার ও আপনার পরিবারের সুস্থভাবে বেঁচে থাকার চাবিকাঠি। খাদ্য কেবল আমাদের ক্ষুধাই মেটায় না, এটি আমাদের শরীরের জ্বালানিও বটে। তাই ফুটপাতের মুখরোচক স্ট্রিট ফুড হোক কিংবা বাড়ির তৈরি সাধারণ ডাল ভাত, খাবারের পুষ্টি আর স্বাদ তখনই বজায় থাকে যখন তা সম্পূর্ণ নিরাপদ হয়। আসুন আজ থেকেই আমরা সচেতন হই, খাবার অপচয় বন্ধ করি এবং যা খাচ্ছি তা যেন সম্পূর্ণ জীবাণুমুক্ত ও স্বাস্থ্যসম্মত হয় তা নিশ্চিত করি। কারণ নিরাপদ খাদ্য কোনো বিলাসিতা নয়, এটি আমাদের অধিকার। আজ খাদ্য নিরাপত্তা বা ফুড সেফটি নিয়ে আরোগ্য নিকেতন অনুষ্ঠানে শুনবেন পুষ্টিবিদ মিতালী পালোধির একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রায়।
1: আজকে ফুড সেফটি বা খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন পুষ্টিবিদ মিতালী পালোধি। নমস্কার মিতালিদি।
2: নমস্কার।
1: আজকাল আমরা প্রায়ই শুনি খাবার থেকে পেটের সমস্যা বা ফুড পয়জনিং হচ্ছে। প্রশ্নটা হচ্ছে, একজন মানুষ কি করে বুঝবেন যে তিনি যে খাবারটি খাচ্ছেন সেটি নিরাপদ নাকি নিরাপদ নয়?
2: আসলে এই খাদ্যে বিষক্রিয়ার ব্যাপারটা কিন্তু দীর্ঘদিন ধরেই ছিল এবং থাকবেও হয়তো। খাবার থেকে অসুখ কখন হয়? যখন আমরা দূষিত খাবার জল ব্যবহার করি তা থেকে হতে পারে, এবং ঠিকমতো স্বাস্থ্যসম্মতভাবে খাবারটা না খাই বা খাবারটা ঠিকমতো তৈরি করা হয়নি, এই যে বিষক্রিয়াটা হয় তার কারণ হিসেবে আমরা দেখছি যে খাবারের মধ্যে ব্যাকটেরিয়া থাকতে পারে, ভাইরাস থাকতে পারে এবং পরজীবী থাকতে পারে, অর্থাৎ কৃমি জাতীয় জিনিস থাকতে পারে, তা থেকেও হতে পারে। এবং মূলত আমরা যেগুলো দেখতে পাই তা হচ্ছে সালমোনেলা পয়জনিং, অর্থাৎ কাঁচা ডিম বা আধসেদ্ধ ডিম বা আধসেদ্ধ মাংস, পাস্তুরাইজ নয় এরকম দুধ, সেখান থেকে হতে পারে। এবং লক্ষণগুলো হচ্ছে যে ডায়রিয়া, জ্বর, পেটে তীব্র ব্যথা, এই সমস্ত গুলো আমরা দেখতে পাই। এর সঙ্গে আমরা খুব কমন একটা অসুখ আমরা আজকাল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি, আলসারের সমস্যাটা তৈরি করছে পাকস্থলীর মধ্যে। এছাড়াও থাকে ইকোলাই থাকে। খাদ্যে যে বিষক্রিয়া গুলো হয় তার লক্ষণ গুলো হচ্ছে বমি, পাতলা পায়খানা বা রক্তযুক্ত ডায়রিয়া, পেটে প্রচন্ড ব্যথা, এইগুলো। আর একটা আমরা দেখতে পাই শিগেলা, মলের সঙ্গে রক্ত আসে এবং পেটে তীব্র ব্যথা এবং জ্বর থাকে। এছাড়াও গ্যাস্ট্রোএন্টারাইটিস আমরা দেখতে পাই, এখানেও কিন্তু তীব্র বমি, পাতলা পায়খানা এগুলো হতে পারে। অ্যামিবিয়াসিস আমরা খুব কমন, যেটা পরজীবীর কারণে হয় অ্যামিবা, আমরা খুব কমনলি বা খুব সাধারণভাবে যেটা বলে থাকি যে আমাশা হয়েছে, অ্যামিবিয়াসিসটা খুব প্রাচীন একটা অসুখ। এইগুলো মোটামুটি খুব সাধারণভাবে আমরা আমাদের দেশে দেখতে পাই। এই গরমকালে সাধারণত আমরা পেট খারাপটা খুবই কমন হয়, বা অনেক সময় দেখা যায় যে কোনো একটা আমরা রাস্তার খাবার খেলাম বা বিয়ে বাড়িতে কোনো উৎসব বাড়িতে আমরা খেলাম, এই পেটে ব্যথা, জ্বর, বমি এগুলো হতেই পারে। ভারতে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রতি বছর আনুমানিক 10 কোটি মানুষ খাদ্যবাহিত রোগে আক্রান্ত হয়, এবং সাধারণত 5 বছরের কম বয়সী শিশু যারা, তাদের মধ্যে প্রায় 40% এই ধরনের সমস্যায় ভোগে। সুতরাং এই সমস্যাটা ছিল এবং ঠিক মতো ভাবে আমরা যদি খাবারগুলোকে না খাই এই সমস্যা কিন্তু থাকবে।
1: দোকান থেকে যখন আমরা আমাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনছি, সাধারণত দাম বা ব্র্যান্ড গুলোই দেখি, কিন্তু এই প্যাকেটজাত যে সমস্ত খাবার সেইগুলো কিনবার সময় ঠিক কোন কোন বিষয়

0: বিষয়গুলোর খেয়াল রাখতে হবে।
1: বহু মল গুলোতে বা অন্য এমনি দোকানও যে খাবার প্যাকেট এর মধ্যে করে বিক্রি হয়, তো এই প্যাকেট জাত খাবারটা কেনার সময় সেখানেও কিন্তু বিশেষ সাবধানতা দিতে হয়। তার কারণ তার মধ্যে যেটা মূল উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে প্রথম কথা প্রত্যেকটা প্যাকেট জাত খাবারের গায়ে একটা লেবেল থাকে, সেখানে আমরা দেখতে পাই যে কি খাবারটা কবে তৈরি হয়েছে, কতদিন পর্যন্ত আমরা খাবারটা খেতে পারি। এবং আমরা পুষ্টিবিদরা আরেকটা জিনিস বলে থাকি যে নিউট্রিশন লেভেলিং, অর্থাৎ এর মধ্যে কি কি নিউট্রিশনাল কন্টেন্ট বা পুষ্টি উপাদান যেগুলো রয়েছে সেগুলো কি কি আছে। মাংস বা দুধ জাতীয় প্রোডাক্ট, মাছ জাতীয় প্রোডাক্ট, অ্যানিমাল প্রোডাক্ট যেগুলো, ডেটটা বিশেষভাবে দেখে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি খাবারটা যদি গন্ধ শোকা যায় তাহলে দেখবো যে এটা টক গন্ধ হয়ে গেছে, সাধারণ গন্ধ হয়ে গেছে বা কোনো অস্বাভাবিক গন্ধ রয়েছে। অনেক সময় খাবার যদি বেশি দিন থাকে সেটা যদি খারাপ হয়ে যায়, হয়তো তার ডেট আছে কিন্তু কোনো কারণে ধরুন তার মধ্যে ময়েশ্চার বা কোনো কারণে হাওয়া ঢুকেছে, প্যাকেটটা ঠিক মতো হয়নি প্যাকেজিংটা, তখন খাবারটা হড়হড়ে হয়ে যায় এবং কালো ছোপ পরে, ছাতা পড়েছে কিনা সেটাও আমরা দেখতে পাই। তো সেই রকম কোনো কিছু দেখলে কিন্তু স্বাভাবিক কারণে সে খাবারটা আমাদের খাওয়া উচিত নয়।
0: অনেকেরই ধারণা যে ফ্রিজে খাবার রেখে দিলে তা দীর্ঘদিন ধরে ভালো থাকে। রান্না করা খাবার ফ্রিজে কতদিন পর্যন্ত রাখা নিরাপদ এবং সেটা গরম করবার সঠিক কোনো নিয়ম আছে কিনা সেই সম্পর্কে আপনার কাছে জানতে চাইব।
1: ফ্রিজে তো অবশ্যই আমরা রাখতে পারি, কেন এখনকার দিনে ফ্রিজ ছাড়া তো বাড়ি চলে না। আমরা আগেই বলতাম যে যতটা সম্ভব টাটকা খাবার খাবো, কিন্তু এখন আমাদের যে ব্যস্ত জীবনযাত্রা সেখানে কিন্তু আমি সঙ্গে সঙ্গে রান্না করলাম, খেয়ে ফেললাম, কিছু রাখলাম এটা হয় না, কেন প্রত্যেকে কাজে বেরোনো থাকে বা সময়ও থাকে না। সুতরাং ফ্রিজের মধ্যে আমরা রাখতেই পারি, তো সেখানে তার একটা টাইম থাকে। এক নম্বর হচ্ছে যে রান্না করা মাছ বা মাংস আমরা দু তিন দিন পর্যন্ত রাখতে পারি, ডাল তরকারি দু তিন দিন পর্যন্ত ভালো থাকে, কিন্তু ডিম তরকারি বা ডিমটা একদিনের বেশি না রাখাই ভালো। এছাড়া যেটা বলা হচ্ছে যে খাবারটা আগে রান্না করেছেন, আগে স্টোর করেছেন, আগে সেটা বার করুন। এবং সাধারণত যে ফ্রিজ থেকে খাবারটা বার করার পরে 5-10 মিনিটের মধ্যে গরম করা দরকার, কারণ ঘরের যে আমাদের স্বাভাবিক তাপমাত্রা আমাদের দেশে 40-140 ডিগ্রি ফারেনহাইট এই যে তাপমাত্রাটা থাকে, এটা হচ্ছে ব্যাকটেরিয়াদের বংশবৃদ্ধি করার জন্য সব থেকে ভালো তাপমাত্রা। ফ্রিজ থেকে খাবার বার করার পরে কোনো মতেই ঘরের তাপমাত্রায় শীতকালে 2 ঘন্টা ও গরমকালে 1 ঘন্টার বেশি বাইরে রাখা যাবে না। খাবার ফ্রিজে রাখার সময়ও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে অন্ততপক্ষে আমরা 2 ঘন্টার মধ্যে খাবারটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আরেকটা ব্যাপার যেটা অনেকেই আছেন, তাদের ধারণা হচ্ছে যে ফ্রিজে খাবার আছে সুতরাং ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, খাবারটা খুলে রেখে দেবো, সেটা কিন্তু একেবারেই সঠিক উপায় নয়। আমরা ফ্রিজে যখন খাবার রাখি না কেন, সব থেকে ভালো হয় একটা স্টিলের কৌটোতে আপনি রাখুন, কারণ প্লাস্টিকে খাবার না রাখাই ভালো। বিশেষত যেসব খাবারগুলোর মধ্যে অ্যাসিডিক মিডিয়াম রয়েছে সেগুলো তো কখনোই নয়, কাঁচের বাটিতে আপনি ঢাকনা দিয়ে রাখুন, কিন্তু সব খাবার কিন্তু ঢাকনা দিয়ে রাখতে হবে, খুলে রাখা কিন্তু চলবে না।
0: আচ্ছা দিদি, কাঁচা মাছ মাংস কাটা যে সমস্ত বঁটি, ছুরি বা চপিং বোর্ড রয়েছে সেইগুলোই যদি আবার শাকসবজি, ফলমূল, স্যালাড কাটার ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে স্বাস্থ্যের কি কি ঝুঁকি হতে পারে এবং ক্রস কন্টামিনেশন থেকে বাঁচার কি উপায় রয়েছে?
1: বেশিরভাগ ক্ষেত্রে এখন তো আমরা বটি ইউজ করি না, চপিং বোর্ডে জিনিসগুলো কাটি, এবং যেটাতে সব থেকে আদর্শ হচ্ছে আপনি মাছ মাংস যেটা দিয়ে কাটবেন, ফল সবজি কিন্তু সেটা দিয়ে কাটবেন না, তার কারণ সেখানে কিন্তু ক্রস কন্টামিনেশন হওয়ার একটা আশঙ্কা থাকে। সুতরাং এই দুটো চপিং বোর্ড আলাদা হবে, যে ছুরিটা দিয়ে কাটবেন সেটাও কিন্তু আলাদা হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার কাটা হয়ে গেল, কাটা হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু ওই চপিং বোর্ডটাকে খুব ভালো করে গরম জল বা সাবান দিয়ে কিন্তু ধুয়ে নেবেন। বেশিরভাগ মানুষ কিন্তু প্লাস্টিকের চপিং বোর্ডটা ব্যবহার করে, সেখানে কিন্তু প্লাস্টিকের দানা খাবারের সঙ্গে আবার মিশে যেতে পারে। দীর্ঘমেয়াদী যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু শরীরে হরমোনের ভারসাম্যহীনতা হতে পারে, থাইরয়েডের সমস্যা হতে পারে, লিভারের সমস্যা হতে পারে। সুতরাং বোর্ডটা আলাদা ব্যবহার করা, ছুরিটা আলাদা ব্যবহার করা এবং এগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়া, সপ্তাহে একদিন যদি আমরা এরকম করতে পারি যে লেবুর রস বা ভিনেগার এবং একটু নুন দিয়ে যদি পরিষ্কার করি এবং তারপরে শুকিয়ে রাখি তাহলে কিন্তু জিনিসটা ভালো থাকে।
0: এখন জনসাধারণ অনেক সচেতন, তাও বাইরে বেরোলে দোকান থেকে কোনো খাবার কিনে খাওয়ার আগে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখলে বোঝা সম্ভব যে দোকানটি তার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে তার খাদ্য সামগ্রী বিক্রি করছেন?
1: অনেক সময় দেখবেন যে খাবার রয়েছে সেখানে মাছি ঘুরছে, খাবারের মধ্যে যদি মাছি বসে সেখানে কন্টামিনেশন হতে পারে, বা যে জায়গাটাতে রাখছে সেটা ঠিক পরিষ্কার নয়। তাহলে সেখানে আমাদের দোকান থেকে খাবার কেনার সময় দেখতে হবে, আমরা সবসময় চেষ্টা করব যে প্যাকেট খাবারটাকে নিতে, এবং সেখানে তো আমি এক্সপায়ারি ডেটটা দেখবো, এবং প্যাকেটটা হয়তো এক্সপায়ারি ডেট আছে কিন্তু কোনো কারণে আমার প্যাকেটটা ড্যামেজ হয়েছে, সেখান থেকে আমার বিষক্রিয়া হতেই পারে। দ্বিতীয় আরেকটা ব্যাপার হচ্ছে যিনি এই খাবারটা দিচ্ছেন তিনি কতটা হাইজেনিক ভাবে দিচ্ছেন, অর্থাৎ তার মাথায় ক্যাপ পরে করা আছে কিনা, হাতে গ্লাভস আছে কিনা, বা হাতটা ধুচ্ছে

0: করছেন কিনা, তো এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর একটা জিনিসও দেখা যায় যে অনেকে রাস্তায় খাটা ফল খাচ্ছেন না, কিন্তু দোকান থেকে ফ্রুট স্যালাড কিনে খাচ্ছেন, সেখানে এইটা কিন্তু বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, তাতে কিন্তু আমাদের কিন্তু ফুড পয়জনিং হতে পারে।
1: বাজার থেকে যখন ফল বা শাকসবজি নিয়ে আসা হচ্ছে, ঘরোয়া উপায়ে কিভাবে পুরোপুরি ভাবে জীবাণু ও রাসায়নিক মুক্ত করা সম্ভব?
0: প্রথমে যেটা করছে রানিং ওয়াটারে ধুয়ে নিন, তারপরে কিন্তু আমরা যেটা করতে পারি যে বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে কিন্তু আমরা ফল বা সবজিটাকে পরিষ্কার করতে পারি, এর একটা মাত্রা আছে। এক নম্বর হচ্ছে যে 1 লিটার জলে 1 টেবিল চামচ খাবার সোডা মিশিয়ে আমরা যদি ফলগুলো বা সবজিগুলোকে 12 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে পারি, তারপরে ভালো করে ধুয়ে নিয়ে কেটে খেতে পারি। এখানে কিন্তু বেকিং সোডা এর একটা জীবাণুনাশক ক্ষমতা আছে। এছাড়াও আমরা যেটা করতে পারি, 3 ভাগ জলের সঙ্গে 1 ভাগ সাদা ভিনেগার দিয়ে আমরা খাবারগুলোকে 15 মিনিট মতো জলে ভিজিয়ে রাখতে পারি। এছাড়াও খাবার যে নুন, লবণ, এই লবণটা কিন্তু আমাদের জীবাণুনাশক হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে মাত্রাটা হচ্ছে যে 1 লিটার জলে 2 টেবিল চামচ, টেবিল চামচের মাপ হচ্ছে 15 গ্রাম, মানে বড় চামচটা, ছোট না, নুন মিশিয়ে তার মধ্যে উদ্ভিদে ভিজিয়ে রেখে তারপরে 15 মিনিট মতো ভেজানো, তারপরে ধুয়ে মানে ভালো করে আবার এমনি জলে ধুয়ে নিয়ে সেটা খেতে পারি, তাতে কিন্তু অনেকটা লাভ হয়। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা যে খোসাটা ছাড়াই, তাতেও কিন্তু উপরে যে রাজ্যে যে কীটনাশক গুলো থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়, কিন্তু আপনাকে খোসা ছাড়ানোর ব্যাপারটা আবার দেখতে হবে যে আমি কতটা পাতলা খোসা ছাড়াচ্ছি, কারণ যদি বেশি যদি খোসাটা মোটা করে ছাড়াই তাহলে পরে কিন্তু এর পুষ্টিগুণ অনেকটা খাবারের থেকে নষ্ট হয়ে যায়। অনেকের ধারণা আছে যে সাবান দিয়ে বা ডিশ ওয়াশার যেগুলো আছে লিকুইড গুলো, সেটার মধ্যে জিনিসগুলো উঠে যায়, এটা কিন্তু কখনো করবেন না, এতে কিন্তু পেট খারাপ হওয়ার একটা আশঙ্কা থাকে। সুতরাং এইভাবে আমরা জিনিসগুলোকে যতটা সম্ভব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমরা খেতে পারি।
1: অনেক সময় দেখা যায় তেল বা মশলা বারবার গরম করে রান্না করা হচ্ছে, বিশেষ করে চপ সিঙ্গারার দোকানে। একই ভোজ্য তেল যদি বারবার করে গরম করে ব্যবহার করা হয়, তার থেকে আমাদের শরীরে কতটা ক্ষতি হতে পারে?
0: বাইরে থেকে যখন খাবার কিনছি সেখানে কিন্তু এটা খুব বিপদ। এবং দেখবেন আপনি খুব বড় বড় খাবারের কোম্পানি যেগুলো আছে তারা কিন্তু ওই তেলটাকে বাইরে বিক্রি করে কম দামে, এবং ওই বারবার ইউজ করতে করতে ব্যবহার করতে করতে তার মধ্যে অনেকগুলো কেমিক্যালস বা রাসায়নিক পদার্থ তৈরি হয়, যেমন PAH বলে একটা জিনিস তৈরি হয়, LDL বাড়ায়, এবং ওই পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন যেটা, সেটা কিন্তু ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এবং এছাড়া কিন্তু আমাদের যে রক্তের মধ্যে ভালো কোলেস্ট্রল HDL হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন এটা কমে যায়, আর লো ডেন্সিটি লাইপোপ্রোটিন এটা বাড়তে থাকে। সুতরাং যদি LDL বাড়ে তাহলে সেটা কিন্তু আমাদের হৃদরোগের আশঙ্কা ডেকে আনে, এবং পোড়া তেলটা ব্যবহার করলে যেটা হয় শক্ত হয়ে যায় আর্টারি গুলো, তার ফলে কি হয় রক্তচাপটা বাড়ে, রক্তটা সহজে যেতে পারে না মানে এই আর্টারি বা ভেনের মধ্যে দিয়ে। এছাড়া ফ্যাটি লিভার হতে পারে, অ্যাসিডিটি বাড়ায়। এবং আরেকটা জিনিস যেটা দেখা যায় যে বারবার যখন আমরা একটা তেলকে ব্যবহার করি সেটা স্মোক পয়েন্টটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ খুব তাড়াতাড়ি তেলটা পুড়ে যেতে থাকে। সুতরাং এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। তাহলে কি আমরা একেবারেই বাইরের খাবার কোনোদিনও খাবো না? সেটা তো হয় না, নিশ্চয়ই আমরা খাবো, কিন্তু এইগুলো লক্ষ্য রেখে যেতে হবে।
1: বেশ, চলে আসছি আমাদের একদম শেষ পর্যায়ে। আমরা সবাই জানি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বড়দের তুলনায় অনেক কম, তাই টিফিনের খাবার বা স্কুলের বাইরের খাবার থেকে শিশুরা যাতে ফুড পয়জনিং এ আক্রান্ত না হন বা ফুড পয়জনিং এর শিকার না হয়, সে বিষয়ে বাবা মাদের কোন কোন বিষয়গুলো দিকে নজর রাখতে হবে সেই সংক্রান্ত বিষয়ে যদি আপনি আমাদের কিছু পরামর্শ বা বার্তা দেন।
0: শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম হবে, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা তো আমরা আর্ন করি, অর্থাৎ আমার যত বয়স বাড়তে থাকে সেটা তৈরি হতে থাকে। এবং কি ধরনের আমি খাবার খাচ্ছি তার উপরে নির্ভর করবে যে আমার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কতটা হচ্ছে। এবং সাধারণত আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ডিফেন্স আমার মেকানিজম যেটা, সেটা আমার তৈরি করতে সাহায্য করে প্রোটিন এবং সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টস, অর্থাৎ ভিটামিনস, মিনারেলস, এবং যেমন ভিটামিন সি, যেটা আমাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে তৈরি করি। তো আমরা যখন বাচ্চাদেরকে খাবারটা দেব, বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনেক সময় মায়েরা তাদের সময়ের অভাবে পেস্ট্রি দিয়ে দিলেন, একটা প্যাটিস দিয়ে দিলেন, বা একটা কেক দিয়ে দিলেন, বা কিছুটা চাউমিন দিয়ে দিলেন, এগুলো কিন্তু কখনোই ভালো না। তার কারণ বাইরের দোকান থেকে আপনি যেগুলো কিনছেন সেটা যতই আপনি জানেন না কবে সেটা তৈরি করা হয়েছে, ম্যানুফ্যাকচারিং ডেটটা জানেন না, কোনো কেক এর মধ্যে দোকান থেকে সেগুলো কিন্তু লেখা থাকে না, এক নম্বর। দু নম্বর যেটা হচ্ছে প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট থাকে, ট্রান্সফ্যাটি অ্যাসিড যেটা আমরা বলছি, অর্থাৎ বনস্পতি জাতীয় জিনিসগুলো, যেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। তো আমি যেটা জোর দিই সবসময় বলি, ঘরে তৈরি খাবার দিন। বাচ্চাদের মাঝে খুব স্বাভাবিক ভাবে দেখা যায় যে তারা একটু মুখরোচক খেতে ভালোবাসে, এক খাবার খেতে চায় না, সেগুলোকে আমরা একটু বদল করে নিতে পারি। এবং এক্ষেত্রে মায়েদের একটু পরিশ্রম করতেই হবে, কখনো সকালে আপনি এগুলো দিলেন ঠিক আছে। তাছাড়া ধরুন বাড়িতে আপনি অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত মুগ, তার সঙ্গে একটু আলু, একটু শসা, একটু টমেটো মিশিয়ে, একটু পেঁয়াজ মিশিয়ে আপনি আলুটা দিয়ে দিতে পারেন।

0: যথেষ্ট মুখরোচক চিলা করে দিতে পারেন, অর্থাৎ বেসনের মধ্যে নানা রকমের সবজি মিশিয়ে অল্প তেল দিয়ে সেটা করে দিতে পারেন। এবং চিলাতে 20% এর উপরে 100 গ্রামের প্রোটিন থাকে। শিশুদের শরীরে প্রোটিন দেওয়াটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আপনি ডিমের একটা পোচ করে দিতে পারেন, আপনি ডিমের অমলেট করে দিতে পারেন। তবে পোচ করার সময় যেটা মনে রাখতে হবে, যেন কুসুমটা যেন কাঁচা নরম না থাকে, তার কারণ আমাদের কিন্তু ডিম থেকে সালমোনেলা পয়জনিং বা টাইফয়েড হওয়ার একটা আশঙ্কা থাকে, সুতরাং সেটাকে আমাদের দেখে নিতে হবে। এছাড়াও যে কোনো সিজনাল ফ্রুট, আমরা ডালিয়া খিচুড়ি করে দিতে পারি, আমরা পোহা করে দিতে পারি একটু বাদাম দিয়ে, একটু গাজর দিয়ে। বাদামটাও অত্যন্ত পুষ্টিকর, প্রচুর প্রোটিন থাকে। এমনকি আপনি পরোটাও করে দিতে পারেন, তার সঙ্গে একটু ছাতু, একটু পালং শাক, গাজর এগুলো মিশিয়ে, সেও কিন্তু খেতে ভালো হয় এবং পুষ্টিকর হয়। কাজে পুষ্টির দিকটা যেমন শিশুদের খাবারে আমাদের লক্ষ্য রাখতে হবে, তার সঙ্গে সঙ্গে সেটা যেন মুখরোচক হয় সেটাও দেখতে হবে। প্রচুর তেল দিয়ে ভাজলাম সেটা না করাই ভালো। একটু আমরা বাটার ব্যবহার করতে পারি, আমরা অল্প পরিমাণে ঘিও ব্যবহার করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ওই দোকানের যে জিনিসগুলো রয়েছে সেগুলো না দেওয়াটাই সব থেকে ভালো।
1: খাদ্য নিরাপত্তা বা ফুড সেফটি নিয়ে আরোগ্য নিকেতন অনুষ্ঠানে শুনলেন পুষ্টিবিদ মিতালি পালোধির একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রায়।
2: আরোগ্য নিকেতন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ঢাকার চিঠি।
3: আকাশবাণী মৈত্রী ঢাকার চিঠি পাঠিয়েছেন প্রসার ভারতীর বিশেষ সংবাদদাতা নভল সাং পারমার। নতুন দিল্লিতে ভারত এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মহানির্দেশক স্তরের বৈঠক হতে চলেছে 8-11 জুন। প্রতি বছর দুবারই বৈঠক হয়। এবারের আলোচনার একটি বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ এবছরের গোড়ার দিকে বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতাসীন হওয়ার পর প্রথম এই বৈঠক হচ্ছে। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন বর্ডার গার্ড বাংলাদেশের ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ভারতীয় প্রতিনিধি দলের নেতা বিএসএফ এর ডিরেক্টর জেনারেল প্রবীণ কুমার। সীমান্তে বেড়া দেওয়া অবৈধ অনুপ্রবেশ রোধ, সীমান্ত এলাকায় অপরাধের মোকাবিলা এবং ওই অঞ্চলে মৃত্যুর একাধিক ঘটনা নিয়ে বিশদে আলোচনা হবে বৈঠকে। অবৈধ অনুপ্রবেশ, বিএসএফ কর্মীদের ওপর হামলা, চোরাচালান, সীমান্তের ওপারে ভারতবিরোধী বিভিন্ন মহলের সক্রিয়তার মতো বিষয়গুলির মোকাবিলায় নতুন দিল্লি কড়া পদক্ষেপ চাইবে, এটাই প্রত্যাশিত। অন্যদিকে সীমান্ত এলাকায় বাংলাদেশি নাগরিকদের প্রাণহানির বিষয়টি তুলবে ঢাকা। এছাড়াও সীমান্ত এলাকার নদীগুলির সংরক্ষণ, জলবণ্টন প্রভৃতি বিষয়েও বৈঠকে কথা হবে। উল্লেখ্য, ভৌগোলিক নানা কারণে ভারত ও বাংলাদেশের 4096 কিলোমিটার দীর্ঘ সীমানার 860 কিলোমিটারই বেড়া দেওয়া নেই। 2026-এ বাংলাদেশের সাধারণ নির্বাচনের পর বিএনপি ক্ষমতাসীন হওয়ায় ঢাকা এবং নতুন দিল্লির সম্পর্কে জটিলতা অনেকটাই কেটে যাওয়ার ইঙ্গিত মিলছে। এপ্রিলে বাংলাদেশের বিদেশমন্ত্রী ভারত সফরেও এসেছিলেন। দ্বিপাক্ষিক বাণিজ্য, জাহাজ চলাচল, জলসম্পদ সংক্রান্ত সহযোগিতা নিয়ে আলোচনা ফের শুরু করার উদ্যোগ নিচ্ছে দুই দেশ। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর সংকট মোকাবিলার পরিস্থিতি বর্তমানে সংকটপূর্ণ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে UNHCR। মায়ানমার থেকে রোহিঙ্গাদের গণপলায়নের প্রায় 1 দশক পর আন্তর্জাতিক অর্থ সহায়তার পরিমাণ কমে আসা, শরণার্থী শিবিরগুলির পরিবেশের অবনতি এবং নিরাপত্তা সুরক্ষা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের জেরে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 2026 সালে জয়েন্ট রেসপন্স প্ল্যান GRP দেওয়া তথ্য তুলে ধরে রাষ্ট্রসংঘ এবং তাদের মানবিক সহায়তাকারী অংশীদাররা প্রায় 15,60,000 রোহিঙ্গা শরণার্থী এবং আশ্রয়দাতা জনগোষ্ঠীর সদস্যদের সহায়তায় 71.5 কোটি মার্কিন ডলার সহায়তার আবেদন জানিয়েছে। বাংলাদেশে UNHCR এর প্রতিনিধি ইভো ফ্রেজেন সতর্ক করে দিয়ে বলেন, শিবিরের পরিস্থিতির অবনতি, ক্রমবর্ধমান ঝুঁকি এবং মায়ানমারে চলতি অস্থিরতার কারণে রোহিঙ্গা সংকট মোকাবিলা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ এক পর্যায়ে পৌঁছেছে। মানবিক সহায়তা কার্যক্রমে দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মাঝেই ইভো ফ্রেজেন এই সতর্ক বার্তা দিয়েছেন। বর্তমানে বাংলাদেশে প্রায় 13 লক্ষ রাষ্ট্রহীন রোহিঙ্গা রয়েছে। তাদের মায়ানমারে ফিরে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। শিবিরের ভেতরে তাদের জীবিকা অর্জনের সুযোগও অত্যন্ত সীমিত। UNHCR এর দেওয়া পরিসংখ্যান অনুসারে 2025 সালে মাত্র 23% রোহিঙ্গা পরিবার কাজের বিনিময়ে নগদ অর্থ কর্মসূচির মাধ্যমে কিছু আয়ের সুযোগ পেলেও 35% পরিবারের আয়ের কোনো উৎসই ছিল না। তারা সম্পূর্ণরূপে ত্রাণ সহায়তার উপর নির্ভরশীল ছিলেন।

মানবিক সহায়তা সংস্থাগুলি জানিয়েছে যে তহবিলের এই ঘাটতির ফলে মহিলা, শিশু, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, বিশেষভাবে সক্ষম ব্যক্তি এবং 2024 সালে শুরুর দিক থেকে আসা প্রায় 1.5 লক্ষ নতুন শরণার্থী সবথেকে বেশি বিপাকে পড়েছেন। সাম্প্রতিক সময়ে আসা নতুন শরণার্থীদের অনেকেই ইতিমধ্যে জনাকীর্ণ হয়ে পড়া শিবিরগুলিতে পর্যাপ্ত মাথা গোজার ঠাঁই ছাড়াই দিন কাটাচ্ছেন। রাষ্ট্রসংঘের এই সাম্প্রতিক আবেদনে আন্তর্জাতিক মহলের সামনে থাকা একটি বড় চ্যালেঞ্জকেও তুলে ধরা হয়েছে। রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য বারবার আহ্বান জানানো সত্ত্বেও মায়ানমারে তাদের ফিরে যাওয়ার মতো অনুকূল পরিবেশ তৈরির ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতিই হয়নি। ধারাবাহিক মুদ্রাস্ফীতি, দুর্বল রাজস্ব সংগ্রহ, ব্যাংকিং খাতের দুর্বল পরিস্থিতি এবং জ্বালানির দাম বৃদ্ধির কারণে বাংলাদেশের অর্থনীতি সমস্যার মুখোমুখি হচ্ছে বলে সতর্ক করেছে সেদেশের শীর্ষস্থায়ী বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। বৃহস্পতিবার ঢাকায় অর্থনীতির উপর সিপিডি তার সর্বশেষ পর্যালোচনায় এই তথ্য জানিয়েছে। সিপিডির কার্যনির্বাহী আধিকারিক ফাহমিদা খাতুন বলেন, মুদ্রাস্ফীতি বর্তমানে এক উদ্বেগের বিষয়। জ্বালানি এবং বিদ্যুতের দাম বাড়ায় স্বল্প নির্দিষ্ট আয়ের পরিবারগুলির ক্রয়ক্ষমতা আরও কমে যাচ্ছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এপ্রিলে মুদ্রাস্ফীতির হার বেড়ে 9.04% দাঁড়িয়েছে, অথচ দ্রব্যমূল্য বৃদ্ধির তুলনায় মজুরি বৃদ্ধির হার অনেক পিছিয়ে রয়েছে। ব্যাংকিং খাত নিয়েও সিপিডি উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ সরকার জুন মাস থেকে বিদ্যুতের দাম গড়ে 16.68% বৃদ্ধি করেছে। অন্যদিকে বেসরকারি খাতের প্রতি 12 কেজি সিলিন্ডার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম 55 টাকা হ্রাস করেছে। বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি নতুন মূল্য তালিকা ঘোষণা করে। সংশোধিত কাঠামো অনুসারে বিদ্যুতের খুচরো গড় দাম প্রতি ইউনিট 9.11 টাকা থেকে বাড়িয়ে 10.63 টাকা করা হয়েছে। এর পাশাপাশি পাইকারি স্তরে বিদ্যুতের দাম প্রায় 20% বৃদ্ধি পেয়ে প্রতি ইউনিট 7 টাকা থেকে 8.39 টাকা হয়েছে। এছাড়া সঞ্চালন চার্জ 23.96% বাড়ানো হয়েছে। বিআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, আসন্ন জাতীয় বাজেট এবং বিদ্যুৎ খাতের ক্রমবর্ধমান খরচের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি স্বীকার করেন যে এই মূল্যবৃদ্ধির ফলে গ্রাহকদের খরচ বাড়বে, তবে এর কোনো অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন করা হয়নি। এর বিপরীতে রান্নার গ্যাসের দাম কমায় উপভোক্তারা কিছুটা স্বস্তি পেয়েছেন। বিআরসি জুন মাসে সেদেশের বেসরকারি খাতের 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1,940 টাকা থেকে 55 টাকা কমিয়ে 1,885 টাকা নির্ধারণ করেছে। নিয়ন্ত্রণকারী সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম, বিশেষ করে সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের চুক্তিমূল্য হ্রাস পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশে পেট্রোল, অকটেন এবং কেরোসিনের দাম জুন মাসে বাড়ানো হয়েছে। অকটেনের দাম দাঁড়িয়েছে লিটার প্রতি 145 টাকায়, পেট্রোল মিলবে প্রতি লিটার 140 টাকায়, কেরোসিনের দাম দাঁড়ালো লিটার প্রতি 135 টাকা। তবে ডিজেলের দাম লিটার প্রতি 115 টাকাতে অপরিবর্তিত থাকছে। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির কথা মাথায় রেখে মাসিক ভিত্তিতে বাংলাদেশে জ্বালানির দামে পরিবর্তন করা হয়েছে বলে সরকার জানিয়েছে। বাংলাদেশের সাংবাদিক সুরক্ষা কমিটি সিপিজে সেদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সাংবাদিকদের উপর দলীয় নিপীড়নমূলক চক্র ভাঙতে এবং সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে। বিএনপি নেতৃত্বাধীন সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে প্রকাশিত এক প্রতিবেদনে নিউ ইয়র্ক ভিত্তিক সংবাদ মাধ্যমের অধিকার রক্ষা সংক্রান্ত সংস্থা সিপিজে বলেছে, বাংলাদেশের পূর্ববর্তী সরকার আগেকার শাসকগোষ্ঠীর সঙ্গে যুক্ত সন্দেহে সাংবাদিকদের বিরুদ্ধে আইনি এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে। সিপিজের এশিয়া প্যাসিফিক প্রোগ্রাম কোঅর্ডিনেটর কুনাল মজুমদার বলেন, নতুন সরকার পরিবর্তনের প্রতিশ্রুতি দিলেও সংবাদ মাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে তেমন অগ্রগতি হয়নি। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি দিতে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার করতে এবং সংবাদ মাধ্যম কর্মীদের হিংসামূলক ঘটনা ও ভয় দেখানোর হাত থেকে রক্ষা করার আহ্বান জানান। বাংলাদেশে হাম সংক্রমণ তীব্র আকার ধারণ করেছে। বুধবার সকাল 8টা পর্যন্ত আরও 7টি শিশুর মৃত্যুর খবর মিলেছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে 601-এ দাঁড়িয়েছে। হাম সন্দেহে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা 511-তে পৌঁছেছে। অন্যদিকে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 90। বাংলাদেশের স্বাস্থ্য মহানির্দেশালয় DGHS জানিয়েছে, একই সময় 1,210 জন নতুন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। 55 জনের দেহে সংক্রমণ নিশ্চিত হয়েছে। মার্চের মাঝামাঝি সময়ে প্রাদুর্ভাব তীব্র হওয়ার পর থেকে বাংলাদেশে বুধবার পর্যন্ত 74,572 জন সন্দেহভাজন রোগী এবং 9,191 জন নিশ্চিত হাম আক্রান্ত শনাক্ত হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, 15 মার্চ থেকে বুধবার 60,000-এরও বেশি সন্দেহভাজন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 55,942 জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
জনস্বাস্থ্য

0: বিশেষজ্ঞ ডাক্তার এম মুস্তাক হুসাইন রোগীদের দ্রুত আলাদা রাখার ব্যবস্থা করা, সময় মতো অক্সিজেন সহায়তা এবং উন্নত মানের পুষ্টি পরিচর্যার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি আরও উদ্বেগ প্রকাশ করে বলেছেন, দুমাস ধরে টিকাদান কর্মসূচি চলা সত্ত্বেও সংক্রমণের হার তেমন কমেনি। বাড়ি বাড়ি গিয়ে শিশুদের টিকাদান অভিযানের আহ্বান জানিয়েছেন তিনি। টিকাদান কার্যক্রমে অধিক বিলম্ব এই রোগের দ্রুত বিস্তারের নেপথ্যে অন্যতম কারণ বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন। ঢাকার চিঠি শেষ হল। এটি পাঠিয়েছেন প্রসার ভারতীর বিশেষ সংবাদদাতা নভেল সাং পারমার।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitrweebandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com maitrweebandhu maitribandhu23@gmail.com।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সন্ধ্যা 5:28 এবং বাংলাদেশ সময় সন্ধ্যা 5:35। শুরু হচ্ছে আজ সন্ধ্যায়।

আজকের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। শুরু দিয়ে জানিয়ে দেব আজকের অনুষ্ঠানে কী কী থাকছে আপনার জন্য। 1903 সালের আজকের দিনে হীরালাল সেন প্রথম আলিবাবা ও চল্লিশ জন নাটক থিয়েটারের চলচ্চিত্রায়ন করেন। আবার জানাই, 1903 সালের আজকের দিনে অর্থাৎ 6 জুন হীরালাল সেন প্রথম আলিবাবা ও চল্লিশ জন নামক থিয়েটারের চলচ্চিত্রায়ন করেন, সে কথা বলবো আজকের অনুষ্ঠানে। পাশাপাশি থাকছে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কথা, যিনি 1879 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। বিশিষ্ট ঔপন্যাসিক নিহার রঞ্জন গুপ্ত 1911 সালের 6 জুন অর্থাৎ আজকের দিনেই জন্মগ্রহণ করেন, সে কথাও থাকবে আজকের অনুষ্ঠানে। জার্মান পদার্থবিজ্ঞানী এবং উদ্ভাবক কার্ল ফুলনাল ব্রাউন 1850 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। এই অনুষ্ঠান তার কথাও শোনাবে আপনাকে। পাশাপাশি রাশিয়ান সাহিত্যের জনক হিসাবে সমাদৃত আলেকজান্ডার ফুসকিন 1799 সালের 6 জুন অর্থাৎ আজকের দিনে জন্মগ্রহণ করেন, সে কথাও থাকবে আজকের অনুষ্ঠানে। এই সমস্ত বিষয়ে আলোচনা করার পাশাপাশি আজ সন্ধ্যায় অনুষ্ঠানে আরও থাকছে লাইফস্টাইল, বেড়ানোর ঠিকানার পাশাপাশি আজকের আবহাওয়ার খবর, থাকছে আজকের দিনটা কেন গুরুত্বপূর্ণ আরও একবার সে কথা মনে করিয়ে দেব, এবং সবশেষে বলবো খেলার খবর। এখন বরং চলুন আজকের অনুষ্ঠানের শুরুটা হোক গানে গানে। সুবীর সেনের কণ্ঠে এটি আধুনিক গান আজকের অনুষ্ঠানের প্রথম নিবেদন।

টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন আজ সন্ধ্যায়। আজ সন্ধ্যায় অনুষ্ঠানে এখন এইরকম একটা নস্টালজিক মুহূর্তে আমরা শুনব বিশিষ্ট বাঙালি চিত্রগ্রাহক তথা চলচ্চিত্র নির্মাতা হীরালাল সেনের কথা। সে কথাই বলছি আপনাকে। ক্লাসিক থিয়েটারে নির্মিত ওই নামের থিয়েটার, এরকম একটা ভিত্তি করে নির্মিত হয় তার প্রথম পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র আলিবাবা ও চল্লিশ চোর। সালটা কিন্তু 1903। ভারতের সর্বপ্রথম বিজ্ঞাপন বিষয়ক চলচ্চিত্র নির্মাতা হিসাবেও তাকে গণ্য করা হতো। ভারতীয় চলচ্চিত্রে হীরালাল সেনের অবদান অপরিসীম।

মিডিয়াম করেছেন আকাশবাণী মৈত্রী। শুনছেন আজ সন্ধ্যায়, এখন বলবো বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কথা। 1879 সালের 6ই জুন অর্থাৎ আজকের দিনে হুগলি জেলার চন্দননগরে তিনি জন্মগ্রহণ করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদান অপরিসীম। 1907 সালে আলিপুর ষড়যন্ত্র মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং যাবজ্জীবন কারাদণ্ড হয়। দীর্ঘ 12 বছরের কারাবরণের কাহিনী লিখেন নির্বাসিতের আত্মকথা নামক বইটির মাধ্যমে। তার রচিত অন্যান্য বিখ্যাত গ্রন্থগুলি হল ধর্ম ও কর্ম, স্বাধীন মানুষ, ভবঘুরের চিঠি ইত্যাদি। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনি ছিলেন এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব।

আপনি শুনছেন আজ সন্ধ্যায়। আজ সন্ধ্যায় অনুষ্ঠানে এখন বলবো বিশিষ্ট সাহিত্যিক নিহার রঞ্জন গুপ্তর কথা, যিনি 1911 সালের 6 জুন অর্থাৎ আজকের দিনেই বর্তমান বাংলাদেশের নড়াইলে জন্মগ্রহণ করেন। বিখ্যাত গোয়েন্দা চরিত্র কিরীটি রায়ের স্রষ্টা হিসাবে তিনি বিখ্যাত ছিলেন। একজন বিশিষ্ট চিকিৎসক হিসাবে তিনি ছিলেন সমাদৃত। তার উল্লেখযোগ্য রচনা গ্রন্থগুলির মধ্যে বেশ কয়েকটি নাম বলব। কিরীটি অমনিবাস, কালো ভ্রমর, উত্তর ফাল্গুনি, লালু ফুলু, রাতের রজনীগন্ধা,

মৈত্রী প্রসাদ তরঙ্গের শুনছেন আজ সন্ধ্যায়। এখন বলবো বিশিষ্ট জার্মান পদার্থবিজ্ঞানী এবং উদ্ভাবক কার্ল ফার্ডিনান্ড ব্রাউনের কথা, যিনি 1850 সালের 6 জুন অর্থাৎ আজকের দিনেই জন্মগ্রহণ করেন। ১৯০৯ সালে গুলি এলমো মার্কিনির সঙ্গে যৌথভাবে পদার্থবিজ্ঞানে তিনি নোবেল পুরস্কার লাভ করেন।

বেতার যোগাযোগ প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এখন এমন একজন মানুষের কথা বলবো যাকে আধুনিক রুশ সাহিত্যের জনক হিসাবে মান্যতা দেওয়া হয়। তার নাম আলেকজান্ডার পুশকিন। রোম্যান্টিক কবি, ঔপন্যাসিক ও নাট্যকার হিসেবে তিনি ছিলেন বিখ্যাত। সূক্ষ্ম ভাষা স্তরে সাজিয়ে তিনি রাশিয়ান সাহিত্যকে সমৃদ্ধশালী করে তোলেন।

0: একজন মানুষের প্রতিদিনের জীবনযাপন হওয়া উচিত এমনই, যা অবশ্যই স্বাস্থ্যকর এবং সুষ্ঠু ভাবনা চিন্তা সমৃদ্ধ। যেহেতু প্রচণ্ড গরম, তাই পর্যাপ্ত জল পান কিন্তু আবশ্যক। প্রয়োজন ছাড়া রোদকে এড়িয়ে চলা দরকার। শরীর সুস্থ রাখার জন্য অবশ্যই 7 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন। তাজা ফলমূল, শাকসবজি এবং পুষ্টিকর আহার অতি আবশ্যক। সুস্থ মানসিকতা সম্পন্ন মানুষের সঙ্গে মেলামেশা করা প্রয়োজন এবং অবশ্যই ভালো সুস্থ লাইফস্টাইলের অঙ্গ হিসাবে তেল বর্জিত ও ফাইবারযুক্ত খাবার বেছে নেওয়া উচিত। এর ফলে সারাদিনের ক্লান্তি দূর হয় এবং রাতেও ঘুম ভালো হয়। এক্ষেত্রে সিদ্ধ ছোলার সঙ্গে টমেটো এবং গাজর ও শসা দিয়ে একটা সালাদ প্রোটিন তৈরি করে নিতে পারেন। সালাদরা প্রোটিন এবং ফাইবারের চমৎকার উৎস, যা অনেকক্ষণ পেট ভরিয়ে রাখতে আপনাকে সাহায্য করবে। গাজর, ব্রোকলি বা বিনস দিয়ে একটা সবজি স্যুপ, ভেজ স্যুপ অবশ্যই হজমে সহায়তা করে। সবজি দিয়ে তৈরি ওটস বা সিদ্ধ ডিমও পুষ্টির চাহিদা পূরণ করে।
1: শরীর খানা গড়ো, আগে শরীর গড়ো, নইলে পরে সব ভণ্ডুল আর যা কিছু করো। শরীর খানা গড়ো, আগে শরীর গড়ো, নইলে পরে সব ভণ্ডুল আর যা কিছু করো। ব্যাংকে টাকা বাড়ার সঙ্গে বাড়ে যদি ভুঁড়ি, আর চর্বি বাওয়ার বলদ হলে কিসের জারি জুড়ি। এই খক্ক খক্ক কাশো যদি বেদম হাতের টানে, আর দাওয়াই ঢালার পিপে হয়ে বাঁচার কি বা মানে। শরীর খানা গড়ো, আগে শরীর গড়ো, ফুলকে ফসল যা ফলাবে জমি তৈরি করো। শরীর খানা গড়ো, আগে শরীর গড়ো, নইলে পরে সব ভণ্ড।

0: ব্যাস ছিলেন যেন দিব্যি পাকা আমটি, ওসব মহাকাব্য লিখতে নইলে হতো খামটি। আর নারদ ঠাকুর ভরত মুনি ছিলেন না তো শুধু গুণী, হাতের পায়ের গুলকি ছিল মাপ যদি কেউ রাখত, জামা গোবর ভেপা চাকা হা হয়ে ঠিক থাকত। ফুলের ঘায়ে মূর্ছা গেলে কালিদাসের কাব্য, দুটি হাজার বছর ধরে থাকতো কি আর শ্রাব্য। কলম থেকেই বুঝি যে তার কবজি কেমন তর, তাই তো বলি শরীর গাড়ো আগে শরীর গাড়ো। স্যান্ড হব স্যান্ড হব এই প্রকাণ্ড বুকের ছাতি খানা, আর শ্যামাকান্ত হয়ে দেব বাঘের ডেরায় হানা। এই স্যামসন কি হার কি উনিশ কে যে উনিশ কে বাবি, আর বিশ্ব কিংবা পবন পুত্র কে কার চেয়ে বড়।
1: বোঝা কঠিন তবু বলি,
0: শরীর খানা গড়ো আগে শরীর গড়ো, নইলে পরে সব ভণ্ডুল আর যা কিছু করো। শরীর খানা গড়ো আগে শরীর গড়ো, নইলে পরে সব ভণ্ডুল আর যা কিছু করো।
2: যদিও প্রচণ্ড গরম, তবুও সারাদিন কর্মস্থলে থেকে পরিশ্রম করে আপনি যখন বাড়ি ফিরছেন এবং এরকম পুষ্টিকর খাবার খাচ্ছেন, সেই খাবার খেতে খেতে যদি প্ল্যান করেন অন্ততপক্ষে দু একদিনের জন্য কাছাকাছি কোথাও থেকে বেরিয়ে আসবেন, তাহলে আপনি পৌঁছে যেতে পারেন কলকাতা থেকে মাত্র 75 কিলোমিটার দূরে রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত কোলাঘাটে। শান্ত পরিবেশ এবং পিকনিকের জন্য অত্যন্ত আদর্শ জায়গা এটি। একদিনের ছুটি যদি ম্যানেজ করতে পারেন তাহলে পৌঁছে যেতে পারেন দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে অবস্থিত ঐতিহাসিক আভিজাত্যের ছোঁয়া সমৃদ্ধ বাওয়ালি রাজবাড়িতে। আপনি একদিনের ছুটি যদি ম্যানেজ করতে পারেন হুগলি জেলার ফরাসি উপনিবেশের স্মৃতি বিচলিত শহর চন্দননগর আপনি ভ্রমণ করতে পারেন। গঙ্গার ঘাট স্ট্যান্ড সর্বপতি শহরটি বেড়ানোর জন্য অত্যন্ত আদর্শ একটি জায়গা। কলকাতা থেকে মাত্র 70 কিলোমিটার দূরে উত্তর চব্বিশ পরগনার টাকি।

হ্যাঁ ঠিক শুনেছেন, ইছামতি নদীর তীরে অবস্থিত এবং এই ইছামতির নদীপাড়ের সৌন্দর্য, লাল কুঠিবাড়ি এবং পাশাপাশি বাংলাদেশ সীমান্ত দেখতে আপনার ভীষণ ভালো লাগবে। এরকম একটা আবহে যদি বেড়াতে যাওয়ার কথা ভাবেনি, তাহলে কিন্তু কাছাকাছির মধ্যে আপনি পৌঁছে যেতে পারেন হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে। আপনার একদিনের ভ্রমণের জন্য অত্যন্ত আদর্শ জায়গা এটা। এই বিশাল উদ্যানে রয়েছে শতবর্ষী সুবিশাল বটবৃক্ষ এবং দুর্লভ গাছপালার সংগ্রহ। পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ি এবং তমলুকের বর্গভীমা মন্দির একদিনের ভ্রমণের জন্য অত্যন্ত আদর্শ একটি জায়গা।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন আজ সন্ধ্যায়। এখন বলবো আজকের দিনটা কেন গুরুত্বপূর্ণ। 1903 সালের আজকের দিনে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা হীরালাল সেন প্রথম আলিবাবা ও 40 জন নামে থিয়েটার চলচ্চিত্র আয়ত্ত করেন। আবারও বলছি, 1903 সালের আজকের দিনে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা হীরালাল সেন প্রথম আলিবাবা ও 40 জন নামে থিয়েটার চলচ্চিত্রায়িত করেন। আধুনিক রাশিয়ান সাহিত্যের জনক হিসেবে পরিচিত আলেকজান্ডার পুস্কিন 1799 সালের 6 জুন অর্থাৎ আজকের দিনেই জন্মগ্রহণ করেন। জার্মান পদার্থবিজ্ঞানী ও উদ্ভাবক কার্ল ফার্ডিনান্ড

ব্রাউন 1850 সালে 6ই জুন জন্মগ্রহণ করেন। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1879 সালে 6ই জুন জন্মগ্রহণ করেন। বিশিষ্ট উপন্যাসিক ও চিকিৎসক নিহার রঞ্জন গুপ্ত 1911 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন।

0: ফিরে আসছি বিরতির পর, শুনতে থাকুন নাচ সন্ধ্যায়।
1: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
2: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
3: তাপ আটকাতে বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন। বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না। সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য।
4: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।
5: ওটিপি অন্যকে জানাবেন না। যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারেই।

0: ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
1: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান, ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
2: রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক রাস্তার দুদিকের খোঁজ রাখতে।
3: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
4: ফিরে এলাম বিরতির পর, এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে সাধারণত মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 35 ডিগ্রি এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 98%, সর্বনিম্ন 69%। আজ রাত 8:30 এই সময়সীমার মধ্যে বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য আজ কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার খবর। আজ সন্ধ্যা অনুষ্ঠানে এখন বলবো খেলার খবর। খেলার খবরের সব থেকে বড় আকর্ষণ, পুরুষ টি-20 দলে শ্রেয়াস আইয়ার আরও অধিনায়ক হিসেবে অন্তর্ভুক্তি হয়েছেন শ্রেয়াস আইয়ার। আবারও জানিয়ে দিই, সূর্যকুমার যাদবের পরিবর্তে শ্রেয়াস আইয়ার হয়েছেন পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক। এবং মুলতানে মুলানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্টের দাপুটে ব্যাটিং এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের কথা বলব। শ্রেয়াস আইয়ারের সঙ্গে 15 বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে প্রথমবারের জন্য জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে। এবং আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় দল শক্তিশালী অবস্থানে রয়েছে। প্রথম দিনের মধ্যাহ্নভোজ এবং চা বিরতির পর রাহুল আউট না হয়ে নিয়ে ক্রিকেট মোড়ে বিতর্ক রয়েছে আম্পায়ার এবং আফগান দল রিভিউ না নেয় আউট হয়েও ক্রিজে রেখে যান কেএল রাহুল। নরওয়েতে প্রথম ভারতীয় হিসাবে ইতিহাস করেছেন প্রজ্ঞানন্দ, হাড্ডাহাড্ডি লড়াইয়ে কাইমারকে হারিয়ে তিনি নরওয়ে দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। হকিতে ভারতের মহিলাদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে ভারতকে ব্রোঞ্জ পদক জিতিয়েছে দল, এবং সেক্ষেত্রে তারা দক্ষিণ কোরিয়াকে 3-0 গোলে পর্যদস্ত করেছে। সময় বলছে আজকের মতো আজ সন্ধ্যায় অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে আমাদের। আজ সন্ধ্যায় অনুষ্ঠানে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অরিজিৎ গঙ্গোপাধ্যায়। ভালো থাকুন, ভালো রাখুন সকলকে। শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সাম্যবাক্য।

এপার বাংলা ওপার বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্রীড়াঙ্গন। শুরুতেই প্রতিদিনের মতো খেলাধুলোর বিশেষ বিশেষ খবরাখবর। চণ্ডীগড়ে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে টসে জিতে ভারত ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত 85 ওভারে প্রথম দিন 3 উইকেট হারিয়ে 368 রান সংগ্রহ করেছে। কেএল রাহুল অনবদ্য সেঞ্চুরি করেছেন।

0: কেএল রাহুল ছাড়াও সেঞ্চুরি করেছেন শুভমান গিল, অধিনায়ক 143 বলে 103 রানের অসাধারণ ইনিংস খেলেছেন, 70 বলে 50 রানে অপরাজিত রয়েছেন ঋষভ পন্থ। আজ গোয়ার মারগাঁওয়ে সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে ভারতের মেয়েরা। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 6:30। লর্ডসে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে, বৃষ্টির জন্য খেলা সাময়িক বন্ধ রয়েছে। ইংল্যান্ড প্রথম ইনিংসে 140-226, নিউজিল্যান্ড প্রথম ইনিংসে 113 এবং দ্বিতীয় ইনিংসে 254 রানের জন্য জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে 3 উইকেটে 37। ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠলেন জার্মানির তারকা আলেকজান্ডার জেরেভ। আগামী রবিবার ফাইনালে ইটালির ফ্লাভিও কভোলির মুখোমুখি হবেন জেরেভ। মহিলাদের সিঙ্গলস ফাইনালে আর কিছুক্ষণ পরেই পোল্যান্ডের মায়া চ্যালেঞ্জকা মুখোমুখি হবে রাশিয়ার মীরা অ্যান্ড্রিভোর। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 6:30। টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের নতুন অধিনায়ক নির্বাচিত হলেন শ্রেয়াস আয়ার। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরের জন্য টি টোয়েন্টি দল ঘোষণা করল বিসিসিআই। দেশের হয়ে অভিষেকে সচিনের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি বেসরকারি টেস্টের দল ঘোষণা বিসিসিআইয়ের। 15 জনের ভারত এ দলের নেতৃত্ব দেবেন ধ্রুব জুড়েল, গুরুত্ব তরুণ ক্রিকেটারদের। জল্পনার অবসান, বিশ্বকাপ শুরুর 5 দিন আগে ইরানকে ভিসা মঞ্জুর করল আমেরিকা। হোয়াইট হাউসের এক আধিকারিক জানিয়েছেন ইরান দলের সকল সদস্যের ভিসা অনুমোদিত হয়েছে। বেঙ্গল মহিলা টি টোয়েন্টি লিগে আজ নোভাস পুরুলিয়া রয়্যালস 6 রানে লাক্স স্যাম কলকাতা টাইগার্সকে হারিয়ে দিয়েছে। খেলা মীমাংসা হয়েছে ডাকওয়ার্থ এবং লুইস পদ্ধতিতে। নরওয়ে দাওয়াতে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের আর প্রজ্ঞানন্দ। শুনলেন খেলাধুলোর বিশেষ বিশেষ খবরাখবর। এক নজরে চলে আসি খেলাধুলোর বিস্তারিত খবরাখবরে।
1: আতশ কাঁচের তলায়
0: চলছে ফরাসি ওপেন। চাপমুক্ত মীরার সামনে বিশেষ অস্ত্র নিয়ে মায়া। আর কিছুক্ষণ পরেই ফরাসি ওপেনের মহিলাদের সিঙ্গলসে মুখোমুখি হবেন পোল্যান্ডের মায়া চ্যালেঞ্জকা এবং রাশিয়ার মীরা অ্যান্ড্রিভা। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 6:30। ফরাসি ওপেনের ফাইনালে নামার 24 ঘন্টা আগে নিশ্চিতভাবেই 1 বছর আগের ঘটনা মনে করেছিল রুশ তরুণী মীরা অ্যান্ড্রিভা। কি মনে করছিলেন তিনি? শেষ 8-এ তুলনামূলক সহজ প্রতিপক্ষ লোয়েস বসয়ের বিরুদ্ধে স্নায়ুর চাপ ধরে রাখতে না পেরে স্ট্রেট সেটে হারতে হয়েছিল মীরাকে। এমনকি রাগে হতাশায় গ্যালারিতে বল ছুঁড়ে মারার সতর্কবার্তাও পেয়েছিলেন তিনি।

চলতি বছরে কিন্তু এক সম্পূর্ণ মিরাকে দেখা যাচ্ছে ইউক্রেনের মার্তা কাস্টিউকে হারানোর পরে। তিনি বলেছেন, এখনও বড় ম্যাচে নামলে আমার স্নায়ুর চাপ শুরু হয়, আগে মনে হতো প্রতিপক্ষ সার্ভিস ব্রেক করা মানেই পৃথিবী শেষ হয়ে যাওয়া। আরও বেশি আগ্রাসী হয়ে প্রতিপক্ষকে চাপে ধরে রাখার চেষ্টা করি। এই মানসিক পরিবর্তনই সবচেয়ে বড় অস্ত্র হতে চলেছে অ্যান্ড্রিভর। অন্যদিকে মায়া বলছেন, শারীরিকভাবে খুব আগ্রাসী খেলতে পারি না, তাই নিজের জন্য একেবারে আলাদা ধরনের অস্ত্র তৈরি করতে হয়েছে। এই পদ্ধতিটাই শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে আমাকে বিশেষ সাহায্য করছে, তাই নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় ফরাসি কে জিতবেন শেষ পর্যন্ত আমাদের দৃষ্টি থাকবে পোল্যান্ডের মায়া চ্যালেঞ্জকা এবং রাশিয়ার মিরা অ্যান্ড্রিভর এই খেলার দিকে। এদিকে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠলেন আলেকজান্ডার জেরেভ, আগামীকাল রয়েছে সেই বিখ্যাত সিঙ্গলস ফাইনাল। তিনবার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠেও স্বপ্ন পূরণ হয়নি আলেকজান্ডার জেরেভের। জার্মানির তারকার অধরাই থেকে গিয়েছে গ্র্যান্ড স্ল্যাম ট্রফি। 2020 যুক্তরাষ্ট্র ওপেন, 2025 অস্ট্রেলীয় ওপেনের পাশাপাশি 2024 ফরাসি ওপেনেও ফাইনালে উঠেছিলেন তিনি, কিন্তু সেবার 5 সেটে কার্লোস অ্যালকারাজ তাঁকে হারিয়েছিলেন। আগামীকাল আবার তার সামনে গ্র্যান্ড স্ল্যাম জেতার সুযোগ। গতকাল ফরাসি ওপেনের সেমিফাইনালে 4 সেটে চেক প্রজাতন্ত্রের ইয়াকুব মেনসিককে হারিয়ে আরও একবার খেতাবের সামনে তিনি 7-5, 6-2, 3-6 এবং 6-3 ফলাফলে তিনি হারালেন। জয়ের পর জার্মান তারকা দ্বিতীয় বাছাই তিনি বললেন, গত 2 সপ্তাহ ইয়াকুব যেরকম খেলেছে তার জবাব নেই, কয়েকজন দুরন্ত খেলোয়াড়কেও হারিয়েছি, জানতাম আমাকে কঠিন পরীক্ষার মুখে ও ফেলে দেবে। তিনি যোগ করেন, তবে আমি সেই পরীক্ষায় সফল হয়েছি, তাই খুব খুশি। তার মাথায় কি চলছিল ম্যাচটা খেলার সময় প্রশ্ন করলে জেরেভ মজা করে বলেন, আমার মাথায় কিছুই সেরকম ছিল না, সত্যি বলছি আমরা অ্যাথলেট, আমাদের মাথায় কিছুই চলে না, আমরা বোকা। আগামীকাল ইতিহাস গড়ার হাতছানি জেরেভের সামনে। যদি তিনি জিততে পারেন তাহলে 1991 সালে মিখায়েল স্টিক এর ওয়েমব্লডন জয়ের পরে প্রথম জার্মান খেলোয়াড় হিসাবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্ব গড়বেন জেরেভ।

আবারও চলে আসি ভারত এবং আফগানিস্তান টেস্টের খবরে। চণ্ডীগড়ে চলছে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে ভারত প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে দিনের শেষে 85 ওভারে 3 উইকেট হারিয়ে 368 রান সংগ্রহ করেছে টিম ইন্ডিয়া। যশস্বী জয়সওয়াল 32 বলে 24 রানে প্যাভিলিয়নে ফিরে গেলেও কেএল রাহুল অনবদ্য সেঞ্চুরি করেন। 165 বলে 100 রান করেন কেএল রাহুল, অবশেষে ফিরে যান ক্রিজে। এস সুদর্শন করেছেন 81 রান, 104 বল খেলেছেন তিনি। আর বর্তমানে ক্রিজে রয়েছেন অধিনায়ক শুভমান গিল এবং উইকেট রক্ষক ঋষভ পন্থ। শুভমান গিল 143 বলে 103 রানে অপরাজিত আছেন। অপরাজিত আছেন উইকেট কিপার ঋষভ পন্থ, 70 বলে 50 রান করে তিনি ক্রিজে রয়েছেন। 3টি উইকেটের পতন ঘটেছে ভারতের। সালিম পেয়েছেন 2টি উইকেট, 13 ওভার দিয়ে 67 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন তিনি, আরেকটি নিয়েছেন রহমান। 15 ওভারে 61 রান দিয়ে 1টি উইকেট দখল করেছেন তিনি, আর কোনো বোলারই এখনও পর্যন্ত সফল হননি। ভারতের 3টি উইকেটের পতন ঘটেছে প্রথম দিনের শেষে। 85 ওভারে 3 উইকেট হারিয়ে 368 ভারত।

ভারত আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরের জন্য টি টোয়েন্টি দল ঘোষণা করল। বিসিসিআই টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের নতুন অধিনায়ক নির্বাচিত হলেন শ্রেয়াস আয়ার। দেশের হয়ে অভিষেকে সচিনের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী। ভারতীয় ক্রিকেটে সূর্যকুমার যাদবের যুগ শেষ হয়ে গেল। জল্পনা মতোই টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ককে দল থেকে ছেঁটে ফেললেন।

অজিত আগরকররা। ভারতের টি টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হলেন শ্রেয়াস আয়ার। আজ আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরের জন্য টি টোয়েন্টি দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বেছে নেওয়া হল আগামী এশিয়ান গেমসের দলও। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল সূর্যকুমারের পরিবর্তে শ্রেয়াসকে টি টোয়েন্টি দলের অধিনায়ক করা হবে। আইপিএলে অধিনায়ক হিসাবে সাফল্যই শ্রেয়াসকে এগিয়ে রেখেছিল নেতৃত্বের দৌড়ে, তাকেই নতুন অধিনায়ক করা হল। টি টোয়েন্টি বিশ্বকাপের পরও ভারতের টি টোয়েন্টি দলে জায়গা হল না শুভমান গিলের। আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান করেও দলে ফিরতে পারলেন না শুভমান। তিনটি দলের কোনোটিতেই রাখা হয়নি ভারতীয় টেস্ট এবং একদিনের দলের অধিনায়ককে।

তবে সব থেকে যেটা বিস্ময়ের, 15 বছরের বৈভব সূর্যবংশী। প্রথমবার ভারতীয় দলে সুযোগ পেলেন 15 বছরের এই ক্রিকেটার। আইপিএলে কমলা টুপি জেতার পরেই বৈভবকে নিয়ে আলোচনায় শুরু হয়ে গিয়েছিল। একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ বৈভবকে ভারতীয় দলে নেওয়ার দাবি তোলেন। শেষ পর্যন্ত আজ ঘোষিত 3টে দলেই রাখা হয়েছে তাকে। দেশের হয়ে মাঠে নামলেই বৈভব ভেঙে দেবে সচিন তেন্ডুলকারের রেকর্ড। সচিন 16 বছর 205 দিন বয়সে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ক্রিকেট খেলেন, আর আজ বৈভবের বয়স 15 বছর 71 দিন। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরের জন্য যে দল ঘোষণা করল বিসিসিআই, সেখানে অধিনায়ক নির্বাচিত হলেন শ্রেয়াস আয়ার, সহ অধিনায়ক তিলক ভার্মা। এছাড়াও রয়েছেন রবি বিষ্ণই, অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন, অক্সর প্যাটেল, হর্ষিত রানা, ঈশান কিষান, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব এবং বৈভব সূর্যবংশী। এছাড়া এশিয়ান গেমসের দলও নির্বাচন করেছেন অধিনায়ক শ্রেয়াস আয়ার, সহ অধিনায়ক তিলক ভার্মা, রবি বিষ্ণই, অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি, জসপ্রীত বুমরা, সঞ্জু স্যামসন উইকেটরক্ষক, এছাড়াও ঈশান কিষান উইকেটরক্ষক হিসেবে থাকছেন অক্সর প্যাটেল, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্তী এবং বৈভব সূর্যবংশী।

চলে আসি ক্রিকেট থেকে ফুটবলের খবরে। ষষ্ঠ সাপ জয় লক্ষ্য ভারতের। ভারতীয় মহিলা ফুটবল দলের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে ষষ্ঠবার চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষায় অবসান কি আজ হবে নাকি আজ অর্থাৎ শনিবার গোয়ার মারগামে ট্রফি জয়ের হ্যাট্রিক করবে বাংলাদেশ। 2019 সালে কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে শেষবার ট্রফি জিতেছিল ভারত, শেষ দুবারই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

এবার একই গ্রুপে ছিল দুই দেশ। 3-0 গোলে বাংলাদেশকে হারিয়েছিল ভারত। ফাইনালের আগে ভারতীয় দলের কোচ ক্রিসপিন ছেত্রী যদিও বলেছেন, গ্রুপ পর্বের ম্যাচের সঙ্গে এই দ্বৈরথের তুলনা করতে চাই না, এইবার লড়াই সম্পূর্ণ আলাদা। বাংলাদেশ আমাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল, আমাদের কাছেও অবশ্য ওদের সমস্ত তথ্য রয়েছে। ফাইনালে কঠিন লড়াই হলেও চ্যাম্পিয়ন হওয়া ছাড়া অন্য কিছু ভাবছি না। সাব ফাইনালে ভারত বনাম বাংলাদেশ, আর কিছুক্ষণ পরেই সন্ধে 6:30 গোয়ার মারকাওয়ে।

0: মৈত্রী ক্রীড়াঙ্গন শুনছেন। আমরা চলে যাব এখন স্টুডিওর বাইরে। স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা একটি অনুষ্ঠান বেঙ্গল টি টোয়েন্টি লিগ, আর তাই নিয়েই শুনবেন একটি বেতার প্রতিবেদন।
1: শুরু হয়ে গেল বেঙ্গল টি টোয়েন্টি লিগের তৃতীয় বর্ষ। এবার বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের নাম পরিবর্তন হয়ে বেঙ্গল টি টোয়েন্টি লিগ হয়েছে। 5 থেকে 21 জুন পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। মোট 8টি দল পুরুষ এবং মহিলাদের। পুরুষদের ম্যাচগুলো হবে ইডেন গার্ডেন্সে, অন্যদিকে মহিলারা খেলবেন সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। তবে পুরুষ এবং মহিলাদের ফাইনাল ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। এবার উদ্বোধনে কোনো বাড়তি চমক ছিল না। আগের বছর বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে দিয়েছিলেন সুনীতি চৌহান, কিন্তু এবার মুম্বাইয়ের কোনো শিল্পী আসেননি, ছিল না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। বলা যেতে পারে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমেই ঢাকে কাঠি পড়ল বেঙ্গল টি টোয়েন্টি লিগের। উদ্বোধনী অনুষ্ঠানে ছেলে এবং মেয়েদের মিলিয়ে 16 দলের অধিনায়ক মঞ্চে উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সহ সংস্থার অন্য কর্তারা। ট্রফি নিয়ে গেলেন গত বছর ছেলে এবং মেয়েদের বিজয়ী দলের অধিনায়করা, তাদের সঙ্গে ছিলেন ঝুলন গোস্বামী। এবারের আইপিএল এ সেরা মাঠের পুরস্কার পেয়েছে ইডেন গার্ডেন্স। আহমেদাবাদের সিএবির কোষাধ্যক্ষ সঞ্জয় দাসের হাতে চেক তুলে দেওয়া হয়েছিল। বেঙ্গল টি টোয়েন্টি লিগের উদ্বোধনী মঞ্চে সেই চেক আবার তুলে দেওয়া হলো ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় এবং মাঠ কর্মীদের হাতে। এখন শুনবো সিএবির পর্যবেক্ষক কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মল্লিক কি বললেন।
2: প্রকৃতি যদি বাদ না সাজে তাহলে কিন্তু গতবারের মতো এবারও আমি আশাবাদী। আর এখন আমাদের বর্তমান যিনি সভাপতি আছেন সৌরভ গাঙ্গুলী মশাই, তিনি সব রকমভাবে চেষ্টা করছেন যাতে এটাকে আরও আকর্ষণীয় করা যায়। নট অনলি ছেলেদের, তার সঙ্গে মেয়েরাও যাতে এগিয়ে আসে। বাংলা ক্রিকেট লাস্ট ইয়ারে কোনো ট্রফি আসেনি, এবছর যাতে বাংলা অনেক ট্রফি পেতে পারে। প্রতিভারা এখান থেকে তাদের ডাকা স্কোপ পাচ্ছে, যে স্কোপটা আগে আজ থেকে 5 বছর 7 বছর 10 বছর আমরা আশাই করতে পারতাম না। এত স্কোপ, এত সুযোগ, সেই সুযোগটাকে কাজে লাগানোটা কিন্তু প্লেয়ারদের কথা। আমি চাই যে আজকে প্লেয়ারও সেই জায়গাটা বুঝতে পারবে যে বাংলা ক্রিকেটকে তাদেরও দেবার আছে, আজকে বাংলার সম্মানকে তাদেরও তুলে নিতে হবে। তো যে সুযোগটা পাচ্ছে সেই সুযোগটা অবশ্যই আমার মনে হয় তারা কাজে লাগাবে। টিমগুলো তো মোটামুটি সবাই ব্যালেন্স হয়েছে, আর টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ, এই ম্যাচটা হচ্ছে এনিবডিস ম্যাচ। ওই যে একটু আগে বলছিলাম যে ম্যাচ সিচুয়েশন অনুযায়ী খেলা, কী বল করবো, কী ব্যাট করবো, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আমিও যদি কম ক্রিকেট খেলেছি কিন্তু এই প্রসারণ থাকতে থাকতে মাঠে মাঠে ঘুরতে ঘুরতে এইটা আমার মনে হয়েছে যে গেম রেটিং যে ডেভেলপ করতে পারবে সে কিন্তু শেষ হাসি হাসবে।
1: সিএবির আম্পায়ার কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ও টুর্নামেন্টের সাফল্য কামনা করেছেন।
3: হ্যাঁ, এটা খুব আকর্ষণীয় লিগ, গত 2 বছর হয়েছে খুব আকর্ষণীয়, এবং বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ থেকেও ভালো ভালো প্লেয়ার আস্তে আস্তে উঠে আসছে। আসল ব্যাপার খেলার জায়গা, টুর্নামেন্ট যদি বেশি হয় অটোমেটিক্যালি সেখান থেকে খেলোয়াড় উঠে আসে। এইটা এখন সমস্ত জায়গাতেই তামিলনাড়ু প্রিমিয়ার লিগ থেকে বরুণ চক্রবর্তীদের মতো খেলোয়াড় উঠে এসছে। আমাদের এখান থেকে অভিষেক পোরেল আপাতত আছে, আকাশদীপ আছে, মুকেশ কুমার আছে, সামি ওবছর খেলবে, অভিমন্যু ঈশ্বরন আছে, সুদীপ চ্যাটার্জি আছে, ঋত্বিক চ্যাটার্জি আছে, এরা একটুখানি সিনিয়র। কিন্তু আমরা তরুণ প্রতিভা যারা গত বছর ভালো পারফর্ম করেছে, এবছর আরও কিছু তরুণ নব্য মুখ ঢুকেছে, আশা করছি তারাও

0: টুর্নামেন্টটা খেলে এনজয় করবে এবং ভালো ক্রিকেট খেলবে, যাতে আগামী দিনে সাদা বলে বেঙ্গল ভালো পারফর্ম করতে পারে। এই সাদা বলে গত বছরও খারাপ পারফরমেন্স করেনি, প্রত্যেক বছরই কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল খেলছে, কিন্তু ওই যেটা বললাম আর কি, ইস্টার্ন বার্সের জন্য চ্যাম্পিয়ন হতে পারছে না। তো আশা করি এবছর বেঙ্গল প্রো লিগ আরও আকর্ষণীয় হবে।
1: দলগুলোকে কিরকম বিশ্লেষণ করবে?
0: দলগুলোর মধ্যে মোটামুটি সবই ব্যালান্স টিম হয়েছে, এবার ওপেন অপশন হয়েছিল, তার জন্য সব টিমই নিজেদের মতন করে টিম গুছিয়ে নিতে পেরেছে। অনেক টিমই প্রায় 6 থেকে 7টা করে জুনিয়র ক্রিকেটার নিয়েছে, যারা কলকাতার ক্লাব ক্রিকেটে ভালো খেলেছে বা স্টেট লেভেলে ভালো খেলেছে, সেই সব খেলোয়াড়। আবার অনেক নতুন ছেলে ঢুকেছে, সেই সব খেলোয়াড় এবার পারফরমেন্স করার সুযোগ পাবে, এবং এই যে সুযোগটা পাবে এই সুযোগটা তাদের কাজে লাগাতে হবে। কাজে লাগালেই আগামী দিন বাংলার ক্রিকেট যেমন উচ্চাসনে যাবে, সেমনি এই সব যুবা খেলোয়াড় যারা আগামী দিনে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করতে পারবে।
2: সবাইস্কো মালদা দলের মহিলা ক্রিকেটার শাইকা ইশাখেনজিদের প্রমাণ করতে মরিয়া।
3: প্রিপেয়ার আছি, আমাদের টিম নিয়ে আমরা খুব খুশি আছি, টিম খুব ভালো সেট আছে, তো আমরা চেষ্টা করবো এই টুর্নামেন্টটা ভালোভাবে শুরু করার, আর অবভিয়াসলি শেষ করার চেষ্টা করবো ভালোভাবে।
4: ছোটবেলা থেকে দুটো ম্যাচে মাঠে আমরা খেলেছি, দেখা যায় তো যেহেতু এরকম মাঠ না যে আমরা ইডেন থেকে কম্পেয়ার করবো, বাট অ্যাট দ্য সেম টাইম যেহেতু ইজ আ ভেরি গুড গ্রাউন্ড, সো বাস যেখানে ম্যাচ করবে সেখানে খেলবো আমরা। এরকমও হয়েছে কি লাইক বঙ্গবাসী মাঠেও খেলেছি, তো মাঠ নিয়ে কথা না, কথা এটা হচ্ছে কি প্লেয়ার্স কীরকম খেলছে, তো আমরা খেলার উপরে ফোকাস করছি, মাঠ নিয়ে তো এখন কিছু চিন্তা ভাবনা করে লাভ নেই, মাঠ যেখানে খেলা করবে সেখানে খেলতেই হবে।
2: মালদা দলের আরেক ক্রিকেটার ভারতের হয়ে খেলা মুকেশ কুমার বললেন,
5: जैसे की राहुल प्रसाद इस साल उनका डेब्यू हुआ, रोहित और भी अच्छे प्लेयर्स हैं, तो काफी उम्मीद है इसमें।
2: নোভাস রয়্যালস পুরুলিয়া দলের সুদীপ ঘরামি ভালো পারফরমেন্স করার ব্যাপারে আশাবাদী। সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়।
6: স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান বেঙ্গল টি টোয়েন্টি লিগ নিয়ে শুনলেন একটি বেতার প্রতিবেদন। আবারও ফিরে আসি মৈত্রী ক্রীড়াঙ্গনে খেলাধুলোর অন্যান্য খবর নিয়ে। মৈত্রী ক্রীড়াঙ্গনে আজকের দিন, আজ 6ই জুন। 6ই জুন এই দিনটার সঙ্গে খেলাধুলোর দুনিয়ার বেশ কিছু ঘটনা জড়িয়ে রয়েছে। যেমন 1987 সালের ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলসের চ্যাম্পিয়ন হলেন জার্মানির স্টেফি গ্রাফ। মাত্র 17 বছর বয়সে তিনি হারালেন মার্টিনা নাভ্রাতিলোভাকে 6-4, 4-6, 8-6 এই ফলাফলে। 1991 টেস্ট ক্রিকেটে প্রথম অভিষেক হল গ্র্যাম হিকের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হেজিংলেতে প্রথম টেস্ট ম্যাচ খেললেন গ্র্যাম হিক। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট তারকা বলা যায় ব্রায়ান লারা ওয়ার্ল্ড ফার্স্ট ক্লাস রেকর্ড করলেন, 501 রান করলেন নট আউট থেকে, এবং একদিনে 390 রানের একটি ইনিংস খেলে রেকর্ড গড়লেন। বক্সারের হয়ে তিনি এই ম্যাচ খেলেছিলেন ডারহামের বিরুদ্ধে 1994-এর আজকেরই মতো এক 6ই

ஜூன், பிரையன் லாரா. 1999 ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসে জিতলেন অ্যান্ড্রে আগাসি এবং একমাত্র ফরাসি ওপেন জিতলেন তিনি। তিনি হারালেন মেদভেদেভকে 1-6, 2-6, 6-4, 6-3, 6-4 ফলাফলে, অর্থাৎ প্রথম দুই সেটে পিছিয়ে পড়েও পরের তিনটি সেট জিতে প্রথম ফরাসি ওপেন জিতলেন অ্যান্ড্রে আগাসি। ঘটনাবলীর পর চলে আসি জন্মদিনের কথায়। 1969 আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতের অলরাউন্ডার, ব্যাটসম্যান, বোলার সুনীল জোশী, যিনি 15টি টেস্ট ম্যাচ খেলেছেন, উইকেট নিয়েছেন 41টি, একটি অর্ধশতরান করেছেন। গাধাগে জন্মগ্রহণ করেন 1969 আজকেরই মতো এক 6ই জুন। 1956 আজকের দিনে জন্মগ্রহণ করেন টেনিস তারকা সুইডেনের বিয়ন বর্গ, যিনি পরপর ফরাসি ওপেন জিতেছেন 1974, 1975, 1978, 1979, 1980 এবং 1981 পরপর ফরাসি ওপেন জিতেছিলেন টেনিস তারকা সুইডেনের বিয়ন বর্গ। শুধু ফরাসি ওপেন লাইন ওয়েমলেডেনও 1976 এবং 1980 তিনি চ্যাম্পিয়ন হন। তিনি সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন 1956 আজকের মতো এক 6ই জুন। জানাই তাঁদের জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

0: আজকের দিন শেষ হলো, চলে আসি আবারও কিন্তু ফুটবল বিশ্বকাপের খবরে।
1: ফুটবলের মহাযজ্ঞ।

ফুটবল বিশ্বকাপ একেবারে দোরগোড়ায় এসে পৌঁছেছে, আর মাত্র পাঁচ দিন পরেই শুরু হয়ে যাবে ফুটবলের মহারণ, ফুটবল বিশ্বকাপ 2026। ফুটবল বিশ্বকাপ 2026 আমরা প্রতিদিনই আলোচনা করছি, মোট 12টি গ্রুপ রয়েছে, এবারই প্রথম 48টা দল নিয়ে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। আর আজ আমরা আলোচনা করব গ্রুপ জে কে নিয়ে, গ্রুপ জে, যে গ্রুপে রয়েছে আর্জেন্টিনার মতন দল যারা গতবার চ্যাম্পিয়ন হয়েছে, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, এছাড়াও রয়েছে আলজেরিয়া, রয়েছে অস্ট্রিয়া এবং প্রথম বিশ্বকাপ খেলা জর্ডন। গ্রুপ জেতে যে চারটি দল রয়েছে, প্রথমেই আমরা আর্জেন্টিনার কথা বলবো। কনমেবলের রাউন্ড রবিনে উইনার হিসেবে তারা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। আর্জেন্টিনার এটি 19তম বিশ্বকাপ। 2022 অর্থাৎ গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা, এছাড়া 1978 এবং 1986 ডিয়াগো মারাদোনার সেই আর্জেন্টিনা। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে 2 নম্বরে রয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার দলের দিকে আমরা যদি তাকাই, বেলার্ডি, ট্যাগলিয়াফিকো, মনচেইল, রোমেরো, এছাড়া ফরওয়ার্ডে মেসি, গঞ্জালেস, আলমুডা, অ্যালভারেজ সহ সকলের দিকেই আমাদের দৃষ্টি থাকবে। গতবার চ্যাম্পিয়ন লিওনেল মেসি কি আরও একবার চ্যাম্পিয়ন হতে পারবেন, দৃষ্টি থাকবে আমাদের সকলের, অর্থাৎ গ্রুপ জের প্রথম দল আর্জেন্টিনার দিকে। চলে যাব আলজেরিয়াতে। আলজেরিয়া সিএএফ গ্রুপ জির উইনার হিসাবে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছে বিশ্বকাপে। আলজেরিয়ার এটি 5ম বিশ্বকাপ। 2014 এর আগে শেষ বিশ্বকাপ খেলেছে তারা এবং তাদের সাফল্য 2014 রাউন্ড অফ 16 উঠেছিল আলজেরিয়া। ফরওয়ার্ড হিসাবে খেলছেন বেন বাউলি, বাউল বিনা, মৌসা এবং মেহওয়াজ, দৃষ্টি থাকবে এদের সকলের দিকে। চলে আসবো গ্রুপ জের তৃতীয় দল অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়া ওয়েফা গ্রুপ এইচ এর উইনার হিসাবে এবছর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এটি অস্ট্রেলিয়ার 8ম বিশ্বকাপ। 1994 তারা কিন্তু তৃতীয় স্থান অধিকার করেছিল অস্ট্রিয়া।

রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ডেভিড আলবার দিকে আমাদের দৃষ্টি থাকবে, দৃষ্টি থাকবে টটেনহাম হটস্পারে খেলা কেভিন ড্যানশোর দিকেও। আর গ্রুপ জের সর্বশেষ দল জর্ডন, যারা এবছর প্রথম বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। এএফসি থার্ড রাউন্ড গ্রুপ বির রানার আপ হিসেবে খেলছে জর্ডন। এই দলের খেলোয়াড় রয়েছেন ইব্রাহিম সাবরা, মোহাম্মদ আল মার্দি, মোহাম্মদ আবু সহ, সকলের দিকে আমাদের দৃষ্টি থাকবে। তবে অবশ্যই আরও একবার এই দলের, এই গ্রুপের লিওনেল মেসির দিকে আমাদের সকলের দৃষ্টি থাকবে। মেসির এটি শেষ বিশ্বকাপ, তিনি কি আরও একটা বিশ্বকাপ উপহার দিতে পারবেন আর্জেন্টিনাবাসীর জন্যে? গ্রুপ জের চারটি দল আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রেলিয়া এবং জর্ডন নিয়ে আজ আমরা আলোচনা করলাম। আর মৈত্রী ক্রীড়াঙ্গনের সময় একেবারে শেষ হয়ে আসছে। বিদায় নিবার আগে জানিয়ে দেব আমাদের মেল আইডি, আপনারা আপনাদের মতামত জানাবেন aircolkatasports@gmail.com। এছাড়া আপনারা চিঠিও পাঠাতে পারেন ক্রীড়াঙ্গন, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। ক্রীড়াঙ্গনের সঙ্গে আপনাদের যোগ থাকুক আমাদের ফেসবুক পেজের মাধ্যমেও। ফেসবুকে গিয়ে টাইপ করুন আকাশবাণী কলকাতা স্পোর্টস, সঙ্গে থাকুন, শুনতে থাকুন ক্রীড়াঙ্গন। নমস্কার।

ক্রীড়াঙ্গন অনুষ্ঠানটি এখানে শেষের উপস্থাপনায় ছিলেন সাম্যবাক আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ক্ষেত খামারের কথা।

0: যখন অনুষ্ঠান শুরু করব তখন প্রথমেই জানতে চাইব যে আপনারা সকলে কেমন আছেন। নিশ্চয়ই ভালো আছেন সকলে। বন্ধুরা, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি নিয়ে আলোচনা করতে গিয়ে আমার একটি কথা খুব মনে হচ্ছে যে ডিম আগে না মুরগি আগে, এই কথার কিন্তু কোনো শেষ নেই, তাই না? ঠিক তেমনই বীজ আগে না ভালো ফসল আগে, এরও কোনো শেষ নেই। ঠিক ধরেছেন, আজকে আমরা এই বিষয় নিয়েই কথা বলবো। মানে আমাদের পশ্চিমবঙ্গ তো যেমন চাষাবাদের নিরিখে যদি ভারতবর্ষের দিকে আমরা তাকাই, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ একটা বড় জায়গা দখল করে রয়েছে। তার পাশাপাশি কিন্তু বীজ উৎপাদনেও আমরা 1 থেকে 10-এর মধ্যে স্থান অর্জন করছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই কথা মনে আসতেই পারে যে সত্যি তো ভালো ফসলের জন্য কি ভালো বীজ আগে না ফসলটার ক্ষেত্রেও আমাদের লক্ষ্য রাখতে হবে। এই সব কিছু মাথায় রেখে আমরা আজকে বেছে নিয়েছি যে বিষয়টি, সেটি হলো যে দেশীয় প্রযুক্তিতে বীজ উৎপাদন ও বাণিজ্যিক সম্ভাবনা। এবং এই বিষয় নিয়ে বিশদে আলোচনার জন্য আমার সঙ্গে আজকে আকাশবাণীর স্টুডিওতে রয়েছেন বাঁকুড়া সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ, তার পাশাপাশি বাঁকুড়া সিএডিসির অফিসার ইনচার্জ ডক্টর সুভাষ হাঁসদা। ডক্টর হাঁসদা, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: একটু মজা করেই আমি বলছিলাম যে ডিম আগে না মুরগি আগে, এবং এই বিতর্ক চলতেই থাকবে। একই রকম ভাবে আমাদের যা আজকের বিষয় যে ভালো বীজের উৎপাদন, মনে হতেই পারে যে ভালো ফসল হলেই হয়তো ভালো বীজ হবে, তো এরও কোনো মানে সঠিক উত্তর বোধ হয় সেইভাবে পাওয়া সম্ভব নয়, তাই না? তাহলে এই জায়গা থেকেই যদি আমি বলি যে, যেমন বলছি যে পশ্চিমবঙ্গ আজকে আমাদের ভারতবর্ষের যে কৃষি উৎপাদন সেখানে অনেকটা এগিয়ে, ঠিক সেরকমভাবে বীজ উৎপাদনেও বেশ খানিকটা এগিয়েই আমরা রয়েছি। তো সেই কথা যদি আমরা বলি, তাহলে বীজ উৎপাদনের পশ্চিমবঙ্গের যে প্রেক্ষাপটটি রয়েছে, সেই প্রেক্ষাপটটি বা তার গুরুত্ব সেটাই বা কতটা?
1: একদম, আপনি যেটা বললেন যে বীজ আগে না উৎপাদন আগে, আমরা প্রত্যেকেই জানি আমাদের পশ্চিমবাংলা যে কৃষি বৈচিত্র্য সেটার উপর নির্ভর করে আমাদের সারা বছরের যে চাষবাস হয় এবং আমাদের পশ্চিমবাংলার ক্রপিং ইন্টেনসিটি দেখা যায় প্রায় 176%। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারছি আমাদের যে চাষাবাদের যে নিবিড়তা সেটা যথেষ্টই ভালো এবং উত্তরোত্তর সেটা বৃদ্ধি পাচ্ছে। এই জায়গাকে মাথায় রেখে একটা সময় কি ছিল, কৃষকরা নিজেদের বীজ নিজেরা উৎপাদন করতেন এবং সেই বীজটা পরবর্তীতে আস্তে আস্তে হারিয়ে যায়। তার ফলে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই সম্ভাবনাটা আরও প্রবল হচ্ছে, কারণ ধান যেহেতু আমাদের মুখ্য এবং প্রধান ফসল এবং এখানকার জলবায়ু যে প্রভাব সেটা কিন্তু আমাদেরকে ধান উৎপাদনের বোরো এবং খারিফ দুটো মরশুমে আমরা চাষ করতে পারছি। এখানে একটা প্রবল সম্ভাবনা আছে বীজ উৎপাদনের, বিশেষ ধানের ক্ষেত্রে। তার পরবর্তীতে আলু যেমন আছে সবজির ক্ষেত্রে এবং অন্যান্য ঢেঁড়স, ফুলকপি, বাঁধাকপি, এই ধরনের সবজির বীজও কিন্তু উৎপাদন করা সম্ভব। এবং এই বীজ উৎপাদন করে একজন কৃষক যেমন লাভবান হচ্ছেন, তার সাথে সাথে একজন উদ্যোগপতি, উনি যদি নিজের ইনফ্রাস্ট্রাকচারটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন, ব্যবহার করতে পারেন, তাহলে প্রবল সুযোগ আছে এখানকার বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার।
0: বেশ, তো সেখান থেকে দাঁড়িয়ে যদি আমরা এটা ভাবি যে দেশীয় প্রযুক্তিতে বীজ উৎপাদন, এটা বলতে আমরা কি বোঝাচ্ছি এবং সেটা বর্তমান যে আমাদের কৃষি মানচিত্র রয়েছে সেখানে তার যৌক্তিকতা কতটা?
1: বর্তমানে যেভাবে কৃষকরা কৃষিকাজ করতে অভ্যস্ত হয়েছেন, আমরা বিশেষ করে সবুজ বিপ্লবের পর থেকে কৃষিতে যে ধরনের ইনপুট অর্থাৎ কৃষি সরঞ্জাম ব্যবহার করছি, তার প্রথমে আমরা মূল চাবিকাঠি কিছু বীজ, ভালো গুণমান সম্পন্ন বীজ, তার সাথে ছিল আপনার সার এবং পরিমিত সেচ এবং অন্যান্য প্রযুক্তি। বর্তমানে দেখা যাচ্ছে এই প্রযুক্তি ব্যবহার করার ফলে মাটি এবং জল এটা কিন্তু দূষিত হচ্ছে। তার ফলে দেশীয় যে প্রযুক্তি অর্থাৎ জমিতে গোবর সার দেওয়া, তারপর হচ্ছে গ্রিন ম্যানিউর বা সরষের খোল, নিম খোল, এই যে দেওয়ার ব্যাপারটা কিন্তু কৃষক বন্ধুরা অনেকটা পিছিয়ে আসছেন। কিন্তু বর্তমানে বিভিন্ন প্রশিক্ষণ বলুন, বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে ওনারা কিন্তু বুঝতে পারছেন যে দেশীয় যে বিষয়গুলো আছে, অর্থাৎ আমার বাড়িতে যে সমস্ত জিনিসপত্র ছিল, অর্থাৎ গরুর থেকে যে গোবরটা পাওয়া যেত সেটা জমিতে দিলে কী হবে, মাটির যে ভৌত অবস্থা এবং তার যে রাসায়নিক যে অবস্থানগুলো আছে, যে টক্সিক যে ব্যাপারগুলো আছে সেটা কিন্তু অনেকটা কমতে পারছে। এবং সেগুলোকে বেশি করে ব্যবহার করে জমির মাটিকে যদি আমরা রেক্টিফাই করতে পারি এবং সেখানে বীজটাকে উৎপাদন করতে পারি, সে বীজের গুণগত মান অর্থাৎ বিভিন্ন ধরনের সহনশীলতা অনেকটা কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে সেটাকেই আমরা মেনলি জোর দিচ্ছি, যাতে করে কৃষক বন্ধুরা তার ওনার মাটিতে বা জমিতে যেন গোবর সার পরিমিত মাত্রা ব্যবহার করেন এবং নিম খোলটা যেন ব্যবহার করেন,
0: মানে জৈব কৃষি।
1: জৈব কৃষি, একদম
0: ঠিক। এবার বীজ ও শস্যের মধ্যে

0: যে একটা ধন্দ মানুষের রয়েছে, তাহলে সেই বীজ ও শস্যের মধ্যে কি পার্থক্য আছে?
1: অ্যাকচুয়ালি বীজ যেটা আমরা বলছি, সে বীজটা কিন্তু শস্যই, এবং শস্য কিন্তু বীজ নয়।
0: আচ্ছা,
1: কারণ হচ্ছে যে বীজটা আমরা পাচ্ছি সেটা ফুল ফোটার পর থেকে যে ডিম্বাণু নিষিক্ত হয়ে পরিপক্ক হয়ে যে সেটা পরবর্তীতে সেটা শক্ত আকার ধারণ করছে, তার মধ্যে উপরে কি সিট কোট থাকছে, অর্থাৎ তার আবরণ থাকছে। মেন কথা হচ্ছে, খুব সহজভাবে যদি বলি, বীজের মধ্যে ভ্রূণটা জীবন্ত অবস্থায় থাকবে, এবং ওই ভ্রূণের পরবর্তী পর্যায়ে যখন মাটিতে বা জার্মিনেশনে দেব তার অঙ্কুরোদ্গম ক্ষমতা থাকতে হবে, এবং সেটা ইনট্যাক্ট হতে হবে, মানে সেখানে কোনো ভাঙা বা কোনো ধরনের জিনিস থাকতে হবে না। যে শস্যের ক্ষেত্রে আপনার যদি কোনো চাল বেরিয়ে যায়, ধানের ক্ষেত্রে যদি বলি চাল বেরিয়ে যায়, সেটাকে আপনি শস্য হিসেবে ব্যবহার করতে পারবেন, কিন্তু সেটাকে বীজ হিসাবে আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে খুব সহজভাবে যদি বলি, বীজের মধ্যে যে ভ্রূণটা থাকে সেটা জীবন্ত অবস্থায় থাকতে হবে এবং পরিপূর্ণ হতে হবে, এবং উপরের যে কভারটা থাকে, অর্থাৎ যেটা সিট কোট বলছি, সেটা কিন্তু ইনট্যাক্ট, মানে পরিপূর্ণ হতে হবে, ভাঙা চলবে না।
0: বেশ বেশ। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে বীজ উৎপাদনের কিরকম সুযোগ বা কিরকম সম্ভাবনা আজকের দিনে দাঁড়িয়ে রয়েছে?
1: আমরা দেখেছি বিগত দিনে বা বিগত বছরগুলোতে যেভাবে কৃষকরা প্রত্যেক বছরে, বিশেষ করে ধানের ক্ষেত্রে, সার্টিফাইড বীজের ব্যবহারের প্রতি জোর দিচ্ছেন, সার্টিফাইড বীজ ব্যবহারের প্রতি জোর দিচ্ছেন, এই কারণে ওনারা দেখেছেন যে সার্টিফাইড বীজ ব্যবহার করলে পরবর্তী পর্যায়ে উৎপাদন বাড়ছে এবং চাষের খরচ কমছে। এটাকে মাথায় রেখে দেখা যাচ্ছে যে সিড রিপ্লেসমেন্ট রেশিও, অর্থাৎ প্রত্যেক বছর যে কৃষকদের নতুন বীজ ব্যবহারের পরিমাণ প্রায় 35% অধিক, তাহলে এই জায়গা থেকে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতিতে বীজ চাষের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি আছে। এবং গ্রামাঞ্চলে যে সমস্ত কৃষক বন্ধুরা চাষবাসের সাথে অতপ্রোত হয়ে জড়িত আছেন, ওনারা বীজ চাষ করলে সাধারণভাবে যে শস্যটা চাষ করছিলেন সেখানে কিন্তু অনেকটা লাভবান হওয়ার জায়গা থাকছে, এবং এটার হিউজ স্কোপ আছে। সেটাকে আমরা ব্যবহার করার জন্য সিডিসি বাঁকুড়ার পক্ষ থেকে বা সিডিসির পক্ষ থেকে আমরা এদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণও দিচ্ছি, এবং আমরা এই প্রশিক্ষণের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে রেজিস্টার গ্রোয়ার করে তাদের কাছ থেকে ধানটা আমরা কিনে নিচ্ছি। তার ফলে প্রাথমিকভাবে ওনারা লাভবান হচ্ছেন, এবং এই স্কোপগুলো আস্তে আস্তে কিন্তু বাড়ছে। এবং বীজ কেনার যে মানসিকতা, যেটা বলছিলাম, কৃষকদের বীজ কেনার মানসিকতাটাও কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। তার ফলে আগামী দিনে যে সমস্ত বেকার যুবক যুবতীরা আছেন, ওনারা এই বীজ চাষের উপর প্রশিক্ষণ নিয়ে আগামী দিনে এটা সুন্দর একটা বাণিজ্যিকরণের ব্যবস্থার মাধ্যমে একটা সেলফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ স্বনির্ভরতার জায়গা তৈরি হতে পারে বলে আমার মনে হয়।
0: তার মানে একটা বড় সম্ভাবনাময় জায়গা,
1: একদম,
0: মানে বীজ উৎপাদন এবং সেখান থেকে তার বাণিজ্যিকরণ এবং সেখান থেকে জীবিকা নির্বাহ করা, এই তিনটিকেই আমরা এক সূত্রে গেঁথে দিতে পারি।
1: একদম একদম।
0: বেশ, তাহলে ভালো গুণমান সম্পন্ন বীজ চেনার, যে আপনি বলছিলেন যেন ভেঙে চড়ে না যায়, সেটা ঠিকঠাক থাকে, তো সেই চেনার কি কি উপায় আছে যেটা দেখে সহজেই একজন বুঝতে পারবে যে এটাকে আমি বীজ হিসেবে সংরক্ষণ করতে পারি?
1: আমরা যেটা বলি, যখন একজন কৃষক বন্ধু কোনো দোকানে বা কোনো আউটলেটে যাচ্ছেন বীজটা সংগ্রহ করার জন্য, বা নিজের বীজটা যদি সংগ্রহ করতে চান, তাহলে প্রথমে নজর রাখতে হবে সে বীজটার যে সেটা যেন ইনট্যাক্ট হয়, ভাঙা বা কোনো ধরনের ভাঙা অংশ না থাকে,
0: তারপরে
1: গোটা হতে হবে, তারপরে যে জেনেটিক পিউরিটি, তার যে জিনগত যে পিউরিটি, শুদ্ধতা যেটা বলছি, সেটা কিন্তু 99% ঊর্ধ্বে থাকতে হবে। তারপর ফিজিক্যাল পিউরিটির কথা বলছি, অর্থাৎ যে শারীরবৃত্তীয় শুদ্ধতার কথা বলছি, তার মধ্যে একটা বললাম, এবং এর সাথে কোনো ধরনের দাগ থাকবে না বীজটার মধ্যে, কারণ এই দাগ থাকলে সেখানে ফাঙ্গাসের পরবর্তীতে বা ব্যাকটেরিয়া কোনো ইনফেকশন হতে পারে, এবং অঙ্কুরোদ্গম হওয়ার পর সেখান থেকে চারা মারা যেতে পারে। আরেকটা, যে বীজটা যেন উজ্জ্বল হয় এবং তার যে নির্দিষ্ট সাইজ থাকে, আকার থাকে, সেই আকারটা যেন এবং ওজনটা যেন ঠিক থাকে এবং কোনো কুঞ্চিত না হয়। যদি এই ধরনের থাকে, হয়তো আমরা বীজটা অঙ্কুরোদ্গম করবে, কিন্তু অঙ্কুরোদ্গম করার পর ও কিন্তু সার্ভাইভ করতে পারবে না, যখন প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে। সেই কারণে যে বিষয়গুলো বললাম সেগুলোকে কৃষক বন্ধুরা অবশ্যই যেন নজর দেন, তাতে করে কি হবে, এই বিষয়গুলো যদি সঠিকভাবে ওনারা চিনতে সুবিধা করবে এবং সুবিধা হবে পরবর্তী ফসলটা তোলার জন্য।
0: বেশ, তো এই যে বলছেন যে কুঞ্চিত না হয়, তার মানে কি, মানে শুকিয়ে না গিয়ে থাকে, এই ব্যাপারটা বলছেন কি?
1: অনেক ক্ষেত্রে কি হয়, বিশেষ করে আমি ধানের ক্ষেত্রে যদি বলি, ধান যখন পাকতে শুরু করে সে সময় জমিতে যদি স্বাভাবিক মাত্রায় আর্দ্রতা না থাকে, সে সময় কিন্তু বীজটা মানে
0: শুকনো
1: হয়ে যেতে পারে, কিন্তু চাল থাকতে পারে, কিন্তু চালটা পূর্ণ নয় বা পুষ্ট নয়।
0: আচ্ছা,
1: সেখান থেকে পরবর্তী পর্যায়ে অঙ্কুরোদ্গম হবে, কিন্তু সেটা ভালো উৎপাদনের জন্য সঠিক বীজ নয়, তাহলে সেটাই কিন্তু আমাদেরকে নজর রাখতে।
0: এবং হয়তো আমাদের কৃষক বন্ধুরা এসব জানেনও,

0: একদম
1: জানেন, কিন্তু তবুও ওই একটা সাবধানতা। এবং সার্টিফাইড বীজের কথা আপনি বলছিলেন, আপনি সার্টিফিকেশনগুলোর কথা বলছিলেন, সেইটা তো একটা বৈজ্ঞানিকভাবে তার সার্টিফিকেশনটা হয়, তাই তো?
0: একদম, এবং এটা তার পর্যায়ক্রমিক ধাপ আছে। কারণ এই যে বীজের কথা বলছি না, যেখান থেকে মাদার সিট তৈরি হয়, নিউক্লিয়ার সিট, যেমন আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আছে, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় আছে, আমাদের চুচুড়া রাইস রিসার্চ স্টেশন আছে, এই গবেষণাগারগুলোতে কি হয় বা এখান থেকে ওনারা নিউক্লিয়াস বিডার সিট তৈরি করেন। এবং সেই বিডার সিট কি হয়, আমাদের মতো যে সমস্ত ইনস্টিটিউট আছে, গভর্নমেন্টের আরও অনেক ফার্ম আছে, WBSSC আছে, ফাউন্ডেশন বীজটা আমরা সংগ্রহ করি, সে সংগ্রহ করার পর চাষির জমিতে সেটাকে আমরা মাল্টিপ্লাই করে নিজেদের ফার্মে করতে পারি। তার পরবর্তী সার্টিফাইডটা তৈরি হচ্ছে, এবং এই যে সার্টিফিকেশন প্রসেসটা পুরোটাই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সিড সার্টিফিকেশন অফিসার যিনি থাকবেন ওনার তত্ত্বাবধানে হবে, এবং যিনি উদ্যোগপতি বা যারা তৈরি করছেন আর কি, ওখানে একজন এগ্রিকালচার এক্সপার্ট থাকবেন, যার ফলে এর যে গুণগত মান নষ্ট হওয়ার কোনো জায়গা থাকছে না। আর যদি গুণগত মান সঠিকভাবে পরিপূর্ণ না হয়, তাহলে সেটাকে সিড সার্টিফিকেশন অফিসার যিনি আছেন উনি সেটাকে অ্যাপ্রুভ করবেন না, যার ফলে কি হচ্ছে, কৃষকরা সার্টিফাইড সিড ব্যবহার করলে অনায়াসে ওনারা লাভবান হতে পারবেন, সেটা প্রথম থেকে ওনারা বুঝতে পারছেন।
1: মানে সংশিত বীজ হওয়াটা খুব দরকার,
0: খুব দরকার,
1: ঠিক। এবং এই যে বীজ উৎপাদনের সময়, সেই সময়টা কোন কোন বিষয়ে বিশেষ নজর দেওয়া প্রয়োজন?
0: আমাদের পশ্চিমবঙ্গ যেহেতু ধান উৎপাদনে প্রথম এবং ধান এবং মুখ্য ফসল, সেই জায়গায় বিভিন্ন ধরনের জাত উদ্ভাবিত হয়েছে তার জমির শ্রেণী অনুযায়ী। যেমন উঁচু, মাঝারি এবং নিচু জমি যেগুলো আছে, উঁচু এবং মাঝারি জমির ক্ষেত্রে আমরা শর্ট ডিউরেশন যে ধানগুলো আমরা চাষ করি, এবং লং ডিউরেশনের ক্ষেত্রে নিচু জমি ব্যবহার করছি। এবারে দেখা যাচ্ছে যে শর্ট ডিউরেশনের যে জাত আছে, IT 47C কথার কথা বলছি, এই জাতটা যদি বীজ হিসাবে আমাকে উৎপাদন করতে হয় ওই এলাকাতে, এই ধরনেরই চাষ হয়েছে এই ধরনের জাতের, তাহলে সেই জায়গাটা নির্বাচন করা খুব জরুরি।
1: আচ্ছা,
0: কারণ অন্য কোনো জাতের যদি ধান চাষ হয়ে থাকে তাহলে পরবর্তী পর্যায়ে কি হবে, সেখানে মিশেল হওয়ার চান্সটা অনেকটা বেশি থেকে যায়, তাহলে কোয়ালিটি ডেটিউড করে গেছে একটা জাতের সাথে একটা জাত যদি, তাহলে আমাকে জমি নির্বাচন করার সময় বিশেষ নজর রাখতে হবে।
1: বেশ,
0: দ্বিতীয় হচ্ছে যে আইসোলেশন ডিস্টেন্স, অর্থাৎ একটা ভ্যারাইটি থেকে একটা ভ্যারাইটির অন্তরণ দূরত্ব। ধানের ক্ষেত্রে আমরা সেটাকে 3 মিটার পালন করছি, এবং অন্যান্য হাইব্রিডের ক্ষেত্রে 200 থেকে 400 মিটার পর্যন্ত হতে পারে। তৃতীয় নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রোগিং, অর্থাৎ ধরুন আপনি IT 47C ধানটা বীজ হিসাবে তৈরি করছেন ফাউন্ডেশন থেকে সার্টিফাইড, অর্থাৎ আধারীয় বীজ থেকে আপনি সংশোধিত বীজ করছেন, এই সময় যদি ওই IT 47C যে ধান বীজটা, অর্থাৎ ধানটা তৈরি করছেন, তার সাথে যদি বিধান সুরুচি মিশে যায় তাহলে কিন্তু সেটা হবে না, কারণ ধানটা প্রায় একই রকম দেখতে হয়, তাহলে সেটা কিন্তু খুব নজর দেওয়া দরকার। এবং রোগিংটা আপনার দুটো ফেজে তো করতেই হবে, মানে ফুল আসার সময়
1: এবং
0: দুটো পর্যায়ে, আর একটা হচ্ছে ধানটা যখন পাকছে, আর একটা আমরা বলি যে যখন ভেজিটিভ গ্রোথ হচ্ছে, তো শারীরবৃত্তীয় বৃদ্ধি যখন ঘটছে, সে সময় কিন্তু যদি পারেন কৃষক বন্ধুরা রোগিং করতে পারেন, এবং এক্সপার্টাইজ যারা আছেন তারা দেখিয়ে দেন, তাহলে কি উন্নত যে গুণগত মান সেটা কিন্তু বজায় থাকবে বীজের।
1: বেশ, তাহলে এই যে উচ্চমানের বীজ তৈরি, সেই বীজ তৈরিতে বীজ শোধনের কি কোনো প্রয়োজনীয়তা রয়েছে?
0: অবশ্যই, এবং বীজ শোধনটা খুবই জরুরি, কারণ আমরা প্রত্যেকেই জানি, যেমন একজন মা যখন গর্ভবতী থাকেন তার যে টিকাকরণ করা হয়, একটা টিকাকরণ সারা জীবনের জন্য তার শরীরে, যে পরবর্তী জেনারেশন যে তৈরি হচ্ছে তার শরীরে কিন্তু ইমিউনিটি সিস্টেম, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে, সেরকম বীজের ক্ষেত্রেও যে বীজটা আমরা আজকে তৈরি করেছি সে বীজটা হয়তো আমরা স্টোর রুমে রেখেছি, সেখানে কোনো ধরনের ইনফেকশন থাকতে পারে, সংক্রমণ হতে পারে, এবং যখন জমিতে যাবে সেটা একটু সংক্রমণের চান্স থাকে, তো সেই কারণে বীজ শোধনটা খুবই জরুরি। এবং বীজ শোধন প্রত্যেক কৃষক বন্ধুদের অনুরোধ করব, বীজ শোধন যদি আপনি করেন আপনার ফসলের উৎপাদন 10-15% বাড়বেই। কারণ কি হয়, সিডের যে ডরমেন্সি থাকে, সেই ডরমেন্সি অর্থাৎ সুপ্ত অবস্থা থাকে, বীজ শোধন করলে কিন্তু শীষ উৎপাদনটা অনেকটা কেটে যায়, তার ফলে কি হচ্ছে জার্মিনেশন যে ক্ষমতা, অর্থাৎ অঙ্কুরোদ্গম ক্ষমতা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পায়, এবং তাতে দেখা যাচ্ছে যে যে সমস্ত কীটনাশক বীজ শোধনের জন্য আমরা ব্যবহার করছি, আমি খুব সংক্ষেপে বলছি, যেমন কার্বেন্ডাজিন 50% WP যদি আমরা রাসায়নিকভাবে করতে চাই, বা টাইকোডোমা ভ্রিডি আছে যদি আমরা জৈবিকভাবে করতে চাই, তার ডোজ হচ্ছে টাইকোডোমা ভ্রিডির ক্ষেত্রে 4 গ্রাম প্রতি কেজি বীজের সাথে, আর কার্বেন্ডাজিম যেটা বললাম সেটা হচ্ছে 2-2.5 গ্রাম প্রতি কেজি বীজের সাথে আমরা কিন্তু ব্যবহার করি।

0: বীজ শোধন হিসাবে।
1: এবং
0: কৃষক বন্ধুরা আবার রিপিটেশন করছি, বীজ শোধন অবশ্যই করতে হবে। বীজ শোধন করে চাষ করলে শুধু যে খরচা কমানো যায় তা নয়, পরবর্তী পর্যায়ে যে ফসলের উৎপাদনের যে গুণগত মান সেটাও কিন্তু অনেকাংশে বৃদ্ধি পায়।
1: বেশ, তাহলে ধানের যখন আমরা বীজ উৎপাদন করতে যাচ্ছি,
0: হ্যাঁ,
1: সেক্ষেত্রে ধানের আগাছানাশক, কীটনাশক এই সমস্ত ব্যবহারের সঠিক সময় বা তার কী কী গুরুত্ব দিয়ে কোন কোন বিষয়গুলো দেখতে হবে সেটাও যদি
0: খুব সুন্দর প্রেক্ষাপট তৈরি করেছেন। সেটা হচ্ছে কি, যে জিনিসগুলো আমরা বললাম, আগাছা হচ্ছে কিন্তু ফসলের মূল শত্রু,
1: ঠিক,
0: বিশেষ করে ধানের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে 20-40 দিনের মধ্যে বা 45 দিনের মধ্যে এটা ভীষণ কম্পিটিশন তৈরি হয়। জাস্ট ধান পোতার পর সেখান থেকে পাঁচ কাটি ছাড়তে থাকে, এবং ঘাসটা যদি সে সময় আমরা ম্যানেজ না করতে পারি তাহলে পাঁচ কাটির সংখ্যা কমে যাবে, এবং যে পরিমাণ আমরা খাদ্য দিচ্ছি জমিতে সেই খাদ্যটা কিন্তু ঘাস বা অন্যান্য যে আগাছাগুলো আছে সেগুলো কিন্তু খেয়ে নষ্ট করবে।
1: মানে ফসলটা খাবার যতটা হবে তার সাথে সাথে ওই যে আগাছা থাকছে সেও সেই খাবারটা খেয়ে নেবে, সেও পুষ্ট হয়ে
0: যাবে। তার ফলে কি হচ্ছে, আমি যে উদ্দেশ্য নিয়ে আমি ফসলটা ফলাচ্ছি সেটা কিন্তু দুর্বল হয়ে যাবে,
1: ঠিক।
0: তাহলে সেই জায়গায় আমরা বলছি ধানের ক্ষেত্রে প্রি ইমার্জেন্স এবং পোস্ট ইমার্জেন্স হারবিসাইড আমরা ব্যবহার করতে পারি। যেমন পিটিলাক্লোর বলে একটা কম্পোজিশন আছে, সেটাকে আমরা ধান রোপণ করার 3-4 দিনের মধ্যে ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে আপনার পাইরোজোসালফিউরিন ইথাইল বলে একটা কম্পোজিশন আছে, সেটাকেও আমরা ধান রোপণ করার 3-4 দিনের মধ্যে ব্যবহার করতে পারি। এবং এখানে মাথায় রাখতে হবে এই হারবিসাইড অর্থাৎ আগাছানাশক ব্যবহার করার সময় যেন জমিতে পরিমিত মাত্রায় আর্দ্রতা থাকে, ঠিক আছে, না হলে কিন্তু এর কার্যকারিতাটা কমে যায়। এর পরবর্তীতে যেটা বলছিলাম পোস্ট ইমার্জেন্স, ধান রোপণ করার 40 দিন বা 45 দিনের মাথায় তখন কিন্তু আরেক ধরনের চওড়া পাতা যে সমস্ত আগাছাগুলো থাকে সেগুলো সমস্যা দেখা দিতে পারে। সেই সময় বিস পাইরিবেক সোডিয়াম বলে যে কম্পোজিশন আছে সেটাকে সুপারিশ মাত্রায় ব্যবহার করলে কিন্তু এর লাভবান পাওয়া যেতে পারে। এবং আগাছা যদি কৃষক নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে ফলন 34-40% পর্যন্ত উৎপাদন হ্যাম্পার হতে পারে।
1: আচ্ছা, এ তো গেল, কিন্তু এরপরেও আরও একটা শত্রু রয়েছে, আগাছার পরেও আর একটা শত্রু রয়েছে, সেটা হচ্ছে রোগ পোকা। তো সেই রোগ পোকাকে আমরা কি করে নিয়ন্ত্রণ করব?
0: আমরা জানি আমাদের যে জলবায়ুর যে পরিস্থিতি আছে তাতে করে প্রত্যেক বছর রেগুলার পেস্ট বা রেগুলার যে ডিজিজগুলো প্রতি বছরই দেখা যায়, যেমন স্টেম বোরার, মাজরা পোকা, তারপর হচ্ছে আপনার শোষক পোকা, এগুলো ধানের খুবই ক্ষতিকারক। কারণ মাজরা পোকা যদি লেগে যায় প্রাথমিক অবস্থাতে, ভেজিটিভ স্টেজ থেকে একদম আপনার হার্ভেস্টিং স্টেজ পর্যন্ত, অর্থাৎ সার্বিত্তীয় যে বৃদ্ধি দশা আসছে সেই বৃদ্ধি দশা থেকে একদম উৎপাদনের শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু মাজরা লাগার সম্ভাবনা থেকে থাকে। সেই কারণে আমরা কৃষক বন্ধুদের বলছি ধান রোপণ করার 21-30 দিনের মাথায় কাট অফ হাইড্রোক্লোরাইড নামে যে কম্পোজিশন বাজারে পাওয়া যায় সেটা রাসায়নিকভাবে বললাম, সেটা 3 কেজি প্রতি বিঘা হিসাবে ওনারা ব্যবহার করতে পারেন। তার সাথে আমরা যেহেতু জৈব ব্যাপারটা বা দেশীয় ব্যাপারটাকে নিয়ে আসার চেষ্টা করছি, তাহলে সেখানে নিম খোল 50 কেজি বিঘা প্রতি ওনারা ব্যবহার করতে পারেন।
1: বেশ,
0: সেকেন্ড পয়েন্ট যেটা বলছিলাম শোষক পোকা, শোষক পোকা আপনার ধানের যখন ফ্লাওয়ারিং আসছে, ফুল আসার পর থেকে একদম হারভেস্টিং না যখন আপনি সেটাকে সংগ্রহ করছেন, সংগ্রহ করার সময় পর্যন্ত এই পোকাটার আক্রমণ হতে পারে। তাহলে সেটার তার ফিজিক্যাল অনেকগুলো দিক আছে, যেমন আমরা স্কিপ রো বলছি, 6-8 লাইন ধান রোপণ করার পর শোষক পোকার ক্ষেত্রে একটা স্কিপ রো মানে একটা লাইন আপনি বাদ দিয়ে দিলেন ধানের ক্ষেত্রে, তার অনেকগুলো উপকার আছে। বর্তমানে দেখা যাচ্ছে যে ধান খেতে বড়া সাপের প্রচণ্ড উপদ্রব, এবং তার মনিটরিং করার ক্ষেত্রে যেমন বড়া সাপটাকে আমরা যখন স্প্রে করতে যাচ্ছি তখন দেখা যায় কৃষক বন্ধুরা অনেক ক্ষেত্রে স্নেক বাইট হচ্ছে, তাই না? এবং এই স্কিপ রো করার ফলে দুটো সুবিধা হয়েছে, যেমন শোষক পোকার আনাগোনাটা অনেকটা কম হয়েছে, এবং কৃষক বন্ধু যখন স্প্রে করছেন মাঝে যে ফাঁকা জায়গাটা আছে উনি পরিষ্কারভাবে লোক দেখতে পাচ্ছেন, যদি কোনো কিছু ক্ষতিকারক কিছু থাকে উনি সেটাকে সাবধান হতে পারছেন। তাহলে স্কিপ রোটা নিহাতই জরুরি। তার সাথে সাথে যে অপটিমাম প্ল্যান্ট পপুলেশনের কথা বলছি, 1 স্কোয়ার মিটার এরিয়াতে ধরুন যদি 6টা ধানের গুচ্ছি থাকা দরকার সেটা কিন্তু নিহাতই মেনটেন করা জরুরি।
1: বেশ,
0: 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে সমস্ত কীটনাশক বাজারে পাওয়া যাচ্ছে, আমরা নিম তেলও শুনেছি, তার 10,000 ppm, 3,000 ppm, 5,000 ppm, যে 10,000 ppm যদি নিম তেল হয় সেখানে আমরা যদি 5 ml প্রতি লিটার জলের সাথে মিশিয়ে গাছের গোড়ার দিকে যদি পসিবল থাকে সেটাকে আপনি স্প্রে করবেন। তার সাথে পাইমেট্রোজিন 50% WG বলে যে কম্পোজিশন আছে সেটা 0.5 গ্রাম প্রতি লিটার জলের সাথে মিশিয়ে আপনি ব্যবহার করতে পারেন। তাছাড়াও অনেক কম্পোজিশন আছে, জাস্ট এগুলো বললাম আর কি। এর পরবর্তী পর্যায়ে আর একটা শত্রু দেখা যায়, সেটা হচ্ছে কি আপনার ঝলসা এবং খোলা পচা।

0: প্রাথমিক পর্যায়ে যে খোলা পচাটা দেখা যায় সেটা আমরা বলছি অ্যাজোক্সিস্ট্রোবিন প্লাস টেবুকোনাজলের যে কম্বিনেশন থাকে সেটা 1.5 ml প্রতি লিটার জলের সাথে মিশিয়ে যদি সেটাকে স্প্রে করা যায়, কিংবা ধানের জমি যখন তৈরি করছে সে সময় ট্রাইকোডার্মা ভিরিডি 50 kg গোবর সারের সাথে মিশিয়ে বিঘা প্রতি যদি 200 gram সে ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে জমিতে দেওয়া যায়, তাহলে কিন্তু জৈবিকভাবেও সেটা কিন্তু আমরা কিছুটা হলেও রোগটাকে কমাতে পারি। আর রাসায়নিকভাবে তো বললাম, তো এটার যে ফার্স্ট ফেজটা আমরা দেব গাছের বয়স যখন 30 থেকে 35 দিন যদি শর্ট ডিউরেশনের ধান হয়, এবং পরবর্তী পর্যায়ে ধানের যখন জাস্ট কাঁচথোড় বলা হয়, কাঁচথোড় আসে সে সময়, এবং দ্বিতীয় যখন ফুলছে ফুল আসছে সে সময় কিন্তু অ্যাজোক্সিস্ট্রোবিন প্লাস টেবুকোনাজলের যে কম্বিনেশন বললাম 1.5 ml প্রতি লিটার জলের সাথে যদি স্প্রে করা যায় তাহলে ব্লাস্ট এবং খোলা পচা, অর্থাৎ ঝলসা এবং খোলা পচাটাকে অনেকটা নিয়ন্ত্রণ করা যায়। পরবর্তী পর্যায়ে ধানের যে চিটে হওয়ার যে সম্ভাবনার কথা বলছিলাম এবং চিটে হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকাংশে কমে যায়।
1: হ্যাঁ, কিন্তু এই এত কিছু করার পরেও অনেক সময় দেখা যাচ্ছে যে একটা জাতের সঙ্গে পাশাপাশি আর একটা হয়তো অন্য জাতের মিশেল হয়ে বেরিয়ে যাচ্ছে, আর একটা ধানের বীজ চারা বা সেখান থেকে দেখা যাচ্ছে পাশ দিয়ে গজিয়ে উঠেছে, সেটা কিভাবে আমরা আটকাবো?
0: খুবই গুরুত্বপূর্ণ। এবং বীজ উৎপাদন করতে গেলে যেটা প্রথমে বলছিলাম, আইসোলেশন ডিস্টেন্স, বীজ থেকে একটা ভ্যারাইটি থেকে একটা ভ্যারাইটির অন্তরণ দূরত্ব, এবং রোগিং, অর্থাৎ ধরুন আইটি সাচুরিসিয়াসির কথা বলছিলাম, এই যে জাতটা সাথে যদি বিধান সুরুচি যেহেতু সমগোত্রীয় ধান এবং একই সময়ের, তার যে পতাকা পত্র থাকে ফ্ল্যাগ লিপ থাকে সেটা দেখো আমরা আইডেন্টিফাই করতে পারি। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় দুটো গাছের, অর্থাৎ ধানের যে গাছ হয় সেই গাছের উচ্চতা কিন্তু সমান নয়, সেক্ষেত্রে আমরা বলি কৃষক বন্ধুদের যে কাটবেন না। কেটে দিলে কি হয়, সাইডে হয়তো কোনো একটা যদি একটা কাঠিও থেকে থাকে সেখানে কিন্তু একটা শীষ বেরিয়ে গেল। একটা শীষ মানে সেটা পরবর্তী পর্যায়ে হাজার হাজার ধানের যে গুণগত মান বা হাজার হাজার ধান তৈরি হবে এবং গুণগত মানের ক্ষেত্রে সেটা নষ্ট হবে। সেই কারণে বলছি এটাকে কিন্তু আপনারা গোড়া সমেত উপড়ে ফেলে তুলে দেবেন। উপড়ে তুললে কি হবে, আপনি নিশ্চিন্তে থাকলেন পরবর্তী পর্যায়ে এখানে অ্যাডমিক্সচার হওয়ার কোনো জায়গা থাকছে না, এবং এটা খুবই জরুরি, ভীষণ জরুরি।
1: এবারে যদি আমরা বীজ সংগ্রহ এবং প্রক্রিয়াকরণ এই বিষয়টির দিকে আসি, তাহলে সেইটার ক্ষেত্রে কি কি বিষয় আমাদের নজর দিতে হবে?
0: দেখুন, এতক্ষণ যে সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করলাম, পরবর্তী পর্যায়ে যখন ধানটা পেকে যাচ্ছে, প্রত্যেক কৃষক বন্ধুই জানেন তার যে মাপকাঠিগুলো থাকে, সেখানে আমি একটা জিনিসই বলবো, ময়েশ্চার, অর্থাৎ ধানের যে আর্দ্রতা এটা কিন্তু ভীষণ ভীষণ ভীষণ জরুরি, সেটাকে 20-এর নিচে নামানো, যেহেতু আমরা বীজ হিসাবে ব্যবহার করছি। আর একটা জিনিস এখানে সংযোগ করব, আমরা যান্ত্রিকীকরণের ব্যাপারটা তো করছি, কিন্তু দেখা যাচ্ছে ম্যানুয়ালি যে ধানটা কাটা হচ্ছে এবং ম্যানুয়ালি যে প্যাডেল থ্রেসার দিয়ে, অর্থাৎ পা মেশিন দিয়ে যে ধানটাকে ঝাড়াই করা হয়, তার যে ভায়াবিলিটি এবং ভিগার, অর্থাৎ যে ক্ষমতা, যে অঙ্কুরোদ্গম ক্ষমতা কিন্তু অন্যদের তুলনায় অনেকটাই বেশি। এটা দিকে নজর দেওয়াটা মনে হয় খুব দিলে ভালো হয়, কারণ মেকানাইজেশনটা আমরা আপন করছি এবং আপন করা দরকার আছে। যেভাবে কৃষির প্রগতি হচ্ছে, কৃষির উন্নতি হচ্ছে, তো সেক্ষেত্রে যারা মেকানাইজভাবে কাজটা করছেন সেখানে কিন্তু সাবধানতাটা অবলম্বন করতে, কারণ ধানটা ঝাড়ার সময় যেন চাল না বেরিয়ে যায়, মানে মেশিনের যে ড্রামটা ঘুরে সেই ড্রামটাকে যেন একটা নির্দিষ্ট RPM-এ ঘোরানো হয়, সেটা কিন্তু নজর দিলে তাহলে তার যে গুণগত মান সেটা ঠিক থাকবে। আর যদি ম্যানুয়ালি করে সেখানে দেখা গেছে গুণগত মান 99% আমরা লক্ষ্য রাখছি। আর একটা জিনিস যেটা বললাম ময়েশ্চার, সেটা কিন্তু সানড্রাইং করতে হবে, যাতে করে একটা বীজ যদি ধানের ক্ষেত্রে হয় 12-13% তার বীজের যে আর্দ্রতা নিয়ে আসতে হবে, এবং সেটা জানার জন্য তার একটা থাম রুল আছে, কসদাতে যদি আপনি ধানটাকে চিপে ধরেন তাহলে একটা কট করে আওয়াজ হয়, তাহলে জানবেন যে সেখানে আপনার ধানের যে ময়েশ্চার কন্টেন্ট সেটা 12-13% মধ্যে আছে,
1: সেটাকে আমি
0: আর্দ্রতা ঠিক আছে। এবং এটাকে যদি আমি গুদামজাত করি ধানটা, তাহলে পরবর্তী পর্যায়ে বীজের জন্য এর গুণগত মানটা কিন্তু সঠিক থাকবে।
1: এবারে আসি যে আমাদের এই যে পশ্চিমাঞ্চলীয় জেলাগুলো রয়েছে সেখানে এই যে ধান বীজ উৎপাদনের সম্ভাবনাটা কতটা রয়েছে এবং তার সীমাবদ্ধতাটা কতটা রয়েছে?
0: বিশেষ করে পশ্চিমাঞ্চলীয় যে জেলাগুলোর মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম, ঝাড়গ্রাম, এই যে জেলাগুলো আছে, এই জেলাগুলোর যে আবহাওয়া এবং জলবায়ুর যে প্রেক্ষাপট আছে সেখানকার উপর নির্ভর করে, যেহেতু একটু রুক্ষ সূক্ষ্ম এবং ভূপ্রকৃতির যে পরিস্থিতি সেখানে কিন্তু বীজ চাষ করার অসীম সুযোগ আছে। কারণ আমরা দেখেছি এই জলবায়ুতে যখন একটা বীজ উৎপাদিত হচ্ছে তার যে পরবর্তী ফসল উৎপাদনের যে কার্যক্ষমতা সেটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে। মেন কারণ হচ্ছে এখানকার যে জলবায়ু এবং আবহাওয়ার যে প্রেক্ষাপট এবং তার মাটি।

0: সেটার উপর নির্ভর করে দেখা যাচ্ছে বাঁকুড়া সিএডিসি কৃষকদের সঙ্গে নিয়ে আমরা প্রত্যেক বছর প্রায় 500 মেট্রিক টনের মতো ধান বীজ উৎপাদন করছি, এবং তাতে করে কৃষকরা ডিরেক্টলি যেমন উপকৃত হচ্ছেন এবং পরবর্তী পর্যায়ে এ ভালো উন্নত গুণমান সম্পন্ন বীজ সরকার নির্ধারিত মূল্যে কৃষকরা আমাদের সোনামুখী থেকে সংগ্রহ করতে পারছেন, বা বিভিন্ন ডিস্ট্রিবিউটার আছে আমাদের, ডিস্ট্রিবিউটার সেলফ হেল্প গ্রুপ আছে, এফপিসি আছে, এফপিও আছে, ওনাদের মাধ্যমেও কিন্তু ওনারা আমরা মার্কেটিং করছি। তাতে করে কি হচ্ছে, সবাই কিন্তু একত্রিত হয়ে একটা ভালো উন্নত গুণমান সম্পন্ন বীজ ব্যবহারের দিকে যেমন উদ্যোগী হচ্ছেন, তার সাথে সাথে ইয়াং জেনারেশন জানাচ্ছে যুবক যুবতীরা যারা আছেন ওনারা কিন্তু কৃষিকাজকে আপন করার জন্য এবং বীজ চাষকে আপন করার জন্য আমাদের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণের মধ্যে দিয়ে আগামী দিনে এ ধরনের উদ্যোগপতিও আছে আমরা তৈরি করেছি আর কি, এবং তাতে করে দেখা যাচ্ছে যে বীজের প্রতি যে আগ্রহ মানুষের এবং বীজের যে সঠিক গুণমান সম্পন্ন বীজ ব্যবহার করলে যে ভালো উৎপাদন পাওয়া যায় সেটা কৃষকরা বুঝতে পেরেছেন, এবং আগামী দিনে এটার উত্তরোত্তর কিন্তু বীজের নতুন বীজ আর প্রত্যেক বছর নতুন নতুন বীজ ব্যবহার করার প্রবণতা বাড়ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যারা ইয়াং জেনারেশন আছে ওনাদেরকে বলবো, যদি এই বীজ চাষের সঙ্গে আপনারা যুক্ত হন তাহলে আগামী দিনে সেলফ এমপ্লয়মেন্ট অর্থাৎ স্বনির্ভরতার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যটা কিন্তু আমরা খুব সহজেই পূর্ণ করতে পারি, এবং কৃষককে খুব কম পয়সায় সঠিক গুণমান সম্পন্ন বীজ আমরা সরবরাহ করতে পারি।
1: তাহলে আমরা এটা বুঝতে পারছি যে যদি আমরা সঠিক বীজ বেছে নিতে পারি এবং সেটাকে যদি আমরা ভালো করে উৎপাদন করতে পারি এবং তা সংরক্ষণ করে তার বাণিজ্যিক সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারি, তাহলে কিন্তু প্রকৃত পক্ষেই আমরা ভবিষ্যতে আরও অনেকটা, যে আমাদের ভারতবর্ষের কৃষির যে মানচিত্রে যে একটা বড় জায়গা পশ্চিমবঙ্গে রয়েছে সেটাকে আরও উজ্জ্বলতর করে ফেলতে পারবো। আজকে আমরা বন্ধুরা কথা বলছিলাম দেশীয় প্রযুক্তিতে বীজ উৎপাদন ও তার বাণিজ্যিক সম্ভাবনা, এবং এই বিষয় নিয়ে খুব সুন্দর করে আমাদের সঙ্গে এতক্ষণ ধরে আলোচনা করলেন বাঁকুড়া সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ, পাশাপাশি বাঁকুড়া সিএডিসির অফিসার ইনচার্জ ডক্টর সুভাষ হাঁসদা। ডক্টর হাঁসদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এতক্ষণ ধরে এত সুন্দর করে আমাদের শ্রোতা বন্ধুদের পুরো বিষয়টি বুঝিয়ে বলার জন্য
0: ধন্যবাদ। নমস্কার।
1: বন্ধুরা সকলে ভালো থাকবেন, সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক, নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন আপনার স্বাস্থ্য বিষয়ে, সার্ভাইকাল ক্যান্সার থেকে মুক্তি, এ বিষয়ে বলবেন ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় সার্ভাইকাল ক্যান্সার থেকে মুক্তি। এ বিষয়ে একটি কথিকা বলছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়।
2: সার্ভাইকাল ক্যান্সার মানে জরায়ুর মুখের ক্যান্সার, যেটি কিনা আমাদের ভারতবর্ষের মতো দেশে মহিলাদের যত ক্যান্সার হয় তার মধ্যে খুবই বেশি সংখ্যক ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার হয়। বা সার্ভাইকাল ক্যান্সার এমন একটা রোগ যেটা কিনা যৌন রোগ বললেও ভুল হয় না, মানে এটি মূলত ছড়ায় স্বামী স্ত্রীর মেলামেশার মাধ্যমে। এর পজিটিভ অর্গানিজম বা একটা ভাইরাস আছে, যেই ভাইরাসের জন্য এই ক্যান্সারটা হয় সেটাকে বলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বিয়ের পরে স্বামী স্ত্রীর যখন মেলামেশা হয় তখন দেখা যায় 50% বেশি মহিলা সার্ভাইকাল ক্যান্সারের এই জীবাণু হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা আক্রান্ত হন। সার্ভাইকাল ক্যান্সারের যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আছে এর অনেকগুলো স্ট্রেন আছে, তার মধ্যে কিছু স্ট্রেন ক্যান্সার করে, কিছু স্ট্রেন ক্যান্সার করে না। এবার এত বিপুল

0: পরিমাণে মানুষ আক্রান্ত হলেও সকলেরই বডির ইমিউনিটি দ্বারা এইটা প্রতিহত হয়। এইবার হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যদি লং স্ট্যান্ডিং কারুর শরীরে থেকে যায় তাহলে সেটা ক্যান্সার করতে পারে। তাহলে সবাই আক্রান্ত হলেও শুধুমাত্র 5-10% মহিলার মধ্যে এই ক্যান্সারের জীবাণু থেকে যায়, বাকিদের নিরাময় হয়ে যায়। তাহলে এত বিপুল সংখ্যক মানুষ যেই ইনফেকশন দ্বারা সংক্রমিত হচ্ছেন সেটা আটকানোর একটাই উপায়, সেটা হলো ভ্যাকসিন দেওয়া। এবার এই ভ্যাকসিনটা কি? আমরা যদি ভাবি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেটা সার্ভাইকাল ক্যান্সার করে, তার অনেক স্ট্রেন থাকলেও কিছু হাই রিস্ক স্ট্রেন আছে যেই স্ট্রেনগুলো ক্যান্সার করে। তার মধ্যে 16 নম্বর এবং 18 নম্বর স্ট্রেনটা মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিয়ান প্রসপেক্টিতে। এই দুটো স্ট্রেন মিলে 75%-এর বেশি সার্ভাইকাল ক্যান্সার করে। তাহলে আমরা যদি এই দুটো স্ট্রেনের এগেনস্টে কোনো মহিলাকে ইমিউনিটি প্রদান করতে পারি তাহলে তার পরবর্তী জীবনে সার্ভাইকাল ক্যান্সার হবার সম্ভাবনা বহুমূল্যে কমে যায়। তাহলে এর জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে প্রোটোকল এসছে তাতে 13 বছরের নিচের সকল স্কুল গার্লকে বিনা পয়সায় সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন দেওয়া হবে। এবার সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন কত বয়স অবধি নেওয়া যায়, এটা আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে। কিন্তু আমাদের যা জ্ঞান তাতে আমরা বলতে পারি যে এটা 40 বছর বয়স অবধি মহিলারা নিয়ে থাকতে পারেন, এবং এর আগে কোনো টেস্ট করারও দরকার নেই যে আপনি ক্যান্সার হতে পারে কি পারে না। কিন্তু সেই ক্ষেত্রে 13 বছরের বেশি বয়স হয়ে গেলে 3টে ভ্যাকসিন নিতে হয়। 13 বছরের আগে হলে 2টো ভ্যাকসিনে হয়ে যায়, কিন্তু 13 বছরের বেশি হলে 3টে ভ্যাকসিন নিতে হয়। এবং এই ভ্যাকসিনটা খুব এক্সপেন্সিভও নয়, এটা মোটামুটি 1.5-2,000 টাকা দাম পড়ে। এটা যদি একজন মহিলা নিয়ে নেন, এবং আমরা সবসময় প্রেফার করি অ্যাডোলেসেন্ট এজ গ্রুপে বিয়ের আগে এই ভ্যাকসিনটা নিয়ে নিলে প্রচুর পরিমাণে ক্যান্সার সার্ভিক্সের সম্ভাবনা কমে যায়, এবং একটা রোগ যেটা থেকে মুক্তি পেলে মানুষের জীবনকালও বেড়ে যাবে এবং জীবন লাইফ স্টাইলও উন্নত হবে। আমার মনে হয় সকল মহিলাদেরই এই ভ্যাকসিন নেওয়া উচিত। যত অ্যাডোলেসেন্ট এজ গ্রুপ ইয়ং ওমেন আছেন সবাই এই ভ্যাকসিন নিলে তাদের পরবর্তীকালে অনেক সুবিধা হওয়ার সম্ভাবনা আছে।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠান শুনলেন। আজকের বিষয় ছিল সার্ভাইকাল ক্যান্সার থেকে মুক্তি। এ বিষয়ে একটি কথিকা বললেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়। আপনার স্বাস্থ্য আজ এ পর্যন্তই।
2: আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী, এখন আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতির সম্পর্কে জানাবো আপনাদের। একটু পরেই অর্থাৎ সন্ধ্যা সাতটায় শুনবেন তরজা গান, পরিবেশনায় প্রভাস হালদার ও সহশিল্পীবৃন্দ। 7:45 নস্টালজিয়া অধীনে অভিনেতা ধীমান চক্রবর্তীর সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ সুচিস্মিতা গুপ্ত, সম্পাদনা সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বাদে। 8:15 শ্রবণী, বিষয় পরিবেশের মানুষ, মানুষের পরিবেশ। আলোচনায় বিশ্বজিৎ রায় ও সম্বিত বসু। 9:00 কথায় গানে, উপস্থাপনায় সাধনা রায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 আলোর সন্ধানে, বিষয় ডিসএবিলিটি সার্টিফিকেট এবং স্বাবলম্বন কার্ড। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সোমা রায়। প্রযোজনা দুর্বাদে। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে হেম বিভাগ রাগে শরৎ পরিবেশন করবেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। তাকে

লায়ে সহযোগিতা করবেন পণ্ডিত উজ্জ্বল ভারতী। রাত 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান। আজকের হারানো দিনের গানে সরগমে পামাকারেসা, তার চোখের জটিল ভাষা কিংবা ধা ধা পামা গারে, রাগ সঙ্গীতের ক্ষেত্রে এসব তান সরগমের জটিল তত্ত্ব বোঝার আশা অনেকাংশেই আমাদের জলাঞ্জলি দিতে হয়। অথচ একটু খেয়াল করে দেখুন, বাংলা আধুনিক গানের ক্ষেত্রে কিন্তু এই সরগমের ব্যবহারই গানের কোনো মান এবং সুরমাধুর্য অনেকাংশে বাড়িয়ে তোলে। যে সুরের চলন অত্যন্ত সহজবদ্ধ এবং মনোগ্রাহী, আসুন না হারানো দিনের গানের আসরে তেমনই কিছু বাংলা আধুনিক গানে তান সরগমের উঠা পড়ার খেলায় আমরা বোধ হয়ে কাটাই রাতের একটি ঘন্টা। শুনতে হলে গান পাতুন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে আজ রাত ঠিক 11:00 শ্রবণ সঙ্গী সাধনা রায়, রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। আরো একবার জানাই আজ রাতের হারানো দিনের গানের বিষয়, গানের সরগমে পামাগারেসা, তার চোখের জটিল ভাষা কিংবা ধা ধা পামাগারে, রাগ সঙ্গীতের ক্ষেত্রে এসব তান সরগমের জটিল তত্ত্ব বোঝার আশা অনেকাংশেই আমাদের জলাঞ্জলি দিতে হয়। অথচ একটু খেয়াল করে দেখুন, বাংলা আধুনিক গানের ক্ষেত্রে কিন্তু এই সরগমের ব্যবহারেই গানের গুণমান এবং সুরমাধুর্য অনেকাংশে বাড়িয়ে তোলে। যে সুরের চলন অত্যন্ত সহজবদ্ধ এবং মনোগ্রাহী, আসুন না হারানো দিনের গানের আসরে তেমনই কিছু বাংলা আধুনিক গানে তান সরগমের ওঠা পড়ার খেলায় আমরা বোধ হয়ে কাটাই রাতের একটি ঘন্টা। শুনতে হলে গান পাতুন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে আজ রাত ঠিক 11:00 আপনার শ্রবণ সঙ্গে সাধনা রায়, রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকে পরবর্তী অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে আকাশবাণী মৈত্রী। একটু পরেই শুনবেন তর্জা গান।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন তর্জা গান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

তর্জগানেরা সুর এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।

আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন লোকগীতি। লোকগীতিতে এবারের শিল্পী অংশুমান রায়।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান
1: আকাশবাণী মৈত্রী। একটু পরেই বাংলা খবর।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। তথ্য সম্প্রচার মন্ত্রী সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল ও জনমুখী করে তুলতে তরুণ প্রজন্মের ভাবনার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি আজ কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস ও প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান ও আকাশবাণী এবং দূরদর্শনের মহানির্দেশক। রেলমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হবে। প্রধানমন্ত্রী আজ তার অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে জীবনযাত্রা ও ব্যবসা বাণিজ্য সহজতর করার লক্ষ্যে বিভিন্ন সংস্কারের বিষয়ে আলোচনা করেছেন। কেন্দ্র আইনগত পরিমাপ বিজ্ঞানের নিয়ম মেনে ভোজ্য তেলের প্যাকেটে নির্দিষ্ট আকার ও মাপ নির্ধারণ করেছে। CBSE পরীক্ষার্থীদের নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেবার সময়সীমা আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করেছে। অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকি ফাইনালে ভারত আজ জাপানকে হারিয়ে খেতাব জয় করেছে। বিজয়ী দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর। আসছে বিস্তারিত খবরে। দেশের সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল এবং জনমুখী করে তুলতে কেন্দ্রীয় সরকার তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে চায়। সেই লক্ষ্যে কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এবং প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, তরুণ আধিকারিকদের মধ্যে আকাশবাণী এবং দূরদর্শনকে নতুনভাবে গড়ে তোলার ব্যাপারে প্রবল উৎসাহ এবং আগ্রহ লক্ষ্য করা গেছে। সেই তাদের সঙ্গে একটি বিশেষ কর্মশিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে ভবিষ্যতের সম্প্রচার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলার জন্য বিভিন্ন মতামত ও প্রস্তাব উঠে এসেছে। মন্ত্রী জানান, এই প্রস্তাবগুলিকে শুধু নথিবদ্ধ

0: করে রাখাই হবে না, সেগুলির বাস্তবায়নের দিকে গুরুত্ব দেওয়া হবে। আকাশবাণী ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন যোশী, আকাশবাণী ও দূরদর্শনের মহানির্দেশক রাজীব জৈন, প্রেস ইনফরমেশন ব্যুরোর মহানির্দেশক ধীরেন্দ্র ওঝা সহ তথ্য সম্প্রচার মন্ত্রক ও প্রসার ভারতীর শীর্ষ আধিকারিকরা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 14,205 কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই 10টি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে। বর্তমানে 9টি বন্দে ভারত এক্সপ্রেস এবং একাধিক অমৃত ভারত ট্রেন পশ্চিমবঙ্গে চলাচল করছে। আগামী 5 বছরে কলকাতা মেট্রোর জন্য 60টি নতুন প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন তিনি। রাজ্যের রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্রের সঙ্গে যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি কাজ করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলমন্ত্রী বলেন, রাজ্যে 102টি নতুন অমৃত ভারত স্টেশন করা হবে, 538টি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।
1: ইউপিএ সরকার কে সময় ভি মাত্র 4,000 কোটি রুপে রেলওয়ে কো মিলতে থে বঙ্গাল কে লিয়ে। আজ মোদীজি 14,000 কোটি রুপে রেলওয়ে কে লিয়ে দেতে হ্যায় বঙ্গাল কে ডেভেলপমেন্ট কে লিয়ে। 102 স্টেশন কা পুনর্নির্মাণ, জিসমে সে 10 স্টেশন কা কাম অলরেডি কমপ্লিট হো গিয়া হ্যায়। বন্দে ভারত সবসে পহলে স্লিপার চালু হুই পশ্চিম বঙ্গো মে, অমৃত ভারত ট্রেন সবসে পহলে চালু হুই পশ্চিম বঙ্গো মে। আজ 9 বন্দে ভারত এক্সপ্রেস চল রহি হ্যায় পশ্চিম বঙ্গো মে, 1 স্লিপার এক্সপ্রেস চল রহি হ্যায় বন্দে ভারত কি, আর 13 অমৃত ভারত ট্রেন চল রহি হ্যায় পশ্চিম বঙ্গো মে।
0: রেলমন্ত্রী বলেন, রেলের বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের অর্থনীতি ও শিল্পোন্নয়নে বড়সড় গতি আসবে। এর আগে শ্রী বৈষ্ণব বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রোতে সফর করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী এবং উপদেষ্টা পরিষদ আন্তর্জাতিক অস্থিরতার মধ্যে ভারতের অর্থনৈতিক বিকাশে গতি আনতে বিভিন্ন চিন্তাভাবনা ও পদক্ষেপ নিয়ে মতবিনিময় করেছেন। কেন্দ্রীয় সরকার আইনগত পরিমাপ বিজ্ঞানের কাঠামোর আওতায় ভোজ্য তেলের জন্য নির্দিষ্ট প্যাকেটের আকার বা মাপ নির্ধারণ করেছে, যার ফলে বাজারে অনেক বেশি স্বচ্ছতা ও সামঞ্জস্য থাকবে। উপভোক্তা বিষয়ক বিভাগ এই কাঠামোর আওতায় ভোজ্য তেল ও চর্বির নিট পরিমাণ এবং প্যাকেটের আদর্শ আকার নির্ধারণ সংক্রান্ত কার্যপ্রণালী বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওরের সংশোধন করেছে। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, সংশোধিত নিয়ম অনুযায়ী পাম অয়েল, পামোলিন, সয়াবিন তেল, সূর্যমুখী তেল, সর্ষের তেল, চীনাবাদাম তেল, তিলের তেল, রাইস ব্র্যান্ড অয়েল, তুলোর বীজের তেল এবং ভুট্টার তেল সহ প্রধান ভোজ্য তেলগুলির জন্য প্যাকেটের আদর্শ আকার নির্দিষ্ট করা হয়েছে। অনুমোদিত প্যাকেটের আকারগুলি হল 200 গ্রাম, 500 গ্রাম, 1 থেকে 5 কেজি, 15 কেজি এবং 20 কেজি। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া আজ বলেছেন, যুব সমাজই দেশের মূল শক্তি এবং বিকশিত ভারত বাস্তবায়নের মূল চালিকা শক্তি। নতুন দিল্লিতে আয়োজিত মাই ভারত ইউথ কনভেনশনে ভাষণে ডক্টর মান্ডাভিয়া বলেন, দেশের মোট জনসংখ্যার 65% অনূর্ধ্ব 35 বছর, যার ফলে ভারত বিশ্বের অন্যতম তরুণ জনগোষ্ঠীর দেশ হিসেবে পরিচিত। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই সরকারি সিকিউরিটিজে বিদেশি শেয়ার বাজারে বিনিয়োগকারী বা এফপিআইদের বিনিয়োগ সংক্রান্ত নিয়ন্ত্রণ কাঠামোর গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন ঘোষণা করেছে। বিনিয়োগ প্রক্রিয়া সহজতর করা এবং নিয়মকানুন বা কমপ্লায়েন্সের শর্তাবলী সরলীকরণের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একটি ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঞ্জাবে কমপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম 15 জনের বেশি। ঘটনাটি ঘটে আজ সকালে পাঞ্জাবের ফিরোজপুর ফজিলকা রোডে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি নিহতদের নিকটাত্মীয়কে সমবেদনা জানান, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ CBSE পরীক্ষার্থীদের নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা 7ই জুন অর্থাৎ আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে, পড়ুয়ারা মধ্যরাত পর্যন্ত তাদের আবেদনপত্র জমা করতে পারবেন। মধ্যপ্রদেশে আজ রাজ্যসভার নির্বাচনের জন্য বিজেপির 2 প্রার্থী তরুণ চুগ এবং রজনীশ আগরওয়াল তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভোপালে বিধানসভার রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্রগুলি জমা দেওয়া হয়। কংগ্রেস তাদের প্রার্থী হিসেবে মন্দসৌরের প্রাক্তন সাংসদ মীনাক্ষী নটরাজনকে মনোনীত করেছে। মধ্যপ্রদেশের রাজ্যসভায় 3টি আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার 8ই জুন।

0: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বহু দেশই অর্থনৈতিক অনিশ্চয়তার সম্মুখীন হলেও ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে। 2025-26 অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন অর্থাৎ জিডিপির বৃদ্ধির হার 7.7% হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের সঙ্গে বৈঠকে বসবেন। নেপালের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করবে। বিদেশমন্ত্রী আজ নবনিযুক্ত স্লোভানিয়ার বিদেশমন্ত্রী টোন কাজারেসকে অভিনন্দন জানিয়েছেন। স্লোভানিয়ায় প্রধানমন্ত্রী জ্যানেজ জাসনার এর নেতৃত্বাধীন দক্ষিণপন্থী জোট সরকারের বিদেশমন্ত্রী হিসেবে শপথ নেন টোন কাজের। তার 30 বছরের কূটনৈতিক অভিজ্ঞতা রয়েছে। বাহরিন জানিয়েছে, ইরান তাদের ও কুয়েতের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে, তবে সেগুলি প্রতিহত করা গেছে। বাহরিন এবং কুয়েতের বিদেশ মন্ত্রক এই ঘটনার নিন্দা করেছে। পাকিস্তান তেহরিকে ইনসাফ দল সেদেশের সরকারের বিরুদ্ধে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে আইনি ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ তুলেছে। পাশাপাশি তারা এও অভিযোগ করেছে যে তারা পর্যাপ্ত চিকিৎসাও পাচ্ছেন না। ভারতের আবহাওয়া দফতর কেরালামে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করার পর আগামী 9 জুন পর্যন্ত সে রাজ্যের উত্তরের জেলাগুলিতে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। মৎস্যজীবীদের আগামী মঙ্গলবার পর্যন্ত কেরালাম, লাক্ষাদ্বীপ এবং কর্ণাটক উপকূল সংলগ্ন সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকির ফাইনালে আজ ভারত পুরুষদের বিভাগে আয়োজক জাপানকে 4-1 ব্যবধানে পরাজিত করে। অন্যদিকে দক্ষিণ কোরিয়াকে 3-0 ব্যবধানে হারিয়ে ভারতীয় মহিলা দল ব্রোঞ্জ পদক জয় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়া কাপ 2026-এর জয়ী ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-18 হকি দলকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী অনূর্ধ্ব-18 এশিয়া কাপ 2026-এ ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় মহিলা অনূর্ধ্ব-18 দলকেও অভিনন্দন জানান। দাবার গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দা প্রথম ভারতীয় দাবাড়ু হিসেবে নরওয়ে চেস টুর্নামেন্টের ওপেন বিভাগে শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। নরওয়ের অসলোতে অনুষ্ঠিত এই ঐতিহাসিক প্রতিযোগিতার 10ম তথা শেষ রাউন্ডে জার্মান গ্র্যান্ডমাস্টার ভিনসেন্ট কেইমারকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে দেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রজ্ঞানন্দাকে তাঁর এই অসাধারণ কৃতিত্বের জন্য অভিনন্দন জানান। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। তথ্য সম্প্রচার মন্ত্রী সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল ও জনমুখী করে তুলতে তরুণ প্রজন্মের ভাবনার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি আজ কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস ও প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান ও আকাশবাণী এবং দূরদর্শনের মহানির্দেশক। প্রধানমন্ত্রী আস্থার অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে জীবনযাত্রা ও ব্যবসা বাণিজ্য সহজতর করার লক্ষ্যে বিভিন্ন সংস্কারের বিষয়ে আলোচনা করেছেন। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান নস্টালজিয়া।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নস্টালজিয়া অনুষ্ঠান। আজকের অতিথি অভিনেতা ধীমান চক্রবর্তী, তাঁর সঙ্গে কথা বলেছেন সুচিস্মিতা গুপ্ত। আজ দ্বিতীয় পর্ব।
1: শুরু করছি নস্টালজিয়া অনুষ্ঠানের আজকের পর্ব। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট অভিনেতা ধীমান চক্রবর্তী। নমস্কার ধীমানদা।
2: নমস্কার, নমস্কার।
1: ধীমানদাকে নিয়ে আবার নতুন একটি পর্বে চলে এলাম। আগের পর্বে আমরা ধীমানদার সঙ্গে গল্পে গল্পে শুনছিলাম, জানলাম রেডিওকে ঘিরে তার নস্টালজিয়ার কথা। অনেক স্মৃতি, অনেক অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন দাদা। আজকে সেসব কথায়ও থাকব, কিন্তু তারই সঙ্গে নস্টালজিয়া, এটা একটা অনেক বড় ব্যাপার। ওই যে একটু ভালো লাগা, তার সঙ্গে অনেকটা বেশি মন কেমন, একটু বুকের ভেতরে চিনচিন, সবটা মিলিয়ে এই নস্টালজিয়া ব্যাপারটা। তো দাদা, আজকে বয়স আপনাকে যে জায়গাটায় দাঁড় করিয়ে দিয়েছে, কখনো না কখনো তো একটু পেছন দিকে দৃষ্টি যায়। কোন কোন বিষয়গুলো আপনাকে নস্টালজিক করে?
2: আমি তো এর আগে মোটামুটি বলেছি, কিন্তু তবু আরেকটা বলি, হয়তো একটা জিনিস তুমি মনে করিয়ে দিলে ভালোই।

0: থাকলো, আগে এই রেডিও তথা বেতারের সঙ্গে আরেকটা জিনিস জড়িত ছিল, সেটা হচ্ছে বেতার জগৎ। এই বেতার জগৎ বলে একটা বই বেরোতো, তাতে কবে কখন কী প্রোগ্রাম সব ছাপা থাকতো এবং কিছু কিছু লেখাও বেরোতো, তো সেইটি খুব মনে পড়ছে। এর সঙ্গে জড়িয়ে ওই যেটা এর আগের বারও আমি বলেছিলাম যে হয় না যে বিখ্যাত লোক বা বিখ্যাত ঘটনা বা বিখ্যাত জনেরকে নিয়ে এই যে আমরা যে প্যারোডি করি গান বা স্কেচ, এগুলো হয় তাদের নিয়ে যাদের ইম্পর্টেন্স আছে, যাদের নাম আছে। ঠিক সেই রকমই আমার একটা মনে পড়ে, রেডিওতে একটা প্রোগ্রাম হতো সঙ্গীত শিক্ষার আসর।
1: হ্যাঁ হ্যাঁ, সঙ্গীত শিক্ষার আসর,
0: তাতে
1: রবিবার দিন হতো,
0: রবিবার দিন হতো, পঙ্কজ কুমার মল্লিক তিনি ক্লাস নিতেন, সেটাতে বেশ সুন্দর ভালো করে অনেকেই শিখতেন ওগুলো, এবং যারা বাড়িতে বসে বসে শুনছেন তারাও শিখতেন।
1: ঠিক ঠিক, আমরাও শুনে শুনে অনেক সময় শেখার চেষ্টা করেছি।
0: তো এইটার উপরই অজিত চট্টোপাধ্যায়, যার কথা বলছিলাম, যিনি অ্যাকচুয়ালি ভানুদা জহরদারের ওপরে শিল্পী, তিনি একটা স্কেচ তৈরি করেছিলেন এর উপরে। মানে হঠাৎ হলো কি, ওই বেতার জগতে ভুল করে ছাপা হয়ে গেছে পঙ্কজ কুমার মল্লিক, তার এগেনস্টে রয়েছে পল্লীগীতি, আর ওপাশে শচীনদেব বর্মন, তার এগেনস্টে লেখা রয়েছে রবীন্দ্রসঙ্গীত। বিভ্রাট হয় না, একটু তাদের নিয়ে মজা করার জন্য করা, এবং তাদের প্রেজেন্সেই কিন্তু উনি এটা করেছেন।
1: আচ্ছা,
0: যেই ছাপা হয়ে গেছে তখন বলছে যে এই পঙ্কজ মল্লিক, শচীনকর্তা বলে বলা হতো শচীনদেব বর্মন, এই পঙ্কজ মল্লিকের বাড়িতে চলে গেছেন। ও ফঙ্কজ, ফঙ্কজ এই দেখছো নাকি কি কাণ্ড করছে বেতার জগৎ। বলে কি হলো, কি হয়েছে দাদা, আপনি সকালবেলা এই দেখো না কি কাণ্ড, দেখো আমার এগেনস্টে লিখছে রবীন্দ্রসঙ্গীত, বাপের জন্মে আমি গাই নাই, আর আমি কি করি। বলে হ্যাঁ, আমারও তো এগেনস্টে লিখেছে পল্লীগীতি, আমি বা কি করবো বলো দেখি, তুমি ভাই আমার একটু গান তুলিয়ে দিও। এই করে এবার দুজনের মধ্যে চলছে গান তোলা তুলি।
1: আচ্ছা,
0: উভয়কে গান শেখাতে গিয়ে কি বিভ্রাট হয়ে যাচ্ছে, সে বলছে যে সখিরেনি অলমর মনেরি ভ্রমরা নিশিতে না যাই ফুল মনে, হয় ফঙ্কা ধরা না না হইল না হইল না, ঠিক করো ঠিক করো, এটা তোমার রবীন্দ্রসঙ্গীত না হয় পল্লীগীতি, ঠিক করো নিশিত না যাই ফুল মনে, না গো হবে না, এর পরের দিন হবে, পরের দিন আজকে আর পাচ্ছি না। তা বললো তাহলে আমার একটু শেখাই দেন ওইটি রবীন্দ্রসঙ্গীত। ও শিখবে, আচ্ছা না এসে বলো, বসো বসো, হারমোনিয়ামটা ধরে নিয়ে এক দুই তিন চার, এক দুই তিন চার, আরে দূর খালি কি এক দুই তিন চার করো, গানটা কও। হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি বলছি বলছি ন।

0: ইরা আরে গুরো কি কি হচ্ছে না হচ্ছে না, ঠিক করে দো রায় নয় ভয় অনাই নাই ভয় মানে রে জয় ওই যা যাই বই, এই করে করে পরে পরে এইগুলো দুজনের মধ্যে দৌড়োদৌড়ি ঝাপাঝাপি এই ইন্ডিয়াটা তুল এইগুলো হতো আর কি। তখন
1: আসলে মানুষগুলো তো লোকের মনের মধ্যে ঢুকে গেছেন, এখনো ঢুকে বসে আছেন। আপনি বীরেন্দার কথা বলেছেন আগের পর্বে, বাণী কুমার পঙ্কজ মল্লিক এদেরও নিশ্চয়ই দেখেছেন এখানে এসে?
0: না আমি
1: এদের সঙ্গে দেখা হয়নি কখনো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে নস্টালজিয়ার কথাটা তুলেছিলাম, কোন কোন বিষয়ে এখনো আপনাকে নস্টালজিক করে একটু ভাবায় পুরনো কলকাতা, আপনার থিয়েটারের স্মৃতি, এগুলো একটু বলুন না।
0: হ্যাঁ থিয়েটারটা তো অবশ্যই ভাবায়, থিয়েটারটা ভাবায় মানে থিয়েটারটা নিয়ে না আমি একটু কষ্ট পাই, যেমন আনন্দ পাই যে প্রথমেই থিয়েটারের মাধ্যমেই আমার এই বেতার জগতে আসা, থিয়েটারের মাধ্যমে আবার সেখান থেকে আমার ফিল্মে যাওয়া, তেমনি কষ্টও পাই যে যদিও আমি শুরু করেছিলাম গ্রুপ থিয়েটার দিয়ে যেটা বলেছি, কিন্তু পরবর্তীকালে রংমল থিয়েটারে ঢুকলাম। এবং একটা সময় ছিল যখন এই যে নর্থ কলকাতায় এতগুলো হাউস, রংমহল, বিশ্বরূপা, স্টার, মিনার্ভা, এইগুলো ছিল। পরবর্তীকালে আরও অনেকগুলো হয়েছে, যেমন রঙ্গনাডঙ্গনা ইত্যাদি, এগুলো পরে হয়েছে, তখন কিন্তু এগুলো ছিল না। এবং এগুলো প্রত্যেক রোববার দুটো শো, শনিবার দুটো শো, নর্থ কলকাতার ওই পাড়ায় হাঁটলে মনে হতো বোধহয় আজকে পুজো আছে, কেননা দর্শকরা সব নতুন জামা কাপড়।

0: পড়ে ভালো যেটা দেখতে আসছে। হ্যাঁ, এইরকম ছিল। যেমন আমি তো রংমহলে প্রথম শুরু করি এবং ওখানে সব কমেডি নাটক হতো, যেহেতু ওখানে সব কমেডিয়ানরাই ছিলেন। তো শ্যাম মিশ্র ঘোষাল এবং শ্যাম মিশ্র চৌধুরী এরা প্রত্যেকটা শনিবার ম্যাটিনি শো আসতেন, সোজা হাউসের ভেতরে ঢুকে গিয়ে A1 আর A2 এই দুটো সিটে বসে পড়তেন, কেউ বাধা দিত না, কেউ কিছু বলতো না।
1: মানে একই নাটক দেখতে আসছে বারেবারে।
0: শুনুন, হ্যাঁ, মজাটা এইখানেই, যারা ওই সিট দেখায় বসায় তারা করতে কি সোজা চলে যেত ওখানে গিয়ে ওদের থেকে টাকাটা নিয়ে নিত, বা কাউন্টার থেকে টাকার দুটো টিকিট নিয়ে ওদের কাছে দিয়ে দিত, ওরা টাকাটা দিয়ে দিত এবং ও কাউন্টারে জমা দিয়ে দিত। একই নাটক একই লোক দেখছে রোজ, কেন? এখানে এই যে স্টেজের পারফরমেন্স তাদেরকে এতটাই অ্যাট্রাক্ট করতো। তারপরে জওহর রায় ছিলেন, জওহর রায় তো বেসিক্যালি কমেডিয়ান ছিলেন এবং ভীষণ ইম্প্রোভাইজেশন ছিল, যার জন্য হয়তো সংলাপ টাইম টু টাইম পরিবর্তন হতো, কিন্তু এমনি নাটক ঠিক থাকতো, সেই আকর্ষণে এরা আসতো। এবং আর একটা বলি যে তখন আমি রঙ্গনায় নাটক করি, কি বিভ্রাট, কি বিভ্রাট, আমি আর অনুপদা আমরা দুই বন্ধু কাম দুই ভাইয়ের মতো কমেডি, আমার বাংলা ভাষা ছিল। এখন নিজেকে দিয়ে ভাবি, যখন একদিন খুব দুষ্টুমি করেছিলাম অনুপদার নাম ভুলে যেতেন, সেটা ওই বয়সের কারণে যেটা এখন আমাদের হয়। একদিন খুব মজা করছি, কি ওরা অনুপদা বললেন এই সব ডায়লগ আছে, ও তো কালকে আমার এখানে এসেছিল, হ্যাঁ সে তো জানি, কিন্তু এসে হলো কি, আমি ওকে বললাম আমি কি কখন দিয়া, ও কইছে তুমি কার কথা কও, নামটা কও না, আরে ওই যে ওই বাবা বল না, আমি আমি কি করে জানো তুমি যে কইতেছ, আরে ওই তো ও তারপরে বাইরে বেরিয়ে আমাকে বার, তার অনুপ কুমার সবাইকে চমকে দেয়, ওটা আমাকে আজকে ঝাঁটা করে ফেলে দিয়েছে, আমি নাম ভুলে গেছি কিছু বলে না, এইরকম হতো। তাই হোক, ওই নাটকটা প্রায় 800 রজনী চলে, দেখি যদি লোকে নেয় চলবে না চলবে, কিন্তু যাই হোক যে কোনো কারণেই হোক যেভাবেই হোক আমি করতে আরম্ভ করি এবং সেটা আরো 500 নাইট চলে। তো এই করতে গিয়ে একদিন আমার মনে আছে সোয়া ছটা হবে, আমি অফিসে ঘরের এদিকে এসেছিলাম একটু কাজ করতে, তখন আমি অভিনয় করছি, তখন দেখলাম এক বাস ভর্তি লোক এলো বর্ধমান বা বীরভূম ওইসব অঞ্চল থেকে, এলো
1: বাইরে থেকে,
0: বাইরে থেকে এক বাস ভর্তি লোক। তার জন্য লোক এসেই দেখলো যে বোর্ড ঝোলানো রয়েছে হাউসের সামনে, হাউসফুল, কিন্তু ওপরে গণেশবাবু ছিলেন তখন তাদেরই প্রোডাকশন, গণেশ মুখোপাধ্যায় যিনি নাকি রবীন্দ্রভারতীর অধ্যাপক ছিলেন, তাকে গিয়ে বললে যে এরকম আমরা এসেছি নাটক দেখব। তো উনি বললেন কোথায় নাটক দেখবেন, কোথায় বসছে দেবো, আপনাদের ওই তো দেখছেন তো হাউসফুল। হ্যাঁ হাউসফুল তো দেখলাম, কিন্তু বললে তো হবে না, আমরা এত দূর থেকে এসেছি বাস ভাড়া করে, এখন নাটক না দেখে কী করে ফিরে যাই। তাদের নিয়ে গেল ওপরে, ওপরে যে ব্যালকনি আছে ব্যালকনিতে নিয়ে গেল, নিয়ে গেল দেখুন, দেখা গেল যে এমনি যা সিট সেগুলো তো ভর্তি, প্লাস দুপাশে যে প্যাসেজগুলো থাকে সেই প্যাসেজেও এক্সট্রা চেয়ার দিয়ে বসানো, এদিক ওদিক নড়বার উপায় নেই। তো বলুন দেখুন এখানে আপনাকে কোথায় বসাবো। তো ওপরে এই যে গ্যালারি রয়েছে, গ্যালারিতে লোক সেখানেও ফুল, কিন্তু ওই গ্যালারির সামনে দিয়ে অনেকটা খালি জায়গা রয়েছে, ছোট ছোট শিখ দিয়ে রেলিং মতো করা আছে, ওদের স্টেজটা পুরো দেখা যায়, কারণ গ্যালারির লোকেরা দেখে দেখে। তো ওরা বললে আমরা এখানে বসে দেখবো, মানে কী বলছেন এখান থেকে কী, না আমরা যদি টিকিট কেটে দেখি আপনার আপত্তিটার কী আছে, মানে তারা নাচর বান্ধা তারা দেখবেই। এবং হলো কি, সত্যি সত্যি ওরা শতরঞ্জি ভাড়া করে এনে ওইখানে পেতে দিল এবং তারা ওইখানে বসে পুরো নাটক দেখলেন। যেহেতু তারা ওইভাবে নাটক দেখলেন, ভদ্রতা করে ইন্টারভ্যালে ওদের চা আর বিস্কিট না কেক খাইয়েছিলেন। এই হচ্ছে দর্শক,
1: মানে দর্শকের কি ভালোবাসা,
0: ভালোবাসা মানে আপনি ভাবুন একসঙ্গে এই 4-5টা হাউস চলছে, প্রত্যেকটাতে হাউসফুল, প্রত্যেকের নাটকই হাউসফুল, এবং এই যে হাউসফুল চলছে এবং এর দর্শক কিন্তু বাইরে থেকে আসছে, এবং অত্যন্ত দুঃখের কথা যে সেই হাউসগুলো সব বন্ধ হয়ে গেল
1: একদমই।
0: আমি বলছি আমি খুব কষ্ট পাই, এখন বলতে গিয়ে আমার খুব কষ্ট হচ্ছে, যে একদিন একটি ছেলে ওই সামনে পানের দোকান রংমহলে, ও আমায় বলল এসো তুমি তো আর আসোই না, কি করবো বল, থিয়েটারে উঠে গেছে, এসো না দেখো না এসো না আন্দর, তোমার বিয়ে বাড়ি ভাড়া দেয়। ওমা গিয়ে দেখি স্টেজের ওপর কি সব চাল কুমড়ো লাউ টাউ হ্যান্তার ইত্যাদি সব সবজি টবজি ছড়ানো, গ্রিন রুমে ঢুকলাম, গ্রিন রুমে দেখলাম নানা রকম ফুল টুল হ্যান্তার সব ছড়ানো, তারপর আমি চলে এলাম, ও বলে কী হলো আমি ধর কেন আনলি বলতো,

0: আমার সত্যি সত্যি এখন বলতে গিয়েও আমার কান্না পাচ্ছে, মনটা খারাপ হয়ে গেল। কি থিয়েটার ছিল, তুই আমাকে বিয়ে বাড়ি দেখাতে আনলি, হতভাগা। না না সরি সরি, আমি বুঝতে পারিনি, সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল।
1: কিন্তু দাদা, যে প্রসঙ্গটা আপনি তুলেছিলেন, এখন তো সেই বিয়ে বাড়িও নেই, এখন তো সব শপিং মল হয়ে গেছে।
0: এক্স্যাক্টলি, শপিং মল হয়ে গেছে, শুধু তাই না, এবং এই থিয়েটার যে বন্ধ হয়ে গেল তাই নিয়ে কিন্তু কোনো রকম আন্দোলন বা কিছু হলো না। নট অনলি দ্যাট, এই যে রংমহল থিয়েটারটা আমরা পুরনো যারা জানি, ওটা তখন শিল্পী গোষ্ঠী বলে একটা গোষ্ঠী চালাতো, এগুলো তো পিকচার গিয়ে প্রডিউসার থাকে, তখন কথা কও বলে একটা নাটক হচ্ছিল, সেই সময় একটা কেস হয়ে গেল জিতেন বসু আর মিতাল ভাই মানসাটা বলে দুজনের মালিক, সে তাদের কেস করলে যে এদের তুলে দেবে। তখন এই জহর রায় এবং সরোজুবালা দেবী এরা দুজন কিন্তু লড়ে গেল, বললো যে না থিয়েটার বন্ধ হতে দেবো না আমরা, এবং এই কেসটা চলে গেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্ট থেকেও তাদের এই খরচা চালাতে হতো অনেক কষ্ট করে, অনেক সময় তারা থিয়েটারের টাকা নিত না, মাইনে নিত না, আমরা মাইনে নিইনি, টাকা নিইনি, বিনা পয়সায় কাজ করেছি পকেট থেকে পয়সা দিয়ে, এবং কোর্ট থেকে রায় হলো যে না কথা কও যতদিন চলছে ওই নাটকটা ততদিন এদের তোলা যাবে না। এই জন্য আইন বাঁচাবার জন্য তখন করা হতো কি, ওই কথা কও শেষ বৃহস্পতিবার একটা শো রাখা হতো, দেখানো হতো যে কথা কও চলছে, আর কিন্তু তারপর যেমন যেমন নতুন নতুন প্রোডাকশন অন্য অন্য নাটক হতো।
1: আচ্ছা,
0: এইভাবে তারা মাঁচিয়েছে, এবং আমরা দেখেছি সত্যি সত্যি ওপরে সিনেমা হল বানাবে বলে ওপরে ওই যে ওই প্রজেক্টার ফিট করার যে ফুটো সেইগুলো সব গতগুলো তৈরি হয়ে গেছিলো, এই ফাইট করে সেই থিয়েটার চলে গেল।
1: কিন্তু হ্যাঁ, শেষ রক্ষিত হলো না।
0: এবং শুধু তাই না, আরেকটা কথাই প্রসঙ্গক্রমে উঠে, যে যদিও আবার বলি আমিও ওই থিয়েটার থেকে আরম্ভ করেছেন গ্রুপ থিয়েটার, এই যে গ্রুপ থিয়েটার এখনও চলে, কিন্তু আমি তো ভালো করে ঘুরে দেখছি সেই যে দর্শক, সেই গ্রামের সেই দর্শক, সেই ধরুন বৃক্ষওয়ালা, কৃষক, চাষি, শ্রমিক, মজুর, সবাই কিন্তু এই সব নাটক দেখতে আসে না। সেইগুলো যেগুলো বলা হয় সেই নাটক, যারা মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এইসব লোকগুলোই কিন্তু এখনকার এইসব নাটক দেখছেন। সেই নাটকের মতো সেই নাটক কি হচ্ছে, এটা একটা প্রশ্ন থেকে যায়। এবং যেটা কিন্তু উৎপল দা ক্রেম করতে পারে, উৎপল দত্ত যে নাটক করতেন সেই নাটক কিন্তু সর্বজনের জন্য, সকলই তা বরং তার থেকে কিছু স্টেপ আপ করে আনতেন, কিছু কিছু শিক্ষণীয় জিনিস থাকতো যেটা থেকে তাদেরকে আরো উৎসাহিত করতো জানবার জন্য।
1: আপনি উৎপল দত্তের নাটকে অভিনয় করেছেন?
0: আমি উৎপল দার সঙ্গে নাটক করিনি, উৎপল দার সঙ্গে ছবি করেছি,
1: ফিল্মে কাজ
0: করেছি। কথাটা তুললেন বলে একটা কথা মনে পড়ে গেল, যে বলি উৎপল দার সম্বন্ধে, যে উৎপল দা নাটককে কত ভালোবাসতেন, যে একটা ছবি করছি, সেই ছবিটা করতে করতে একটি ছেলে এসে বলেছিল যে দাদা আমাকে কিন্তু একটু তাড়াতাড়ি ছেড়ে দেবেন, আজকে আমার নাটক আছে। তখন যেহেতু জুনিয়র আর্টিস্ট ততটা নম্বর ততটা দেয় না, কিন্তু উৎপলদা শুনেছে, উৎপলদা খানিকক্ষণ পরে গিয়ে আবার ডিরেক্টরকে বললো, এই ওকে কিন্তু আজকে ছেড়ে দিই, ওর নাটক আছে। হ্যাঁ, তারপরে আবার খানিকক্ষণ পরে আবার দেখি, বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, না না ছেলের নাটক আছে ভাই, ওকে ছেড়ে দিও। এবং সত্যি সত্যি উৎপলদার কথাতেই হয়তো তাকে তাড়াতাড়ি করে ছেড়ে দিয়েছিল।
1: তিনিও নাটকের মানুষ, কতটা সম্মান দিতেন নাটককে। যেটা বলছিলেন যে থিয়েটার রয়েছে এখনো, কিন্তু যারা দেখছেন তাদের মধ্যেও বদল এসছে, নাটকের ধরনেও বদল এসছে। পুরনো কলকাতার কোন জিনিসগুলোকে মিস করেন?
0: কলকাতার মিস বলতে, এই যে বললাম পুরনো সবকিছুই তো চেঞ্জ হয়ে গেছে না, মিস তো সবই। খাওয়া থেকে যদি আরম্ভ করি, এই রংমহলে ঢোকার মুখেই একটা রেস্টুরেন্ট ছিল, তাদের নাম ছিল নদিয়া সুইটস, এখন উঠে গেছে। তারা যে সিঙ্গাড়া বানাতো, আমরা সিঙ্গাড়া খেতে ঢুকতাম, এইটুকু ছোট্ট সিঙ্গাড়া, শীতকালে ওই গরম কপি সিঙ্গাড়া হতো, চাপ দিলে ধোঁয়া বেরোতো কপির গন্ধ। এখন তো সিঙ্গাড়া চাপ দেওয়া তো দূরের কথা, থিয়েটারে ফেললেও কপির সে গন্ধ পাই না। সেরকম সবই, মাছও খাচ্ছি, অনেক টাকা দিয়ে মাছ কিনছি বটে, আগে একটা বাড়িতে চিংড়ি মাছ রাঁধা হলে পাঁচ বাড়ি থেকে জানতো বাড়িতে চিংড়ি মাছ রাঁধা হচ্ছে, এখন চিংড়ি মাছ খেয়ে মানে ভেজে মশলা দিলেও রান্না হচ্ছে কিন্তু সে
1: গন্ধ বেরোচ্ছে না। সেসবগুলো
0: জহর রায় না, জহরদার সঙ্গে প্রথম অভিনয় শুরু করি, মানে সাংঘাতিক অভিনেতা, সে যে কি করবে কেউ জানে না। এরম সাহেব বলে বিজয় রায়ের ছবি, হিরো ছিল
1: তাপস,
0: তাতে আমার একটা পার্ট ছিল, আমি আর শঙ্কর বলে ঘোষাল, পরীক্ষার যে গেজেট বেরোয় না সেই ওদের গেজেট বেরিয়ে সেই নিতে এসছিল, তা আমার সঙ্গে উৎপলদার পার্ট ছিল। করতে করতে আমি দাম চেয়েছি, দাম হচ্ছে এত দাম, আমি কোনটা সস্তা পাচ্ছেন বলুন, এইটার দাম দেখুন, সেইটার দাম দেখুন, কোনোটা সস্তা পাচ্ছেন কি? বিজয় বলেছিলেন যে তোমার রোলটা এইরকম টাইপের, অন্য এটা বলেননি, কিন্তু আমি

0: সুন্দর বুকে প্যাড করে পড়েছিল, পাচ্ছেন বলুন দাদা? তা রিহার্সালটা করেছি, রিহার্সাল করার পর ও তো এই বিজয় দা, আরে এ তো আমার বুকে এরকম প্যাড করে বলছে, পাচ্ছেন? আমি একটু ঘাবড়ে গেলাম, কি ওর কিছু মাইন্ড করলো নাকি? আমি দাদা কি ওটা করবো না? না না করবে, নিশ্চয়ই করবে, খুব সুন্দর, খুব এটাই তো চাই।
1: কি উৎসাহ দিচ্ছেন,
0: উৎসাহ দিচ্ছেন, ভালো জিনিস হওয়ার কিরকম উৎসাহ, আমার ভালো লাগলো সেদিনকে।
1: আচ্ছা যে ছবিগুলোতে অভিনয় করেছেন দু একটা নাম মনে পড়ে?
0: গণনার দিক দিয়ে অনেকেই করেছি, সেটা ওই অজিত গাঙ্গুলি নাটক দেখতে এসেছিলেন, নাটক
1: মানে আপনার ফিল্মে আসার কথাটা বলছেন?
0: হ্যাঁ হ্যাঁ, অজিত গাঙ্গুলি নাটক দেখতে এসেছিলেন, নাটক দেখতে এসে ভালো লেগেছিল, তার কৌতুক অভিনয় ছিল। তখন আমার বললো তুমি টালিগঞ্জে মুখ জায়গায়, আমি ঘণ্টা তার আগে স্টুডিও চিনি না কিছু, একে তাকে জিজ্ঞেস করে গিয়ে হাজির হলাম, তারপরে সেখানে গিয়ে পাঠ করেছিলাম অজিত গাঙ্গুলির ছবি প্রথম। তারপরে আমি অর্জেন্দ্র মুখার্জির করেছিলাম দুরন্ত জয়, তাতে আমার একটা গান ছিল, ওই আহরঙ্গিনীর উপস্থিত বলে একটা গান ছিল। তারপর অজিত গাঙ্গুলির পড়েছিল আবার শেষ আশ্রয় বলে একটা, তারপর তনু মজুমদারের দাদার কীর্তি, দাদার কীর্তিতে অবশ্য আমার অভিনয়ের গান ছিল, একটা ওই যে দোলের যে গান, হিন্দি গানটা আমার ছিল,
1: মনে আছে? একটুখানি শুনবো।
0: এই সাত সুর কি বাঁধ পাইলিয়া, সতরঙ্গি তন ওর চুনারিয়া, হোলি আই হোলি আই রে, হোলি আই রং বাই মন বদ, এরকম ধরনের ছিল। না খুব
1: সুন্দর দৃশ্যটাও, খুব সুন্দর।
0: আর তারপরে অনুপদার কণ্ঠ বাংলা গানটা আছে, ওই এলো রে এলো রে এলো হোলি, এলো রে রঙে রঙে মন প্রাণ তাজা হলো রে, এই ধরনের ছিল। তারপর ওর গুরুজি দাদাকে, তারপর আলো করলাম, আলো তরুণ, আলো ভালোবাসার অনেক নাম, চাঁদের বাড়ি, চাঁদের বাড়ি, মজার সিন ছিল চাঁদের বাড়িতে, ওই মানে গ্রামের মেয়েরাই যা কাজকর্ম করে উপায় করে, ছেলেরা সব অলস আর নেশা করে থাকে, আমিও তার মধ্যে একজন গ্রামবাসী। তা আমার সঙ্গে ছিল ওই মানসী সিনহা বলে, এখন ছবিটি করছে, ওর মাও আমার সঙ্গে অভিনয় করেছে, মার সঙ্গে যাই হোক, মানসী সিনহা ছিল আমার এগেছে, আরেকজন ওই পুরনো শিল্পী ছিলেন, তার বাড়িতে ও ভুলিয়ে ভালিয়ে তার সাথে কথা বলে বলে দেখতে পান কম বলে চাল চুরি করছে, আর আমি চাল কুমড়ো চুরি করছি, এইরকম একটা মজা ছিল, গরিবের সংসার যা হয় আর কি, এইটা করেছিলাম।
1: উত্তম কুমারের সঙ্গে কাজ করেছেন আপনি?
0: উত্তম দার সঙ্গে কাজ করার আমার সৌভাগ্য হয়েছিল দুটো ছবিতে, একটা হচ্ছে ওই বনপলাশির পদাবলী, আর আরেকটা হচ্ছে তো দেবদাস, দিলীপ রায়ের ডিরেকশনে। তো এটা করতে গিয়ে আর কিছু না, আমি খানিকটা অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম।
1: উত্তম কুমারকেও তো দেখলেন সামনে থেকে, তাকে কাজ করতে বলি দেখেছেন?
0: উত্তম দা ফ্লোরে বসে আছেন, আমিও ফ্লোরে রয়েছি, দেখছি তার চারপাশে দুপাশেই চেয়ারে লোকজন বসে আছে আর কি কথা বলছেন। তা আমি তো কাছে যেতে পারছি না, কিন্তু মন চাইছে গিয়ে পাশে বসি। তা হঠাৎ দেখি পাশের সিটটা খালি হলো, আমি পাশে গিয়ে বসলাম, উনি সেই কথা বলে যাচ্ছেন। ও বাবা, খানিকক্ষণ পরে দেখি না কারোর সঙ্গে কথা বলছেন না, উনি নিজের সংলাপটা আওড়াচ্ছেন।
1: আচ্ছা
0: বাবা, এই উত্তম কুমার দেখো, এখানে আমরা যেন রিহার্সালে ভাবি ওই, উনি তার থেকে বেশি এত নাম হয়ে গেছে এরকম, এই একটা। আরেকটা দেখি যে এক এক সময় দেখতাম ফ্লোরের বাইরে দাঁড়িয়ে আছেন, আমি ভাবি বোধহয় আমার দিকে তাকিয়েছে, আমি বারবার ঘুরছি যে বলবে হ্যাঁ কি দেওয়ান কেমন আছো বলবে, দেখি না বলছি না, মানে কি হলো চিনতে পারছে না নাকি? অনেকক্ষণ পর দেখি একটা হচ্ছিল দেওয়ান ভালো, তখন বুঝতে পারলাম যে না উনি আমার দিকে তাকিয়েছিলেন না, উনি ওখান থেকে ওই যে পার্টটা সেইটা ভাবছিলেন। এবং উনি করেন কি, সেদিনকে যেমন ডিরেক্টরকে প্রডিউসারকে বলে দেয় যে আজকে ব্রেকটা দিস না, অসুবিধা হবে, এই দু চারজন করে টেকনিশিয়ানরা যাক না খেয়ে আসুক, কারণ যে মুডটা উনি হোল্ড করে থাকেন সে মুডটা সিরিয়াস রোল ছিল, সেই জন্য সেদিনকে ওটাকে ব্রেক করতে চাইতেন না। পরে সবটা হয়ে গিয়ে তারপর সিনটা শেষ, তখন চ তখন বাড়ি থেকে খাবার আসতো, সুপ্রিয়া দেবী অনেক সেই সময় খাবার পাঠাতেন, সেই খাবার একসঙ্গে বসে বসে ভাগ করে খেতেন। আরেকটা মনে পড়ে দেবদাস, দেবদাস ছবি হচ্ছে তখন উত্তমদা কোথ থেকে এলো, এসে দিলীপ রায়ের ডাইরেকশন ছিল, বলো না গানটা শোনা যাবে, ওনার একটা কেরোয়াতি গান ছিল গজল, খুব গজল মানে একদম কেরোয়াতি গজল, ওইটাকে গাওয়া খুব সাংঘাতিক ব্যাপার ছিল, বলো হ্যাঁ, বলো না না ওই ইয়েতে না স্কুলে শুনবো, তখন তো ওই বড় স্কুল, কারণ তার মানে টাইমে মিলবে না তো, লিপসিংয়ে গন্ডগোল হয়ে যাবে, এবং ওইখানে বসে শুনলেন উনি, এবং অদ্ভুত উত্তম দা বলেছে তখন তো না বলার উপায় নেই, সেই যোগাযন্ত্র করে সঙ্গে সঙ্গে করা হলো, এবং সত্যি যখন দেখলাম সেই শটটা, মানে রাউন্ড ট্রলি চারপাশ দিয়ে ট্রলি ঘুরছে এবং উনি ওইটা লিপসটা দিয়ে একটা হুবহু, আর দেখবেন তার আমার বলার কথা আপনারা জানেন, সবাই জানে যে উত্তরদা যে লিপ দেয় মনে হয় যে ও গাইছে।

0: লিপসিং নয়। তারপরে হলো যেটা তমন সিংয়ের সঙ্গে কাজ করলাম, তমন সিংয়ের সঙ্গে কাজ করার পিছনে আবার রাজা সেনের ইয়ে আছে, রাজারও অনেকগুলো ছবি আমি করেছিলাম, তো রাজার একটা সিরিয়াল করেছিলাম আমি, আরোগ্য নিকেতন।
1: আচ্ছা,
0: সেই আরোগ্য নিকেতনে আমি করেছিলাম শশী কম্পাউন্ডার, যেটা নাকি ফিল্মে কালিদা করেছিল, কালী বন্দ্যোপাধ্যায়, কালী ব্যানার্জি। তো ওইটা করতে করতে ওটাও সবিতদার সঙ্গে আমার পার্টনার সবিতদা ওই মেইন ক্যারেক্টার, তো ওইটা করতে করতে তপনদা দেখেছিলেন, দেখে রাজাকে জিজ্ঞেস করেছিলেন, রাজা ওই কম্পাউন্ডার করছে ছেলেটি কে? তখন রাজা বললো এই ব্যাপার, বললো বাহ ভালো করছে। তো এইবার হলো কি, তপনদার একটা সিরিয়াল হচ্ছিল হুতমের নকশা, রবিদা আর মনোজা,
1: হ্যাঁ
0: ওরা হচ্ছে মামা ভাগ্নে, শীতকাটি চুরি করে, তো এইরকম ছিল। কিন্তু হলো কি, ওটাতে রবিদা শুটিং করতে করতেই গ্রিন রুমে অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান আলটিমেটলি। এবং তখন তপনদা বলল রাজাকে, রাজা ওই ছেলেটাকে খবর দিতে হবে। তখন আমি গেলাম এবং আমি ওই কাজ করলাম তপনদার সঙ্গে, ওইটার সঙ্গে করতে করতেই তারপরেই তপনদার সঙ্গে আরও ওই কতগুলো ছবি করলাম।
1: সত্যজিৎ বাবুর সঙ্গে কাজ করার একটা মানে সুযোগ হয়ে ওঠে একটা ঘটনা আমি শুনেছিলাম,
0: দুর্ভাগ্য দুটো কাণ্ড ঘটেছিল। একটা হলো সত্যজিৎ বাবুর বাড়িতে আমাকে যে বলেছিল যে যাও, আমি গিয়েছিলাম দেখা করেছিলাম, উনি আমাকে নিজেই দরজা খুলে দিলেন, বসলেন, সেটাই আমার পরম পাওয়া, বললেন হ্যাঁ বসুন, এরকম একটা ক্যারেক্টার আছে, একজন সিলেক্টেড করা আছে, কিন্তু অনেক দিন যাবো তার ইয়ে পাচ্ছি না, যোগাযোগ করতে পাচ্ছি না, তো যদি উনি আর দুদিনের মধ্যে যোগাযোগ না করেন তাহলে আপনি খবর পাবেন। কিন্তু আমার দুর্ভাগ্য সেই লোকটা সৌভাগ্য যে যোগাযোগ করলো,
1: তিনি
0: করলেন, আমি
1: কোন ছবি
0: এটা জয় বাবের ওইটাতে আর হলো না। এইটা একটা, আর আরেকটা একটা বই হয়েছিল সুচিত্রা সেনের সঙ্গে অভিনয় করার একটা সুযোগ হয়েছিল, আমি শুনেছিলাম আমাকে নেবে ওই অরবিন্দ মুখার্জি আর তার ভাই আলো, আমার আলো, ওর তিন ভাই ছোটো ছোটো, তার ভিতরে এক ভাই আমার মঞ্জুর হয়েছে, কিন্তু সেটা আলটিমেটলি বম্বের ভাস্কর বলে একটি ছেলে ছিল, ওই ভাস্কর আমি একটা ছবিতে হিরো করেছি, আমার সঙ্গে একসঙ্গে পাঠ করেছি দুরন্ত জয় বলে অরবিন্দ মুখার্জি, তো সেই ভাস্করকে নিয়ে নিল। যাই হোক,
1: আপনার আর করা,
0: আমার আর করা হলো না।
1: তো এরকম কোনো আক্ষেপ কি রয়ে গেছে মনের মধ্যে যে চরিত্র করার ইচ্ছে ছিল এখনো করা হয়ে ওঠেনি?
0: তা সেটা তো একশোবার সেই আক্ষেপ তো থাকবেই, সে তো গোড়াতেই বলছি যে সে আক্ষেপ মিটবে না, কেন ফিল্মে সেই অর্থে সেইভাবে একমাত্র রেডিও যেখানে নাকি আমি নানা রকমের চরিত্র করতে পেরেছি, কিন্তু ফিল্মে বা থিয়েটারে আমি পাইনি। সেই জন্য আমি বলি ফিল্ম সংখ্যার দিক দিয়ে অনেক হলো, মন মতন চরিত্র আজ পর্যন্ত আমি করতে পারিনি।
1: আচ্ছা, সিরিয়ালে যে কাজ করেছেন কেমন লেগেছে? সেটা তো আবার পুরোপুরি ফিল্মের মতো নয়, আবার একটু আলাদা, কিছুটা মিল আছে, কেমন লেগেছে
0: সিরিয়াল? সত্যি কথা বলতে কি, সিরিয়ালের যে সিস্টেমটা, সেই সিস্টেমটাই আমার মনে হয় ভীষণ আনসাইন্টিফিক।
1: আচ্ছা,
0: কেননা এই দিনে দিনে সব জিনিস আসছে, দিনে দিনেই তৈরি হচ্ছে, তাতে করে ঠিক হয় না। যাই হোক, কিন্তু তবুও এই সিরিয়াল যাই বলি না কেন, সিরিয়ালই বাঁচিয়ে রেখেছে এই ইন্ডাস্ট্রিটাই, এখন অনেকে করে খাচ্ছে, ভালো চলছে। আমি একটাতে কাজ করে খুব আনন্দ পেয়েছিল, নাগরদোলা বলে একটা সিরিয়াল হয়েছিল, তাতে আমার পার্ট ছিল বহুরূপীর, আমি ওই বহুরূপীর পার্টটা করে অনেকটা ইয়ে পেয়েছিলাম।
1: আচ্ছা দাদা, যাত্রায় কখন অভিনয় করেছেন?
0: শখের যাত্রা করেছিলাম, ওয়ান নাইট যে যাত্রা করবো বলি, কিন্তু টু সাম এক্সটেন্ট লাইক যাত্রা একটা ফর্ম হয়েছিল, সেই ফর্মটাকে বলি, সেটার নাম দেওয়া হয়েছিল ওয়ান ওয়াল, ব্যাক ওয়ালটা থাকে, বাকি দুটো সাইডে উইংস নেই আর কিছু নেই, আর সামনে অডিটোরিয়াম, তার এইভাবে হয়েছিল। সেটাতে শুধু হয়েছিল না, আমি কয়েকটাই করেছি, ভারতের সঙ্গেও করেছি, ভারতের সঙ্গে স্টেজেও করেছি, এই একটা করেছি অপরিচিত বলে, যেটা ফিল্মও হয়েছে স্টেজ হয়েছে, সেটা আবার আপনার মাই ডাইরেকশন, আমি পরিচালন হিসেবে কাজ করেছিলাম এবং অভিনয় করেছিলাম, তাতে অপারেশন ছিল, তারপরে অরুণ ব্যানার্জি ছিল, বিপ্লব চ্যাটার্জি ছিল, অনামিকা সাহা ছিল, এরা সব মিলে করেছি।
1: আচ্ছা, আমি আরেকটা কথা একটুখানি তুলব, শ্রুতি নাটক এই মাধ্যমটি এখন খুব জনপ্রিয়, কিন্তু একটা সময় ছিল যখন কিন্তু মানুষ এই বিষয়টাকে ঠিক সেভাবে গ্রহণ করেনি, এরকম যে করা যায় মঞ্চে বসে পাঠাভিনয় হতে পারে এটা আমাদের ধারণাতে ছিল না। এরপর আস্তে আস্তে এই মাধ্যমটাকে জনপ্রিয় করার একটা চেষ্টা হলো, এবং এ ব্যাপারে আমার মনে পড়ে রবীন্দ্রনাথের শেষের কবিতা, সম্ভবত বিকাশ রায় উদ্যোগ নিয়েছিলেন, রবীন্দ্রনাথের শেষের কবিতা, চিরকুমার সভা, এইগুলির মঞ্চে পাঠাভিনয়।

0: অভিনয় হচ্ছে, তার জন্য চরিত্রের উপযোগী সাজ পোশাক নেই, শুধুই কণ্ঠ, কিন্তু তাদের আমরা মঞ্চে দেখতে পাচ্ছি। তো এই যে দুটি অভিনয়ের কথা আমি বললাম, চিরকুমার সভা, শেষের কবিতা, দুটিতেই আমরা আপনার অভিনয় দেখেছি, দেখেছি বলছি এই কারণে কারণ আপনাকে মঞ্চে দেখতে পেয়েছি, একটু বলুন সেই অভিজ্ঞতার কথা। সেই থেকেই শ্রুতি নাটক আস্তে আস্তে এখন তো অসম্ভব জনপ্রিয়।
1: হ্যাঁ, আমি বলি, এই প্রসঙ্গে বলতে গেলে প্রথম বলতে হয় শ্রুতি নাটক মানে এটা আমাদের এই আকাশবাণীরই কনসেপ্ট, কিন্তু এইখানে করতে গেলে আরও আমার এই তিন চারজন নাম চলে আসে আমার, যে এই যে রিডিং পড়া, এটা যে একটা কত বড় একটা আর্ট বা কী জিনিস, এর ভেতরে যে কী লুকিয়ে থাকে, আমি তিন চারজনকে কখনো ভুলবো না। এটা হচ্ছে বিকাশ রায়, প্রেমাংশু বোস, নীলিমা দাস, আচ্ছা তারপরে সৌমিত্রদা। তার আগে বলিনি, তার আগেও কিন্তু হয়েছে, তার আগে হয়েছে মানে শেষের কবিতা যেমন হয়েছে তেমনি শেষ রক্ষাও হয়েছিল। কিন্তু শেষ রক্ষাতে কিন্তু শুধু তাই না, এখানে একটা সাংঘাতিক কথা, অনেকে জানে অনেকে জানে না, শেষ রক্ষাতে কিন্তু হেমন্তদা, আই মিন হেমন্ত মুখোপাধ্যায় কিন্তু অভিনয় করেছেন, কারণ যেহেতু অনেক গান আছে উনি গানটাই গাইতেন মাইনলি, কিন্তু তারপর অভিনয় করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত তার যে টেপ হয়েছিল সেটা ঠিক হয়নি বলে সেটা রেকর্ডে নেই। অনেক রকম চেষ্টা করা হয়েছিল কিন্তু কিছুতেই পারা গেল না। আর এইটা বললাম, আর এইখানে বললাম যে ওই যে নাটকটা বললেন যে শেষের কবিতা,
0: শেষের কবিতা,
1: তার আগেও কিন্তু আমি রবীন্দ্র সদনে, আমার মনে আছে আমি করেছি রবীন্দ্র সদনে করেছিলাম, টোটালটা এই প্রোগ্রামই ছিল, সেটাতে ছিল শাওলি মিত্র, দেবরাজ রায়, উর্মিমালা বোস, জগন্নাথ আর আমি। তার ভেতর ওটাও ভীষণভাবে খুব মানে সাকসেসফুল হয়েছিল, যাদের বললাম এরা সকলেই পাকাপোক্ত এতে, এবং এতে আমি আর উর্মি একটা করতাম মনোজদার সুখসারি, এক একটা করে সংলাপ ছাড়ি একটা করে রিয়াকশন আওয়াজ, এটা নিয়ে দেশে প্রায় আড়াই কলম লেখা হয়েছে।
0: আজকে যারা অভিনয় করতে আসছেন নতুন ছেলে মেয়ে, তাদের জন্য আপনি কি বলবেন?
1: অভিনয় করতে গেলে ফার্স্ট দরকার রিডিং, রিড করেই কিন্তু কথার মানে বেরোয়, এবার তার সঙ্গে অভিনয় সবগুলো মিশবে, এবং সেইখানেই চলে আসে আবার রেডিও, আবার আকাশবাণী। নমস্কার,
0: খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ দাদা, নমস্কার।
2: শুনলেন নস্টালজিয়া অনুষ্ঠান, আজকের অতিথি অভিনেতা ধীমান চক্রবর্তী, তার সঙ্গে কথা বললেন সুচিস্মিতা গুপ্ত। আজ ছিল দ্বিতীয় তথা শেষ পর্ব, প্রযোজনা দুর্বা দে, আকাশবাণী মৈত্রী।
3: নস্টালজিয়া অনুষ্ঠানটি এখানে শেষ হলো, আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান শ্রবণী।

আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে সাপ্তাহিক বেতার সাহিত্য সংস্কৃতি পত্রিকা শ্রবণী। সাহিত্যের পাতায় প্রকৃতি পরিবেশ উঠে এসেছে সেই শুরুর দিন থেকেই, আর সাম্প্রতিক সময় তো পরিবেশ বা তার সংকট বলা যায় একটা বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রই হয়ে উঠেছে, তা সে গদ্যে হোক বা কবিতায়, ফিকশনে কিংবা নন ফিকশনে। শুধু প্রকৃতির রূপ বর্ণনা নয়, বরং মানুষের সঙ্গে তার সহাবস্থানের কাহিনী উঠে এসেছে এবং আসছে বহু লেখায়। সেই সহাবস্থান কখনো বন্ধুত্বপূর্ণ, কখনো বা প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করে বেঁচে থাকা,

আজ শ্রবণীতে রয়েছে একটি আলোচনা, পরিবেশের মানুষ, মানুষের পরিবেশ, অর্থাৎ বাংলা সাহিত্যে প্রকৃতি পরিবেশ ও মানুষের সহাবস্থানের কথা। আলোচনায় রয়েছেন বিশ্বজিৎ রায় ও সম্বিত।

0: চক্ষু। আমি আর সম্বিত দুজনে আজকে কথা বলবো বাংলা সাহিত্যে প্রকৃতি এবং পরিবেশকে কিভাবে দেখা হয়েছে তাই নিয়ে। আমরা জানি যে দু তিন রকমভাবে আমরা প্রকৃতি এবং পরিবেশের সঙ্গে সম্পর্ক তৈরি করি। কখনো যা কিছু প্রতিকূল সেটাকে সরিয়ে দিয়ে আমরা প্রকৃতিকে জয় করবার চেষ্টা করি, কখনো কখনো প্রকৃতির সঙ্গে সহযোগিতার সম্পর্ক তৈরি করবার চেষ্টা করি, আর এই দুইয়ের সূত্রেই আমরা প্রকৃতিকে বর্ণনা করি, দেখি, বলি, এই সবটুকুই আছে আমাদের বাংলা সাহিত্যে, তাই না সম্বিত?
1: একদম।
0: তো আমার মনে পড়ছিল যে যখন আধুনিক ছাপাখানা আসেনি, বাংলা সাহিত্য যখন মুদ্রিত হয়নি, যখন তা আসরে পরিবেশিত হতো, মঙ্গলকাব্যের কবিরা যখন কবিতা লিখছেন, তখন এই মঙ্গলকাব্যগুলিতে মাঝে মাঝে নগর পত্তনের বিবরণ থাকত, বা কোনো সম্পন্ন বণিক তার বাড়ির বিবরণ থাকত, এবং সেখানে কিন্তু খুব যত্ন করে বিভিন্ন জায়গাতে কিভাবে বৃক্ষরোপণ করা হচ্ছে তার বিবরণ থাকত।
1: ঠিকই।
0: এমনকি আমাদের ধন্বন্তরীর গল্প আমরা পড়েছি মনসা মঙ্গলে, ধন্বন্তরী তো একটা একেবারে ভেষজ উদ্ভিদের বাগান ছিল, সেই বাগানটাই তার জ্ঞান, সেই বাগানটাই তার চর্চা। এইভাবে যদি আমরা একটু পুরনো বাংলা সাহিত্যের দিকে তাকাই, তাহলে সেখানে হয়তো রোম্যান্টিক কবিরা যেভাবে প্রকৃতিকে বিবৃত করেন সেটা নেই, কিন্তু আছে প্রকৃতির সঙ্গে সহযোগী জীবনযাপনের চমৎকার বিবরণ। আবার একেবারে রোম্যান্টিক কোনো বিবরণ নেই, রোম্যান্টিক শব্দটা পরের শব্দ আগে চাপিয়েই না হয় দিচ্ছি একটু, যদি বৈষ্ণব পদাবলী পড়ি তাহলে তো সেখানে প্রকৃতির সঙ্গে এক ধরনের প্রতিকূল সহযোগিতার সম্পর্ক তৈরি হচ্ছে। রাধা অভিসারে যাচ্ছে, সেই অভিসারের দৃশ্য কবি বর্ণনা করছেন, প্রকৃতি খুব প্রতিকূল, কিন্তু এই প্রতিকূল প্রকৃতির মধ্য দিয়ে রাধা যাচ্ছে, কৃষ্ণের কাছে সে পৌঁছবে, প্রতিকূলতা যত গভীর হবে কৃষ্ণের সঙ্গে তার মিলনও তত সুগভীর হবে, এই প্রতিকূলতা যেন একরকম মিলনের আনুকূল্য তৈরি করছে। এখান থেকেই আমার মনে হয় যে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কটা ঠিক এই রকম, প্রকৃতি আমাদের একই সঙ্গে অনুকূল ও প্রতিকূল বন্ধু। তার প্রতিকূলতাকে যদি আমরা একেবারে মুছে ফেলি এবং যাকে বলি এনলাইটেনমেন্ট প্যারাডাইম, যেখানে বিজ্ঞান প্রকৃতিকে একেবারে জয় করতে চেয়েছে, সেখানে কিন্তু প্রকৃতির আনুকূল্যও হারিয়েছে। প্রবল বন্যার পর প্রকৃতি পলি দেয়, সেই পলিতে নতুন শস্য জন্মায়। তাই আজকাল আমরা হয়তো এভাবেই ভাবতে পারি যে প্রকৃতি আমাদের প্রতিকূল ও অনুকূল বন্ধু, তার সঙ্গে রাধার মতো আমাদের অভিসারে যেতে হবে, সহযোগী অভিসার, তবেই তো মিলন সম্পূর্ণ হবে। সম্বিত, তুই ফের তোর জগতে।
1: হ্যাঁ, আমি একটু আজকের জায়গায় আসি। আমাদের কাছে একটা কিছু উপাদান ছিল, সেই উপাদান পত্রিকায় বইয়ে সম্ভবত এখন পাওয়াও যায়, তার নাম প্রকৃতি পড়ুয়ার দপ্তর, জীবন সর্দার, যিনি প্রায় 40 বছর ধরে সন্দেশ পত্রিকায় এই কাজটা করেছেন, মাটির গন্ধ চিনিয়েছেন, পাখি চিনিয়েছেন, গাছ চিনিয়েছেন, এবং তা অত্যন্ত দক্ষতার সঙ্গে, অত্যন্ত প্রাণ ঢেলে। আমার একটা জিনিস মনে হয় বিশ্বজিৎ দা, যে প্রকৃতি এই জিনিসটা সবসময় বললেই না আমরা ভীষণ গাছপালার কথা ভাবি। আমরা বড় জোর একটা গরু, ঘন্টা, একটা রাখাল বালক, কুঁড়ে ঘর, এগুলোর কথা ভাবি আমরা না, আমাদের চারপাশটাকে ভাবতে পারি না, এমনকি ভিড়টাকেও প্রকৃতি হিসেবে আমরা কখনো গ্রহণ করি না, যে কারণে মেলার ছবি আর প্রকৃতির ছবি চিরকাল বসে রাখা প্রতিযোগিতায় আলাদা হয়ে যায়।
0: ঠিক।
1: কিন্তু আমাদের গ্রহণ করতে হবে সম্পূর্ণতাটাকে নিয়ে, এটা আমার মনে হয়। আমি আবার তোমার কাছে ফিরে যাই, যে এই প্রকৃতি পড়ুয়ার কি আগের কোনো পথ তোমার কাছে ছিল, পড়েছিলে?
0: হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার মনেই হচ্ছে, এই যে প্রকৃতি পড়ুয়ার দপ্তর সন্দেশে জীবন সর্দার নিয়মিত লিখছেন, বস্তুতপক্ষে আমার মনে পড়ে যাচ্ছে সখা পত্রিকার কথা। সখা পত্রিকা যখন প্রকাশিত হলো তখন আলাদা একটা বিভাগ ছিল, যে বিভাগে যারা পাঠক পাঠিকা তারা যেন চারপাশের প্রাণীদের সঙ্গে অত্যন্ত মধুর সম্পর্ক স্থাপন করে। আলাদা করে তাদেরকে প্রাণী চেনানো হতো এবং বলা হতো, তোমার বাড়িতে যদি এরকম কোনো প্রাণী থাকে, কুকুর বা বেড়াল, তুমি তাকে জড়িয়ে ধরে এই ছড়াটি বলো। সখা পত্রিকা থেকে একটু পরে চলে যাই, 20 শতক, একেবারে গোড়া, রবীন্দ্রনাথের আশ্রম বিদ্যালয়ে তৈরি হয়েছে, যে আশ্রম বিদ্যালয়ে রবীন্দ্রনাথ

তপোবনের শিক্ষার পুনর্নির্মাণ ঘটাবেন এবং সেইখানে তিনি একেবারে উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা, যা ইট কাঠ পাথরের মধ্যে মানুষকে আটকে রাখে, তার ঠিক উল্টো দিকে, তার বিপরীতে গাছপালার মধ্যে পড়ুয়াদেরকে নিয়ে আসছেন। সেখানে পাঠক্রমে তুই যেটা বলছিস ওই প্রকৃতি পড়ুয়ার দপ্তর, সেখানে শান্তিনিকেতনে যেটা করা হতো, প্রথমত পড়ুয়াদের

0: কোনটা কাছে। এই যে ইন্দ্রিয় চর্চা হচ্ছে, এটাই কিন্তু একই সঙ্গে আমাদের প্রকৃতির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। শান্তিনিকেতনে এটা হতো এবং শান্তিনিকেতনে যেটা করা হতো সেখান থেকেই শুরু হয়ে গেছিল যে আশেপাশের গাছপালা চিনতে হবে, মানুষ চিনতে হবে। এবং এটা খুব সুন্দর একটা গল্প, ঠিক নয়, একেবারে বাস্তব ঘটনা, যেটা সত্যজিৎ রায়কে শিল্পী বিনোদ বিহারী তিনি বলছেন যে তিনি ছবি আঁকছেন, ছবি আঁকছেন, কতগুলি মোষের ছবি আঁকছেন, আর পাশে একটি সাঁওতাল ছেলে সেটা দেখছে। তো বিনোদ বিহারীর ছবি আঁকা হয়ে গেছে। ছেলেটি বলছে যে এতগুলো কাঁড়া দিলি, কাঁড়া বা কেঁড়া ওদের ভাষায় সেটাই হচ্ছে মোষ, কিন্তু একটা মানুষ দিলি নে। তখন বিনোদ বিহারী একটা মানুষের ছবি যোজনা করছেন। অর্থাৎ ওদের কাছে কিন্তু, ওই সাঁওতাল মানুষদের কাছে, তারা প্রকৃতির অংশ, প্রকৃতির অঙ্গ। তারা জানে যে মোষগুলি তাদের বন্ধু, মোষরা যখন দঙ্গলে যায় তার পাশে মানুষও যায়। এই যে সহযোগ এবং সংযোগের সম্পর্ক, যেটা আমরা আধুনিকতায় হারিয়েছি, সেটা শান্তিনিকেতন ফিরিয়ে দিতে চেয়েছিল। সেটা সন্দেশে জীবন সর্দার এই পাঠক্রমে দীর্ঘদিন ধরে এটা করবার চেষ্টা করেছেন। এটাই তো চাই, এটাই তো হওয়া উচিত।
1: আমি বিষয়দা এই মহেন্দ্রগুপ্তর যে বই জনমানুষ ও গণমানুষ, তার উৎসর্গের কয়েকটা লাইন আমি একটু পড়ছি। কুকুর পেড়াল ফড়িং গিরগিটি, পুকুর নুড়ি ফিঙে ভাটফুল, গায়ের বাইরের বাঁশবন আর সন্ধ্যামেঘ ও রাতের ছায়াপথকে। বিষয়দা আমি চাই যে তুমি এই ব্যাপারটাকে নিয়ে একটু কথা বলো।
0: এটা আমার বারে বারেই মনে হয় যে যদি আমরা বাংলা সাহিত্যে প্রকৃতি এবং পরিবেশের কথা বলি, সেক্ষেত্রে জীবনানন্দ, মনীন্দ্রগুপ্ত, বিভূতিভূষণ এই তিনজন ছাড়া অসম্ভব। এবং এই যে মনীন্দ্রগুপ্ত জনমানুষ এবং মনমানুষে, এই তার উৎসর্গপত্র। প্রকৃতির সঙ্গে তার একটা সহযোগী সংযোগের সম্পর্ক তৈরি হচ্ছে। মনীন্দ্রগুপ্তের একটি কবিতায় ছিল আশ্চর্য কবিতা যে আধুনিক পরিচ্ছন্ন রান্নাঘর এবং ফ্রিজ তারা পিঁপড়ের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করছে। আমাদের যে পুরনো বাড়িতে পিঁপড়ে, আমার সত্যজিতের গল্প মনে পড়ে যায়, যেখানে ওই বাচ্চা ছেলেটি, তার সঙ্গে পিঁপড়েদের একটা সংযোগ সূত্র তৈরি হয়েছে, সদানন্দের ক্ষুদে জগৎ। এবং সবচেয়ে বড় কথা, মনীন্দ্রগুপ্ত যে খুব উচ্চকিত ভাবে পরিবেশ আন্দোলন করেছেন তা নয়, নিভৃত মানুষ ছিলেন, তার লেখাও নিভৃত। তার আত্মজীবনী থেকে শুরু করে জনমানুষ বনমানুষ প্রতিটি ক্ষেত্রে দেখা যায় যে প্রকৃতির সঙ্গে তার সংযোগের নিবিড়তা। এবং তিনি খেয়াল করিয়ে দিচ্ছেন এই বইতেই যে আমরা আধুনিক মানুষেরা যা আহার করি সেটা এত বিপুল, এত তার উদ্বৃত্ত যে তা প্রকৃতিকে ধ্বংস করছে। এক গভীর আধ্যাত্মিকতার প্রসঙ্গ এসেছে মনীন্দ্রগুপ্তের লেখায়, যেখানে রামকৃষ্ণ যখন আকাশ দেখছেন তখন প্রকৃতি অনেক বেশি দৃশ্যমান এবং উদার ছিল। আমরা যদি আর একটু পিছিয়ে যাই, ভারতীয় সাধনার ধারায় আমরা খেয়াল করেছি বুদ্ধদেব থেকে শুরু করে সকলেই কিন্তু প্রকৃতি লগ্ন, যে প্রতিবাদী ধর্ম আন্দোলন, বুদ্ধদেব তার প্রবক্তা, সেটা কিন্তু ওই ব্রাহ্মণ্য যাগযজ্ঞপূর্ণ যে ধর্ম আন্দোলন তার ঠিক বিপরীত।
1: তুই যদি দেখো আর কি, অক্ষয় মালবেড়ি, চাঁদের পিঠে বা মনীন্দ্রগুপ্তর করা নানান সময়কার ডায়েরি ছবি, যেটা দু একটা জায়গায় পাওয়া যায়, গদ্য সংগ্রহ বলো বা রবীন্দ্র কুমার আচার্য চৌধুরীর বইয়ের যে কাভার, সেখানে দেখবে তার কোলাজ বলো বা হাতি আঁকা ছবি বলো, সেখানে গাছ, গাছের অন্ধকার, এটা একটা খুব বড় বিষয় সব সময়। যে কোনো জায়গাতে একটু নুড়ি পাথর এবং গাছ এবং পাতা, যেটা মনীন্দ্রবাবু কিন্তু কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছে। এবং আরেকটা আশ্চর্যের বিষয় যেটা আমার মনে হয় যে এটা অনেকটাই রবীন্দ্রনাথের কয়েকটা চিন্তা ভাবনা থেকে পাওয়া, তুমি দেখবে রবীন্দ্রনাথ যে র ও ঠ এর কাজগুলো নানান সময় সই করেছেন, মহেন্দ্রবাবু ওনার বেশ কিছু বইতে, আমার যদ্দূর ধারণা চাঁদের পিঠেতেই বা অন্য কোনো বইতে, তিনি তিনবার একই বইয়ে ওই সইটা করেছেন মহেন্দ্রবাবুর মতো করে। আর ওর গাছের মধ্যে একটা আশ্চর্য রিজু এবং টান টান, কোনো নুইয়ে পড়া গাছ কিন্তু দেখতে পাই না। তুমি যে কথাটা এখন বললে যে এই যে প্রকৃতির সঙ্গে সংলগ্নতা এবং আমরাই প্রকৃতিকে ধ্বংস করছি, উল্টো দিকে মহেন্দ্রবাবু আমার মনে হয় যে আরেকটা পথ, যেটা ছবির জায়গা দিয়ে এবং লেখার থেকে অনেকটা যেন দূরত্ব মেনটেন করে সেই জিনিসটা বইয়ের কাভারে রাখছে। এবং এই জনমানুষ এবং বনমানুষে আমার মনে পড়ে যে একটা লেখার কথা, যেখানে মনীন্দ্রবাবু বলছেন যে যখন একেবারে বৃদ্ধ হয়ে যাই তখন যেন আকাশের তারা দেখ

0: দেখতে পাই, শুধু এখানে শেষ নয়, তারাটিও যেন আমাকে দেখতে পায়, তাহলে আমার মৃত্যুটা ঠিকঠাক হবে আর কি। এবং এ বইতে আমি বলছি ওই বিলীন বাঁশবন বলেও একটা গদ্য আছে, এবং ওই বিলীন বাঁশবনের কথা অবশ্যই মনে পড়ছে যে শ্যামল বরণ সাহা, বর্ধমানের পত্রিকা সম্পাদক, লেখক, কবি, এবং তিনি শিল্পীও। তিনি নিজেকে মনে করেন বাঁশ, একটি বাঁশ গাছের বাঁশবনের শাড়ি, এবং ওনার কাছে নিজেকে ওই বাঁশবন মনে হওয়াটাই হচ্ছে সার্থকতা। এই যে আমরা প্রকৃতি লগ্নতার কথা বললাম, সহাবস্থানের কথা বললাম, আমার মনে হয় যে এখনো কিছু কিছু মানুষ এইভাবে ভাবছেন, ভাবতে পারছেন।
1: আসলে আমরা যেটা করেছি, প্রকৃতির কতগুলো উপাদানকে আমরা একেবারে শেষ করে ফেলেছি। যেমন ধরা যাক জল, ধরা যাক যে রবীন্দ্রনাথ যখন মুক্তধারা লিখছেন, প্রকৃতির সঙ্গে আমরা যখন সহযোগী সম্পর্কে না গিয়ে আধিপত্যের সম্পর্কে যাই, তখন বিশেষ একটা প্রাকৃতিক উপাদানকে আমরা আমাদের অধিকার বলে দাবি করি এবং সেটার জন্য আমরা অন্যের কাছ থেকে মূল্য ধার্য করি। মুক্তধারা নাটকের মূল কাহিনী হচ্ছে যে প্রাকৃতিক সম্পদ জলকে আমি আমার অধিকারে রেখে দেবো, একদল বিনা পয়সায় জল পাবে আর একদলকে সেই জলের জন্য মূল্য দিতে হবে। এটা রবীন্দ্রনাথ প্রতিবাদ করলেন 1922। এইবার দেখা যাচ্ছে যে ধরা যাক, যদি বলি বাংলা সাহিত্যে এই যে জল, জল তো প্রকৃতির একটা উপাদান, মুক্তধারার বাঁধ যখন ভেঙে দিল, এই বাঁধ ভেঙে দিল মানে একটা বিশেষ ব্যবস্থাকে জল নিজেই ধ্বংস করল, তাতে মানুষের সহযোগিতা রইল। বিভূতিভূষণের স্মৃতির রেখা, এই কারণে বললাম যে বিভূতিভূষণ যখন আরণ্যক লেখেন তখন সত্যচরণ একদিক থেকে সাংঘাতিক একটা আত্মগ্লানিতে ভোগেন, কারণ তাকে যেখানে যেতে হয়েছে সেখানে ভূমি বন্দোবস্ত করতে যেতে হয়েছে, অথচ সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে সেখানে মানুষের দেখা মিলছে এবং সেখানে সে গাছকে ওইভাবে বাঁচায়। এখন বিভূতিভূষণ যখন এইভাবে আরণ্যকের কথা ভাবছেন এবং আরণ্যকের জনজাতির কথা ভাবছেন, সেই বিভূতিভূষণ যখন স্মৃতির রেখা লিখছেন তার দিনলিপি, সেই দিনলিপিতে বিভূতিভূষণ কলকাতা শহরের একটা বর্ণনা দিয়েছেন। তারপর বলছেন হয়তো অনেক অনেক বছর পরে এখন যেখানে কলকাতা শহর আছে সেই শহর জলের তলায় চলে যাবে, অর্থাৎ প্রকৃতির প্রতিশোধের কথা বিভূতিভূষণ ভাবছেন। ওই যে জল ব্যক্তিগত সম্পদের প্রসঙ্গ রবীন্দ্রনাথের লেখাতে এসেছিল, এইবার এখন তো এই বিপদের কথা সবসময় শুনি যে এই শহরটা একদিন জলের তলায় চলে যাবে। এই যে প্রকৃতিকে আঘাত করলে, তাকে জয় করার চেষ্টা করলে প্রকৃতি নিঃশব্দে প্রতিশোধ নেয়, বিভূতিভূষণ আমাদের খেয়াল করিয়ে দিচ্ছেন। আসলে এইটা আমাদের মনে রাখা দরকার, আমাদের সাহিত্য যা প্রকাশ করছে, যা তুলে ধরছে, তার অর্থ এই নয় সেখানে শুধু বিবৃতি রয়েছে। সাহিত্য তো এক ধরনের সহিতত্ব তৈরি করে, এক ধরনের নীতি, এবং সেই নীতি নির্ভর করে, সাহিত্য আমাদের মধ্যে এক ধরনের স্মৃতি তৈরি করে, সাহিত্য তো জননান্তরের স্মৃতি। যখন বিভূতিভূষণের আরণ্যক লেখা হচ্ছে তখন সেই ভূমি ব্যবস্থা আমি দেখিনি, কিন্তু সেই ভূমি ব্যবস্থার স্মৃতি আমার কাছে আরণ্যক ফিরিয়ে দিচ্ছে। যখন আমি জীবনানন্দের রূপসী বাংলা পড়ি, সেই রূপসী বাংলা তো আমি দেখিনি, মাঠ ঘাট ভাটফুল আমি দেখিনি, এখন সেটা দেখবার উপায় নেই, কিন্তু সেই সাহিত্য আমাকে ওই পুরনো স্মৃতি ফিরিয়ে দিচ্ছে। যদি সেই স্মৃতি আমার কাছে নীতি জ্ঞাপক হয়, তাহলেই সাহিত্য এক ধরনের সহিতত্ব তৈরি করবে, করা উচিত, যা আমাদের বিশেষ যাপনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সত্যি কথা বলতে ধর, আমি আর তুই এই যে কথা বলছি, সাহিত্য থেকে নানা অংশ তুলে ধরছি, এটা শুধুমাত্র বিধুরতার জন্য নয়, শুধুমাত্র নস্টালজিয়ার জন্য নয়, আমার মনে হয় যে আমাদের ভাবা উচিত। তোর কি মনে হয়?
0: একেবারেই একমত তোমার সঙ্গে যে দেখো, প্রকৃতি শুধু পরিবেশ বিজ্ঞান আর ভূগোলের বিষয় নয়, যে অবস্থায় চলছে ক্রমাগত সেটা ইতিহাসের দিকে চলে যাচ্ছে। কিন্তু এই যে তুমি বললে স্মৃতির কথা, এটা তো সত্যি, আমরা সাহিত্য দিয়ে নানান সময় সাহিত্যের ভেতরকার যে লেখাপত্র, যা বর্ণনা, ক্রমাগত সেই জীবনটাকে দেখতে পাচ্ছি, সেই প্রকৃতিটাকে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের কোথায় কোথাও একটা গিয়ে খুঁজে দেখা উচিত এগুলো কেন নেই, কি কারণে নেই, কেন আমরা মিলিত হতে পারছি না, মানুষ এবং প্রকৃতি জড়াতে পারছি না কেন। শ্যামল গাঙ্গুলির ওই জীবন রহস্যের কথা মনে পড়ছে, বিষয়দাস, সেখানে শ্যামল গাঙ্গুলি লিখছে যে টোটো বলে ওর এক কিশোর বন্ধু, তার সঙ্গে একটা নদীর পাড়ে গেছে, সেখানে একটা বাদাম গাছ, এই গাছের তলায় দুজনে দাঁড়িয়ে আছে। শ্যামল গাঙ্গুলি লিখছেন, এতই ফুটফুড়ে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে সেই হাওয়া দেখতে পাওয়া যায়, এবং এই জায়গাটা ভূগোল বইতে নেই, এবং ওরা সেই অবস্থায় সম্পূর্ণ নগ্ন হয়ে দৌড়তে আরম্ভ করলো। আমি এই মিলের কথা বলছি, এই অতি আনন্দের কথা বলছি। এখন আমাদের

0: প্রকৃতিটা এমন হয়েছে, আমরা এই উন্মাদ অতি আনন্দের কাছাকাছি হয়তো পৌঁছতে পারবো না, আমার কিশোর বয়সেও নয়, আমার ছোটবেলাতেও নয়। এ কিন্তু আমাদেরই করা পাপ, বিশ্বজিৎটা।
1: ঠিকই, আসলে আমার মনে হয় যে রবীন্দ্রনাথ খুব সচেতনভাবে এই প্রকৃতি নির্ভর, প্রকৃতির সঙ্গে সহযোগী সম্পর্ক নির্ভর এক জীবনযাত্রার ছবি দেখেছিলেন এবং শান্তিনিকেতনে সেটা যাপন করবার চেষ্টা করেছিলেন। রবীন্দ্রনাথ সেখানে যে জীবনযাত্রা তৈরি করেছিলেন তার মধ্যে বৈভব ছিল না, কিন্তু শ্রী ছিল। কিভাবে প্রকৃতিকে বাঁচিয়ে রাখা যায় এবং প্রকৃতিকে বাঁচিয়ে রেখে, এখানে অনেক সময় আমরা একটা বিতর্কে যাই, আমরা ভাবি প্রকৃতি যেমন তাকে ঠিক সেভাবেই রেখে দিলে বুঝি আমাদের সম্ভব হবে সব কিছু, তা কিন্তু রবীন্দ্রনাথ বলছেন না। অর্থাৎ যাকে আমরা বলি নেচার কালচার ডিভাইড, নেচার কালচার এই দুয়ের দ্বন্দ্ব, সেখানে রবীন্দ্রনাথ মনে করেন যে প্রকৃতির সঙ্গে সংস্কৃতির পারস্পরিক একটা সম্পর্ক থাকবে। সংস্কৃতি প্রকৃতিকে হত্যা করবে না, প্রকৃতিকে প্রয়োজন মতো বদল করবে। ধরা যাক বাবুই পাখি যে বাসাটা বনে, সেটা তো তার সংস্কৃতি, প্রকৃতিতে সে হাত দিচ্ছে। এই যে গোটা পার্থিব জগৎ, বিভিন্ন প্রাণী কিভাবে তাদের জীবনযাত্রা প্রকৃতির সঙ্গে সহযোগিতার সম্পর্কে স্থাপন করছে সেটা দেখবার মতো। পিঁপড়েরা যখন একটা গর্ত খোঁড়ে তাদের বাসা বনে, ওইভাবে গর্তের মধ্য দিয়ে একটা আশ্চর্য শহর সে তৈরি করতে পারে। ফলে এটা রবীন্দ্রনাথ তার শান্তিনিকেতনে শ্রীনিকেতন নাম দিচ্ছেন, প্রকৃতিকে শ্রীমণ্ডিত করে জীবনযাপনের সঙ্গে জড়িয়ে রাখার নতুন অর্থনীতি। এটাই রবীন্দ্রনাথের স্বপ্ন ছিল। আর এই স্বপ্ন হলে কি হয়, আমরা যারা অনেক সময় খুব সফল নই, তারা হয়তো এই প্রকৃতির সঙ্গে মিলেমিশে এক ধরনের সহযোগী দৃঢ়তাতে পৌঁছতে পারি। আমার একটা গল্পের কথা মনে পড়ে যাচ্ছে, তুই শ্যামলবাবুর গল্পের কথা বললি বলে, যতীন্দ্রনন্দীর দুটো গল্প, একটা হচ্ছে বনের রাজা আর আরেকটা হচ্ছে সামনে চামেলি। সামনে চামেলি বলে গল্পে দেখা যাচ্ছে একজন মানুষ, তিনি স্কুলে পড়ান, তিনি একটু খুঁড়িয়ে হাঁটেন, শারীরিকভাবে তিনি বিশেষভাবে সক্ষম। সেই মানুষটি কলকাতা শহরের, বোঝা যায় যে ভূগোলটা হচ্ছে ওই লবণহ্রদ সংলগ্ন কোনো একটা অঞ্চল, সেখানে একটি বাড়ি থেকে আরেকটি বাড়ির দিকে তিনি আস্তে আস্তে আস্তে আস্তে হেঁটে যাচ্ছেন, এবং ওই প্রতিটি বাড়ির সামনে একটি করে গাছ আছে, ওটাই হচ্ছে তার অভিপ্সাদ, বলা যায় বাঁচার মন্ত্র। তিনি কলকাতা শহরে আস্তে আস্তে আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই গাছগুলোকে দেখছেন, চিনছেন, ঘ্রাণ নিচ্ছেন, এটা বাঁচিয়ে রেখেছে,
0: চমৎকার।
1: এইটা সহযোগিতার সম্পর্ক। এই সহযোগিতার সম্পর্কে আমাদেরকে অনবরত যেতে হবে, এবং সাহিত্য সেই সহযোগিতার সম্পর্ক আমাদের মধ্যে তৈরি করবার চেষ্টা করবে। এটা কিন্তু পৃথিবীর সমস্ত সাহিত্যেই কম বেশি চেষ্টা করা হয়েছে। আমাদের শিশু কিশোর সাহিত্যে বহু জায়গায় প্রকৃতির সঙ্গে একটা অ্যাডভেঞ্চারের সম্পর্ক তৈরি করা হয়, প্রকৃতির সঙ্গে সেই সম্পর্কটা লড়াইয়ের। কিন্তু তার পাশাপাশি মনে রাখতে হবে যে এমন সাহিত্য অপ্রতুল নয় যেখানে সহযোগিতার সম্পর্ককে বড় করে তোলা হচ্ছে। অর্থাৎ ছোটবেলা থেকে আমরা যেন ওই অ্যাডভেঞ্চারের দিকে না এগিয়ে যাই সব সময়। অ্যাডভেঞ্চার রোমাঞ্চ দেয়, আনন্দ দেয়, তার মধ্যে একটা শৌর্য আছে, বীর্য আছে, সবই সত্য। কিন্তু এটা যেন না ভাবি যে প্রকৃতির ওপর আমরা বিজয় ঝান্ডা পুঁতে দেব, ওই জায়গাটা দখল করে ফেলব। তার বিপ্রতিপে যদি আমরা শৈলেন ঘোষ পড়ি, সেখানে তো সহযোগিতার সম্পর্ক। যদি লীলা মজুমদার পড়ি, সে তো সহযোগিতার সম্পর্ক। ওরা চেষ্টা করছেন যে এইভাবে মনগুলো যেন চারপাশকে চিনতে পারে।
0: ভাস্কর চক্রবর্তীর একটা কবিতার লাইন মনে পড়ে গেল, ভাস্কর লিখছেন যে টবের মাটিতে পা ডুবিয়ে দুহাত ছড়ালে শরীরকে ফুল হবে। তো এইটা আমার মনে হয় যে সার কথার, যে আমি সেই জায়গায় গিয়ে পৌঁছতে পারলাম কিনা, আঙুল থেকে ফুল ঝরে পড়লো কিনা, আমাদের সূর্য এসে ঠিকঠাক গায়ে পড়লো কিনা, জল পাচ্ছি কিনা। ওই জায়গাটায় না পৌঁছতে পারলে বিশ্বজিৎদা সত্যি, মানে আমার তোমার আজকে যেটুকু যা কথা বলার, এটা দিয়ে তো সত্যি বিরাট কিছু করা যায় না। আমরা ওই সহাবস্থানের কথাটা আরেকবার মনে করিয়ে দিতে পারি, আরেকবার কিছু টেক্সটের কথা মনে করিয়ে দিতে পারি, কিন্তু আসলে ওই জল ঢালার কাজটা, আক্ষরিক অর্থে জল ঢালার কাজটা আর কি, সেটা নিশ্চয়ই কোথাও একটা কি হবে বলি ধারণা, দেখা যাক।
1: হ্যাঁ, আমার শুধু একটা কথা, আমি অ্যাডভেঞ্চারের কথা বলে

0: পেয়েছি বলেই আর একটা কথা মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যে প্রফেসর শঙ্কু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এবং শঙ্কু তিনি বলেন, মানুষের সবকিছু জেনে ফেলবার, বিজ্ঞানের সবকিছু জেনে ফেলবার একটা সীমা থাকা উচিত। এই শঙ্কু চরিত্রটি যখন সত্যজিৎ তৈরি করেছেন, তখন সত্যজিৎ বারে বারে শঙ্কুর বিপরীতে শত্রু হিসেবে সেই সব মানুষগুলিকে রাখছেন যারা প্রকৃতিকে বিনাশ করতে চায়। শঙ্কু বিজ্ঞানী, কিন্তু সেই বিজ্ঞান কখনো প্রকৃতিকে বিনাশ করে না। পিরিডিতে উশ্রী নদীর ধারে সে হাঁটা চলা করে, সেখানে তার পরীক্ষাগারে আশ্চর্য সব খবর তৈরি হয়। এবং সত্যজিতের শঙ্কু কাহিনীতেই আশ্চর্যন্তু বলে একটা গল্প আছে, সেই আশ্চর্যন্তু সে খুব দ্রুত, যাকে প্রহ্লাদ গিরিডির বাজারে পেয়েছিল, শঙ্কু তাকে নিয়ে বিদেশে গেছে। বিদেশে যাওয়ার পর সেখানে একজন ওই আশ্চর্যন্তুটিকে দখল করতে চায়, তার দাম আছে মানুষের কাছে। এই কল্পবিজ্ঞানের কাহিনীতে দেখা যাচ্ছে সেই আশ্চর্যন্তু খুব দ্রুত অভিযোজন করতে পারে, আত্মরক্ষা করতে পারে, এবং দ্রুত সে আত্মরক্ষা করতে করতে তার চেহারা বদলাতে বদলাতে একসময় মানুষের ওই দাপট এবং তাকে কেনবার শক্তি থেকে বেরিয়ে সে পালিয়ে গেল। এই যে শঙ্কু কাহিনীতে সত্যজিৎ খুব সচেতনভাবে, ধরা যাক যে এমন একটা জায়গা যেখানে সমস্ত বিলীয়মান প্রাণীরা আছে, একজন লোভী বিজ্ঞানী সেখান থেকে ইউনিকর্ন চুরি করতে গেল, তারপর সে নিজেই হারিয়ে গেল, মারা গেল, ইউনিকর্নটা পেল না। অর্থাৎ এমন একটা জায়গা সেখানে শঙ্কু ভাবছেন, সত্যজিৎ ভাবছেন।
1: খুবই
0: আসলে এইটা সত্যজিৎ যত প্রবল হয়েছে, একেবারে শেষের দিকে সত্যজিৎ যখন আগন্তুক করেন, আগন্তুকে তো সত্যজিৎ এই কথাটাই বারবার মনমোহনের মধ্যে দিয়ে বলাতে চান যে তোমরা এইভাবে এগিয়েও না। মনমোহন একেবারে ওই বিখ্যাত তর্ক যেখানে আধুনিক সভ্যতার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন মনমোহন, এবং মনে করিয়ে দিচ্ছেন যে পুরনো সভ্যতা অর্থাৎ সত্যজিতের সভ্যতার ধারণাটা খুব আশ্চর্য অন্যরকম। শঙ্কু এটা বলে যে অগ্রগতি ক্রমশ সরলরৈখিকভাবে হয়েছে, প্রকৃতিকে মারতে মারতে আমরা নতুনতর সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছি, এটা সত্যজিৎ এবং শঙ্কু কেউ বিশ্বাস করেন না। তারা মনে করেন যে প্রতিটি সভ্যতা একটা বিশেষ পর্বে তার উচ্চে উঠেছিল, তারপর সে বিলীন হয়ে গেছে। এই যে বিলীন হয়ে গেছে, ওই পুরনো সভ্যতা যা হারিয়ে গেছে, তার কাছে আমাকে যেতে হবে, শিখতে হবে। শঙ্কু বারে বারে ফিরে যায়, এটা অতীতচারিতা নয়, এটা একটা শিক্ষা। যে কারণে আমি বলবো এটাই হচ্ছে সত্যজিতের আশ্চর্য সামর্থ্য, যে অ্যাডভেঞ্চারের কাহিনী লিখছেন কিন্তু সেটা ওই এনলাইটেন প্যারাটাইমের গল্প হচ্ছে না, জয় করার গল্প হচ্ছে না। শঙ্কু বলছে বিজ্ঞানের একটা সীমা থাকা দরকার, এবং শঙ্কু সেই হারিয়ে যাওয়া বিলীয়মান প্রকৃতির কাছে গিয়ে দাঁড়াচ্ছে। সম্বিত, আমার মনে হয় যে আমরা আজকে বলা শেষ করবো, আমাদের সময় বোধহয় ফুরিয়ে আসছে, কিন্তু তার আগে আমি চাইবো আবার যদি তুই কোনো বাংলা কবিতার কাছে একটু ফিরিস, যেখানে প্রকৃতি আমাদেরকে এইভাবে খানিকটা সহযোগিতা করছে, মানুষের সঙ্গে প্রকৃতির সহযোগী সম্পর্ক তৈরি হচ্ছে। কারণ এখন আমি বিশ্বাস করি যে কবিতা অনেক কিছু পারে।
1: আমি বরং তখন ভাস্করের যে কবিতাটা বললাম একটা লাইন, আমি সেই কবিতাটাই সম্পূর্ণ পড়ে দিচ্ছি। লেখাটার নাম দুপুরে। দুপুরে এমনভাবে জানলার কাছে আর কখনো বসিনি, বৃষ্টি নেই, পাতা ঝরে, তিনটে পিঁপড়ে এসে আমার খবর নিয়ে চলে যায় ফের, জ্বলে ওঠে শূন্য ঘর জীব, আর এই যে হঠাৎ সব শব্দ থেমে যায়, কর্কশ দুপুরবেলা ভরে যায় পাপে, টবের মাটিতে আজও দুই পা ডুবিয়ে হাত ছড়িয়ে দাঁড়ালে শরীরে কি ফুল হবে, আঙুলের থেকে পাখি উড়ে যাবে দুরূহ আকাশে, আরও দূরে দেখা যায় প্লেন পাখা বন্ধ হয়ে আসে, দুপুরে এখন সব দূরে গেছে, আজ উপমাও যায় দূরে উৎকীর্ণ দিন।
0: আমার এই সূত্রে মনে পড়ে যায় শক্তির কথা, যেখানে শক্তি শহরে বৃক্ষরোপণ করতে চান, উদাত্ত কণ্ঠে তিনি হাঁক পারেন যে শহরে গাছ লাগানোর সময় এসেছে। বিনয় মজুমদারের কথা মনে পড়ে যায়, যার কবিতায় এবং যার শরীরী ভঙ্গিতে প্রকৃতি অদ্ভুতভাবে মুদ্রা হয়ে ওঠে।
1: আমারই এক বন্ধু সুপ্রভাত রায়, সুপ্রভাত একটা লাইন লিখেছিল যে হয়তো আমি কখনো ভুলতে পারবো না, তা হলো, গাছেদের কাছে একটু আধটু দাঁড়িয়ে থাকা শিখেনি।
0: এটাই তো রবীন্দ্রনাথ শেখাতেন।

0: চেয়েছিলেন সুপ্রভাত সেই অর্থে শান্তিনিকেতনে রাবীন্দ্রিক শিক্ষার উত্তরাধিকার বহন করছে। এখনও শান্তিনিকেতনে পাঠভবনের ভেতরে যে সমস্ত গাছেরা আছে তার কাছে দাঁড়ালে রবীন্দ্রনাথের ভাবনার স্পর্শ পাওয়া যায়, যা শুধু তার সাহিত্যে বিকীর্ণ হয়েছিল তাই নয়, যা তার বিকল্প অর্থনৈতিক ভাবনা এবং বিকল্প শিক্ষা ভাবনার মধ্যে নিহিত ছিল। আমার তাই মনে হয় এই সময় দাঁড়িয়ে সত্যি সত্যি যদি আমরা সাহিত্যে প্রকৃতির তাৎপর্য এবং প্রকৃতিকে সাহিত্যে নতুন করে ভাবতে চাই, তাহলে তার বর্ণনা মাত্র নয়, তার যাপনের ইঙ্গিত আমরা পড়ব এবং নিজেরা খানিকটা হলেও সেই যাপনের চেষ্টা করব। নমস্কার।
1: নমস্কার।
2: শুনলেন আলোচনা পরিবেশের মানুষ, মানুষের পরিবেশ, বাংলা সাহিত্যে প্রকৃতি পরিবেশ ও মানুষের সহাবস্থান নিয়ে। এই আলোচনায় অংশ নিলেন বিশ্বজিৎ রায় ও সম্বিত বসু। শ্রবণী আজ এই পর্যন্তই। সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।
3: শ্রবণী অনুষ্ঠানটি এখানে শেষ হল। আকাশবাণী মৈত্রী।

লোকসঙ্গীত এমনই এক সঙ্গীত যেখানে কোনো নির্দিষ্ট সুরের কাঠামো বা স্বরলিপি থাকে না, তাই গাওয়ার সময় কোনো বাদ্যবাদকতাও থাকে না। আসলে এই গান বা এই লোকসঙ্গীত উঠে আসে জীবনের অভিজ্ঞতা থেকে। সাধারণত গ্রাম বাংলার নিরক্ষর মানুষের দিনযাপনের অভিজ্ঞতা প্রসূত গানই তো লোকগান বা লোকসঙ্গীত। এই গানে প্রকাশ পায় মানুষের আর্থসামাজিক অবস্থান, মানুষের দুঃখ বেদনা ভালোবাসার কাহিনী, উৎসব নানান রকম আচার অনুষ্ঠান সব কিছুই এই লোকগানের রসদ। তবে অঞ্চল ভেদে বা জনার অনুযায়ী এই লোকগানের ধরন কিন্তু বদলে যায়। যেমন দেখুন, বাংলাদেশে সিলেট জনার বা খুলনা জনার এগুলির মধ্যে কিন্তু গানের কিছু তারতম্য থাকে। লোকজ এই গানকে বিশ্বলোকে যারা ছড়িয়ে দিয়েছেন তাদের মধ্যে নির্মলেন্দু চৌধুরী অন্যতম। আমরা প্রথম গানটি শুনে নিই তাঁরই কণ্ঠে।

দিন যাপনের গান, লোকগান কীভাবে জীবন, জীবিকা এবং কর্মের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত তার কয়েকটি উদাহরণ আপনাদের দিই। যেমন দেখুন, আগেকার দিনে চুনসুরকির ছাদ পেটানো হতো, তাই তখন ছিল ছাদ পেটানোর গান। ঠিক তেমনই জীবনযাপনের সঙ্গে জড়িয়ে এই গানটি শুনুন, তালুই ফালুংকে ঘুমাইছে সোনা মাউই গো। আবার যখন নৌকা বাওয়া হয়েছে, সেই সময় স্রোতের বিপরীতে নৌকা বাওয়ার সময় মাঝি মল্লারদের গান, হেইয়া রে হেইয়া, একত্রে নৌকা টেনে নিয়ে যাওয়ার সময় এ গান। আবার যেমন যদি বলি বিয়ের গান, ধামাইল গান, এসবই কিন্তু লোকগানেরই প্রকারভেদ। যেমন লীলাবতী লীলাবতী কুঞ্জ সাজাও গো, রইল তেমনই একটি গান নীলাঞ্জনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

যারা এই লোকগান নির্মাণ করেছেন, মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, তারা বিভিন্ন নামে আমাদের কাছে পরিচিত। সুফি

ফকির, পীর, আউলিয়া বা বাউল, তাদেরই একজন হলেন শাহ আব্দুল করিম। আরও রয়েছেন হাসান রাজা, আকরাম শাহ। এই শাহ আব্দুল করিম সিলেট সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন তার মরমী গানে। তিনি হলেন স্বশিক্ষিত বাউল। এ পর্যন্ত প্রায় 500টিরও বেশি গান তিনি লিখেছেন এবং সুরারোপ করেছেন। বাংলা একাডেমির উদ্যোগে তাঁর 10টি গান ইংরেজিতে অনুদিতও হয়েছে। একটা সময় শুধু ভাটি অঞ্চলের মানুষেরাই তাঁর গান গেয়ে বেড়াতেন এবং শুনতেন, কিন্তু পরবর্তী সময়ে শাহ আব্দুল করিমের গান ব্যাপক প্রসার লাভ করেছে, বহু জনপ্রিয়তা অর্জন করেছে এই গান দুই বাংলার মানুষের কাছেই। রইল তাঁরই লেখা এই গান তপন রায়ের কণ্ঠে।

লোকগানের ছোট্ট ছোট্ট অংশ তুলে ধরলাম আজকের এই কথায় গানে অনুষ্ঠানে। এই স্বল্প পরিসরে যেটুকুনি সম্ভব হলো চেষ্টা করলাম। আগামী অন্য কোনো সময় নিশ্চয়ই আবারও এই লোকগানের রসদ সাজিয়ে, পসরা সাজিয়ে আসবো আপনাদের সামনে। আজকের মতো কথায় গানে অনুষ্ঠান এখানেই শেষ করলাম। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাধনা, আকাশবাণী মৈত্রী। একটু পরে শুরু হবে বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি অর্ক সেন, সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকের শিরোনামে রয়েছে, কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আশা প্রকাশ করেছেন। এই উন্নয়নের কাজে 1,00,000 কোটি টাকার বেশি খরচ করা হবে বলে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
1: দেশের সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক ও জনমুখী করে তুলতে কেন্দ্রীয় সরকার তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে চায় বলে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উল্লেখ করেছেন। তিনি আজ কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস ও প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। উপস্থিত ছিলেন

0: আর ভারতীয় চেয়ারম্যান ও আকাশবাণী ও দূরদর্শনের মহানির্দেশক।
1: বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর বলেছেন, ভারত ও নেপাল তাদের উন্মুক্ত সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে চলেছে।
0: তরুণ সমাজ দেশের সবচেয়ে বড় শক্তি এবং বিকশিত ভারত গঠনে তারা অগ্রণী ভূমিকা পালন করবে বলেছেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া।
1: পাকিস্তান তেহরিক ই ইনসাফ কারাবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রীকে আইনি ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে।
0: দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 3 সেনাকর্মী সহ 9 প্রাণ হারিয়েছেন।
1: ইবোলা ভাইরাসের সাম্প্রতিক সংক্রমণের প্রেক্ষিতে মরিশাস, কঙ্গো, উগান্ডা, দক্ষিণ সুদান থেকে আসা নাগরিকদের দেশের প্রবেশের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে।
0: ভারতের গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ নরওয়ে দাবা প্রতিযোগিতার ওপেন বিভাগে জার্মান গ্র্যান্ডমাস্টার ভিনসেন্ট কেইমারকে হারিয়ে খেতাব জয় করেছেন। উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাকে শুভেচ্ছা জানান।
1: জাপানকে হারিয়ে ভারত তৃতীয়বার অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি চ্যাম্পিয়ন। আসছি বিস্তারিত খবরে, এখন দেশের খবর। পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে থমকে থাকা রেল প্রকল্পগুলির জটিলতা কাটিয়ে রেল পরিকাঠামো উন্নয়নে রাজ্যে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। রাজ্য সফরে এসে নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে রেলমন্ত্রী জানান, 2026-27 অর্থবর্ষে রেল বাজেট রাজ্যের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যে ইতিমধ্যেই 10 অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে। বর্তমানে 9 বন্দে ভারত এক্সপ্রেস এবং একাধিক অমৃত ভারত ট্রেন পশ্চিমবঙ্গে চলাচল করছে।
2: ইউপিএ সরকার কে সময় ভি মাত্র 4,000 কোটি রুপে রেলওয়ে কো মিলতে থে বঙ্গাল কে লিয়ে। আজ মোদি জি 14,000 কোটি রুপে রেলওয়ে কে লিয়ে দেতে হ্যায় বঙ্গাল কে ডেভেলপমেন্ট কে লিয়ে। 102 স্টেশনস কা পুনর্নির্মাণ, জিসমে সে 10 স্টেশন কা কাম অলরেডি কমপ্লিট হো গিয়া হ্যায়। বন্দে ভারত সবসে পহলে স্লিপার চালু হুই পশ্চিমবঙ্গ মে। অমৃত ভারত ট্রেন সবসে পহলে চালু হুই পশ্চিমবঙ্গ মে। আজ 9 বন্দে ভারত এক্সপ্রেস চল রহি হ্যায় পশ্চিমবঙ্গ মে। 1 স্লিপার এক্সপ্রেস চল রহি হ্যায় বন্দে ভারত কি অর 13 অমৃত ভারত ট্রেন চল রহি হ্যায় পশ্চিমবঙ্গ মে। অর আব পশ্চিমবঙ্গ কে লিয়ে বুলেট ট্রেন কা মোদি জি নে সংকল্প লিয়া হ্যায়, জো দিল্লি, লখনউ, বারাণসী, পটনা হতে হুয়ে সিলিগুড়ি কো কানেক্ট করেগি। দিল্লি সে সিলিগুড়ি 6 ঘন্টে মে পৌঁছ যাওগে।
1: ডানকুনি থেকে সুরাট পর্যন্ত পূর্ব পশ্চিম ফ্রেট করিডোর তৈরির কথাও এদিন উল্লেখ করেন রেলমন্ত্রী। তিনি বলেন, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে রাজ্যের অর্থনীতি ও শিল্পোন্নয়নে গতি আসবে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের সদিচ্ছার অভাবে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ সম্পন্ন করা যায়নি। রাজ্যে নতুন সরকার গঠনের পরই এই প্রকল্পের কাজ শেষ হয়েছে।
2: আনফরচুনেটলি আপ তক টিএমসি কি জো পূর্বতন সরকার থি উসমে কাম কে লিয়ে পারমিশন হি নি মিলতি থি। अपने कोलकाता मेट्रो का काम चिंगड़ी घाटा, वहां पे छोटा सा पैच, जैसा जैसा कोलकाता पुलिस ने हमको बताया वैसा वैसा हमने उसका डायवर्जन का पूरा प्लानिंग कर दिया, उसके बावजूद भी परमिशन नहीं दिया। हाई कोर्ट ने डायरेक्शन दिया कलकत्ता के निवासियों को मेट्रो का बेनिफिट ना मिले, इसके लिए टीएमसी की सरकार सुप्रीम कोर्ट तक गई।
1: আগামী 5 বছরে কলকাতা মেট্রোর জন্য 60 নেক্সট জেনারেশন বা পরবর্তী প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনার কথা ঘোষণা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
2: 60 নিউ জেনারেশন ট্রেনস উই আর প্ল্যানিং ইন কামিং 4-5 ইয়ার্স, দিস ট্রেনস উইল বি ইন্ডাক্টেড এন্ড কলকাতা মেট্রো উইল গেট আ টোটালি নিউ জেনারেশন অফ ট্রেন অ্যাজ দি ওয়ার্ক গেটস কমপ্লিটেড অন চিংড়িঘাটা এরিয়া আদার সেকশনস, লট অফ ইম্প্রুভমেন্ট উইল হ্যাপেন ইন দি মোবিলিটি ইন কলকাতা।
0: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি কাজ হবে। রাজ্যের 102 নতুন অমৃত ভারত স্টেশন হবে, 538 ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণেরও পরিকল্পনা করা হয়েছে।
3: আমি পশ্চিমবঙ্গের মানুষকে আশ্বস্ত করতে চাই, আন্ডার দ্য ভিশনারি লিডারশিপ অফ দি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি, ডবল ইঞ্জিন ইজ না ফাংশনিং প্রপারলি এবং এ গুড আউটকাম উইল কাম উইদিন স্টিপুলেটেড পিরিয়ড। পশ্চিমবঙ্গের মানুষ ডবল ইঞ্জিনের টেস্ট পাবে, সড়কও যেমন মজবুত হবে, সেতুও যেমন তৈরি হবে, সরকারি বাসও যেমন ছুটবে, ই ভেহিকেলও যেমন ছুটবে, সাথে সাথে আমরা রেলের যে মেট্রো এবং রেলের যে টেস্ট মানুষের কাছে পৌঁছে দিতে পারবো।
0: গত এক দশকেরও বেশি সময় ধরে বহু কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে কার্যকর হয়নি। উত্তর থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বর্তমানে 61টি রেল প্রকল্পের জন্য জমি হস্তান্তরের কাজ চলছে। নতুন সরকার গঠনের পর

0: ইতিমধ্যে রেলের বিভিন্ন প্রকল্পে 40টির বেশি নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হয়েছে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন।
1: পশ্চিমবঙ্গে রেল সেক্টরে 1,00,000 কোটি টাকার বেশি কাজ হবে। এতে 102টি নতুন অমৃত ভারত স্টেশন আধুনিক মানের হবে এবং 538টা ফ্লাইওভার এবং আন্ডারপাসেস হবে। এই অল্প সময়ের ডবল ইঞ্জিনের সরকার অলরেডি FOB এবং আন্ডারপাসের জন্য আমরা 40টার বেশি NOC রেলওয়ে দপ্তরকে দিয়ে দিয়েছি।
2: পশ্চিমবঙ্গের বিভিন্ন রেল প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জেলা প্রশাসনকে নির্দিষ্ট সময়ের মধ্যে জমি চিহ্নিত করে অধিগ্রহণের পরে তা দ্রুত হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। রেলমন্ত্রী আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রেলের আধিকারিক, পুলিশ, জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। সেখানে এই কাজের জন্য একটি ক্যালেন্ডার তৈরি করে জমি চিহ্নিতকরণের পরে কেনা ও তা হস্তান্তর করার জন্য নির্দিষ্ট সময় ঠিক করে নিতে হবে বলে মুখ্যমন্ত্রী জানান। বৈঠকে মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানান, চিংড়িঘাটা ফ্লাইওভারের কাজ রেলের নির্ধারিত সময়সীমার মধ্যেই সম্পন্ন হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে আটকে থাকা সেবক রংপুর রেল প্রকল্পের জন্য ক্ষতিপূরণমূলক বনসৃজনের উদ্দেশ্যে 20 একর জমি দ্রুত অনুমোদন করেছে রাজ্য সরকার। আরও 70টির বেশি রেল ওভারব্রিজ এবং আন্ডারপাস প্রকল্পের জন্য প্রয়োজনীয় NOC অল্প সময়ের মধ্যে দেওয়া হয়েছে বলে জানান তিনি একটি প্রতিবেদন।
3: শুধুমাত্র রেলপথের বিস্তার ও আধুনিকীকরণ নয়, একই সঙ্গে রেলভিত্তিক শিল্প, কর্মসংস্থান এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থার উন্নয়নকেও পাখির চোখ করছে কেন্দ্রীয় সরকার। নবান্নে আজ রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে স্পষ্ট ভাষায় সেই বার্তা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রাজ্যের সামগ্রিক উন্নয়নে আগামী দিনে রেল যে বড় ভূমিকা নিতে চলেছে

0: হাজির ছিলেন মধ্যম গ্রামের তৃণমূল কংগ্রেসের বিধায়ক রথীন ঘোষ এবং বাগনানের অরুণাভ সেন। বৈঠকে বারবার উঠে এসেছে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের অসহযোগিতার কথাও। ওই বৈঠকের পর চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের অগ্রগতি পরিদর্শনের পরেও রেলমন্ত্রী অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস সরকার রেল প্রকল্পের কাজে পদে পদে বাধা দিত, উন্নয়নের বিরোধী ছিল। তৃণমূল কংগ্রেসের সময়ে চিংড়িঘাটায় মেট্রোর কাজ আটকে ছিল, এই কাজ আটকানোর জন্য আদালতেও গিয়েছিল তৎকালীন সরকার। আদালতের নির্দেশ পেয়েও কাজ শুরু হয়নি। এবার রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই সেই কাজ শুরু হয় এবং তা তিন দিনের মধ্যে শেষ করা হয়।
1: সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: দেশের সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল ও জনমুখী করে তুলতে কেন্দ্রীয় সরকার তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে চায়। সেই লক্ষ্যে কলকাতার আকাশবাণী ভবনে ভারতীয় তথ্য পরিষেবা ও প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন কেন্দ্রীয় রেল তথ্য সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উপস্থিত ছিলেন প্রসার ভারতী চেয়ারম্যান এবং আকাশবাণী ও দূরদর্শনের মহানির্দেশক। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, তরুণ অফিসারদের মধ্যে অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনকে নতুনভাবে গড়ে তোলার ব্যাপারে প্রবল উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।
3: অফিসার্স মেন না উৎসাহ হ্যায় অল ইন্ডিয়া রেডিও কো দূরদর্শন কো এক নয়া স্বরূপ দেনে কে লিয়ে তো আজ সবি কে সাথ এক ওয়ার্কশপ কন্ডাক্ট হো রহি হ্যায় জিসমে উনকে সুঝাব আ রহে হ্যায় বহুত আচ্ছে আচ্ছে সুঝাব আ রহে হ্যায় উন সুঝাবো কো ইমপ্লিমেন্ট করেঙ্গে ইমপ্লিমেন্ট করকে উসি হিসাব সে দূরদর্শন অর অল ইন্ডিয়া রেডিও কা এক বহুত বড়া পরিবর্তন।
4: কেন্দ্রীয় রেল, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ পূর্ব ভারতে চলচ্চিত্র শিক্ষার প্রসার ও চর্চার প্রখ্যাত প্রতিষ্ঠান সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কলকাতা পরিদর্শন করেন। শ্রী বৈষ্ণব SRFTI এর চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 2025 সালের এপ্রিলে শিক্ষামন্ত্রক ডিস্টিংক্ট ক্যাটাগরি বা স্বতন্ত্র বিভাগের অধীনে ইনস্টিটিউশন ডিমড টু বি আই ইউনিভার্সিটির মর্যাদা লাভ করে SRFTI। শ্রী বৈষ্ণব কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের মূর্তিতে পুষ্পারোহণ নিবেদন করে শ্রদ্ধা জানান। পরিবেশ সংরক্ষণ এবং উন্নয়নের গুরুত্বকে স্মরণ করে তিনি ক্যাম্পাস প্রাঙ্গণে একটি ছাতিম গাছের চারা রোপণ করেন।
2: প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বৈঠকে সভাপতিত্ব করেন। বিশ্বজুড়ে যে চরম অস্থিরতা চলেছে তার মধ্যে দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়ে এদিন বৈঠকে আলোচনা হয়। পরে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী জানান যে জীবনযাত্রার মানোন্নয়ন এবং ব্যবসা বাণিজ্যের পরিবেশ সহজ করার লক্ষ্যে বিভিন্ন সংস্কার নিয়েও সকলে বিস্তারিত আলোচনা করেন।
4: পাঞ্জাবের ফিরোজপুর ফাজিলকা সড়কে আজ সকালে একটি ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে অন্তত 9 জন নিহত এবং আহত হন 22 জন। প্রয়াত এক ব্যক্তির চিতাভস্ম বিপাশা নদীতে বিসর্জন দেওয়ার জন্য একটি গাড়িতে ওই পরিবারের সদস্যরা যাচ্ছিলেন। আহত 22 জনের মধ্যে বেশিরভাগের অবস্থাই গুরুতর বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই দুর্ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকটাত্মীয়দের প্রত্যেককে 2 লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে 50,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন সকালে 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। এবারেও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন পর্বের জন্য চলতি মাসের 26 তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে।
4: রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারী FPI দের সরকারি শেয়ারে বিনিয়োগ সংক্রান্ত নিয়মকানুন সহজ করেছে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশের শেয়ারে বিনিয়োগ তুলনামূলক সহজ হতে পারে। নতুন কাঠামোর অধীনে বিনিয়োগ সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়ার ফলে জেনারেল রুটের মাধ্যমে বিনিয়োগকারীরা আরও বেশি সুবিধা পাবেন। RBI কেন্দ্রীয় ও রাজ্য সরকারের শেয়ারের জন্য সাধারণ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের দুটি বিভাগকে একত্রে এনে একটি ঊর্ধ্বসীমা নির্ধারণ করেছে।
2: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও নেপাল তাদের দীর্ঘ এবং উন্মুক্ত সীমান্তে নিরাপত্তা বজায় রাখতে ঘনিষ্ঠভাবে একে অপরের সহযোগিতা করে। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের সঙ্গে বৈঠকের আগে শ্রী জয়শঙ্কর বলেছেন, ভারত ও নেপালের মধ্যে এক বিশেষ সহযোগিতার সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটি জনগণের মধ্যে নিবিড় যোগাযোগ, আন্তঃসীমান্ত সংযোগ এবং অভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। শ্রী খানাল বলেন, ভারত নেপালের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার এবং নেপাল ভারতকে অগ্রাধিকার দেয়। নেপাল ও ভারত কেবল দুটি দেশ নয়, বরং একটি প্রাচীন সভ্যতার অংশীদার বলেও তিনি মন্তব্য করেছেন।
4: দেশের যুব সমাজই দেশের সবচেয়ে বড় শক্তি এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে তারা অগ্রণী ভূমিকা পালন করবে বলে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া আশা প্রকাশ করেছেন। নতুন দিল্লিতে আয়োজিত বিকশিত ভারতের জন্য যুব শক্তি মাই যুব ভারত যুব সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, জাতি গঠনে যুব সমাজের আকাঙ্ক্ষা, উদ্ভাবনী ধারণা এবং স্বেচ্ছাসেবী মনোভাব তুলে ধরতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাই ভারত প্ল্যাটফর্মটি তৈরি করেছেন।
5: देश का 65 पॉपुलेशन बिलो 35 है, यानी कि देश युवा देश है।

0: देश की युवा की शक्ति को विकसित भारत के राह पर ले जाने के लिए संयोजने का काम नरेंद्र मोदी जी ने करा है।
1: অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, এই সম্মেলন দেশের তরুণদের আকাঙ্ক্ষা, সৃজনশীলতা ও দৃঢ় সংকল্পের প্রতিফলন ঘটায় এবং উদ্যোক্তা, খেলাধুলা, বিনোদন ও জনসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের অবদানকে তুলে ধরে। কঠোর পরিশ্রম, উদ্ভাবনী শক্তি ও নিষ্ঠার মাধ্যমে তরুণরা দেশকে আরো উচ্চতর শিখরে নিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
2: आज का ये प्रोग्राम शानदार है और ये कह रहा है कि देश का युवा देश की जिम्मेदारी लेने के लिए तैयार है और ये भारत को आगे बढ़ाने की नई ऊंचाइयों को छूने की ये जिम्मेदारी आज हमारा युवा ले रहा है। भारत का युवा मेहनती भी है, विजनरी भी है, क्रिएटिव भी है और साहसी भी है। देश के हर मान सम्मान और स्वाभिमान की लड़ाई में देश के साथ खड़ा है।
3: কেন্দ্র লিগাল মেট্রোলজি পরিকাঠামোর অধীনে ভোজ্য তেলের জন্য নির্দিষ্ট প্যাকেটের আকার সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করেছে। উপভোক্তা বিষয়ক বিভাগ ভোজ্য তেল ও চর্বির মোট পরিমাণ এবং নির্দিষ্ট প্যাকেটের আকার নির্ধারণকারী আদর্শ কার্যপ্রণালী সংশোধন করেছে। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, সংশোধিত নিয়ম অনুযায়ী পাম তেল, পামোলিন, সয়াবিন তেল, সূর্যমুখী তেল, সরিষার তেল, চীনাবাদাম, তিলের তেল, রাইস ব্র্যান তেল, তুলা বীজের তেল, ভুট্টার তেল সহ প্রধান প্রধান ভোজ্য তেলের জন্য নির্দিষ্ট প্যাকেটের আকার নির্ধারণ করা হয়েছে। অনুমোদিত প্যাকেটের আকারগুলো হল 200 গ্রাম, 500 গ্রাম, 1-5 কেজি, 15 কেজি এবং 20 কেজি।
1: সারাদেশের বিমানযাত্রীদের গন্তব্যের চূড়ান্ত ধাপ বা লাস্ট মাইল কানেক্টিভিটি পর্যন্ত যাতায়াত ব্যবস্থা জোরদার করতে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া AAI দুটি বেসরকারি ক্যাব পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় AAI জানিয়েছে, এই সমঝোতা স্মারকগুলো যাত্রীদের বিশ্বমানের ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের বিষয়ে তাদের প্রতিশ্রুতিকেই পুনর্ব্যক্ত করে।
3: কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE নম্বর যাচাই এবং পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামীকাল 7 জুন পর্যন্ত বাড়িয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় বোর্ড জানিয়েছে, নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ছাত্রছাত্রীরা এখন রবিবার মধ্যরাত পর্যন্ত তাদের আবেদনপত্র জমা দিতে পারবেন। CBSE বলেছে, ছাত্রছাত্রীদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য অতিরিক্ত সময় দিতে তাদের সাথেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
1: ছত্রপতি শিবাজী মহারাজের রাজ্যাভিষেক দিবস উপলক্ষে আজ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশদ্বারে ছত্রপতি শিবাজী মহারাজের একটি 20 ফুট উঁচু মূর্তি উদ্বোধন করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, এই দিনটি হিন্দভি স্বরাজের জন্য বিশ্বব্যাপী স্বীকৃতির প্রতীক। তিনি বলেন, নেতা DB পাটিলের নামে নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণের প্রস্তাবটি নিয়ে রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে। এখন বিদেশের খবর।
3: পাকিস্তান তেহরিকে ইনসাফ PTI দল পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে আইনি ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ জানিয়ে বলেছে, এই দম্পতি পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছে না। PTI নেতা ও খাইবার প্রাক্তন খোয়ার মন্ত্রী সফিজানের দাবি, ইমরান খান ও তার স্ত্রীকে আত্মীয় স্বজন এবং দলের সদস্যদের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না। ইমরান খান গত 4 মাস ধরে চোখের সমস্যায় ভুগছেন, তার দৃষ্টিশক্তি এখন পুরোপুরি সেরে ওঠেনি বলেও তিনি মন্তব্য করেছেন। সফিজান এই দম্পতিকে তাদের ব্যক্তিগত চিকিৎসকদের কাছে যাওয়ার অনুমতি দেওয়ার এবং একটি পূর্ণাঙ্গ চিকিৎসা পরীক্ষার জন্য তাদের অবিলম্বে শিফা আন্তর্জাতিক হাসপাতালে স্থানান্তরের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, ইমরান খান এবং বুশরা বিবি একাধিক দুর্নীতি মামলায় কারাবন্দী রয়েছেন।
1: লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েল ও লেবানন নতুন যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার মাত্র কয়েকদিন পরেই আজ দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 3 সেনাকর্মী সহ 9 জন প্রাণ হারিয়েছেন। সাকসাকিয়া গ্রামে আরেকটি পৃথক হামলায় 6 জন সাধারণ নাগরিক নিহত এবং আরও 4 জন আহত হয়েছেন। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে যুদ্ধবিরতি ও লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী যদিও এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেয়নি।
3: রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে ইউক্রেন আজ বড় ধরনের ড্রোন হামলা চালায়। এই ঘটনা রাশিয়ার ভূখণ্ডের গভীরে আঘাত আনার ক্ষেত্রে কিয়েভের সক্ষমতাকে প্রকাশ করে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের প্রস্তাব প্রত্যাখ্যান করার ঠিক একদিন পরে এই হামলা চালানো হল। সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকজান্ডার বেগলভ মানুষজনকে ঘর থেকে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন।
1: ইরান, কুয়েত ও বাহরেনে অবস্থিত মার্কিন সামরিক কেন্দ্রগুলি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত করলে পশ্চিম এশিয়ায় উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এর জবাবে উপসাগরীয় দেশ ও মার্কিন বাহিনী যৌথভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করেছে। হরমুজ প্রণালীর কাছে কেশম দ্বীপ ও গোরুকে অবস্থিত ইরানের উপকূলীয় নজরদারি ও র্যাডার কেন্দ্রে মার্কিন হামলার পর ইরান 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। ইরানের ছড়া 6টি ক্ষেপণাস্ত্র মাঝপথে প্রতিহত হয় এবং 7ম্টি তার লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয়। মার্কিন সেনাকর্মীদের

0: হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
1: মার্কিন সংসদের উচ্চকক্ষ সেনেট রিপাবলিকানদের সমর্থিত অভিবাসন সংক্রান্ত আইন সিকিউর আমেরিকা অ্যাক্ট অনুমোদন করেছে। এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিবিপিকে প্রায় $70 বিলিয়ন মার্কিন ডলার অতিরিক্ত তহবিল প্রদান করা হবে।
0: ইবোলা ভাইরাসের সাম্প্রতিক সংক্রমণের পরিপ্রেক্ষিতে মরিশাস গত 21 দিনের মধ্যে কঙ্গো, উগান্ডা বা দক্ষিণ সুদান থেকে আসা নাগরিকদের দেশে প্রবেশের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছে। মরিশাসের নাগরিক এবং বিভিন্ন পেশাগত, ব্যবসায়িক বা শিক্ষাগত ক্ষেত্রে বৈধ অনুমোদনপত্রধারী বিদেশি বাসিন্দারা দেশে প্রবেশ করতে পারবেন। তবে যদি তারা গত 3 সপ্তাহের মধ্যে এই 3টি দেশের কোনোটিতে ভ্রমণ করে থাকেন, তবে তাদের জন্য 21 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন থাকবে।
1: তাইওয়ানের রাজধানী তাইপে আর চীন থেকে একজোড়া বিপন্ন প্রজাতির লাল পান্ডা পেয়েছে। দুদেশের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটি প্রথম প্রাণী সম্পদ বিনিময়। একটি 3 বছরের বয়সী পুরুষ এবং একটি 2 বছর বয়সী স্ত্রী পান্ডাকে 1 মাস কোয়ারেন্টাইনে রাখা হবে। এরপর সেগুলোকে তাইপে সিটি চিড়িয়াখানায় তাদের নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য রাখা হবে।
0: ভারত মার্কিন সেনা পর্যায়ের আলোচনা আর্মি টু আর্মি স্টাফ টক্সের 29তম সংস্করণ হাওয়াইতে অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনীর কৌশলগত বিষয়ক উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং মার্কিন আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভাভেলের এই আলোচনা চক্রের যৌথ সভাপতিত্ব করেন। এখন খেলার খবর।
1: ভারতের গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দা নরওয়ে দাবা প্রতিযোগিতার ওপেন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে। নরওয়ের অসলোতে অনুষ্ঠিত এই ঐতিহ্যশালী প্রতিযোগিতার 10ম তথা শেষ রাউন্ডে জার্মান গ্র্যান্ডমাস্টার ভিনসেন্ট কেইমারকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে দেন তিনি। সব মিলিয়ে 18 পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে থেকে এই খেতাব জয় করলেন প্রজ্ঞানন্দা। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই জয়ের জন্য রমেশবাবু প্রজ্ঞানন্দাকে শুভেচ্ছা জানিয়েছেন।
0: কাজাখস্তানের গ্র্যান্ডমাস্টার বিবিসারা আসাউবায়েভা নরওয়ে দাবা প্রতিযোগিতার মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন। নরওয়ের অসলোতে আয়োজিত প্রতিযোগিতায় 1 রাউন্ড বাকি থাকতেই 16.5 পয়েন্ট পেয়ে এই শিরোপা দখল করেন তিনি। প্রতিযোগিতার 10ম তথা শেষ রাউন্ডে অবশ্য তিনি গতকাল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন চীনা গ্র্যান্ডমাস্টার জু ওয়েন জুয়েনের কাছে পরাজিত হন। আরেক চীনা গ্র্যান্ডমাস্টার ঝু জিনা রানার্স আপ হয়েছেন। তৃতীয় স্থান দখল করেছেন ইউক্রেনীয় গ্র্যান্ডমাস্টার অ্যানা মুজিচুক। এদিকে প্রতিযোগিতা দুর্দান্তভাবে শুরু করেও শেষটা আশানুরূপ হল না ভারতের। দিব্যা দেশমুখ শেষ রাউন্ডে মুজিচুকের কাছে হেরে সব মিলিয়ে 10 পয়েন্ট পেয়ে তালিকার 5ম স্থানে রইলেন। 9 পয়েন্ট পেয়ে কোনেরু হাম্পি রইলেন ষষ্ঠ তথা অন্তিম স্থানে। শেষ রাউন্ডে ঝু জিনারের কাছে হেরে যান তিনি।
1: কাকামিগাহারায় আয়োজিত অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে ভারত আজ আয়োজক দেশ জাপানকে 4-1 ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জয় করেছে। ভারতের হয়ে আশিস পূর্তি দুর্দান্ত হ্যাট্রিক করেন। দলের অন্য গোলটি করেছেন অধিনায়ক কেতান কুশোয়া। আয়োজক দলের হয়ে একমাত্র গোলটি করেন গাকু নোমাডা। অন্যদিকে দক্ষিণ কোরিয়াকে 3-0 ব্যবধানে হারিয়ে ভারতীয় মহিলা দল প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয় করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়া কাপ হকি 2026 জয়ী ভারতীয় পুরুষ দলকে অভিনন্দন জানিয়েছেন। দলটির অসাধারণ দক্ষতা এবং দলীয় সংহতির প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এই জয় দেশের তরুণদের মধ্যে হকির ক্রমবর্ধমান জনপ্রিয়তারও প্রতিফলন বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অনূর্ধ্ব 18 এশিয়া কাপ 2026-এ ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় মহিলা অনূর্ধ্ব 18 হকি দলকেও অভিনন্দন জানিয়েছেন। এই সাফল্য ভারতের মহিলা হকির ক্রমবর্ধমান শক্তি এবং খেলোয়াড়দের বিপুল সম্ভাবনার প্রতিফলন বলে তিনি মনে করেন।
0: ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই আজ ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে টি-20 ক্রিকেট সিরিজের জন্য 16 সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে। শ্রেয়াস আইয়ার নতুন টি-20 ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়া সহ অধিনায়ক হিসেবে তিলক ভার্মার নাম ঘোষণা করা হয়েছে। আইপিএল 2026-এ সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বিসিসিআই তরুণ প্রতিভাবান খেলোয়াড় বৈভব সূর্যবংশীকেও দলে রেখেছে। মুম্বাইতে আজ বিসিসিআইয়ের সদর দফতরে আয়োজিত এই বৈঠকে দল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচক অজিত আগরকর এবং বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়ার নেতৃত্বে গঠিত ভারতীয় পুরুষ দলের নির্বাচক কমিটি এই বৈঠকে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর, জাপানে শুরু হতে চলা এশিয়ান গেমস এবং শ্রীলঙ্কায় ভারত এ দলের সফরের স্কোয়াড চূড়ান্ত করে।
1: নিউ চণ্ডীগড়ে একমাত্র ক্রিকেট টেস্টের প্রথম দিনে আজ আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম ইনিংসে 3 উইকেটে 368 রান করেছে। অধিনায়ক শুভমন গিল 103 এবং ঋষভ পন্ত 50 রানে অপরাজিত রয়েছেন। টসে জিতে ভারত ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
0: এখন দৃষ্টিকোণ। সাহিত্যিক ডাক্তার নিহার রঞ্জন গুপ্তের জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

0: পেশায় ছিলেন চিকিৎসক, কিন্তু সাহিত্য পিপাসী অধিকাংশ বাঙালির কাছে তার খ্যাতি একজন ঔপন্যাসিক হিসেবে। বাংলায় ডিটেকটিভ চরিত্র কিরীটি রায়ের জন্মদাতা তিনি, ডাক্তার নিহার রঞ্জন গুপ্ত। জন্ম ১৯১১র আজকের দিনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লন্ডনে তার স্নাতকোত্তর চিকিৎসাবিদ্যায়, ইংল্যান্ডে থাকাকালীনই ডিটেকটিভ গল্পের প্রতি তার অনুরাগ। সেখানে তিনি দেখা করেন অগাথা ক্রিস্টির সঙ্গেও। দেশে ফিরে তিনি তার প্রথম ডিটেকটিভ গল্প কালো ভ্রমর রচনা করেন, আর সেখান থেকেই গোয়েন্দা কিরীটি রায়ের জন্ম।
1: কালো ভ্রমর মানুষের চেয়ে মুখোশ বেশি, যার আড়ালে চিৎকার করে কিছু একটা বলতে চায়। আমি বিশ্বাস করি খারাপ করলে খারাপ ফিরে আসে।
2: কালো ভ্রমর শাস্তি না পেলে আমার বাবার আত্মা কখনো শান্তি পায় না।
1: সে হয়তো একটা পাপ মুক্ত সমাজের স্বপ্ন দেখতে দেখতে নিজেই পাপে জড়িয়ে পড়ছে।
3: জীবনে সব থেকে বড় কাজটা বাকি রয়ে গেল যে,
1: আর ওই হিসাবটাতে সব গোলমাল করে ফেললেন।
4: যদি কিছু জিজ্ঞেস করার থাকে কালই করে নেবে।
3: আমার শেষ শিকার।
5: আমরা দুজনেই এখন শিকারের খুব কাছাকাছি। আপনি আপনার শিকারের আর আমি আমার।
1: আমি প্রমিস করছি এবারও আমার হাত থেকে পালাতে পারবেন। আপনি আমার কাছে অনেক কিছুই গোপন করে গেছেন।

0: সাহিত্য জীবনে তিনি 200-এরও বেশি উপন্যাস লিখেছেন। এর পাশাপাশি লিখেছেন বেশ কিছু নাটক ও ছোট গল্প। এর মধ্যে খুবই জনপ্রিয় উল্কা, বাদশাহ, লালুভুলু, নীলতারা, মায়ামৃগ, কোমলগন্ধার নিশিপদ্ম প্রভৃতি। তার বেশ কিছু উপন্যাস নিয়ে ছবিও হয় পরবর্তীকালে। একটি হিসেব মতো তার 45টি উপন্যাস নিয়ে বাংলায় ও হিন্দিতে ছবি হয়েছে। এর মধ্যে রয়েছে উত্তর ফাল্গুনী,
1: মাননীয় চুরিভদ্র মহাদেবা, আপনাদের ঘরে মা বোন আছেন, একবার ভেবে দেখুন ফুলশয্যার রাত থেকে সমস্ত ঘটনার কথা। যে জঘন্য পরিস্থিতিতে ওই নরপিশাচকে ফেলেছিল, সেই পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে গেলে, নিজের ভাবি সন্তানকে বাঁচাতে গেলে গৃহত্যাগ করা ছাড়া আর কি কোন উপায় ছিল? প্রসিকিউশন অকারণে নারীকে দেহ ব্যবসায়ী বার্গণিকা হিসেবে আপনাদের সবাই সামনে তুলে ধরার চেষ্টা করেছে, কিন্তু আমার কাছে যে কাহিনী আপনারা শুনলেন তাতে কি মনে হয় না মাতৃত্বের এত বড় জ্বলন্ত দৃষ্টান্ত খুব কমই দেখা যায়? আজ আমি আপনাদের কাছে শুধু আসামির তরফে নয়, সমগ্র মাতৃজাতির প্রতিভূ হিসেবে বিচার প্রার্থনা করি।
0: শুধু গোয়েন্দা গল্পই নয়, মানবিক সম্পর্কের টানাপোড়েন, মনোজগতের অদ্ভুত গতিবিধি, সম্পর্কের জটিলতা, নানান সমীকরণ এবং সামাজিক ঘটনা প্রবাহ নানাভাবে উঠে এসেছে তার লেখনীতে। ছোটদের জন্য তিনি সম্পাদনা করেন সবুজ সাহিত্য নামে একটি পত্রিকা। বাংলা সাহিত্যে গোয়েন্দার সংখ্যা প্রায় হাতে গোনা, আর তাদের মধ্যেই কিরীটি অন্যতম। ডাক্তার নিহারঞ্জন গুপ্ত তাই কিরীটির মধ্য দিয়েই বেঁচে থাকবেন আজীবন।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আশা প্রকাশ করেছেন। এই উন্নয়নের কাজে 1,00,000,000,000 টাকার বেশি খরচ করা হবে বলে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
1: দেশের সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক ও জনমুখী করে তুলতে কেন্দ্রীয় সরকার তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে চায় বলে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উল্লেখ করেছেন। তিনি আজ কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস ও প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান ও আকাশবাণী এবং দূরদর্শনের মহানির্দেশক।
0: বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর বলেছেন, ভারত ও নেপাল তাদের উন্মুক্ত সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে চলেছে।
1: তরুণ সমাজ দেশের সবচেয়ে বড় শক্তি এবং বিকশিত ভারত গঠনে তারা অগ্রণী ভূমিকা পালন করবে বলেছেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া।
0: পাকিস্তান তেহরিকে ইনসাফ কারাবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রীকে আইনি ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে।
1: দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 3 সেনাকর্মী সহ 9 প্রাণ হারিয়েছেন।
0: ইবোলা ভাইরাসের সাম্প্রতিক সংক্রমণের প্রেক্ষিতে মরিশাস, কঙ্গো, উগান্ডা, দক্ষিণ সুদান থেকে আসা নাগরিকদের দেশে প্রবেশের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে।
1: ভারতের গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ নরওয়ে দাবা প্রতিযোগিতার ওপেন বিভাগে জার্মান গ্র্যান্ডমাস্টার ভিনসেন্ট কেইমারকে হারিয়ে খেতাব জয় করেছেন।
0: জাপানকে হারিয়ে ভারত তৃতীয়বার অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকি চ্যাম্পিয়ন। বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান আলোর সন্ধানে।
3: এখন শুনবেন অনুষ্ঠান আলোর সন্ধানে। ভারতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ডিসএবিলিটি সার্টিফিকেট এবং UDID, ইউনিক ডিসএবিলিটি আইডি কার্ড অর্থাৎ স্বাবলম্বন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আলোর সন্ধানে জানব শিক্ষা, চাকরি, ভাতা, চিকিৎসা, ভ্রমণ, কর ছাড়সহ বহু সরকারি সুবিধা এই কার্ড এবং সার্টিফিকেটের মাধ্যমে পাওয়া যায় কিনা। আজ এ বিষয়ে বিস্তারিত জানব আলি ইয়াভারজং ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং ডিসএবিলিটির অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজির HOD অধ্যাপক ডক্টর ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের কাছ থেকে। প্রথমেই জানব প্রতিটা প্রতিবন্ধকতার জন্য ডিসএবিলিটি সার্টিফিকেট দেওয়া হয়, সেই প্রতিবন্ধ সার্টিফিকেট কত শতাংশ হলে স্বাবলম্বন কার্ড পাওয়া যাবে।
4: ভারতে যে রাইট টু পার্সন্স উইথ ডিসএবিলিটি অ্যাক্ট 2016 যেটা আছে, সেটা আমাদের এই ডিসএবিলিটি অ্যাক্ট বা এই ধরনের প্রতিবন্ধকতা সম্বন্ধ যে আইন আমাদের, যেটা আমাদের মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা দিয়েছে, যেটা 2016 সালে যেটা স্ট্যাটিউট হয়েছে, সেই অনুযায়ী বেঞ্চমার্ক ডিসএবিলিটি হচ্ছে যেমন সাধারণত 40% প্রতিবন্ধী। 40% বা তার বেশি যে প্রতিবন্ধকতা যেটা থাকে তাদেরকে আমরা পার্সেন্ট উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটি বলি, হিসেবে গণ্য করি। এবং অধিকাংশ সরকারি সুবিধা, সংরক্ষণ, ভাতা, শিক্ষা ও চাকরির সুবিধার জন্য এরা যোগ্য হচ্ছে। তার মানে 40% প্রতিবন্ধকতা হচ্ছে এই সমস্ত যারা এই সুযোগ সুবিধাগুলো সরকারিভাবে পাবে, তারা এই 40% ডিসএবিলিটি মিনিমাম থাকতে হবে, তার নিচে হলে কিন্তু তারা পাবে না। UDID স্বাবলম্বন কার্ডে প্রতিবন্ধকতার যে বিভিন্ন স্তর আছে, সেই ব্যক্তিদেরকে এটা দেওয়া হয়, সেটা হচ্ছে 40% ডিসএবিলিটির প্রতিবন্ধকতা। প্রতিবন্ধকতাগুলো কি কি আছে? লোকোমোটর ডিসএবিলিটি মানে অঙ্গ প্রতিবন্ধকতা, ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট দৃষ্টি প্রতিবন্ধকতা যেটা সরকারি গাইডলাইন অনুযায়ী মোর দেন আর ইকুয়াল 40%, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, শ্রবণ প্রতিবন্ধকতা, স্পিচ ল্যাঙ্গুয়েজ ডিসএবিলিটি কথা বলার সমস্যা, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি বুদ্ধির সমস্যা, অটিজম, স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটি, মেন্টাল ইলনেস, সেরিব্রাল পলসি, মাল্টিপল ডিসএবিলিটি, মাসকুলার ডিস্ট্রফি, পার্কিনসন ডিজিজ, ক্রনিক নিউরোলজিক্যাল কন্ডিশন এবং ব্লাড ডিসঅর্ডার যেমন থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, সিকেল সেল ডিজিজ, এগুলো সব কিন্তু এই 21টা ডিসএবিলিটি যেটা আছে এর মধ্যেই 40% যে ক্রাইটেরিয়া আছে, সেই 40% বা তার বেশি যদি পাওয়া যায় তাহলে কিন্তু তারা এই সুযোগ সুবিধাগুলো পাবে। এবার শ্রবণ প্রতিবন্ধকতার ক্ষেত্রে হিয়ারিং ইম্পেয়ারমেন্টের জন্য সাধারণত বেটারিয়ার পিওরটন অ্যাভারেজ PTA ভিত্তিক মূল্যায়ন দেওয়া হয়, যেখানে 40-60% আমরা বলি মডারেট ডিসএবিলিটি, 60-80% সিভিয়ার ডিসএবিলিটি এবং 80-100% আমরা বলছি প্রোফাউন্ড ডিসএবিলিটি। ঠিক আছে, তাহলে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে, যেটা প্রতিবন্ধকতার শতকরা হার নির্ধারণ করছে মেডিকেল বোর্ড, তারপর একই রোগ থাকলে দুই ব্যক্তির প্রতিবন্ধকতা শতাংশ ভিন্ন হতে পারে, UDID বা স্বাবলম্বন কার্ডে শতাংশ উল্লেখ থাকে, কেন্দ্রীয় রাজ্য সরকারের অধিকাংশ সুবিধে চাকরিতে সংরক্ষণ বা শিক্ষা প্রতিষ্ঠানের সংরক্ষণ, স্কলারশিপ।

0: রেল, বাসে ছাড় ইত্যাদির জন্য সাধারণত 40% বা তার বেশি প্রতিবন্ধকতার প্রয়োজন।
1: জন্ম থেকে যারা প্রতিবন্ধক তারা কিভাবে এই কার্ড পেতে পারে?
0: অনলাইনে করা যেতে পারে, এটা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের যেমন আলিয়া বর্জন ন্যাশনাল ইনস্টিটিউট আমরা আছি বা NILD বনুকলিতে, আমাদের কাছে কিন্তু আসলে এটা হয়ে যায়। আমাদের আলাদা করে একটা পরিষেবা দেওয়াই হয় এই UDID-টাকে তৈরি করার জন্য। জন্ম থেকে প্রতিবন্ধকতা থাকলে আলাদা কোনো বাধা নেই, বরং জন্মগত প্রতিবন্ধকতা যেমন এই যেগুলো বলেছিলাম একটু আগে, সেরিব্রাল পালসি, অটিজম, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, মাল্টিপল ডিসএবিলিটি, স্পিচ ল্যাঙ্গুয়েজ ডিসএবিলিটি ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু UDID বা স্বাবলম্বন কার্ডের জন্য আবেদন করা যায়। মেডিকেল রিপোর্ট যদি অনুমোদিত হয় ডিসএবিলিটি সার্টিফিকেশন বা UDID-র জন্য, ওটাকে ইস্যু করতে হবে, তারপরে প্রয়োজনীয় যে পার্সেন্টেজ সেটা নিয়ন্ত্রণ করা হবে, এটাকে বলা হয় বেঞ্চমার্ক ডিসএবিলিটি, এইভাবে একটা কিন্তু পাওয়া যায়। এবং এটা এটা যদি থাকে তাহলে UDID কার্ড অ্যাপ্লাই করবে, সেটা সেই স্টেট গভর্নমেন্টের যে সদর হাসপাতাল সেখান থেকে হতে পারে বা আমাদের ইনস্টিটিউট সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হতে পারে। UDID কার্ডে কিন্তু একটা পোর্টাল আছে, যেটা অলরেডি আমাদের ইনস্টিটিউটে কিন্তু এই পুরো আলাদা একটা বিভাগ করা আছে যেখানে এই ধরনের UDID কার্ড করা হয়।
1: আচ্ছা, যারা পরবর্তীকালে প্রতিবন্ধকতার শিকার হয়েছে বা অ্যাক্সিডেন্টালি প্রতিবন্ধক হয়েছে, তাদের কি কি কাগজপত্র জমা দিতে হবে প্রতিবন্ধকতা সার্টিফিকেট ও স্বাবলম্বন কার্ড পাওয়ার জন্য?
0: যারা জন্মগত নয়, মানে যেটা অ্যাকোয়ার্ড ডিসএবিলিটি যেটা বলছি, বরং দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট, অসুস্থতা, স্ট্রোক, ব্রেন ইঞ্জুরি, পার্কিনসন, হিয়ারিং লস, ভিশন লস ইত্যাদি, এবং অন্য কোনো কারণে যদি পরবর্তীকালে প্রতিবন্ধকতার শিকার হচ্ছে, তাদের ডিসএবিলিটি সার্টিফিকেট বা UDID বা স্বাবলম্বন কার্ড পাওয়ার জন্য সাধারণত কতগুলো কাগজপত্র লাগে, খুব ইম্পর্টেন্ট এটা। প্রথম হচ্ছে আইডেন্টিটি প্রুফ, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, এর মধ্যে যেকোনো একটা, ঠিকানার প্রমাণ যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এর মধ্যে যেকোনো একটা, সাধারণত দু কপি সাম্প্রতিক যে রঙিন ছবি পাসপোর্ট সাইজ সেটা লাগবে। চিকিৎসা সংক্রান্ত নথি, যেগুলো হচ্ছে দুর্ঘটনা বা রোগের কারণে প্রতিবন্ধকতা হলে তাদের প্রথমে যেটা লাগবে, হাসপাতালের ডিসচার্জ সার্টিফিকেট, অপারেশন রিপোর্ট, MRI বা CT স্ক্যান রিপোর্ট, এক্স রে রিপোর্ট, অডিওলজি বা কানের যে শ্রবণ সংক্রান্ত যে পরীক্ষা তার রিপোর্ট, ভিশন অ্যাসেসমেন্ট যদি দৃষ্টি প্রতিবন্ধকতা থাকে তার জন্য, নিউরোলজিস্ট, অর্থোপেডিক বা ENT, অপথালমোলজি বা সাইকিয়াট্রিস্টদের রিপোর্ট, এবং আগেকার যে সমস্ত চিকিৎসা সমস্ত কাগজপত্র লাগবে। দুর্ঘটনার ক্ষেত্রে অতিরিক্ত নথি, যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা কর্মক্ষেত্রে দুর্ঘটনার জন্য যদি থাকে, প্রতিবন্ধকতা হয়ে থাকে, তাহলে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে FIR যদি করা হয়, সেই FIR রিপোর্টটা লাগবে, মেডিকো লিগাল রিপোর্ট যদি কোনো কেস হয় বা কিছু, ইন্স্যুরেন্স ক্লেম পেপার যদি থাকে, এবং ডিসএবিলিটি অ্যাসেসমেন্টের জন্য যে প্রাসঙ্গিক চিকিৎসা সেই নথিগুলো লাগবে। মেডিকেল বোর্ড এগুলো দেখে প্রতিবন্ধকতার শতাংশ নির্ধারণ করবে। আবেদন প্রক্রিয়া হচ্ছে UDID পোর্টালে আবেদন করা যায়, সরকারি হাসপাতালে, মেডিকেল কলেজে মেডিকেল বোর্ডের মূল্যায়ন হবে, বিশেষজ্ঞ চিকিৎসকরা যেমন প্রতিবন্ধকতার শতাংশ নির্ণয় করে, আমরা যেমন প্রত্যেকদিনই আমাদের ইনস্টিটিউটে করে থাকি এগুলো, আর অনুমোদনের পরে ডিসএবিলিটি সার্টিফিকেট ও UDID কার্ড ইস্যু হয়। দুর্ঘটনা হয়েছে তাই ডিসএবিলিটি সার্টিফিকেট পাওয়া যাবে এরকম ব্যাপারটা নয়, কিন্তু দুর্ঘটনার ফলে স্থায়ী কার্যকরী অক্ষমতা হয়েছে কিনা, মানে পার্মানেন্ট ফাংশনাল ডিসএবিলিটি হয়েছে কিনা, সেইটাকে অ্যাসেস করতে হবে, সেটা মেডিকেল বোর্ড ডিসাইড করবে। 40% বা তার বেশি প্রতিবন্ধকতা যদি হয় তাহলে বেঞ্চমার্ক ডিসএবিলিটি মানে 40%, এইটা সরকারি সুবিধার জন্য এই যোগ্যতা অনুযায়ী তাকে দেওয়া হবে আর কি।
1: এই সার্টিফিকেট ও কার্ড তাদের কিভাবে পরবর্তীকালে সাহায্য করতে পারে এবং কি কি সুযোগ সুবিধা তারা পেতে পারেন দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে এবং চাকরি বাকরির ক্ষেত্রে, এই কার্ড এবং সার্টিফিকেট কতটা সহায়ক বলে আপনার মনে হয়?
0: স্কুল ও কলেজের সংরক্ষিত আসন, সেই কোটাটা আছে, তাকে PWD কোটা বলি আমরা। বিভিন্ন কেন্দ্রীয় রাজ্য সরকারের যে স্কলারশিপ সেইখানে অ্যাপ্লাই করতে পারবে, পরীক্ষায় অতিরিক্ত সময় তারা পাবে, এক্সট্রা টাইম, স্ক্রাইব বা রিডারের সুবিধে পাবে, ভর্তি ও পরীক্ষার ফিতে ছাড় এবং উচ্চশিক্ষায় বিশেষ সুযোগ সুবিধা। এছাড়াও চাকরি ক্ষেত্রে সুবিধার মধ্যে কেন্দ্র ও রাজ্য সরকারি চাকরিতে প্রতিবন্ধী সংরক্ষণ, বয়স সীমা শিথিলতা মানে এজ রিল্যাক্সেশন হয়, জেনারেলি 45 ইয়ার্স পর্যন্ত হয়, 40-45 ইয়ার্স, চাকরির পরীক্ষায় বিশেষ সুবিধে, তাছাড়া স্কিল ডেভেলপমেন্ট ও ভোকেশনাল ট্রেনিং এর সুযোগ পাওয়া যাবে। আর্থিক সুবিধার ক্ষেত্রে কি, প্রতিবন্ধী ভাতা যেটাকে আমরা বলি ডিসএবিলিটি পেনশন, এটা কিন্তু বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ভাবে আছে। স্বনিযুক্তি বা ব্যবসার জন্য সহজ ঋণ, কিছু ক্ষেত্রে সুদে ছাড়, আয়কর আইনের ধারা 80U এবং 80DD অনুযায়ী কর ছাড় পাওয়া যায়। চিকিৎসা ও পুনর্বাসনের সুবিধার ক্ষেত্রে ফার্স্ট আর্টিফিশিয়াল লিম যেটা আমাদের ইনস্টিটিউটে আছে, হিয়ারিং এড, হুইল চেয়ার, কক্লিয়ার ইমপ্ল্যান্টের মতো সহায়ক উপকরণ পাওয়া যায়, বিভিন্ন পুনর্বাসন প্রকল্পে অগ্রাধিকার এবং সরকারি হাসপাতালে সুবিধা গ্রহণে সহজতা। যাতায়াত সুবিধার জন্য ভারতীয় রেলের যে ভাড়া সেখানে ছাড় পাওয়া যায়, কিন্তু নির্দিষ্ট শ্রেণীতে মানে ACতে পাওয়া যায় না, স্লিপার ক্লাসে পাওয়া যায়। কিছু বিমান সংস্থায় বিশেষ ছাড়, বিভিন্ন রাজ্যে বাস ভাড়া ছাড় বা বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাওয়া যায়। গুরুতর প্রতিবন্ধকতার ক্ষেত্রে সহযাত্রীর জন্য সুবিধা থাকতে পারে। সামাজিক নিরাপত্তা বা কল্যাণমূলক যে প্রকল্প সেখানে আবাসন প্রকল্পে অগ্রাধিকার, সহায়ক যন্ত্রপাতি বিতরণ প্রকল্প, সমাজ

0: বিভাগের বিভিন্ন অনুদান এবং বিবাহ সহায়তা বা পুনর্বাসন সহায়তা কিছু রাজ্যে এগুলো অ্যাভেলেবেল আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইউডিআইডি কার্ড কেন গুরুত্বপূর্ণ। সারা ভারতে একটি স্বীকৃত পরিচয়পত্র হিসেবে কাজ করে, বারবার প্রতিবন্ধকতার সার্টিফিকেট যেটা আছে এটা বহন করতে হয় না। কেন্দ্রীয় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে আবেদন সহজ হয় এবং প্রতিবন্ধকতার ধরন ও শতাংশ ডিজিটালভাবে সংরক্ষিত থাকে। 40% বা তার বেশি প্রতিবন্ধকতা থাকলে বেঞ্চমার্ক ডিসেবিলিটি হিসেবে গণ্য হওয়ার ফলে অধিকাংশ সংরক্ষণ, স্কলারশিপ, চাকরি, কোটা, কর ছাড় এবং অন্যান্য সরকারি সুবিধা পাওয়ার যোগ্যতা তৈরি হয়। দৈনন্দিন জীবনে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে 40% বা তার বেশি প্রতিবন্ধকতা থাকলে কিন্তু এই বেঞ্চমার্ক ডিসেবিলিটিটা, বারবার আমি পয়েন্টটা আসছি, কারণ সবাই কিন্তু 40% ডিসেবিলিটি যদি নিচে থাকে তার অনেক সময় এতে খুব ডিস্টার্বেন্স করে যে 40% এর নিচে আছে আমাদের দিয়ে দিতে হবে, 35% আছে আমাদের একটু, কেন 40% আমরা পাবো না, আমরা কেন পাবো না, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু একটা নিয়ম, রুল, এই রুলটা কিন্তু ডিফাই করা যাবে না।
1: আচ্ছা, যদি কোনোভাবে কোনো ব্যক্তির সার্টিফিকেট বা কার্ড হারিয়ে যায় তাহলে তারা কি কোনো ডুপ্লিকেট সার্টিফিকেট বা কার্ডের জন্য আবেদন করতে পারেন? যদি পারেন তাহলে কিভাবে করবেন? কতদিনের মধ্যে সে আবেদন গ্রাহ্য হবে এবং পরবর্তীকালে ডুপ্লিকেট কার্ড পাওয়া যাবে?
0: দেখুন, এটা ডুপ্লিকেট কার্ডের বিষয়টা হচ্ছে কিরকম, দেখুন প্রথমত হচ্ছে যে কোনো প্রতিবন্ধী সার্টিফিকেটের ক্ষেত্রে ডুপ্লিকেট করতে গেলে যেটা করতে হবে, আগে একটা আমাদেরকে ওই পুলিশে একটা কিন্তু কমপ্লেন করতে হবে, ঠিক আছে, পুলিশে কমপ্লেন করতে হবে। কিন্তু সেখানে একটা রুল আছে, যেটা হচ্ছে যে পদ্ধতিগুলো আছে সেটা পয়েন্ট করে আমাকে দিতে হবে। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে ইউডিআইডি পোর্টালে লগ ইন করতে হবে, যেটাকে আমরা বলি স্বাবলম্বন কার্ড, ইউডিআইডি পোর্টাল। তো ইউডিআইডি নাম্বার, একটা এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে লগ ইন করতে হবে। তারপরে লস ইউডিআইডি কার্ড বা ডুপ্লিকেট কার্ড অপশন নির্বাচিত করতে হবে, অ্যাপ্লাই ফর লস ইউডিআইডি কার্ড বা সমজাতীয় অপশন থেকে আবেদন, অপশন থেকে আবেদন করা যেতে পারে। প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে, যেমন পরিচয়পত্রের কপি, পুরনো ইউডিআইডি নাম্বার যদি জানা থাকে, কিছু ক্ষেত্রে হারানোর বিষয়ে সঘোষণা মানে অ্যাফিডেভিট বা FIR চাওয়া হতে পারে। ই কার্ড ডাউনলোড, যেমন অনেক ক্ষেত্রে ফিজিক্যাল কার্ড আসার আগে পোর্টাল থেকে ইউডিআইডি কার্ড এবং ডিসেবিলিটি সার্টিফিকেটের PDF আকারে ডাউনলোড করা যাবে, ঠিক আছে। তো এবারে ইম্পর্টেন্ট হচ্ছে যে কতদিনের মধ্যে এটা আবেদন করতে হবে। ইউডিআইডি সরকারি নির্দেশিকায় কার্ড হারানোর পরে আবেদন করার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, বাধ্যতামূলক হয়নি, কিন্তু মোটামুটি 30-90 দিনের মধ্যে করে দেওয়া ভালো। কার্ড হারানোর বিষয়টা বুঝতে পারলে পর যত দ্রুত সম্ভব আবেদন করা উচিত। ডুপ্লিকেট কার্ড পেতে কতদিন লাগতে পারে এটা একটা বড় প্রশ্ন। সেটা হচ্ছে যে অনলাইন আবেদন গ্রহণের পরে স্ট্যাটাসটা ট্র্যাক করা যেতে পারে। ই কার্ড অনেক সময় দ্রুত ডাউনলোড করা যায় এবং ফিজিক্যাল কার্ড ডাকযোগে পৌঁছতে কয়েক সপ্তাহ লাগতে পারে। আর সার্টিফিকেটে যদি হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চিন্তার কারণ নেই, ইউডিআইডি পোর্টালে নিবন্ধিত থাকলে ডিসেবিলিটি সার্টিফিকেটের ডিজিটাল কপি ডাউনলোড করা যায় যতবার খুশি, আর প্রয়োজনে ডুপ্লিকেট ডিসেবিলিটি সার্টিফিকেটের জন্য আবেদন করা যায়। তবে একটা ইম্পর্টেন্ট পরামর্শ হচ্ছে ইউডিআইডি নাম্বার, এনরোলমেন্ট নাম্বার এবং সার্টিফিকেটের যে PDF ফাইলটা বা মোবাইল ও ক্লাউডে যেটা সংরক্ষিত করে রাখতে হবে। কার্ড হারিয়ে গেলেও ইডিআইডি ডেটাবেস আপনার তথ্য থেকে যায়, নতুন করে প্রতিবন্ধকতার মূল্যায়ন করতে হয় না, ঠিক আছে। সেমিনারের মানে আপনাদের একটা সচেতনতার জন্য যদি আমাকে বলতে হবে বা সবাইকে যদি জিজ্ঞেস করতে পারে কি বলতে হবে, প্রতিবন্ধকতা সার্টিফিকেট বা স্বাবলম্বন কার্ড হারিয়ে গেলে আবেদনকারী ইউডিআইডি পোর্টালে লগ ইন করে ডুপ্লিকেট কার্ড বা সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। প্রয়োজন হলে পরিচয়পত্র সঘোষণা বা FIR জমা দিতে হতে পারে। আবেদন অনুমোদিত হলে ই কার্ড ডাউনলোড করা যাবে এবং পরবর্তীতে নতুন ফিজিক্যাল কার্ড ইস্যু করা যাবে।
1: এবার জানবো রাজ্য এবং কেন্দ্র স্তরে এই সার্টিফিকেট ও কার্ডের মাধ্যমে কি কি সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে।
0: প্রতিবন্ধকতা সার্টিফিকেট যেটা আছে, যে ইউডিআইডি যেটা স্বাবলম্বন কার্ড, তার মাধ্যমে কেন্দ্র ও রাজ্য উভয় স্তরেই মানে কেন্দ্র রাজ্য উভয় স্তরেই বহু সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে। বিশেষ করে 40% বা তার বেশি প্রতিবন্ধক, যেটা বললাম বেঞ্চমার্কের জন্য। কেন্দ্রীয় সরকারের সুবিধাগুলো কি, শিক্ষাক্ষেত্রে স্কুল ও কলেজ বিশ্ববিদ্যালয়ের সংরক্ষিত আসন, বিভিন্ন জাতীয় স্কলারশিপ, পরীক্ষায় অতিরিক্ত সময়, স্ক্রাইব বিডারের সুবিধা, শিক্ষা প্রতিষ্ঠানের যুক্তিসঙ্গত সহায়তা। সরকারি ক্ষেত্রে PWD এরকম পোস্ট আছে, এই কোটা আছে, বয়সসীমায় ছাড় হবে, আবেদন ফিতে ছাড়, পরীক্ষায় বিশেষ সুবিধে, চাকরিতে যোগদানের পরে কর্ম পরিবেশে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যায়। আর্থিক সুবিধার ক্ষেত্রে আয়কর আইনে একটু আগে বলেছি 80U বা 80DD অনুযায়ী কর ছাড়, বিভিন্ন সনযুক্তি ও পুনর্বাসন প্রকল্প আছে আমাদের, দক্ষতা উন্নয়ন, স্কিল ডেভেলপমেন্ট এবং কর্মসংস্থান নিবন্ধন সুবিধা এবং যাতায়াতের ক্ষেত্রে রেল ভাড়ায় ছাড়, নির্দিষ্ট ক্ষেত্রে বিমান ভ্রমণের সুবিধে, আর সহযাত্রীর জন্য কিছু ক্ষেত্রে সুবিধে পাওয়া যায় মানে অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, চিকিৎসা ও পুনর্বাসনের ক্ষেত্রে হিয়ারিং এইড, হুইল চেয়ার, আর্টিফিশিয়াল

0: স্পেশাল লিম্প, স্মার্ট কেন, এগুলো পাওয়া যায় সমস্ত উপকরণগুলো, এবং পুনর্বাসন কেন্দ্র বা বিশেষ সেবায় অগ্রাধিকার পাওয়া যায়। পশ্চিমবঙ্গ সরকারের সুবিধাগুলো কি? প্রতিবন্ধী ভাতা, যোগ্য প্রতিবন্ধী ব্যক্তিরা মাসিক আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারেন। শিক্ষাক্ষেত্রে সুবিধার ক্ষেত্রে স্কুল ও উচ্চশিক্ষায় সংরক্ষণ, রাজ্য সরকারি বৃত্তি, বিশেষ শিক্ষা ও পুনর্বাসন পরিষেবা। সামাজিক সুরক্ষার মধ্যে পড়ছে সমাজ কল্যাণ দপ্তরের বিভিন্ন প্রকল্পে অগ্রাধিকার, সহায়ক যন্ত্রপাতি বিতরণ এবং পুনর্বাসন ও প্রশিক্ষণমূলক কর্মসূচি। কর্মসংস্থান ও প্রশিক্ষণের ক্ষেত্রে ভোকেশনাল ট্রেনিং, স্বনিযুক্তি ও ক্ষুদ্র প্রকল্পে যেটা উদ্যোগে সহায়তা, এবং প্রতিবন্ধী কর্মসংস্থান সংক্রান্ত প্রকল্পে অংশগ্রহণের সুবিধে। মানে এখানে অনেক সময় কি হয় যে বিভিন্ন ব্যাংক এখানে পয়সা দেয়। ইউডিআইডি কার্ডের একটি বিশেষ সুবিধা হচ্ছে, ইউডিআইডি কার্ড কিন্তু এখন এক জাতীয় পরিচয়পত্র হিসেবে কাজ করে, ফলে বারবার মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হয় না। সারা দেশে বিভিন্ন প্রকল্পে আবেদন করা সহজ হয়। অনলাইনে সার্টিফিকেট ডাউনলোড বা হারানো কার্ডের পুনরায় আবেদন করা যায়। এই বিষয়টা যদি থাকে তবেই কিন্তু তারা রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছ থেকে এই সুবিধাগুলো পাবে। আমি লিস্টটা পুরো পড়ে দিলাম।
1: আশা করি ডিসএবিলিটি সার্টিফিকেট এবং স্বাবলম্বন কার্ড অর্থাৎ ইউডিআইডি কার্ডের ব্যবহার এবং এর সুযোগ সুবিধা আগামী দিনে আরও প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন জীবনের চলার পথ মসৃণ করবে। এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান আলোর সন্ধানে, উপস্থাপনায় সোমা রায়, প্রযোজনায় দুর্বাদে।
2: আলোর সন্ধানে অনুষ্ঠানটি এখানে শেষ হলো।
3: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল ও জনমুখী করে তুলতে তরুণ প্রজন্মের ভাবনার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি আজ কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস ও প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। কেন্দ্র আইনগত পরিমাপ বিজ্ঞানের নিয়ম মেনে ভোজ্য তেলের প্যাকেটে নির্দিষ্ট আকার ও মাপ নির্ধারণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও নেপাল তাদের দীর্ঘ উন্মুক্ত সীমান্তে নিরাপত্তা বজায় রাখতে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে থাকে এবং প্রয়োজনে উভয় দেশ সবসময় একে অপরের পাশে এসে দাঁড়ায়। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আর জাপানকে হারিয়ে খেতাব জয় করেছে। বিজয়ী দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর। আসছি বিস্তারিত খবরে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে 10টি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে। বর্তমানে 9টি বন্দে ভারত এক্সপ্রেস এবং একাধিক অমৃত ভারত ট্রেন পশ্চিমবঙ্গে চলাচল করছে। আগামী 5 বছরে কলকাতা মেট্রোর জন্য 60টি নতুন প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন তিনি। রাজ্যের রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের সঙ্গে যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি কাজ হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, রাজ্যের 102টি নতুন অমৃত ভারত স্টেশন হবে, 538টি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা রয়েছে।
4: यूपीए सरकार के समय भी मात्र 4,000 करोड़ रुपए रेलवे को मिलते थे बंगाल के लिए। आज मोदी जी 14,000 करोड़ रुपए रेलवे के लिए देते हैं बंगाल के डेवलपमेंट के लिए। 102 स्टेशन का पुनर्निर्माण, जिसमें से 10 स्टेशन का काम ऑलरेडी कंप्लीट हो गया है। वंदे भारत सबसे पहले स्लीपर चालू हुई पश्चिम बंगाल में। अमृत भारत ट्रेन सबसे पहले चालू हुई पश्चिम बंगाल में। आज 9 वंदे भारत एक्सप्रेस चल रही है पश्चिम बंगाल में, 1 स्लीपर एक्सप्रेस चल रही है वंदे भारत की और 13 अमृत भारत ट्रेन चल रही है पश्चिम बंगाल में।
3: এছাড়া দিল্লি, লখনৌ, বারাণসী, পাটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত সম্ভাব্য বুলেট ট্রেন করিডর এবং ডানকুনি থেকে শুরু হওয়া পূর্ব পশ্চিম ডেডিকেটেড ফ্রেইট করিডরের কথাও উল্লেখ করেন রেলমন্ত্রী। তার মতে, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের অর্থনীতি ও শিল্পোন্নয়নে বড়সড় গতি আসবে। এর আগে শ্রী বৈষ্ণব বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রোতে সফর করেন, কথা বলেন যাত্রীদের সঙ্গেও। দেশের সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল এবং জনমুখী করে তুলতে কেন্দ্রীয় সরকার তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে চায়। সেই লক্ষ্যেই কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এবং প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈঠক শেষে

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, তরুণ আধিকারিকদের মধ্যে আকাশবাণী এবং দূরদর্শনকে নতুনভাবে গড়ে তোলার ব্যাপারে প্রবল উৎসাহ এবং আগ্রহ লক্ষ্য করা গিয়েছে। সেই কারণেই তাদের সঙ্গে একটি বিশেষ কর্মশিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে ভবিষ্যতের সম্প্রচার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলার জন্য বিভিন্ন মতামত প্রস্তাব উঠে এসেছে। মন্ত্রী জানান, এই প্রস্তাবগুলিকে শুধু নথিবদ্ধ করে রাখা হবে না, সেগুলির বাস্তবায়নের দিকেও গুরুত্ব দেওয়া হবে। আকাশবাণী ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন যোশী, আকাশবাণী ও দূরদর্শনের মহানির্দেশক রাজীব জৈন, প্রেস ইনফরমেশন ব্যুরোর মহানির্দেশক ধীরেন্দ্র ওঝা সহ তথ্য সম্প্রচার মন্ত্রক ও প্রসার ভারতীর শীর্ষ আধিকারিকরা। রেল, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কলকাতা পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। বিশ্বজুড়ে অস্থিরতার মাঝে ভারতের অর্থনৈতিক বৃদ্ধিকে আরও জোরালো করার লক্ষ্যেও শ্রী মোদী উপদেষ্টা পরিষদ বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। এছাড়া জীবনযাত্রার মান ও ব্যবসা বাণিজ্যের পরিবেশ সহজতর করার লক্ষ্যে বিভিন্ন সংস্কার নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি পশ্চিম এশিয়া সংঘাতের ফলে ভারত ও বিশ্বের ওপর কী প্রভাব পড়তে পারে সে বিষয়েও সদস্যরা তাঁদের মতামত তুলে ধরেন। কেন্দ্রীয় সরকার আইনগত পরিমাপ বিজ্ঞান কাঠামোর আওতায় ভোজ্য তেলের জন্য নির্দিষ্ট প্যাকেটের আকার বা মাপ নির্ধারণ করেছে, যার ফলে বাজারে অনেক বেশি স্বচ্ছতা ও সামঞ্জস্য আসবে। উপভোক্তা বিষয়ক বিভাগ এই কাঠামোর অধীনে ভোজ্য তেল ও চর্বির নিট পরিমাণ এবং প্যাকেটের আদর্শ আকার নির্ধারণ সংক্রান্ত কার্যপ্রণালী বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সংশোধন করেছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, সংশোধিত নিয়ম অনুযায়ী পাম অয়েল, পামোলিন, সয়াবিন তেল, সূর্যমুখী তেল, সরিষার তেল, চীনাবাদাম তেল, তিলের তেল, রাইস ব্র্যান অয়েল, তুলোর বীজের তেল এবং ভুট্টার তেল সহ প্রধান ভোজ্য তেলগুলোর জন্য প্যাকেটের আদর্শ আকার নির্দিষ্ট করা হয়েছে। একটি ট্র্যাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঞ্জাবে কমপক্ষে 8 জনের মৃত্যু ও গুরুতর জখম হয়েছেন 15 জনেরও বেশি যাত্রী। ঘটনাটি ঘটে আজ সকালে পাঞ্জাবের ফিরোজপুর ফজিলকা রোডে। দুর্ঘটনাগ্রস্তদের সকলকে উদ্ধার করে ফিরোজপুরের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের আপাতত সেখানেই চিকিৎসা চলছে। প্রধানমন্ত্রী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি নিহতদের নিকটাত্মীয়দের সমবেদনা জানান, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ CBSE পরীক্ষার্থীদের নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা 7 জুন অর্থাৎ আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করেছে। সামাজিক মাধ্যমিক বার্তায় পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, পড়ুয়ারা আগামীকাল মধ্যরাত পর্যন্ত তাদের আবেদনপত্র জমা করতে পারবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA সামাজিক মাধ্যমগুলিতে প্রচারিত স্নাতক পর্যায়ের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির আবারও যে পরীক্ষা নেওয়া হবে তার প্রশ্নপত্র ফাঁস বা বিক্রির দাবি ভুয়ো বলে জানিয়েছে। NTA জানিয়েছে, এই ধরনের যে খবর ছড়ানো হচ্ছে তা আসলে সংগঠিত কোনো প্রতারক চক্রের কাজ। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও নেপাল তাদের দীর্ঘ উন্মুক্ত সীমান্তে নিরাপত্তা বজায় রাখতে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে থাকে এবং প্রয়োজনে উভয় দেশ সবসময় একে অপরের পাশে এসে দাঁড়ায়। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের সঙ্গে বৈঠকের শুরুতে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত ও নেপালের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। তিনি আরও বলেন, জনগণের মধ্যে নিবিড় যোগাযোগ, আন্তঃসীমান্ত সংযোগ এবং অভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের দৃঢ় ভিত্তির ওপর এই সম্পর্ক প্রতিষ্ঠিত। বিদেশমন্ত্রী বলেছেন, নেপাল সরকারের নির্ধারিত লক্ষ্য এবং ভারতের প্রতিবেশী কেন্দ্রিক উদ্যোগগুলোর মধ্যে সামঞ্জস্য রয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, উন্নয়ন, সহযোগিতা, শিক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং সংস্কৃতির মতো ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমাগত বিকশিত হয়েছে বলেও বিদেশমন্ত্রী মন্তব্য করেন। শ্রী খানাল বলেন, ভারত নেপালের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার এবং নেপাল ভারতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, নিষেধাজ্ঞার হুমকি দিয়ে ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার যে কোনো প্রচেষ্টার উল্টো ফল হবে। সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকের ফাঁকে বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথাবার্তায় পুতিন ভারতের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় অঙ্গীকারের ওপর জোর দেন। বালুচিস্তানে পণ্যবাহী যানবাহনের ওপর হামলা, সড়ক অবরোধ এবং বাণিজ্য ব্যাহত হওয়ার ফলে ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবিতে ব্যবসায়ী, পরিবহনকারী এবং ব্যবসায়ী নেতারা একটি যৌথ কমিটি গঠন করেছেন। ডন সংবাদপত্রের একটি প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, কোয়েটা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাজি মোহাম্মদ আয়ুব মারিয়ানি সভাপতিত্বে অনুষ্ঠিত একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

0: অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপ হকির ফাইনালে আজ ভারত পুরুষদের বিভাগে আয়োজক জাপানকে 4-1 ব্যবধানে পরাজিত করে তৃতীয়বারের মতো শিরোপা জয় করেছে। ভারতের হয়ে আশিস পূর্তি হ্যাট্রিক করেন, অপর গোলটি করেন অধিনায়ক কেতন কুশওয়া। জাপানের হয়ে একমাত্র গোলটি করেন গাকু উনুমাডা। অন্যদিকে দক্ষিণ কোরিয়াকে 3-0 ব্যবধানে হারিয়ে ভারতীয় নারী দল ব্রোঞ্জ পদক জয় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়া কাপ 2026 জয়ী ভারতীয় পুরুষ অনূর্ধ্ব ১৮ হকি দলকে অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া এক বার্তায় শ্রী মোদী বলেন, পুরো টুর্নামেন্ট জুড়ে দলটি অসাধারণ দক্ষতা ও দলীয় সংহতির পরিচয় দিয়েছে এবং শেষ পর্যন্ত ফাইনালে এক স্মরণীয় জয় ছিনিয়ে নিয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপ 2026 ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় মহিলা অনূর্ধ্ব ১৮ হকি দলকে অভিনন্দন জানিয়েছেন। ভারতের সরকারি সম্প্রচার পরিষেবা 1936 সালের 8ই জুন থেকে পরিচিত হয় অল ইন্ডিয়া রেডিও নামে। এই ঘটনার 90তম বার্ষিকী উপলক্ষে আকাশবাণী কলকাতা আগামীকাল আয়োজন করতে চলেছে একটি ওয়াকাথনের। সকাল 7টায় বাস্কেটবল কোর্ট থেকে শুরু হয়ে কলকাতার আকাশবাণী ভবনে গিয়ে শেষ হবে এই ইভেন্ট। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল ও জনমুখী করে তুলতে তরুণ প্রজন্মের ভাবনার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তার অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। খবর শেষ হলো, এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী, এতক্ষণ শুনলেন খবর, এবার জানিয়ে দেব আগামীকাল অর্থাৎ রবিবার অর্থাৎ 7ই জুনের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56। সকাল 6:05 সুচিন্তন, শুনবেন প্যারিচাঁদ মিত্রের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো সুবাদ্য সঙ্গীতে শুনবেন ভৈরবী রাগে হাওয়াইন গিটার, পরিবেশন করবেন পণ্ডিত ভাস্কর প্রসাদ মুখোপাধ্যায়। ৬:40 রবীন্দ্রসঙ্গীত, 6:30 স্বামী শাশ্বত ভারত, শুনবেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 6:40 রবীন্দ্রসঙ্গীত, পরিবেশন করবেন সুকুমার বিশ্বাস। 6:55 কৃষক বন্ধুদের জন্য শুনবেন একটি কথিকা, উন্নত মানের মৎস্য বীজ উৎপাদন, এ বিষয়ে বলবেন ডক্টর অনিন্দ্য সুন্দর ঘোষ। সকাল 7:05 সুফি গানের আসর, 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান, আগামীকালের গন্তব্য বান্দরবানের নির্গিলি পাহাড়, উপস্থাপনায় সাধনা রায়। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় সাধনা রায়। 8:30 কবিকণ্ঠে কবি গার্গী সেনগুপ্তের সঙ্গে আলাপচারিতায় সাক্ষ্যদীপা সরকার, প্রযোজনা দুর্বাদে শুনবেন প্রথম পর্ব। সকাল 9:00 ষোলোয়ানা বাঙালি, এই অনুষ্ঠানে শুনবেন একটি সাক্ষাৎকার, শিল্পী ব্র্যান্ডন পেরেইরা এবং কার্লটন পেরেইরার সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে রত্নাবলী সাহা, শুনবেন প্রথম পর্ব। অনুষ্ঠানটি বিকেল 4:35 পুনঃপ্রচারিত হবে। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় তানিয়া বন্দ্যোপাধ্যায়। 10:30 ভক্তিগীতি, পরিবেশনায় সৌমিতা সরকার। 10:45 লোকগানের আসর, ভারতীয় সময় বেলা 11:00 অতিথি অভিনেতা এবং পরিচালক অনির্বাণ ভট্টাচার্যের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে আশিস গোস্বামী। 11:00 রম্যগীতি, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় মনীষা চক্রবর্তী। 12:30 যাত্রাপালা, বাদশাহী ফরমান, রচনা প্রভাস পাল, পরিবেশনা কোন্নগর সুর পঞ্চম যাত্রা সংস্থা। দুপুর 1:40 বাংলা ব্যান্ডের গান, 2:30 মৈত্রী প্রসাদ তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে দুপুর 3:30, 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, শুনবেন রহস্যময়ী। বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে অনুষ্ঠান, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুস্মিতা বিশ্বাস, উপস্থাপনায় জয়শ্রী ভৌমিক এবং চিত্রা মুখোপাধ্যায়।

বিকেল 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়, 6:20 ক্ষেতখামারের কথা বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন পার্থ সারথী রাউত, 6:50 আপনার স্বাস্থ্য বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস নিয়ে শুনবেন একটি কথিকা, বলবেন ডক্টর রুদ্রজিৎ পাল, 7:00 বেতার নাটক সাপুড়ে, রচনা সুকাজল দাস, প্রযোজনা সুভাষ দাস, 7:45 নান্দনিক, এই অনুষ্ঠানে লেখক বিনোদ ঘোষালের সঙ্গে আলাপচারিতায় শ্রীরূপা বন্দ্যোপাধ্যায়, শ্রীরূপা মুখোপাধ্যায়, প্রযোজনা দুর্বাদে শুনবেন দ্বিতীয় পর্ব, 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে উপস্থাপনায় পল্লবী সিনহা, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 গ্রন্থ পরিচয় লেখক শঙ্খ ঘোষের রচনা ছোট্ট একটা স্কুল পরিচয় করাবেন সব্যসাচী চট্টোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বিহাগ রাগে হাওয়াইন গিটার পরিবেশন করবেন পণ্ডিত ভাস্কর প্রসাদ মুখোপাধ্যায়, তাকে তবলায় সহযোগিতা করবেন পিনাকী চক্রবর্তী, 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় পল্লবী সিনহা, 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের পরিসমাপ্তি। শুনলেন আগামীকালে সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী মৈত্রী। এখন শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে রাগ হেম বিহাগে শরদ পরিবেশন করবেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, রাগ হেম বিহাগ শরদ পরিবেশন করবেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন উজ্জ্বল ভারতী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানে শেষ হল। এই অনুষ্ঠানে আজ শুনলেন রাগ হেম বেহাগে শরৎ পরিবেশন। পরিবেশন করলেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন উজ্জ্বল ভারতী। অনুষ্ঠানটি শেষ হল। আকাশবাণী মৈত্রী। একটু পরেই উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন অর্ক সেন। আজকের শিরোনামে রয়েছে, কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামোয় উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আশা প্রকাশ করেছেন। এই উন্নয়নের কাজে 1,00,000 কোটি টাকার বেশি খরচ করা হবে বলে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
1: দেশের সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক ও জনমুখী করে তুলতে কেন্দ্রীয় সরকার তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে চায় বলে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উল্লেখ করেছেন। তিনি আজ কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস ও প্রসারভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। উপস্থিত ছিলেন প্রসারভারতীর চেয়ারম্যান ও আকাশবাণী এবং দূরদর্শনের মহানির্দেশক।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তার অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন।
1: তরুণ সমাজ দেশের সবচেয়ে বড় শক্তি এবং বিকশিত ভারত গঠনে তারা অগ্রণী ভূমিকা পালন করবে বলেছেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া।
0: পাকিস্তান তেহরিকে ইনসাফ কারাবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রীকে আইনি সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে।
1: ভারতের গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ নরওয়ে দাবা প্রতিযোগিতার ওপেন বিভাগে জার্মান গ্র্যান্ডমাস্টার ভিনসেন্ট কেইমারকে হারিয়ে খেতাব জয় করেছেন। উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
0: আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে থমকে থাকা রেল প্রকল্পগুলির জটিলতা কাটিয়ে পরিকাঠামো উন্নয়নে রাজ্যে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। রাজ্য সফরে এসে নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে রেলমন্ত্রী জানান, 2026-27 অর্থবর্ষের রেল বাজেটে রাজ্যের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যে ইতিমধ্যে 10টি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে। তিনি বলেন, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে রাজ্যের অর্থনীতির ও শিল্পোন্নয়নে গতি আসবে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের সদিচ্ছার অভাবে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ সম্পন্ন হয়নি বলেও তার অভিযোগ।
2: 60 new generation trains we are planning. In coming 4 to 5 years, these trains will be inducted and Kolkata Metro will get a totally new generation of trains. As the work gets completed on Chingrighatta area, other sections, lot of improvement will happen in the mobility in Kolkata.
0: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি কাজ হবে। রাজ্যে 102টি নতুন অমৃত ভারত স্টেশন হবে, 538টি ফ্লাইওভার এবং আন্ডারপাস নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
3: আমি পশ্চিমবঙ্গের মানুষকে আশ্বস্ত করতে চাই, আন্ডার দ্য ভিশনারি লিডারশিপ অব দি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি, ডবল ইঞ্জিন ইজ নাও ফাংশনিং প্রপারলি এবং এ গুড আউটকাম উইল কাম উইদিন স্টিপুলেটেড পিরিয়ড। পশ্চিমবঙ্গের মানুষ ডবল ইঞ্জিনের টেস্ট পাবে, সড়কও যেমন মজবুত হবে, সেতুও যেমন তৈরি হবে, সরকারি বাসও যেমন ছুটবে, ই ভেহিকেলও যেমন ছুটবে, সাথে সাথে আমরা রেলের যে মেট্রো এবং রেলের যে টেস্ট মানুষের কাছে পৌঁছে দিতে পারব।
1: পশ্চিমবঙ্গের বিভিন্ন রেল প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জেলা প্রশাসনকে নির্দিষ্ট সময়ের মধ্যে জমি চিহ্নিত করে অধিগ্রহণের পরে তা দ্রুত হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। রেলমন্ত্রী আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রেলের আধিকারিক, পুলিশ, জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। সেখানে এই কাজের জন্য একটি ক্যালেন্ডার তৈরি করে জমি চিহ্নিতকরণের পরে কেনা ও তা হস্তান্তর করার জন্য নির্দিষ্ট সময় ঠিক করে নিতে হবে বলে মুখ্যমন্ত্রী জানান। যাত্রীদের অসুবিধা করে রেলস্টেশন চত্বরে বেআইনি জবরদখল সরানোর উপরেও মুখ্যমন্ত্রী এদিন জোর দেন।

0: দেশের সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল এবং জনমুখী করে তুলতে কেন্দ্রীয় সরকার তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে চায়। সেই লক্ষ্যে কলকাতার আকাশবাণী ভবনে ভারতীয় তথ্য পরিষেবা এবং প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন কেন্দ্রীয় রেল, তথ্য সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান এবং আকাশবাণী ও দূরদর্শনের মহানির্দেশক। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, তরুণ অফিসারদের মধ্যে অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনকে নতুনভাবে গড়ে তোলার ব্যাপারে প্রবল উৎসাহ এবং আগ্রহ লক্ষ্য করা গেছে।
1: অফিসার্স में इतना उत्साह है ऑल इंडिया रेडियो को दूरदर्शन को एक नया स्वरूप देने के लिए। तो आज सभी के साथ एक वर्कशॉप कंडक्ट हो रही है, इसमें उनके सुझाव आ रहे हैं, बहुत अच्छे अच्छे सुझाव आ रहे हैं। उन सुझावों को इम्प्लीमेंट करेंगे, इम्प्लीमेंट करके उसी हिसाब से दूरदर्शन और ऑल इंडिया रेडियो का एक बहुत बड़ा परिवर्तन।
2: কেন্দ্রীয় রেল, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ পূর্ব ভারতে চলচ্চিত্র শিক্ষার প্রসার এবং চর্চার প্রখ্যাত প্রতিষ্ঠান সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট SRFTI কলকাতা পরিদর্শন করেন। শ্রী বৈষ্ণব SRFTI চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করছেন। 2025 সালের এপ্রিলে শিক্ষামন্ত্রক ডিস্টিংক্ট ক্যাটাগরি বা স্বতন্ত্র বিভাগের অধীনে ইনস্টিটিউট ডিমড টু বি আই ইউনিভার্সিটির মর্যাদা লাভ করে SRFTI। শ্রী বৈষ্ণব কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। পরিবেশ সংরক্ষণ এবং উন্নয়নের গুরুত্বকে স্মরণ করে তিনি ক্যাম্পাস প্রাঙ্গণে একটি ছাতিম গাছের চারা রোপণ করেন।
0: পশ্চিমবঙ্গে শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো সংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর SN সুব্রহ্মণ্যমের সঙ্গে বৈঠক করেছেন। দিল্লি থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রীর সঙ্গে কলকাতা বিমানবন্দরে ওই শিল্পকর্তার প্রায় আধ ঘন্টা আলোচনা চলে। মুখ্যমন্ত্রীর দাবি, পশ্চিমবঙ্গে বিপুল সম্ভাবনা রয়েছে, দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীগুলির সঙ্গে কৌশলগত সহযোগিতা রাজ্যের অর্থনীতিতে নতুন গতি আনতে পারে। সেই লক্ষ্যেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ বজায় রাখা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। শুনছেন উপমহাদেশের খবর।

0: প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে আজ নরেন্দ্র মোদী একটি বৈঠকে সভাপতিত্ব করেন। বিশ্বজুড়ে যে অস্থির সময় চলেছে তার মধ্যেই দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়ে এদিন বৈঠকে আলোচনা হয়। পরে সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী জানান, জীবনযাত্রার মানোন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের পরিবেশ সহজ করার লক্ষ্যে বিভিন্ন সংস্কার নিয়েও সকলে বিস্তারিত আলোচনা করেন। পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে ভারত ও বিশ্বের ওপর কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে সদস্যরা তাঁদের মতামত তুলে ধরেন।
1: রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারী FPI দের সরকারি শেয়ারের বিনিয়োগ সংক্রান্ত নিয়মকানুন সহজ করেছে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশে শেয়ারে বিনিয়োগ তুলনামূলক সহজ হতে পারে। নতুন কাঠামোর অধীনে বিনিয়োগ সংক্রান্ত বিধিনিষেধ তুলে দেওয়ার কারণে জেনারেল রুটের মাধ্যমে বিনিয়োগকারীরা আরও বেশি সুবিধা পাবেন। RBI কেন্দ্রীয় ও রাজ্য সরকারের শেয়ারের জন্য সাধারণ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের দুটি বিভাগে একত্রে এনে একটি ঊর্ধ্বসীমা নির্ধারণ করেছে।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বিশ্বজুড়ে বহু দেশ যখন অর্থনৈতিক অনিশ্চয়তার সম্মুখীন, তখনও ভারত বিশ্বের দ্রুত বিকাশশীল প্রধান অর্থনীতি হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। 2025-26 অর্থবর্ষে 7.7% আনুমানিক মোট অভ্যন্তরীণ উৎপাদন GDP বৃদ্ধির হারের কথা উল্লেখ করে শ্রী সিং বলেন, এই পরিসংখ্যান গত 12 বছরে গড়ে ওঠা ভারতীয় অর্থনীতির স্থিতিস্থাপকতা এবং অন্তর্নিহিত শক্তিকেই তুলে ধরে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে স্থিতিশীলতা, আত্মবিশ্বাস, স্থায়িত্ব এবং বিশ্বাসযোগ্যতার সমন্বয় ঘটিয়েছে।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও নেপাল তাদের দীর্ঘ এবং উন্মুক্ত সীমান্তে নিরাপত্তা বজায় রাখতে ঘনিষ্ঠভাবে একে অপরের সহযোগিতা করে। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের সঙ্গে বৈঠকের আগে শ্রী জয়শঙ্কর বলেছেন, ভারত ও নেপালের মধ্যে এক বিশেষ সহযোগিতার সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক জনগণের মধ্যে নিবিড় যোগাযোগ, আন্তঃসীমান্ত সংযোগ এবং অভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। জয়শঙ্কর নেপাল সরকারের সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছেন। শ্রী খানাল বলেছেন, ভারত নেপালের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার। নেপাল ও ভারত কেবল দুটি দেশ নয়, বরং একটি প্রাচীন সভ্যতারও অংশীদার।
0: দেশের যুব সমাজই দেশের সবচেয়ে বড় শক্তি এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে তারা অগ্রণী ভূমিকা পালন করবে বলে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া আশা প্রকাশ করেছেন। নতুন দিল্লিতে আয়োজিত বিকশিত ভারতের জন্য যুবশক্তি মাই ভারত যুব সম্মেলনে মন্ত্রী বলেন, জাতি গঠন, যুব সমাজের আকাঙ্ক্ষা, উদ্ভাবনী ধারণা এবং স্বেচ্ছাসেবী মনোভাব তুলে ধরতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাই ভারত প্ল্যাটফর্মটি তৈরি করেছেন।
2: देश का 65 पॉपुलेशन बिलो 35 है, यानी कि देश युवा देश है। ये देश की युवा की शक्ति को विकसित भारत के राह पर ले जाने के लिए

0: बचने का काम नरेंद्र मोदी जी ने करा है।
1: দেশের স্টার্টআপ ইকোসিস্টেমের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টার্টআপ উদ্ভাবন, মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের মতো উদ্যোগের মাধ্যমে তরুণ উদ্ভাবকদের জন্য নানা সুযোগ সৃষ্টি করেছেন।
2: অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, এই সম্মেলন দেশের তরুণদের আকাঙ্ক্ষা, সৃজনশীলতা, দৃঢ় সংকল্পের প্রতিফলন ঘটায়। উদ্যোক্তা, খেলাধুলা, বিনোদন ও জনসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের অবদানকে তিনি তুলে ধরে। কঠোর পরিশ্রম, উদ্ভাবনী শক্তি এবং নিষ্ঠার মাধ্যমে তরুণরা দেশকে আরও উচ্চতর শিখরে নিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
1: কেন্দ্র লিগ্যাল মেট্রোলজি পরিকাঠামোর অধীনে ভোজ্য তেলের জন্য নির্দিষ্ট প্যাকেটের আকার সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করেছে। উপভোক্তা বিষয়ক বিভাগ ভোজ্য তেল ও চর্বির মোট পরিমাণ এবং নির্দিষ্ট প্যাকেটের আকার নির্ধারণকারী আদর্শ কার্যপ্রণালী সংশোধন করেছে। সংশোধিত নিয়ম অনুযায়ী পাম তেল, পামোলিন, সয়াবিন তেল, সূর্যমুখী তেল, সর্ষে তেল, চিনেবাদাম তেল, তিলের তেল, রাইস ব্র্যান, তুলা বীজের তেল, ভুট্টা তেল সহ প্রধান ভোজ্য তেলের জন্য নির্দিষ্ট প্যাকেটের আকার নির্ধারণ করা হয়েছে। অনুমোদিত প্যাকেটের আকারগুলি হল 200 গ্রাম, 500 গ্রাম, 1-5 কেজি, 15 কেজি এবং 20 কেজি। বাজারে বিভিন্ন পরিমাণে প্যাকেজের ক্রমবর্ধমান বিস্তারের ফলে এই সিদ্ধান্ত।
2: ঝাড়খণ্ড সরকার মাদক পাচার ও মাদকদ্রব্যের অবৈধ উৎপাদন এবং কেনাবেচা সংক্রান্ত তথ্য প্রদানকারী বা হুইসেল ব্লোয়ারদের উৎসাহিত করার লক্ষ্যে নতুন পুরস্কার নীতি চালু করেছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী মাদক এবং সাইকোট্রপিক দ্রব্য রোধ NDPS আইন 1985 আওতায় গৃহীত পদক্ষেপে সহায়তা প্রদানকারী ব্যক্তি এবং সরকারি আধিকারিকরা তাদের অবদানের গুরুত্ব, ঝুঁকির মাত্রা এবং অর্জিত ফলাফলের উপর ভিত্তি করে পুরস্কার পাওয়ার জন্য বিবেচিত হবেন।
1: কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, গত 12 বছরে ভারতের সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 2.8 গিগাওয়াট থেকে বেড়ে 155 গিগাওয়াটে পৌঁছেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি জানান, 40 লক্ষেরও বেশি বাড়িতে সৌরশক্তির মাধ্যমে আলো জ্বলছে এবং কৃষিখাতে সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্বিগুণ হওয়া বর্তমান সরকারের প্রতিশ্রুত পরিবেশ রক্ষার পাশাপাশি অগ্রগতির প্রমাণ। মন্ত্রী আরও বলেন, দেশের কৃষকরা এখন আর কেবল খাদ্য সরবরাহকারী নন, বরং তারা শক্তি উৎপাদনকারীও হয়ে উঠেছেন। তিনি জোর দিয়ে বলেন, প্রতিটি ছাদকে সৌরবিদ্যুৎ চালিত, প্রতিটি বাড়িকে শক্তির কেন্দ্র এবং প্রতিটি ক্ষেতকে শক্তি উৎপাদনের কেন্দ্রে পরিণত করার পরিকল্পনা নিয়ে ভারত 500 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে চলেছে।
2: পাকিস্তান তেহরিকি ইনসাফ PTI দল পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে আইনি ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ জানিয়ে বলেছে, এই দম্পতি পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছেন না। PTI নেতা ও খাইবার প্রাক্তন খোয়ারমন্ত্রী সফিজানের দাবি, ইমরান খান ও তার স্ত্রীকে আত্মীয় স্বজন এবং দলের সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। ইমরান খান গত 4 মাস ধরে চোখের সমস্যায় ভুগছেন, তার দৃষ্টিশক্তি এখন পুরোপুরি সেরে ওঠেনি বলেও তার অভিযোগ। সফি জানান, ওই দম্পতিকে তাদের ব্যক্তিগত চিকিৎসকের কাছে যাওয়ার অনুমতি দেওয়ার এবং একটি পূর্ণাঙ্গ চিকিৎসা পরীক্ষার জন্য তাদের অবিলম্বে সিফা আন্তর্জাতিক হাসপাতালে স্থানান্তর করতে হবে। উল্লেখ্য, ইমরান খান এবং বুশরা বিবি একাধিক দুর্নীতি মামলায় কারাবন্দী রয়েছেন।
1: ইবোলা ভাইরাসের সাম্প্রতিক সংক্রমণের প্রেক্ষিতে মরিশাস গত 21 দিনের মধ্যে কঙ্গো, উগান্ডা বা দক্ষিণ সুদান থেকে আসা নাগরিকদের দেশে প্রবেশের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছে। মরিশাসের নাগরিক এবং বিভিন্ন পেশাগত, ব্যবসায়িক বা শিক্ষাগত ক্ষেত্রে বৈধ অনুমোদনপত্রধারী বিদেশি বাসিন্দারা দেশে প্রবেশ করতে পারবেন। তবে যদি তারা গত 3 সপ্তাহের মধ্যে এই 3টি দেশের কোনোটিতে ভ্রমণ করে থাকেন, তবে তাদের জন্য 21 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন থাকবে।
2: ভারতের গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ নরওয়ে দাবা প্রতিযোগিতার ওপেন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন। নরওয়ের অসলোতে অনুষ্ঠিত এই ঐতিহ্যশালী প্রতিযোগিতায় 10ম তথা শেষ রাউন্ডে জার্মান গ্র্যান্ডমাস্টার ভিনসেন্ট কেইমানকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে দেন তিনি। সব মিলিয়ে 18 পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে থেকে এই খেতাব জয় করলেন প্রজ্ঞানন্দ। উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে ভারতের আরেক গ্র্যান্ডমাস্টার, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ডোমারাজু গুকে শেষ রাউন্ডে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন কিংবদন্তি দাবারু ম্যাগনাস কার্লসেনের কাছে পরাজিত হয়ে তালিকায় ষষ্ঠ তথা অন্তিম স্থানে থেকে শেষ করলেন।
1: কাজাখস্তানের গ্র্যান্ডমাস্টার বিবিসারা আসাউবায়েভা নরওয়ে দাবা প্রতিযোগিতার মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন। নরওয়ের অসলোতে আয়োজিত প্রতিযোগিতায় 1 রাউন্ড বাকি থাকতেই 16.5 পয়েন্ট পেয়ে এই শিরোপা দখল করেন তিনি। প্রতিযোগিতার 10ম তথা শেষ রাউন্ডে অবশ্য তিনি গতকাল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন চীনা গ্র্যান্ডমাস্টার জু ওয়েন জুনের কাছে পরাজিত হন।
2: কাকামিগাহারায় আয়োজিত অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে আজ ভারত আয়োজক দেশ জাপানকে 4-1 ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জয় করেছে। প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয় করেছে ভারতীয় মহিলা দল।
1: ফরাসি ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পোল্যান্ডের মায়া চওয়ানসলিকাকে হারিয়ে স্ট্রেট সেটে হারিয়ে প্রতিযোগিতার 8ম বাছাই মীরা আন্দ্রিভা তাঁর প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপা জয় করেছেন। 19 বছর বয়সে এই খেলোয়াড় চওয়ানসলিকাকে 6-3, 6-3 সেটে পরাজিত করে জয় তুলে নেন। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আগামীকাল মুখোমুখি হবেন আলেকজান্ডার জাভেরেভ ও ইতালির ফ্ল্যাভিও কোভোলি।
2: গোয়ার মারগাঁওতে সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ ভারত বাংলাদেশকে 3-1 গোলে হারিয়ে ষষ্ঠবারের মতো এই শিরোপা জয় করেছে। ভারতের হয়ে গোল করেন পিয়ারি জাজা, লিন্ডা কমসেরতো, সানফিদা নংরুম। অন্যদিকে বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি

0: করেছেন ঋতুপর্ণা চাকমা।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আশা প্রকাশ করেছেন। এই উন্নয়নের কাজে 1,00,000 কোটি টাকার বেশি খরচ করা হবে বলে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
0: দেশের সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক ও জনমুখী করে তুলতে কেন্দ্রীয় সরকার তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে চায় বলে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উল্লেখ করেছেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন।
0: তরুণ সমাজ দেশের সবচেয়ে বড় শক্তি এবং বিকশিত ভারত গঠনে তারা অগ্রণী ভূমিকা পালন করবে বলেছেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডভিয়া।
1: পাকিস্তান তেহরিকে ইনসাফ কারাবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রীকে আইনি ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে।
0: ভারতের গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ নরওয়ে দাবা প্রতিযোগিতার ওপেন বিভাগে জার্মান গ্র্যান্ডমাস্টার ভিনসেন্ট কেইমারকে হারিয়ে খেতাব জয় করেছেন।
1: আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান হারানো দিনের গান, উপস্থাপনায় সাধনা রায়।

এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের হার নদীনের গান। পামাগারেসা, তার চোখের জটিল ভাষা কিংবা ধা ধা পামাগারে, রাগ সঙ্গীতের ক্ষেত্রে এসব তানসরগমের জটিল তত্ত্ব বোঝার আশা আমাদের কিন্তু অনেকাংশেই জলাঞ্জলি দিতে হয়। অথচ একটু খেয়াল করে দেখুন, বাংলা আধুনিক গানের ক্ষেত্রে কিন্তু এই সরগমের ব্যবহারই গানের গুণমান এবং সুরমাধুর্য অনেকখানি বাড়িয়ে তোলে। যে সুরের চলন অত্যন্ত সহজবোধ্য এবং মনোগ্রাহী, তাই তো? আসুন না বন্ধুরা, আজ আমাদের এই রাতের হারনদিনের গানের এই একটি ঘন্টা আমরা এই সমস্ত তত্ত্ব কথা ছেড়ে আমরা একটু গানের মধ্যে, গানের সুর মাধুর্যে আমরা ডুব দিই। আমরা তানসারগমের ওঠাপড়ায় বুঁদ হব ঠিকই, কিন্তু তা সহজবোধ্যভাবে বাংলা আধুনিক গানের মধ্যে দিয়ে। চলুন, সঙ্গে রইলাম আপনাদের মৈত্রী বন্ধু সাধনা। তাহলে বাংলা আধুনিক গানে সরগমের প্রয়োগ এবং তার গুণমান বাড়িয়ে তোলার কৌশল নিয়েই আজকের আমাদের হারনদিনের গানের একটি ঘন্টা। শুরুতেই আমরা আশা ভোসলের কণ্ঠে এই বিখ্যাত গানটি শুনে নিই।

আসলে এই বাংলা আধুনিক গানে কখনো স্থায়ী বা অন্তরার অংশে এই যে সরগম এর ব্যবহার, এটি কিন্তু মূলত রাগ প্রধান গান থেকেই এসেছে। গানে সুরের সৌন্দর্য এবং আবেগের গভীরতা বৃদ্ধি করতেই এই ব্যবহার। শিল্পীর কণ্ঠের কারুকাজ প্রদর্শনের সুযোগ এনে দেয় এই সরগম, যা শ্রোতাদের সরাসরি সুরের মূর্ছনায় আপ্লুত করার মাধ্যম হিসেবেও কাজ করে। গানে স্থায়ী ও অন্তরা সরগম বলার পেছনের মূল কারণ সুরের আবেশ তৈরি করা। গানের কথা শেষ করে হঠাৎই শিল্পী যখন এই সরগম বলতে শুরু করেন, তখন তা সুরের এক মায়াবী জগৎ তৈরি করে। নিখুঁতভাবে গাইতে পারলে এটি একটি চমৎকার রূপ নেয়। শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে আধুনিক গানের একটা মেলবন্ধন তৈরি হয়। এটি সুরের গম্ভীরতা এবং বিশুদ্ধতা বজায় রাখে, সুরের সৌন্দর্য বৃদ্ধি করে এবং কোনো কোনো ক্ষেত্রে এটি যে সুরের যে কোন রাগের উপর, প্রতিটি গানই তো কোনো না কোনো রাগ ভিত্তিক কোথাও বা মিশ্র রাগের ব্যবহার হয়, কিন্তু সেই এই যে সরগম যেখানে বলা হয়, কোনো কোনো ক্ষেত্রে এই সরগম কিন্তু ওই রাগ রূপটিরও প্রকাশ ঘটায়। শুনে নি তেমনই একটি গান সলিল চৌধুরীর কথায় ও সুরে মান্নাদের কণ্ঠে।

ভারতীয় গানে মূলত বাংলা গানের যে এত বিচিত্র সুর আছে তা আর অন্য কোনো দেশের কোনো ভাষায় আছে বলে তো আমার মনে হয় না। আর সেই স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকে শুরু করে দ্বিজেন্দ্রলাল, অতুল প্রসাদ, নজরুল, এমনকি হিমাংশু দত্ত, নচিকেতা ঘোষ, সুধীন দাশগুপ্ত, রতু মুখোপাধ্যায়, কার অবদান নেই বলুন তো এই সুর সৃষ্টিতে? আর এই সুর সৃষ্টির কেন্দ্রে যে দাঁড়িয়ে আছে তা হলো এই সরগম। একজন শিল্পী তার কণ্ঠকে পরিশীলিত, পরিমার্জিত করতে গেলে যার উপর ভিত্তি করে তাকে তৈরি করতে হয় সেটিও কিন্তু এই তান সরগম, সপ্ত সুরের অভ্যাস, অনুশীলন। এর দ্বারাই কিন্তু আমরা আমাদের কণ্ঠকে সুললিত করতে পারি, পরিমার্জিত করতে পারি। রাগাশ্রয়ী এবং রাগ প্রধান গানে তা আমরা ভীষণভাবে দেখতে পাই তার ব্যবহার, কিন্তু বেশ কিছু বাংলা আধুনিক গানে এই সরগমের ব্যবহার পরিলক্ষিত হয়। ওইটুকু সরগম দিয়ে গানটির রাগ রূপটি কি সুন্দরভাবে বোঝানো হয় রইল তেমন একটি গান। হ্যাঁ, অবশ্যই সেই গানের মধ্যে দিয়ে আমরা চোখের জটিল ভাষাকে পড়ে নেওয়ার চেষ্টা করব। আশা করি বুঝতে পারছেন। সেই গানটি রইল আপনাদের জন্য।

ঠিক একইভাবে ঈশ্বর যদি খুব সহজবোধ্য হয়, তাহলে বনের সেই পাখিও সেই ভাষা সেই সুর বুঝে নেয়, গেয়ে ওঠে আপন মনে। তার জন্য প্রয়োজন হয় না সোনার শিকল বা সোনার খাঁচা, বরং খোলা আকাশে ডানা মেলে ওড়ার ছন্দে, প্রাণের নতুন আনন্দে খুঁজে পায় বাঁচার মানে। ঠিক যেভাবে সলিল চৌধুরী তার কথা ও সুরের জাদুতে আমাদের মুড়ে দিয়েছেন পড়তে পড়তে, রইল আরও একটি গান সলিল চৌধুরীরই কথায় এবং সুরে, কণ্ঠে সন্ধ্যা মুখোপাধ্যায়।

মনের পাখিকে না হয় এবার মনে নিয়ে আসি। সে যখন নাচছে না এত ডাকা সত্ত্বেও তাকে চেষ্টা করি মনের মাঝে আনতে। এবারে যে গানটি আপনাদের শোনাবো মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, এই গানটি শুনলে আপনারা একটু ভালো করে শুনলেই দেখতে পাবেন যে এই গানের মধ্যে কিরবানি রাগের যে চলনটি সেটি কিন্তু খুব ভালো পরিলক্ষিত হবে। একটু খেয়াল করলে দেখবেন অন্তরায় একই তবে রূপময় অপরূপ দিল ডাক, স্বপনের সমারোহে বেলা আজ কেটে যাক, সুর আর সুরভিতে উন্মনা মন যেন তারই সাড়া পায়, এই ঝিরঝিরে হাওয়া দোলা দিয়ে যায়। এই সুন্দরভাবে নচিকেতা ঘোষ কোমল গা থেকে শুদ্ধ গায়ের দিকে একটু দুলিয়ে দিলেন, যেন মনে হচ্ছে একটা সুন্দর দোলা খেয়ে গানটা এক অন্য মাত্রায় পৌঁছে গেল। এত কথা নয়, গানটি শোনাই আপনাদের কণ্ঠে মানবেন্দ্র মুখোপাধ্যায়।

গানটি শুনলেন গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়। কথা না বাড়িয়ে বরং আরও একটি গান আপনাদের শুনিয়ে দিই, সেটিও গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় এবং শ্যামল মিত্রের সুরে। গানটি গেয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং শ্যামল মিত্র। রইল গানটি আপনাদের জন্য অত্যন্ত চেনা গান, শুধু এর মধ্যেখানে এই সরগমের ব্যবহারটা খালি আপনাদের লক্ষ্য করতে বলবো। গানটি যখন আগে শুনেছেন একভাবে শুনেছেন, আর আজ একটু শুনুন খেয়াল করে যে কী সুন্দরভাবে সরগম দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে গানের মধ্যে যে রাগের ব্যবহার তার রূপটি।

রক্ষিত হচ্ছে। গৌরীপ্রসন্ন মজুমদারের লেখার সুর দিয়েছেন শ্যামল মিত্র, আর শ্যামল মিত্রের সুরের এক অপূর্ব ইনি মিশ্রণ ঘটিয়েছেন আধুনিক গানের সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের। গানটি শুনলেন, এখন জানিয়ে দিই আগামীকালের হারনদিনের গানের বিষয়ে। আগামীকাল রাতের হারনদিনের গানের বিষয়ে আপনাদের জানিয়ে দিই, আগামীকাল সুরের আকাশে জ্বলে উঠবে এক চিরন্তন প্রদীপের আলো। হারনদিনের গানে আমরা স্মরণ করব বাংলা গানের মায়াবী সাধক সতীনাথ মুখোপাধ্যায়কে, ফিরে দেখব তাঁর সুরের পথ চলা, স্মৃতির অন্দরমহল আর জানা অজানা কিছু কথা শুনব, প্রেম বিরহ আর নস্টালজিয়ায় মোড়া কালজয়ী সব গান। স্মৃতির জানালায় ভেসে আসবে আকাশ প্রদীপ জলে থেকে শুরু করে আকাশ এত মেঘলার সুরভি। আগামীকাল শুনতে ভুলবেন না হারানো দিনের গান, স্মরণে সতীনাথ মুখোপাধ্যায়, কথকের ভূমিকায় পল্লবী সিনহা, ঠিক রাত 11টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, শুনতে ভুলবেন না বন্ধুরা। ফিরে আসি আমাদের আজকের হারানো দিনের গানে। আজকের হারানো দিনের গানে আমরা বাংলা আধুনিক গানের মধ্যে কিভাবে সরগম ব্যবহৃত হয়ে গানটির রূপ মাধুর্য সুর মাধুর্যকে আরও বাড়িয়ে তুলেছে সেটি আমরা লক্ষ্য করছি। এরপর আপনাদের শোনাব ঢুলি ছবির একটি গান। এই গানে প্রতিমা বন্দ্যোপাধ্যায় সুন্দরভাবে গানের রাগ রূপটিকে প্রকাশ করেছেন। রাগ বৃন্দাবনী সারং, মিলন এবং বিরহ, মা পানি পানি সারে সা, পানি সারে সা, রে মা সা নি রে, সানি পামা রে, মারে পামা নি পাসা, নিঙা রিয়া নীল শাড়ি শ্রীমতী চলে, শ্যামলের বেনু বাজে কদমতলে। সত্যি এসব সুন্দর একটি পরিবেশনার এক অপূর্ব মাধুর্যে সে গান আমাদের কাছে চিরস্থায়ী হয়ে উঠেছে, আমাদের সকলের মনে তার চিরস্থায়ী আসন গড়ে তুলেছে। রইল সে গান আপনাদের জন্য প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

এখানে দেয়া নেয়া চলচ্চিত্রের এই বিখ্যাত গানটি মূলত শাস্ত্রীয় সঙ্গীতের সিন্ধু রাগের উপর তৈরি। কিন্তু এখানে দেখা গেছে যে এই বাংলা গানের ঢঙে যেমন পিলু এবং খাম্বাজের অপূর্ব মিশ্রণ কিন্তু এখানে পরি

এবার এমন একটি রাগের কথা আপনাদের শোনাবো। না না না, আমি রাগ সঙ্গীত শোনাতে যাচ্ছি না, একটু তার চলনটা নিয়ে বলছি। রাগ চারুকেশী, এটি দক্ষিণ ভারতীয় একটি রাগ সঙ্গীত। গুরু জ্ঞানপ্রকাশ ঘোষ এই চারুকেশী রাগকে উত্তর ভারতের মতো করে একটু কানাড়া অঙ্গে সাজিয়ে উপহার দিলেন আমাদের। এখানে রাগের চলনটা এমনই হয় যেন এক পবিত্র ভালোবাসার রূপ দেখা যায়, ভালোবাসা ও ভক্তি যেন মিলেমিশে একাকার হয়ে যায়। আর আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে তার সুরের জাদুতে গানটি যেন আরো পবিত্র হয়ে উঠেছে, সেই প্রেম পূজা মিলেমিশে একাকার হয়ে এসেছে আমাদের সামনে। রইল গানটি আপনাদের জন্য।

বিশিষ্ট সঙ্গীত শিল্পী কবির সুমন একটি সাক্ষাৎকারে বলেছিলেন, আমি উর্দু হিন্দি কিছুই বুঝি না। অনেক বছর আগে মেহেদি হাসানের গাওয়া একটি রেকর্ড শোনার সৌভাগ্য হয়েছিল বন্ধুবর আবদুল্লাহ আল ফারুকের সৌজন্যে। সেখানে মেহেদি হাসান গিয়েছিলেন শুদ্ধ সারং রাগে একটি গান। পরম মমতা, সংযম ও সাঙ্গীতিক মেধার সঙ্গে শুদ্ধ সারং রাগে গানটি গিয়েছেন মেহেদি হাসান। এখন যে গানটি আপনাদের শোনাব সেটিও সেই সারং, শুদ্ধ সারং এবং গৌর সারং এই রাগের মিশ্রণে, কণ্ঠে হৈমন্তী শুক্লা। তিনিও কিন্তু পরম মমতা আর সাঙ্গীতিক সংযমের পরিচয় দিয়েছেন এ গানে। রইল গানটি আপনাদের জন্য।

আধুনিক গানে সুরের সৌন্দর্য বাড়াতে গানের স্থায়ী বা অন্তরার অংশে গানের কথার বদলে সরগম গেয়ে সুরের আবেশ তৈরি করে থাকেন বহু শিল্পীরা, গুণী শিল্পীরা। আর এ ব্যাপারে শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য ছিলেন সিদ্ধহস্ত। তার কণ্ঠে এত সুন্দরভাবে তা খেলে যেত, কখনো তিনি সরগম বলে, কখনো বা তিনি আ দিয়ে অর্থাৎ আলাপ করে সেটিকে তিনি সুন্দরভাবে তুলে ধরতেন। সেই সুরের মূর্ছনায় আমাদের সকলকে মোহিত করে এসেছেন বারে বারে। সলিল চৌধুরীর কথায় এবং সুরে তেমনই একটি গান কলাবতী রাগাশ্রিত আধুনিক গান। গানটি রইল ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে। এখানে কিন্তু তিনি সরগম বলেননি, পরিবর্তে সেই অংশে শুধু আলাপ করেছেন।

এবার একটি গান সেই ছোট্টবেলায় কিন্তু আমরা অনেকেই গিয়েছি, হ্যাঁ বড় বয়সেও গাইতে হয়েছে, গিয়েছি, সেই গান শোনাব। তার কথা সা বলে শোনো শোনো, রে বলে কেড়ে, গা বলে গান শোনাতে এসেছি রে, রইল সে গান আপনাদের জন্য।

আজ তো আমরা সারেগামাকে সঙ্গে নিয়েই পথ চলেছি। ঘড়ির কাঁটা বলছে সময় প্রায় ফুরিয়ে এসেছে, তাই যেতে যেতে যে গানটি আপনাদের শোনাবো সেটিও কিন্তু বহুশ্রুত গান, আপনাদের অত্যন্ত পরিচিত, যেখানে একটি ছোট্ট সারগামের প্রয়োগ বুঝিয়ে দিয়েছে গানের রাগ রূপটি পরিষ্কারভাবে। এখানেই হেমন্ত মুখোপাধ্যায়ের সুরসৃষ্টির কারিশমা, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে। এখানে আনন্দের মধ্যেও যেন একটা অভিমানের সুর লুকিয়ে আছে গানের কথায়। ঠিক রাগ মাছ খাম্বাজের ক্ষেত্রে যেমনটি দেখা যায়, বিরহ অভিমান সবটাই যেন একটা আনন্দের মোড়কে ঢেকে পরিবেশিত হয়। আবার ভালোবাসা যখন গভীরতায় পৌঁছয় তখন ছোট ছোট বিরহ যন্ত্রণাও যেন এক অন্য সুখানুভূতি দেয়, প্রিয় অদর্শনেও যেন এক আলাদা ভালো লাগা কাজ করে। প্রিয়জনের প্রতীক্ষায় দিন গোনার মধ্যেও যে সুখ আছে তা তো সেই জানে যে বোঝে এই প্রতীক্ষার মানে। ওই গুনগুন সুরে মন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও গামাপা মাগারে সারে মা গারেগা। রইল গানটি আপনাদের জন্য গৌরী প্রসন্ন মজুমদারের কথাই, হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, দুই ভাই ছায়াছবির সেই অত্যন্ত জনপ্রিয় গানটি।

0: মাগারে। কিরে খামলি কেন, বাজা
1: গামাপা মাগারে।

এই সঙ্গে শেষ হলো আজকের রাতের হারানোদিনের গান। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাধনা। বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। আমাদের ঠিকানা আপনাদের জানা রয়েছে, তাও আরও একবার বলে দিই, maitribondhu@gmail.com। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে বা আরও কী কী শুনতে আপনারা আগ্রহী তা আমাদের লিখে জানান। আপনাদের মতামত পেলে আমরা আমাদের অনুষ্ঠানটিকে আরও সুন্দর করে তুলতে পারি, তাই আপনাদের সহযোগিতা আমরা ভীষণভাবে চাই। আজকের মতো এখানেই শেষ করছি হারানো দিনের গান। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অন্য কোনো হারানো দিনের গানে আপনাদের সঙ্গে এক আসরে বসবো, আমরা গান শোনাবো, গান শুনবো। একটু পরেই রাত 12টা থেকে শুরু হবে DTH বাংলার অনুষ্ঠান, আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হলো। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11:58 হয়ে 11:59 হয়ে 6 সেকেন্ড এবং বাংলাদেশ সময় রাত 12:29 হয়ে 13 সেকেন্ড। শুভরাত্রি।

আকাশবাণী কলকাতা স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:15। শুরু হলো ডিটিএইচ বাংলা পরিষেবা। এখন থেকে রাত 2 পর্যন্ত শুনতে পাবেন আধুনিক গান। রাত 2 থেকে রাত 3 পর্যন্ত বাংলা ছায়াছবির গান। রাত 3 থেকে ভোর 4 পর্যন্ত শুনবেন নানা রঙের গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় রাখুন কান আর শুনতে থাকুন গান। আপনাদের সঙ্গে আছি সুমন শেঠ, আপনারাও সঙ্গে থাকুন। এখন আধুনিক গান, প্রথম শিল্পী সুমন কল্যাণপুর। গানটি লিখেছেন মুকুল দত্ত, সুরারোপ করেছেন রবীন বন্দ্যোপাধ্যায়। গানটি রইল আপনার জন্য।

দ্বিজেন মুখোপাধ্যায়ের পর এবারের গানটি গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। গানটির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার অনিল বাগচী।

সত্যেন্দ্রনাথ দত্তের কথায় সলিল চৌধুরীর সুরে এবারের গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়।

না ময়রা মুদি না চক্ষু মুদি না পাটায় বসে ঢুলছে কোষে দুধের চাছি না সুসছে মাছি না উড়ছে কতক ভন ভনিয়ে ভন ভনিয়ে আসছে কারা হন ভনিয়ে না হাটের শেষে রূপ।

পুকুর ঘাটে ব্যস্ত কাজে না না এটো হাতে হাতের পোঁছায় গায়ে মাথার কাপড় গোছায় না না পালকি দেখে না আসছে ছুটে না ল্যাংটা খোকা না মাথায় ফুটে না পালকি দেখে না আসছে ছুটে না ল্যাংটা খোকা না মাথায় ফুটে না পোড়ো রাও যাচ্ছে সোনা ঘোড়ো ঘরে চাঁদের কোনা না না পাঠশালাটি দোকান ঘরে গুরু মশাই দোকান করে না না পোড়ো ভিটের পোতার পরে শালিক নাচে ছাগল চরে না না গ্রামের শেষে অসৎ

ধীরে আবার মাঠে তামার কাটে কেউ ছোটে কেউ কষ্টে হাঁটে মাঠের মাটি রৌদ্রে ফাটে পালকি মাতে আপন নাটে শঙ্খ ছিলে।

0: বাঁধের দিকে সূর্য ঢলে, বাঁধের দিকে সূর্য ঢলে রে,
1: পালকি চলে পালকি চলে পালকি চলে রে, পালকি চলে পালকি চলে পালকি চলে।

হেমন্ত মুখোপাধ্যায়ের পর এবারে শিল্পী আরতি মুখোপাধ্যায়, গীতিকার ভবেশ গুপ্ত, সুরকার রবীন্দ্র জৈন।

এবারের গানটি গেয়েছেন তরুণ বন্দ্যোপাধ্যায়, গানটি লিখেছেন শ্যামল গুপ্ত, সুর করেছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়।

এবারের গানটি শুনবেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। গানটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়।

হাতে হে সবল বাহুর আঘাতে ধাম্র বরণ দুহাতে হে সবল বাহুর আঘাতে ধমধমা ধম মাদল বাজায় নতুন সারা তুলে হাজার দেহ দোলে হাজার দেহ দোলে নতুন দিনের আহ্বানে হাজার চোখের আগুনে।

ভূপেন হাজারিকার পর এবারে শিল্পী আশা ভোঁসলে, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার রাহুল দেববর্মণ।

এবারের গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন অমিত কুমার ও আশা ভোঁসলে। গানটি লিখেছেন স্বপন চক্রবর্তী, সুর দিয়েছেন রাহুল দেববর্মণ।

ডিটিএইচ বাংলা পরিষেবায় এখন শুনবেন ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম ছবি পরিণীতা, শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

এখন শুনবেন নানা রঙের গান। প্রথমেই ভক্তিগীতি, শিল্পী অনুপ জালোটা।

0: নানা রঙিন গানে এখন শুনবেন নজরুল গীতি, প্রথমে শিল্পী ফিরোজা বেগম।
1: পথ চলিতে যদি চকিতে খুব

পরপর দুখানি দ্বিজেন্দ্রগীতি শুনলেন নূপুর ছন্দা ঘোষের কণ্ঠে। এখন লোকগীতি, শিল্পী স্বপ্না চক্রবর্তী।

সবকিলি আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর 4টে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন ব্যানার্জি, রাগ ললিত, তবলায় সৌমেন নন্দী এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। রাগ ললিত।

এতক্ষণ ললিত রাগে শুনছিলাম খেয়াল, শিল্পী ছিলেন পণ্ডিত অমিয় রঞ্জন ব্যানার্জি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন বসন্ত মুখার্জি রাগে সেতার বাদন, শিল্পী পণ্ডিত অসীম চৌধুরী, তবলায় পরিমল চক্রবর্তী, রাগ বসন্ত মুখার্জি।

বসন্ত মুখার্জির আগে সেতার বাদন শুনলেন। শিল্পী ছিলেন পণ্ডিত অসীম চৌধুরী, তবলায় পণ্ডিত পরিমল চক্রবর্তী। প্রভাতী আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। ভোর 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 7ই জুন রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো আমাদের জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে, 9903653992 এই নাম্বারটি আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগ। আজ চিরন্তনী শুরু করব রবীন্দ্রনাথের একটি গান দিয়ে, শ্রাবণী সেনের গাওয়া।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: রবীন্দ্রনাথ একবার লিখেছিলেন তার ঐকতান কবিতাতে, সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে, তার কোনো পরিমাপ নাই বাহিরের দেশে কালে। আসলে মানুষের মনস্তত্ত্ব অসম্ভব জটিল এক মনস্তত্ত্ব, এবং বিভিন্ন সাহিত্যিক, শিল্পী, স্রষ্টা যারা, তারা সেই জটিল মনস্তত্ত্বকে ফ্রেমবন্দী করেন, আর তখনই আমরা কিছু অদ্ভুত সাহিত্য পাই। আজকে যে গল্পটা শোনাবো সেটা একটা খুব জটিল মনস্তত্ত্বের গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বিবেক। গল্পটা একটু বড়, তাই একটু তাড়াতাড়ি শুরু করে দিচ্ছি। শেষ রাত্রে একবার মণিমালার নাড়ি ছেড়ে যাওয়ার উপক্রম হল। মাথার কাছে ঘনশ্যাম অত্যন্ত সজাগ হয়ে বসেছিল। স্ত্রীর মুখে একটু মকরধ্বজ দিয়ে সে বড় ছেলেকে ডেকে তুলল, ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসুন তো, নিখিলবাবু যদি না আসেন, মোড়ের বাড়িটাতে যে নতুন ডাক্তার এসেছেন ওকে আনিস, উনি ডাকলি আসবেন। ঘরে একটিও টাকা নেই, শুধু কয়েকানা পয়সা। ভিজিটের টাকাটা ডাক্তারকে নগদ দেওয়া যাবে না। বাড়িতে ডাক্তার আনলে একেবারে শেষের দিকে বিদায়ের সময় তাকে টাকা দেওয়া সাধারণের নিয়ম, এইটুকুই যা ভরসা ঘনশ্যামের। ডাক্তার অবশ্য ঘরে ঢুকেই তার অবস্থা টের পাবেন, কিন্তু একটা টাকাও যে তার সম্বল নেই এটা নিশ্চয়ই তার পক্ষে অনুমান করা সম্ভব হবে না। মণিমালাকে ভালোভাবে পরীক্ষা করবেন, মরণকে ঠেকানোর চেষ্টার কোনো ত্রুটি হবে না, বাঁচিয়ে রাখার জন্য দরকারি ব্যবস্থার নির্দেশও তার কাছে নিশ্চয়ই পাওয়া যাবে। তারপর, শুধু তারপর, ঘনশ্যাম ডাক্তারের সামনে দুটো হাত জোর করে বলবে, আপনার ফিটা সকালে পাঠিয়ে দেব ডাক্তারবাবু। মণিমালার সামনে অদ্ভুত ভঙ্গিতে হাত জোর করে বিড়বির করে কথাগুলো বলছে, ঘুম ভরা কাঁদো কাঁদো চোখে বড় মেয়েটা তাকে দেখছে। আঙুলে করে আরো খানিকটা মকরধ্বজ সে মণিমালার মুখে গুঁজে দিল। ওষুধ গিলবার ক্ষমতা অথবা চেষ্টা মণিমালার আছে বলে মনে হয় না, হিসাব হয়তো তার ভুল হয়ে গেছে, আরো আগে ডাক্তার ডাকতে পাঠানো উচিত ছিল। ডাক্তারকে সে ঠকাতে চায় না, ডাক্তারের প্রাপ্য সে দু চার দিনের মধ্যে পাঠিয়ে দেবে, মণিমালা বাঁচুক অথবা মরুক। তবু গোড়ায় কিছু না বললে রোগিণীকে দেখিয়ে ডাক্তারের কাছে ব্যবস্থা আদায় করার হিসেবে একটু প্রবঞ্চনার বটে, এসব হিসেবে গলত থেকে যায়। কিন্তু উপায় কি? ডাক্তার না দেখিয়ে মণিমালাকে তো আর মরতে দেওয়া যায় না। আগুন করে হাতে পায়ে সেঁক দে লতা, কাঁদিস নে, ওঠ, যদি কান্না সবাই শুরু করে তোকে মেরে ফেলবো। মণিমালের একটা হাত তুলে সে নাড়ি পরীক্ষা করার চেষ্টা করল, দু হাতে দুটো রুলি এখনো তার আছে। সজ্ঞানে রুলি সে কিছুতেই খুলতে দেয়নি, কাল সন্ধে জ্ঞান প্রায় ছিল না, তখন একবার খুলবার চেষ্টা করেছিল। চোখ কপালে তুলে যন্ত্রণায় মুখ বিকৃত করে মণিমালাকে খাবি খাওয়ার উপক্রম করতে দেখে সাহস হয়নি। এখন অনায়াসে খুলে নেওয়া যায়, সে টেরও পাবে না। সকালেই ডাক্তারকে টাকা দেওয়া চলবে, কিন্তু ওষুধপত্র আনা যাবে, কিন্তু লাভ কি কিছু হবে শেষ পর্যন্ত সেটাই ভাবনার বিষয়। রুলি বেচা পয়সায় কেনা ওষুধ খেয়ে জ্ঞান হয়ে খাত খালি দেখে মণিমালা যদি হার্টফেল করে। সন্তু যখন ফিরে এলো চারিদিকে ফর্সা হয়ে এসেছে, মণিমালা ততক্ষণে খানিকটা সামলে উঠেছে, খুঁজে নাড়িও পাওয়া গেছে, নিঃশ্বাস সহজ হয়ে এসেছে। ডাক্তার আসেননি শুনে ঘনশ্যাম আরাম বোধ করল, যাক কয়েকটা পয়সা তো বাঁচল। নিহুল ডাক্তার বলে দিয়েছেন বেলা দশটা নাগাদ আসবেন। মোড়ের বাড়ির নতুন ডাক্তারটি ডাকামাত্র উৎসাহের সঙ্গে জামা গায়ে দিয়ে ব্যাগ হাতে রওনা হচ্ছিলেন। হঠাৎ কি ভেবে সন্তুকে জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন খোকা? মা মরে যাবে ডাক্তারবাবু, শেষ অবস্থা নাকি? বলে ডাক্তার নিরুৎসাহ হয়ে পড়লেন। তারপর ভেবে চিনতে চারটে টাকার জন্য সন্তুকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন, কাছেই তো বাড়ি, তিনি প্রস্তুত হয়ে থাকবেন, টাকা নিয়ে গেলে আসবেন। সন্তুকে তিনি আরো বলে দিলেন, নগদ চারটে টাকা যদি বাড়িতে নাও থাকে, তিনটে কি অন্তত দুটো টাকা নিয়েও সে যেন আসে, বাকি টাকাটা পরে দিলেও চলবে। তুই কাঁদতে গেলি কেন লক্ষ্মী ছাড়া? ডাক্তারটি আসলে

আনন্দ হতো না। ডাক্তারকে ডাক্তার, ছেঁচড়াকে ছেঁচড়া, টাকাটা যতদিন খুশি ফেলে রাখা যেত, একবার না দিলেও কিছু এসে যেত না। সব অর্থের কাঙাল নিচু স্তরের মানুষ সম্বন্ধে ঘনশ্যামের মনে গভীর অবজ্ঞা। এদের একজন তাকে মিথ্যেবাদী প্রবঞ্চক বলে জেনে রেখেছে। ভাবলে সে গভীর অস্বস্তি বোধ করে না, মনের শান্তি নষ্ট হয়ে যায় না। মানুষের মনের মধ্যে এভাবেই একটা অ্যান্টিসিনথেসিস চলে। যখন তার ক্ষমতা থাকে না, তখন অন্য লোকের উপর ব্লেম করার একটা প্রবণতা নিজেকে বাঁচানোর জন্য। সে টাকা দিতে পারছে না ডাক্তারকে, কিন্তু সেই না দিতে পারার একটা উপায় কিংবা উত্তর তার কাছে খুব স্পষ্ট করে সে ধরে রেখেছে যে ডাক্তার বড় পয়সা পিশাচ। এ শুরু হচ্ছে তার জটিল মনস্তত্ত্ব। গল্পের পরতে পরতে যত এগুব, তত এই মনস্তত্ত্ব আরো জটিল থেকে জটিলতর হিসেবে আমাদের সামনে আসবে। আর একটু এগুনো যাক। ঘরের অপর প্রান্তে মণিমালার বিছানার হাত তিনেক তফাতে নিজের বিছানায় ঘনশ্যাম শুয়ে পড়ল। ভিজে ভিজে লাগছে বিছানাটা। ছোট মেয়েটা সারা রাত চোরকির মতো বিছানায় পাক খায়, কখন এসে এদিকে তার বিছানা ভিজিয়ে ওপাশে খোকার ঘাড়ে পা তুলে দিয়ে অকাতরে ঘুমাচ্ছে। মারবে? এখন মারলে অন্যায় হয় না, সজোরে একটা চর বসিয়ে দেবে ওর পিঠের ওই পাঁজরায়। আধ ঘন্টা ধরে চিৎকার করবে মেয়েটা। মণিমালা ছাড়া কারো সাধ্য হবে না সহজে সেই কান্না থামালো। মনের মধ্যে একটা অদ্ভুত হিংসা, প্রতিহিংসা নিজের অপারগতার জন্য, চারপাশের অসামঞ্জস্যতা, দারিদ্র ইত্যাদির জন্য। খুব স্বাভাবিকভাবেই আমরা বিভিন্ন ঘরে ঘরে দেখতে পাই এ অসহিষ্ণুতার প্রকাশ। কিন্তু তার সঙ্গে সঙ্গে মনের মধ্যে একটা বোধ কাজ করে যে যদি মারে তাহলে চিৎকার হবে, চেঁচামেচি হবে, সেগুলো সামলাবে এটাকে, অসহায়তা। আধ ঘন্টা মরার মতো পড়ে থাকার পর ঘনশ্যাম উঠে পড়ল। অশ্বিনীর কাছে আবার সে কয়েকটা টাকা ধার চাইবে যা থাকে কপালে। এবার হয়তো রাগ করবে, অশ্বিনী মুখ ফিরিয়ে বলবে তার টাকা নেই, হয়তো দেখাই করবে না। তবু অশ্বিনীর কাছেই তাকে হাত পাততে হবে, আর কোনো উপায় নেই। বহুকালের পুরনো পোকায় কাটা সিল্কের জামাটা দিন দিনে কাকে বার করা হয়েছিল, গায়ে দিতে গিয়ে ঘনশ্যাম থেমে গেল। আর জামা নেই বলে সে যে এই জামাটা ব্যবহার করছে, এই জামা গায়ে দিয়ে বাজার পর্যন্ত করতে যায়। অশ্বিনী তা টের পাবে না, ভাববে বড়লোক বন্ধুর সাথে দেখা করতে যাবে বলেই বাক্স প্যান্টরা ঘেঁটে মান্ধাতার আমলের পোকায় কাটা দাগ ধরা সিল্কের পাঞ্জাবিটা সে বার করেছে। মনে মনে হয়তো হাসবে অশ্বিনী। তার চেয়ে ছেঁড়া ময়লা শার্টটা পরে যাওয়াই কি ভালো। শার্টের ভেড়াটুকু সেলাই করা হয়নি দেখে ঘনশ্যামের একটা অপূর্ব সুখকর অনুভূতি জাগল। এক অদ্ভুত মনস্তত্ত্ব। নিজের শার্টের একটা জায়গা ছেঁড়া ছিল, সেই ছেঁড়াটা সেলাই করা হয়নি দেখে তার মনের মধ্যে একটা সুখের অনুভূতি হলো। কেন? ধীরে ধীরে প্রকাশ পাবে তা। সেই জটিল মনস্তত্ত্বের কথা বলছিলাম। কাল লতাকে সেলাই করতে বলেছিল, একবার নয় দুবার, সে ভুলে গেছে। এখন কিন্তু ন্যায়সঙ্গত কারণে মেয়েটাকে মারা চলে। ও বড় হয়েছে, কাঁদা কাটা করবে না, কাঁদলেও নিঃশব্দে কাঁদবে মুখ মুছে। চর খেয়ে ঘনশ্যামের অনুমান মতো নিঃশব্দে কাঁদতে কাঁদতে লতা শার্ট সেলাই করে, আর ভিড়ি ধরিয়ে টানতে টানতে গভীর তৃপ্তির সঙ্গে ঘনশ্যাম আর চোখে তার দিকে তাকায়। মনের রাগটা প্রকাশ পেয়েছিল যেটা, সেটাকে সে বার করে দিতে পেরেছে। মায়া হয় কিন্তু আফসোস হয় না, অন্যায় করলে মার, আফসোস অনুতাপের কারণ হতে পারে না। অশ্বিনীর মস্ত বাড়ির বাইরের গেটে পার হওয়ার সময়

সবিনয় নম্রতায় ঘনশ্যামের মন যেন গলে যায়। দাসানুদাস কীটানুকীটের চেয়ে নিজেকে তুচ্ছ মনে হয়। সমস্ত ক্ষণে মর্মে মর্মে উপলব্ধি করে যে ধনহীনতার মতো পাপ নাই। রাস্তায় নামিয়া যাওয়ার পর বহুক্ষণ পর্যন্ত এই ভয়াবহ অপরাধের ভারে সে যেন দু এক ডিগ্রির সামনে বেঁকে কুঁজো হয়ে থাকে। তখন সবে আটটা বেজেছে। সদর বৈঠকখানার পর অশ্বিনীর নিজের বসবার ঘর, মাঝখানের দরজাটা পুরু দুর্বৃত্ত পর্দা ফেলা থাকে। এত সকালেও বৈঠকখানায় তিনজন অচেনা ভদ্রলোক ধর্ণা দিয়ে বসে আছেন। ঘনশ্যাম দমে গেল। একটু ইতস্তত করে সাহসে বুক বেঁধে পর্দা ঠেলে ঢুকে পড়ল অশ্বিনীর বসবার ঘরে। ভেতর থেকে অশ্বিনী প্রথমে এ ঘরে আসবে। ঘরে ঢুকেই ঘনশ্যাম সাধারণভাবে বুঝতে পারল ঘরে কেউ নেই। সোনার ঘড়িটার দিকে চোখ পড়ার পর আর একবার বিশেষভাবে সে দেখে নিল ঘর খালি। উনানে বসানো কেটলিতে যেমন হঠাৎ শোঁ শোঁ আওয়াজ শুরু হয় এবং খানিক পরে আওয়াজ কমে জল ফুটতে থাকে, ঘনশ্যামের মাথাটা তেমনি শব্দিত হইয়া থাকবে। ভাঙা ভাঙা ছাড়া ছাড়া চিন্তা টকবক করে ফিরবে। হৃৎপিণ্ড পাঁজরে আছাড় খেতে শুরু করবে। গলা শুকিয়ে যাবে। হাত পা কাঁপছে ঘনশ্যামের। নির্জন ঘরে টেবিল হতে তুলে একটা ঘড়ি পকেটে রাখা যে এত কঠিন, কিন্তু দেরি করা বিপজ্জনক। ঘড়িটা যদি তাকে নিতেই হয় অবিলম্বে নেওয়াই বুদ্ধিমানের কাজ। দেরি করতে করতে হয়তো শেষ পর্যন্ত সে যখন ঘড়িটা তুলে পকেটে ভরতে যাবে ঠিক সেই সময় কেউ ঘরে ঢুকে সব দেখে ফেলবে। কেউ না দেখলে তার কোনো ভয় নেই। সৎ বংশজাত শিক্ষিত ভদ্র সন্তান সে, সকলে তাকে নিরীহ ভালো মানুষ বলেই জানে। যেমনই হোক সে তো অশ্বিনীর বন্ধু, তাকে সন্দেহ করার কথা কেই বা ভাববে। ঘড়ি সহজেই হারিয়ে যায়। চাকর ঠাকুর চুরি করে, সন্ন্যাসী ভিখারি চুরি করে। শেষবার ঘড়ি কোথায় খুলে রেখেছিল মনে পড়েও যেন মনে পড়তে চায় না মানুষের। অশ্বিনীর সোনার ঘড়ি কোথায় ছিল, কে নিয়েছে, কেই বা বলতে পারে। তারপর ঘড়িটা অবশ্য একসময় ঘনশ্যামের পকেটে চলে গেল। বুকের ধরফরানি ও হাত পায়ের কাঁপুনি থেমে তখন তার নিজেকে অসুস্থ দুর্বল মনে হচ্ছে। হাঁটু দুটো যেন অবশ হয়ে গেছে। পেটের ভেতর কিসে যেন জোরে টেনে ধরেছে আর সেই টানে মুখের চামড়া পর্যন্ত শিরশির করছে। বৈঠকখানে পা দিয়ে ঘনশ্যাম থমকে দাঁড়ালো। অশ্বিনীর পুরনো চাকর পশুপতি উপস্থিত ভদ্রলোকদের চা পরিবেশন করছে। ঘড়িটা পকেটে রাখতে সে যে এতক্ষণ ইতস্তত করেছে ঘনশ্যামের ধারণা ছিল না। হিসেবে একটা ভুল হয়ে গেল, পশুপতি মনে রাখবে। এ ঘর হতে তার বাইরের ঘরে যাওয়া, তার থমকে যাওয়া, তার চমকানো শুকনো মুখ কিছুই সে ভুলবে না। কেমন আছেন ঘনশ্যামবাবু, চা দি? দাও একটু। ধোপ দুরস্ত ফর্সা ধুতি আর শার্ট, গায়ে পায়ে স্যান্ডেল। তার চেয়ে পশুপতিকে ঢের বেশি ভদ্রলোকের মতো দেখাচ্ছে। ঘনশ্যাম শুধু এটুকু সান্ত্বনা যে আসলে পশুপতি চোর, অশ্বিনী নিজেই অনেকবার বলেছে সে এক নম্বরের চোর। কিন্তু কি প্রশ্রয় বড়লোকের এই পেয়ারের চোর চাকরের এক কাপ চা দেওয়ার! বড়লোকের বন্ধুর চাকর যে কতখানি অপমান পরিবেশন করতে পারে খেয়াল করে ঘনশ্যামের গায়ে যেন জ্বালা ধরে যায়। আজ কিন্তু প্রথম নয়, পশুপতি তাকে কোনোদিনই খাতির করে না। একটা অদ্ভুত মার্জিত অবহেলায় তাকে শুধু সহ্য করে যায়। এ বাড়িতে এলে অশ্বিনীর ব্যবহারেই ঘনশ্যামকে এত বেশি মরণ কামনা করতে হয় যে পশুপতির ব্যবহার সম্বন্ধে সচেতন হওয়ার অবসর সে পায় না। চায় চুমুক দিল, জিভ পুড়ে পশুপতির বাঁকা হাসি দেখতে দেখতে আজ সব মনে পড়তে লাগলো। মনের মধ্যে তীব্র জ্বালা ভরা অনুযোগ পাক দিয়ে উঠতে লাগলো। অসহ্য অভিমানে চোখ ফেটে যেন কান্না আসবে। বন্ধু একটা ঘড়ি চুরি করেছে জানতে পারলে পুলিশে না দিক জীবনে অশ্বিনী তার মুখ দেখবে না। অথচ প্রথমত নিয়মিতভাবে যে চুরি করছে সেই চাকরের কত আদর তার কাছে। অশ্বিনীর সোনার ঘড়ি চুরি করা অন্যায় নয়, কারণ মানুষের দামি জিনিস চুরি করাই উচিত।

0: এক অদ্ভুত যুক্তি নিজের কাছে নিজের দোষ খণ্ডানোর জন্য। এও এক অদ্ভুত মনস্তত্ত্ব। যাই হোক, তারপর এক ঘন্টা পরে মিনিট পাঁচেকের জন্য অশ্বিনীর সঙ্গে দেখা হলো। প্রতিদিনের মতো আজও সে বড় ব্যস্ত, মস্ত চেয়ারে মোটা দেহটা ন্যাস্ত করিয়া অত্যধিক ব্যস্ততায় মেঘগম্ভীর মুখে হাঁসফাঁস করছে। ঘনশ্যামের কথাগুলো সে শুনল কিনা বোঝা গেল না। চিরদিন এমনিভাবেই সে তার কথা শোনে। খানিক তফাতে বসে আধ ঘন্টা ধরে ঘনশ্যামকে দিয়ে সে দুঃখ দুর্দশার কাহিনী আবৃত্তি করায়। নিজে কাগজ পড়ে, লোকজনের সঙ্গে কথা বলে, মাঝে মাঝে আচমকা কিছুক্ষণের জন্য উঠেও যায়। ঘনশ্যাম থেমে গেলে তার দিকে তাকায়। হাকিম যেভাবে কাঠগড়ায় ছেঁচড়া চোর আসামির দিকে তাকায়, তেমনিভাবে জিজ্ঞেস করে, হ্যাঁ কি যেন বলছিলে? ঘনশ্যামকে আবার বলতে হয়। আজ পাঁচ মিনিটও গেল না, নীরবে ড্রয়ার খুলে পাঁচ টাকার একটা নোট বার করে ঘনশ্যামের দিকে ছুঁড়ে দিয়ে বলল, বসো। পশুপতি এসে দাঁড়ালে তাকে জিজ্ঞেস করল ঘন অশ্বিনী,
1: কাপড় কাচা সাবান আছে?
2: আছে বাবু।
1: এই বাবুকে একখানা সাবান এনে দাও, জামা কাপড়টা বাড়িতে নিজে একটু কষ্ট করে কেচে নিও ঘনশ্যাম, গরিব বলে নোংরা থাকতে হবে।
0: ২৫ টাকা ধার চাইলে এ পর্যন্ত অশ্বিনী তাকে অন্তত ১৫টা টাকা দিয়েছে, তার নিচে কোনোদিন নামেনি। আজ ৫ টাকা, এই অপমানটাই ঘনশ্যামের আসহ্য অসহ্য মনে হলো। মণিমালাকে বাঁচানোর জন্য ৫টা টাকা, কি অমার্জিত অসভ্যতা অশ্বিনীর, কি স্পর্ধা! পথে নেমে ট্রাম রাস্তার দিকে চলতে চলতে ঘনশ্যাম প্রথম টের পায় তার রাগ হচ্ছে। ট্রামে উঠে বাড়ির দিকে অর্ধেক এগিয়ে যাওয়ার পর সে বুঝতে পারে অশ্বিনীর বিরুদ্ধে গভীর বিদ্বেষে বুকের ভেতরটা সত্যি তার জ্বালা করছে। এই বিদ্বেষ ঘনশ্যাম অনেকক্ষণ জিয়ে রাখবে, হয়তো আজ সারাটা দিন, হয়তো কাল পর্যন্ত। তার কারণ, তার পকেটে যে অশ্বিনীর সোনার খড়ি। যদি মনের মধ্যে রাগ না হয়, দ্বেষ না হয়, তাহলে খুব সহজে এই চুরি করাটাকে সে মান্যতা দেবে কি করে? এই যে অদ্ভুত মনস্তত্ত্ব। ঘনশ্যামের একটা বৈঠকখানা আছে, একটু স্যাঁতস্যাঁতে, ছায়ান্ধকার, তক্তাপোষের ছেঁড়া শতরঞ্চিতে কিছুক্ষণ বসে থাকলে দেহ মন জুড়িয়ে যায়, চোখ আর জ্বালা করে না, ধীরে ধীরে নিঃশ্বাস নিতে হয়। মিনিট ১৫ ঘনশ্যামের প্রতীক্ষায় বসে থাকার পর তার বন্ধু শ্রীনিবাস চিত হয়ে শুয়ে চোখ বুঁজেছিল। আরও আধ ঘন্টা হয়তো সেমনিভাবে পড়ে থাকতো, কিন্তু যাওয়ার তাগিদটা মনে তার এতটাই প্রবল যে ঘনশ্যাম ঘরে ঢোকামাত্র ব্যস্তভাবে উঠে বসল। ভালোই হলো এসে পড়েছিস, আর এক মিনিট দেখেই চলে যেতাম ভাই। ডাক্তার আনলি না?
1: না, ডাক্তার ডাকতে যাইনি, টাকার খুঁজে বেরিয়েছিলাম, ঘনশ্যাম উত্তর করল।
0: শ্রীনিবাস ক্লিষ্টভাবে একটু হাসল। দুজনেরই সমান অবস্থা, আমিও টাকার খুঁজেই বেরিয়েছিলাম, ওনার বালা দুটো বাঁধা রেখে এলাম, শেষ রাতে খোকারও যায় যায় অবস্থা, অক্সিজেন দিতে হলো। একটু চুপ করে কি ভাবতে ভাবতে শ্রীনিবাস আস্তে আস্তে সিধে হয়ে গেল। আচ্ছা আচ্ছা, আমাদের সব একসঙ্গে এরকম হচ্ছে কেন বলতো? এক মাস আগে পরে চাকরি গেল, একসঙ্গে অসুখ বিসুখ শুরু হলো, কাল রাতে একই সময় এদিকে সন্তুর মা আর ওদিকে আমার খোকা। দুর্ভাগ্যের এই বিস্ময়কর সামঞ্জস্য দুই বন্ধুকে নির্বাক করে রাখল। বন্ধু তারা অনেক দিনের, সব মানুষের মধ্যে দুজনে তারা সবচেয়ে কাছাকাছি, আজ হঠাৎ পরস্পরকে ঘনিষ্ঠতর, নিকটতর মনে হতে থাকল। দুজনেই আশ্চর্য হয়ে গেল। টাকা পেলি না ঘনশ্যাম? মাথা নাড়ল। গোটা দশেক টাকা রাখ, নিখিলবাবুকে একবার আনিস। পকেট থেকে একটা পুরনো চামড়ার মানি ব্যাগ বার করে কতগুলো ভাঁজ করা নোট থেকে অতি সন্তর্পণে ঘনশ্যামের হাতে দিল শ্রীনিবাস। কিছু আবেগ, কিছু অনির্দিষ্ট উত্তেজনায় সে নার্ভাস হয়ে পড়েছে। তার স্ত্রীর বালা বিক্রির টাকা, মরণাপন্ন ছেলের চিকিৎসার টাকা, আবেগ উত্তেজনা একটু কাবু হয়ে ঝোঁকের মাথায় বন্ধুকে একেবারে ১০টা টাকা দিয়ে দিল। গেলাম ভাই, বসবার সময় নেই, একবার

কে নিয়ে যাব? একটু অতিরিক্ত ব্যস্ততায় সে চলে গেল। নিজের উদারতায় লজ্জা পেয়েই বোধ হয় অস্বস্তি বোধ করছিল। দু মিনিটের মধ্যে আরো ব্যস্তভাবে সে ফিরে এলো, আতঙ্ক ধরা গলায় বলিল, ব্যাগটা ফেলে গেছি।

সেই ব্যাগে রয়েছে। তার ছেলের মরণাপন্ন ছেলেকে বাঁচানোর জন্য, যেখান থেকে সে তার বন্ধুকে দশটা টাকা দিয়ে দিয়েছে। গানের পরে ফিরে আসছি।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শ্রীনিবাস বেরিয়ে যাওয়ার পরপরই কিছুক্ষণের মধ্যে ফিরে এলো। আতঙ্ক ধরা গলায় বলল, ব্যাগটা ফেলে গেছি এখানে। তুই তো পকেটে রাখলি। পকেটে রাখবার সময় মধ্যে পড়ে গেছে, তাই যদি হয় তাহলে তক্তাপোশে পড়ে থাকার কথা। ঘনশ্যামকে টাকা দিয়ে পকেটে ব্যাগ রাখবার সময় শ্রীনিবাস বসেছিল। ঘর এত বেশি অন্ধকার নয় যে একটা চামড়ার মানি ব্যাগ চোখে পড়বে না, তবে তক্তাপোশের নিচটা বেশ অন্ধকার। আলো জেলে তক্তাপোশের নিচে আয়নায় প্রতিফলিত আলো ফেলে খোঁজা হলো। মেঝেতে চোখ বুলিয়ে কতবার যে শ্রীনিবাস সমস্ত ঘরে পাক খেয়ে বেড়ালো। ঘনশ্যামের সঙ্গে তিনবার পথে নেমে দুটি বাড়ির পরে পানবিড়ির দোকানের সামনে পর্যন্ত খুঁজে এলো। তারপর তক্তাপোশে বসে পড়ে মরার মতো বলল, কোথায় পড়ল তবে? এইটুকু মুটে গেছি, বিড়ির দোকান পর্যন্ত এক পয়সা বিড়ি কিনব। যে পকেটে হাত দিয়েছি দেখি ব্যাগ নেই। ঘনশ্যাম আরো বেশি মরার মতো বলল, তাহলে রাস্তায় পড়েছে মনে হয়, পড়ামাত্র হয়তো কেউ কুড়িয়ে নিয়েছে। তাই হবে, কিন্তু এইটুকু সময়ের মধ্যে রাস্তায় পড়ল, একজন কুড়িয়ে নিল, পকেট থেকে পড়বেই বা কেন? তাই ভাবছি, যখন যায় এমনি ভাবেই যায়, শনির দৃষ্টি লাগলে পোড়া শোলমাছও পালাতে পারে।